আজ শনিবার, 23 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 13 জুন 2026 খ্রিস্টাব্দ, 29 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 15 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:17 হয়ে 59 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 13 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AI এর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত এই অনুষ্ঠানে আজ শুনবেন সারদা মায়ের বাণী থেকে পাঠ।
1: খুব জপ করবে, যদি লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে। ধ্যান জপ করো, ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না। মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চায় তবে তাঁর কৃপা হবে। জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিকে ওদিকে যেতে চায় তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন দর্শন হবে না? জপ করতে বসলুম তা আপনা হতেই ভিতর থেকে গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। জপ ধ্যান যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়। যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আছে, তেমনি মনের সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যের যায়, শিষ্যের গুরুতে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও পাপ লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। গুরুভক্তি থাকা চাই, গুরুভক্তি যেমনই হোক তাঁর প্রতি ভক্তিতেই মুক্তি। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি একেবারে বাসনা শূন্য হয় দু একটি। যদি নির্বাসনা হতে পারো এক্ষুনি হয়। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই, ওসব বাসনায় তোমাদের কিছু হবে না, তিনি রক্ষা করবেন। বিশ্বাস কি সোজা কথা? বিশ্বাস শেষের কথা। বিশ্বাস হলে তো হয়েই গেল, অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এইরকম করেই তো বিশ্বাস হয়, এরকম হতে হতে পাকা বিশ্বাস হয়। বাবা, শুধু পড়লে কি আর বিশ্বাস হয়? বেশি পড়লে গুলিয়ে যায়। ঠাকুর বলতেন জগৎ মিথ্যা, তিনি সত্য, এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয়। মন চঞ্চল, তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়। তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নাই। মাথা গরম হয়, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়। তবে ভগবানের নাম করলে এই হয়, যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো। সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধুসঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। ধ্যান না হয় কঠিন, জপেতেই তোমাদের সব হয়। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো, কেমন মন আপনি নুইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। মনে জোর চায়, বৈরাগ্য আনা চায়, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন সারদা মায়ের বাণী থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন সঙ্গীতাঞ্জলি। প্রথমে সমবেত কণ্ঠে এবং পরে নীলিমা সেনের কণ্ঠে গাওয়া গান।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে সমবেত কণ্ঠে এবং পরে নীলিমা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে রাখব আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:30 শুনবেন আজকের চাষবাস, লাভজনকভাবে বেবি কর্নের চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 6:40 আপনার স্বাস্থ্য, হাত কাঁপা বিষয়ে বলবেন ডাক্তার সম্বাদিত্য দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরীর কণ্ঠে। 8:00 জানা অজানা দেশ বিদেশের অভয়ারণ্য বিষয়ে বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:05 তুবরি পাইপোফোন, রচনা ও প্রযোজনা স্বপ্নময় চক্রবর্তী। 8:20 নজরুলগীতি অসীমা দুবের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলা চিঠি। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৈকত গুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, হাওড়া জেলার জয়নগর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:30 শুনবেন আধুনিক গান। 1:00 রম্যকীর্তি। 1:45 মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক। 2:00

5 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন বর্ষাকালে আপনার শিশুর যত্ন বিষয়ে ডাক্তার অমিয় কিষ্কুর সাক্ষাৎকার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন ঠুমরি শ্রীমতী লক্ষ্মী শঙ্করের কণ্ঠে। 6:25 রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরীর কণ্ঠে। 6:35 রামচরিত মানুষ শুনবেন 140তম পর্ব। 6:45 রজনীকান্তের গান। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুলগীতি অসীম মাধবের কণ্ঠে। 8:50 কীর্তন শ্যামলী দাসী। 9:10 রসধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন উজমা জাহাঙ্গীর। 11:12 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমেন নন্দী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি অসীমা দুবের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6:30 7:10 শুনবেন বাঁশি শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ অমরনাথ ভট্টাচার্যের উপস্থাপনায়। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহে কাশা, উপস্থাপনায় সৈয়দ আওয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সিনথেসাইজার শিল্পী বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের পক্ষে ভারতে নিযুক্ত মার্কিন সার্জদে অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। আগামীকালই প্রধানমন্ত্রী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। দশম টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। ধর্মশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর ও ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শার্স দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরীয় ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এ ধরনের পদক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে মার্কিন প্রতিনিধিকে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালীতে ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন শার্স দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। উল্লেখ্য, গত বুধবার ওমান উপকূলে মার্কিন নৌসেনার হামলায় ভারতীয় তিন নাবিকের মৃত্যু হয়। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানা তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ভারতীয় নাবিকদের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এজন্য দায়ী করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতে পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। শিক্ষামন্ত্রী জানান, দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ছাড়াই বাছাই করে 120টি স্টার্ট আপ সংস্থাকে নির্বাচন করেছে। এই স্টার্ট আপগুলি 13টি প্রধান ক্ষেত্রে 20টির বেশি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করবে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম পর্যায়ে ফ্রান্সের নিসে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখেও বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। সফরের শেষ পর্যায়ে ফ্রান্সে ফিরে এভিও শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ভারত ওই সম্মেলনে দক্ষিণী বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশ নেবে। সোলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সোল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং তার সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র তৈরি আকাশ ও ব্রহ্মোসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রযুক্তি ব্যবস্থাপনায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। অপারেশন সিন্দুরের সময় প্রতিরক্ষা বাহিনী আকাশপথে যে ধরনের অভিযান চালায় সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
নেপালের কাভার জেলার সেলফিডান্ডা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে 8 জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত 15 জন। বায়ুশক্তি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে গোয়ায় আগামী সোমবার 15 জুন এবছরের বিশ্ব বায়ু দিবস সম্মেলন হতে চলেছে।

0: এবছর সম্মেলনের মূল ভাবনা বায়ু শক্তি উচ্চাকাঙ্ক্ষা থেকে গতি সঞ্চার। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যমণ্ডিত এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে পদার্পণ করবেন। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড RRB-র বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। তিনি স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমানাথন গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের সঙ্গে এক বৈঠকে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। জাতীয় রাজধানী এলাকায় গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশপাশ এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। IMD জানিয়েছে, বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের PV সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচি। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেনসুইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম ICC T20 মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে গতকাল টসে জিতে ইংল্যান্ড ড্যানি ওয়াট হজের অপরাজিত 105 রানের ওপর ভর করে 20 ওভারে 219 রান করে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার নির্ধারিত ওভারে 132 রান করতে সমর্থ হয়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মুখোমুখি হতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। দশম T20 মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
1: বেবি কর্ন চাষের ক্ষেত্রে একাধিক মোচাযুক্ত বেটে ও মাঝারি জাত কিন্তু বিশেষভাবে কার্যকরী। সেক্ষেত্রে G5414, G5417, VL মক্কা, B42 গোল্ডেন বেবি, এই জাতগুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সারা বছরই আমরা বেবিকনের চাষ করতে পারি। যদি খারিফ খন্দে চাষ করি সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ, রবি খন্দের ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং প্রাক খারিফ খন্দের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত। তবে শীতকালীন ফসল চাষে বেবিকনের ক্ষেত্রে আমরা বেশি ফলন পাব। বীজ বোনার ক্ষেত্রে হাইব্রিড ভুট্টার থেকে একটু আলাদা হবে আমাদের, সারি থেকে সারির দূরত্ব বেবিকনের ক্ষেত্রে 45 থেকে 50 সেন্টিমিটার হবে এবং সারিতে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। বিঘা প্রতি প্রায় 5 কেজি মতো বেবিকনের বীজ লাগে এবং প্রতি বিঘা চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই জৈব চাষ আমরা কিছুটা করতে পারি এবং আমরা সমন্বিত পদ্ধতিতেও চাষ করলে বেবিকনে খুব আরও বেশি আমরা ফলন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রাথমিক সার হিসাবে প্রতি বিঘায় 10 কেজি ইউরিয়া, 50 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মতো মিউরিয়াট অফ পটাশ আমরা প্রয়োগ করতে পারি এবং ফসলের 25 থেকে 30 দিন যখন বয়স হবে তখন বিঘা প্রতি আরও 10 কেজি ইউরিয়া আমরা চাপান হিসাবে প্রয়োগ করব এবং শেষ চাপান হিসাবে 40 থেকে 45 দিন বয়সে 10 কেজি আরও কিছুটা ইউরিয়া আমরা প্রয়োগ করব দ্বিতীয় চাপান হিসাবে। এবং মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে অবশ্যই আমরা 0.5 থেকে 1 কেজি মতো জিঙ্ক সালফেট আমরা প্রয়োগ করতে পারি। এবং সেচের ক্ষেত্রে শীতকালীন বা প্রাক্ষারিক ফসলে 3 থেকে 4টা জলসেচের প্রয়োজন হবে, ফুল আসা পর্যন্ত 1 থেকে 2টি, ফুল আসার সময়ে 1টি এবং ফুল আসার পরে আরেকটি জলসেচ আমরা প্রয়োগ করব। ফসলের যখন 45 থেকে 50 দিনের বয়স হবে তখন ডগা শেষ পাতার কোল থেকে পুরুষ ফুল বের হওয়ার আগেই আমরা কিন্তু ফসলটাকে তুলে নেব, এর ফলে পরাগ সংযোগটা আমাদের হবে না এবং ফসলের গুণাগুণ বজায় থাকবে। সঠিক সময় ফসল তুললে কিন্তু অধিক মূল্য আমরা বাজার থেকে পাবো। খারিফ খন্দের ক্ষেত্রে 50 থেকে 55 দিন এবং শীতের মরশুমে প্রায় 75 দিন পরে ফসল আমরা তুলব এবং যখন মোচার মুখ থেকে রোয়া বের হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে আমরা ফসলটাকে তুলব। বেবিকন লম্বায় 6 থেকে 10 সেন্টিমিটার লম্বা হবে এবং চওড়ায় 1 থেকে 1.5 সেন্টিমিটার হবে, তবে আমাদের বাজারে এর চাহিদা বাড়বে এবং সাধারণত সিকেটিয়ার বা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নেব, তাহলে বেবিকর্নের কোনো ক্ষতি হবে না। আর ফলনের ক্ষেত্রে বলি, বেবিকর্ন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা হয় তাহলে প্রতি বিঘায় 2 থেকে 4 কুইন্টাল আমরা খোসা ছাড়া বেবিকর্ন পাবো এবং গোখাদ্যের জন্য যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা, তার যেটা ওজন সেটা প্রায় বিঘা প্রতি হবে 1 টন থেকে 2 টন মতো। ফসল তোলার পরেই ঠান্ডা অবস্থায় বেবিকনকে রাখা জরুরি। বেবিকনের মোচাগুলো কোনোভাবেই যেন রোদে গরম না হয়, এজন্য প্রথমে ঠান্ডা করে, যেটাকে আমরা প্রি কুলিং বলি, তারপরে এটাকে হিমঘরে রাখা প্রয়োজন। ফসল তোলার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা প্রয়োজন, এজন্য মোচার খোসা ছাড়িয়ে রোয়া পরিষ্কার করে লম্বা বোটা ছেঁটে ফেলে বেবিকনগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই পদ্ধতিতে বেবিকনকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে বেবিকনের মিষ্টত্ব বাড়ে এবং গুণগত মানও বৃদ্ধি পায়। ছাড়ানো মোচাগুলোকে ছোট প্লাস্টিকের ঝুড়িতে বা থলিতে রেখে ওই একই দিনে যদি আমরা বাজারে পাঠিয়ে দিতে পারি তাহলে যথেষ্ট মূল্য আমরা পেতে পারি। সাধারণত রেফ্রিজারেটরে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আপেক্ষিক আর্দ্রতায় দীর্ঘদিন ধরে কিন্তু বেবিকর্নকে মজুদ রাখা যায়। বাজারে বেবিকর্নের যে চাহিদা রয়েছে বর্তমানে রেস্টুরেন্টে বা অন্যান্য যেই সমস্ত জায়গায় আমরা একটু হাই ভ্যালু ভেজিটেবলকে পছন্দ করি সেই জায়গায় বেবিকর্নকে আমরা খুব সহজেই বাজারজাত করতে পারবো। এবং বেবিকর্ন যদি বলি আমরা একদম অনিষিক্ত স্ত্রীফুল হিসাবে এই বেবিকর্নটাকে যেহেতু তুলছি এবং খুব সরু একদম আঙুলের মতো দেখতে এই বেবিকর্ন হবে, তবেই কিন্তু কৃষকরা বিভিন্ন আড়তদারের কাছে পর্যাপ্ত মূল্য তারা পেতে পারেন। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে আমরা ভেজ যে সমস্ত খাবার রয়েছে, ভেজিটেবল যে খাবার রয়েছে, সেই রেসিপিতে বেবিকর্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বেবিকর্ন অন্যান্য দেশে দীর্ঘদিন ধরে চাষ হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু বর্তমানে, বিশেষ করে আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু বেবিকর্ন চাষের ক্ষেত্রে কৃষকদের উৎসাহ দেখা গেছে। আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু ভুট্টা চাষিদের মধ্যে বেবিকর্ন চাষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং খাদ্যগুণের ক্ষেত্রে যদি বলা হয়, খাদ্যগুণের ক্ষেত্রেও বেবিকর্নের কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ রয়েছে। আমাদের বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বেবিকর্ন থেকে আমরা পাই। এছাড়াও ক্যালোরির পরিমাণ কম থাকে। লো কার্ব ডায়েট হিসাবেও কিন্তু বেবিকর্নকে আমরা ব্যবহার করতে পারি। বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেবিকর্ন খেলে ব্লাড সুগার বজায় থাকে এবং হৃদস্পন্দন ঠিক থাকে, প্রাতঃকৃত্য খুব সহজ হয়।
0: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে বেবিকর্নের চাষ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়। কৃষক বন্ধুদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি, কৃষক বন্ধুরা সুলভ মূল্যে খারিফ ধান বীজ সংগ্রহ করুন। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল আগ্রহী কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রকল্প অফিস যেমন বৈঁচি, ওড়গ্রাম, ডেবরা, সোনা

0: মুখী, কুমারী কানন, সাহারজোর, গাইঘাটা, হরিণঘাটা, নলহাটি এক, কালিয়াগঞ্জ, ফালাকাটা, বলরামপুর ইত্যাদি কেন্দ্র থেকে উন্নত মানের সংশীত ধান বীজ WBCADC নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। আসন্ন খরিফ মরশুমে আপনার প্রয়োজনীয় ধান বীজ সংগ্রহের জন্য আজই আপনার নিকটবর্তী WBCADC অফিসে যোগাযোগ করুন। আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে বীজ পাওয়া যাবে। ঘোষণাটি শেষ হল।
1: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির কোথাও কোথাও। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
2: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় হাত কাঁপা। এ বিষয়ে একটি কথিকা বলছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
4: এই ট্রেমার নিয়ে বলতে যাওয়াতেই প্রথমেই শুরুতে বলি, ঠিক যেমন জ্বর কিন্তু কোনো রোগ না, জ্বর একটা উপসর্গ মাত্র। এর জ্বরটার কারণ কিন্তু নানান ধরনের ইনফেকশন থেকে অন্যান্য রোগ হতে পারে, ঠিক তেমনভাবেই এই হাত কাঁপা বা ট্রেমারটা কিন্তু রোগ না, এটাও একটা সিমটম। এটা কিন্তু ইঙ্গিত করে যে কোনো আন্ডারলাইং নিউরোলজিক্যাল ডিজিজ হয়তো আসন্ন বা অলরেডি সেটা হচ্ছে। ট্রেমারটা যে মানে আদেও কোনো বড় নিউরোলজিক্যাল রোগের জন্যে হচ্ছে নাকি ট্রেমারটা হয়তো কিছু বিনাইন কারণের জন্যে হচ্ছে, সেইগুলো বোঝার জন্যে আমাদের বেশ কিছু পয়েন্টার্স থাকে আমাদের নিউরোলজিস্টের কাছ থেকে। যেমন ধরুন, ট্রেমারটা কোন বয়স থেকে শুরু হলো, হাত ছাড়াও কি মাথা বা ভয়েসে কাঁপুনি হচ্ছে কি না, কোনো কিছু করলে বা কোনো কিছু খাওয়ার পরে এই ট্রেমারটা কমে যাচ্ছে কি না বা এই হাত কাঁপাটা কমে যাচ্ছে কি না, বা এই ট্রেমার ছাড়াও আরও কোনো আনুষাঙ্গিক নার্ভের কোনো সিমটমস, যেরকম ধরুন একটু স্লো হয়ে যাওয়া বা কোনো খিঁচুনি হওয়া, এইরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না, বা সর্বোপরি ট্রেমারটাকে দেখে বোঝা যে এই ট্রেমারটা কখন বেশি হচ্ছে বা এই হাত কাঁপাটা কখন বেশি হচ্ছে। এটা কি বসে থাকলে বেশি হচ্ছে, মানে রেস্টে বেশি হচ্ছে, নাকি কোনো জিনিস ধরতে গেলে বেশি হচ্ছে, যেমন একটা চায়ের কাপ ধরলেই তখনই কাঁপুনিটা হচ্ছে, না কোনো কাজ করতে গেলে তখন এটা হচ্ছে। এই সব জিনিসগুলো খুঁটিয়ে দেখলে আমরা কিন্তু ট্রেমারের কারণটা নির্ধারণ করতে পারি বেশিরভাগ সময়। বয়সকালের ট্রেমারটা তার মধ্যে একটা গুরুতর কারণ কিন্তু পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজের ট্রেমারটা বেশিরভাগ সময় হচ্ছে বসাকালে হয়, মানে রেস্টের সময় হয়। এর সঙ্গে আনুষাঙ্গিক অনেক নিউরোলজিক্যাল সিমটমস থাকে, যেমন পেশেন্টটা আস্তে আস্তে একটু স্লো হয়ে যাচ্ছে, বডিটা একটু স্টিফ থাকছে, বা হচ্ছে ব্যালেন্সের কোনো অসুবিধে হচ্ছে আস্তে আস্তে। আবার এই ট্রেমারটা বাচ্চাদের ক্ষেত্রে আর একটা গুরুতর রোগের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি, যেটাকে বলে উইলসনস ডিজিজ। এই ক্ষেত্রেও ট্রেমারটা বা এই হাত কাঁপাটাই কিন্তু প্রথম লক্ষণ হতে পারে, এবং অনেক দিন ধরে শুধুমাত্র এই হাত কাঁপাটাই কিন্তু একমাত্র লক্ষণ থাকতে পারে। বলার কারণ এটাই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট যে আমরা তাড়াতাড়ি ধরি, কারণ আর্লি ডায়াগনোসিস এবং এটার সঠিক চিকিৎসায় সিমটমসগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। অনেক ক্ষেত্রে আবার ট্রেমার কিন্তু কিছু জেনেটিক কারণেও হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের অন্যান্য সদস্য তাদের মধ্যেও হয়তো হাত কাঁপা না হলেও অনেক সময় মাথাটা একটু কাঁপছে বা গলাটা একটু কাঁপছে, সেই রকমও হতে পারে। সেগুলোকে আমরা ইউজুয়ালি বলি এসেনশিয়াল ট্রেমার। এই ট্রেমারগুলো অনেকটা বেশি বিনাইন, মানে এগুলোতে অতখানিও পরবর্তী ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। বা অনেক সময় দেখি যে স্পেসিফিক কোনো কাজ করতে যাচ্ছে, ধরুন লিখতে যাচ্ছে, ঠিক সেই সময় ট্রেমারটা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এগুলোকে আমরা মেডিকেল ভাষায় অনেক সময় বলি যে টাস্ক স্পেসিফিক ট্রেমার। এর বাইরেও বেশ কিছু নন নিউরোলজিক্যাল রোগের জন্য কিন্তু ট্রেমার হয়, যেমন থাইরয়েডের রোগে। থাইরয়েড যখন বেশি হয়ে যায় শরীরে তখনও কিন্তু এই ধরনের ট্রেমার বা হাত কাঁপা হতে পারে। এর বাদেও যদি ধরুন কিছু ওষুধও রেগুলার ইউজ করলে সেই ক্ষেত্রেও ট্রেমার হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে মানে স্পেশালিস্ট কনসালটেশন দিয়ে সেই ওষুধগুলোর পরিবর্তে অন্য কোনো ওষুধ যদি আমরা ব্যবহার করি অনেক সময় সেই হাত কাঁপাগুলো কমে আসে। কনক্লুড করব এই বলেই যে হাত কাঁপা কিন্তু একটা ইন্ডিকেটর যে নার্ভাস সিস্টেমে কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে। এটা কিন্তু দেরি করার জিনিস নয়, একদম যখনই এই ট্রেমারটা শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি কাছাকাছি কোনো নিউরোলজিস্টের কাছ থেকে কনসালটেশন নেওয়া খুব প্রয়োজনীয়। কারণ ঠিক সময় এটা কারণ খুঁজে এটার উচিত চিকিৎসা করলে কিন্তু অনেকটাই ভালো থাকা যায়।
3: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম হাত কাঁপা। কথিকাটি বললেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

The secret of getting ahead is getting started. Mark Twain. জীবনে চলার পথে কত সময়ই তো আমরা শুনি, এগিয়ে চল, এগিয়ে চলো, আরে এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলাই তো জীবন। এগিয়ে চলা যখন কেউ ভাবতে বসেন এগিয়ে চলতে হবে, তার মন্ত্রটা কী?

0: জীবনে চলার পথে। মার্ক টুয়েন বলছেন, এগিয়ে তো চলতে হয় বটেই, কিন্তু এগিয়ে চলার মূল মন্ত্রটাই হলো শুরুটা করা। ঠিক ওই জায়গাতেই আমাদের শত দ্বিধা, শত বাধা, শত অনিশ্চয়তা এসে ভিড় করে। তাই সবটা ফেলে শুরুটুকু করা, এগিয়ে চলার মূলমন্ত্র সেখানেই। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন আরও এক প্রাত্যহে কি স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে।
1: শুরু করব আজকের দিন দিয়ে। এক, 13 জুনে কলকাতা হাইকোর্টে স্যার আর্থার ট্রেভর হ্যারিসের মৃত্যুর পর প্রথম ভারতীয় ও বাঙালি এবং অব্যারিস্টার ফণীভূষণ চক্রবর্তী প্রধান বিচারপতি পদে মনোনীত হন। শ্রী চক্রবর্তী কলকাতা হাইকোর্টে যোগ দেবার আগে দীর্ঘদিন কলকাতার রিপন কলেজে ও ঢাকার জগন্নাথ কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। ফণীভূষণ চক্রবর্তী পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কিছুদিন অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করেন।
0: ভাষা শহীদ আবুল বরকত জন্মগ্রহণ করেন 1927 সালের 13 জুন মুর্শিদাবাদের ভরতপুর থানার বাবলা গ্রামে। বাবার নাম শামসুদ্দিন আর মা হাসিনা বেগম। গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শেষে 1945 সালে তালিবপুর হাইস্কুল থেকে প্রবেশিকা এবং 1947 সালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর 1948 সালে পূর্ব বাংলায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে ভর্তি হন। তখন থাকতেন পুরনো পল্টনে মামা আব্দুল মালিকের বাড়িতে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন সর্বশ্রেণীর মানুষ 144 ধারা ভঙ্গ করে পথে নেমেছিল, সেদিন ঢাকা মেডিকেল কলেজের সামনে আমতলায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদের ডাকে সমাবেতে যোগ দেন বরকত। রাষ্ট্রভাষা বাংলা চাই, ছাত্র জনতার এই স্লোগানে সেদিন কেঁপে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিকেল 3টের সময় হস্টেল চত্বরে ঢুকে নির্মমভাবে গুলি চালায় পুলিশ। সেই সময় গুলিবিদ্ধ বরকতকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে রাত 8টার সময় মারা যান ভাষা শহীদ আব্দুল বরকত।

1932 সালের আজকের দিনেই পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন বিপ্লবী অপূর্ব সেন ওরফে ভোলা। তার জন্ম 1915 সালে চট্টগ্রামে। বাবার নাম হরিশ্চন্দ্র সেন। বিপ্লবী দলের সভ্য হিসেবে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণ করে ফেরার হন। পাতিয়ার সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে আত্মগোপনের সময় সূর্য সেন সহ পুলিশের হাতে ধরা পড়েন এবং ঘটনাস্থলেই গুলিতে মারা যান।

বিশিষ্ট কর্মব্রতী ও সাহিত্যানুরাগী কালীমোহন ঘোষের জন্ম 1882 সালে ত্রিপুরার চাঁদপুরে। বাবার নাম দীননাথ ঘোষ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কলেজ ছেড়ে স্বদেশীতে যোগ দেন। 1906 সালে পাবনায় অনুষ্ঠিত কংগ্রেস কনফারেন্সে তিনি ছিলেন উগ্রপন্থীদের পক্ষে। 1908 সালে বরিশাল কংগ্রেস সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী চর্চা বিষয়ক বক্তৃতা শুনে অনুপ্রাণিত হন এবং শান্তিনিকেতনের শিক্ষক হিসেবে যুক্ত হন। 1912 সালে প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক শিক্ষা সম্পর্কে জ্ঞানার্জনের জন্য

0: আত্মনিয়োগ করেন। শ্রীনিকেতনের মুখ্য সংগঠক এবং সঙ্গীতজ্ঞ শান্তিদেব ঘোষের পিতা কালীমোহন ঘোষ 1940 সালের 13ই জুন অর্থাৎ আজকের দিনে প্রয়াত হন।
1: আজকের সময়ের এই সামাজিক পরিস্থিতিতে বিপ্লবী, গান্ধীবাদী ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচারক চারু চৌধুরীকে মনে করা খুবই জরুরি। 1946 সালে নোয়াখালীতে দাঙ্গার পর গান্ধীজি চারুবাবুকে সেখানেই থাকার পরামর্শ দেন, সম্প্রীতির গঠনমূলক কাজের পরিবেশ সৃষ্টি করতে। সেই থেকে আজীবন তিনি নোয়াখালীতে থেকে জীবনের ব্রতরূপে এই কাজটি করে গেছেন। 1990 সালের 13ই জুন তারিখে আমরা এই চির অমায়িক ও সত্যনিষ্ঠ মানুষটিকে চিরতরে হারাই।
0: বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্তকে স্মরণ করব আজ। আগাগোড়া একজন বিদ্যোৎসাহী মানুষ তিনি। কলকাতার বিজ্ঞান কলেজ থেকে MSc পাস করে 1935 সালে গবেষণা বৃত্তি পেয়ে কাজ শুরু করেন। তার DSc ডিগ্রির গবেষণাপত্র ছিল সিনথেসিস অফ অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ফণীন্দ্রচন্দ্র জুরিখ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে কাজ করার সুযোগ পান। 1953 সালে দেশে ফিরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কালটিভেশন অফ সায়েন্সের অর্গ্যানিক কেমিস্ট্রি বিভাগে রিডার ও বিভাগীয় প্রধানের পদ পান। 1983 সালে আজকের মতোই এক 13ই জুন বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রণাম জানাই দেশমায়ের এমন কৃতি সন্তানদের, গুণী বীর সন্তানদের প্রতি। প্রণাম জানাই দেশমায়ের প্রতি প্রাত্যহিক দেশবন্দনায়।

0: দেশবন্ধুরা শুনলেন সমবেত কণ্ঠে। জানিয়ে দেব অনুষ্ঠানের খবর। অনুরণনের বার্ষিক অনুষ্ঠান কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিকেল 5টায়। এই উপলক্ষে এদিন বিকেল 3:30 স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শুনলেন অনুষ্ঠানের খবর সম্পর্কে।
1: আরেবারে জানিয়ে দেব জুন মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ।

0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবল, আর ফুটবলের সেই জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটাও যাদের আগ্রহ নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা, আর পরের দিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলি ঘুঁজি কেমন অচেনা ঠেকে ওই কটা দিন। বিশ্বের বিদেশি খেলোয়াড়েরা ওই কটা দিন যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, নিতান্তই আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এ বিষয়ে আপনাদের অনুভূতির কথা আমাদের ইমেল আইডি chithirjhampi.air@gmail.com, chithirjhampi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকে, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, জুন মাসের দ্বিতীয় পক্ষ। প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় জ্বরের নাম বিশ্বকাপ।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: প্রাত্যহিকের দ্বিতীয় পক্ষের বিষয় তো শুনলেন, এবার আসব এ পক্ষের, অর্থাৎ প্রথম পক্ষের বিষয়ে, আম সত্য কথা। আর এই নিয়ে আজকের প্রথম চিঠি লিখছেন আলোক সামন্ত, পাঁশকুড়া জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার এবারের বিষয় আম সত্য কথা শুনে আমি একেবারে আমার গ্রামের বাড়িতে ছেলেবেলার দিনগুলি যাপন করছি। সব সত্য কথাই বলবো, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। আমাদের মাটির বাড়ির চারদিকে ছিল বাবার হাতে লাগানো নানা রকম আমের গাছ, প্রতিটি গাছেই আম ফলত, তাই ছেলেবেলা থেকেই আমের সঙ্গে ছিল আমার গভীর বন্ধুত্ব। তাদের বাহারি নাম জানতাম না, বাড়ির মানুষজন যে নামে তাদের চিহ্নিত করেছিল সেই নামগুলো মনের মধ্যে গেঁথে আছে, যেমন সিঁদুরে আম, মিঠা আম, আষাঢ়ে আম, ঢ্যাঙা আম, নোড়া আম, জলাধারের আম, আশ্বিনে আম, টুসি আম, টোকো আম। এপ্রিল মাস পড়লেই আমাদের সকালে স্কুল হতো, 11টার সময় ভাই বোনেরা স্কুল থেকে দল বেঁধে বাড়ি ফিরে কাঁচা আম ছিঁচে নুন লঙ্কা মেখে পুকুরের জলে গলা পর্যন্ত ডুবিয়ে চেটে চেটে খাওয়ার মজাই ছিল আলাদা। আম পেকে গেলে লেজের দিকটা কেটে শুরু করে রস টেনে খাওয়ার আনন্দ ভুক্তভোগী ছাড়া কেউ জানবে না। আর কোনোই দিয়ে যদি রস গড়িয়ে পড়ে তাহলে অন্য কেউ এসে চেটে দিয়ে বলতো রসটা কেন নষ্ট হবে, চেটে নিলাম। অনেক আম হতো মা, পিসিমা, ঠাকুমা, বড়মা, কাকিমা সবাই মিলে তৈরি করতো কাসুন্দি, আমতেল, আমচুর, আমসত্ত্ব, গুড়াম, মোরব্বা, নানা রকম টক আচার। গরমের দুপুরে ঠাকুরমার একটু চোখ লেগে গেলেই তক্তপোষের তলায় মাটির হাঁড়ি থেকে আমসত্ত্ব লোপাট হয়ে যেত। ঠাকুমা হয়তো বুঝতে পারত, আদরের ছোঁড়াছুঁড়িদের একটু প্রশ্রয় দিত। আমাদের আরেকটা মজা ছিল, সকালে স্কুলের দুপুরে ভাত খেয়ে সকলে একটা করে মাদুর আর বালিশ নিয়ে আমগাছের তলায় পেতে শুয়ে শুয়ে পড়ার সময় ঘুমি জড়িয়ে আসত চোখে। ঘুম ভাঙলেই দেখতাম চারিদিকে আম ছড়িয়ে আছে, ফেরতেরি পড়া, আগে তো আম করুই, তা না হলে সব অন্যের জিম্মায় চলে যাবে। স্কুল ফাইনাল পাশ করলাম, ভবিষ্যতের হাতছানি, পিছনে পড়ে রইল আম বন্ধুরা। আমি এগোই, পিছনের টান একটু করে আলগা হয়, একদিন দেখি সেদিনের মানুষগুলো আর নেই, কালের স্রোতে হারিয়ে গেছে রসালের দল। আজও দুবেলা পথে হাঁটি, পথের পাশে আম গাছ দেখলে দাঁড়াই, যদি চোখাচোখি হয় ছেলেবেলার কোনো আম বন্ধুর সঙ্গে। আজ টেবিলে কত গালভরা নামের সুন্দর সুন্দর আমের উপস্থিতি, অতিথি অভ্যাগতদের নিজের হাতে কেটে খাওয়াই, নিজেও সঙ্গত করি, আনন্দ পাই, তবুও ছেলেবেলার নির্ভেজাল মজাটা কিছুতেই আর খুঁজে পাই না। সকলের জন্য আম শুভেচ্ছা রেখে শেষ করছেন চিঠি আলোক সামন্ত, পাঁশকুড়া জেলা, পূর্ব মেদিনীপুর থেকে।

0: নদিয়ার কৃষ্ণনগর থেকে লিখছেন এবারে চন্দনা মুখোপাধ্যায়। আমের সঙ্গে পরিচয় সেই কবে, মায়ের কোলে বসে গোলাপি বইটিতে হাত রেখে অয়ে অজগর আয়ে আমের সুরে। একটু বড় শৈশবে আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়ার ছন্দে কেটেছে কত নিঝুম দুপুর, ছটফটে সোনালি বিকেল। দুরন্ত কৈশোরের আম কাহিনীর গল্পে আমরা তখন ভবানী প্রসাদ মজুমদারের কবিতার রামবাহিনী। গুপি বিনি বিনোদ লক্ষ্মী, কেউ গাছের মগ ডালে কারো হাতে ঢিল, কেউ ছুঁড়ছে গুলতি কেউ বা ধরে কঞ্চে। আমি তখন গাছের নিচে ছুটে বেড়াই এদিক সেদিক, সারা পেয়ে এলো ধে লাঠি হাতে মালি, বলে পাজি পুরো গাছই করে দিলি খালি। সত্যি বলছি গাছ খালি হয়নি গো মোটে, তবে যেটা হয়েছিল সেবারে আমার পয়লা বৈশাখের নতুন সাদা চিকনের কাজ করা জামাটাই আমের আঠা লেগে একেবারেই স্ত্রী হারিয়েছিল। আমার কি দোষ, ওরাই তো সব আমগুলো আমার কোঁচড়ে রাখতে বলেছিল, বাগান থেকে বেরিয়ে হাতে দিল মাত্র কটি আম, গাছে চড়তে পারতাম না বলে এইভাবেই সবাই ঠকিয়ে যায়। বিনি আবার ভেঙচি কেটে বলতো গাছে উঠতে পারে না, বড় আমটি আমার। আর একবার ওই ছেলেটা যার বয়স হবে বছর দশেক, পরের ঘরে মানুষ, বলেছিল তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব আমের কোষির বাঁশি। না দেয়নি, আমারও আর আম আঁটির ভিপু বাজানো হয়নি, আসলে দিতে পারেনি। ওর সঙ্গে আবার যখন দেখা হয় তখন ঘষা ঝিনুক শুধুই নস্টালজিয়া আর হাইজেনিক। তবে স্বাস্থ্যবিধি মেনে তৈরি বিভিন্ন রকমের আচার আমতেল ঘরোয়া আড্ডাকে বেশ মজিয়ে দেয়। আমার আবার আমের সঙ্গে সখ্য থাকলেও আচারের সঙ্গে ঠিক ততটা নয়। প্রতি বছরই সময় মতো কাঁচা আমের টক মিষ্টি আচার আম তেল বানানোর চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় পণ্ডশ্রম। এবছরের কথাই বলি, আমতেলটা বেশ মুজে এসেছে, আর একটু রোদ খাওয়াতে ছাদে রেখেছি কাঁচের বয়ামে লাল টকটকে আমতেল। কিছুক্ষণ পরেই হুরুম দুরুম শব্দ, ছুটে গিয়ে হ্যাঁ যা ভেবেছি ঠিক তাই, শ্রীমান শাখামৃগ একেবারে আয়েশ করে আমগুলো খাচ্ছেন আর তেল গড়িয়ে পড়ছে। আমাকে দেখেই বয়ামটি নিয়ে এক লাফে পাশের বাড়ির চিলে কোঠায়, তারা না দিলে হয়তো অমন সুন্দর বয়ামটি খোয়াতে হতো না। এ যেন আমও গেল ছালাও গেল, এই হলো আমার করুণ আম কাহিনী। চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখলেন।
1: এবারে আসবো পরের চিঠিতে। লিখছেন রাজীব ঘোষ, কুসুম দিঘি, ময়নাপুর জেলা, বাঁকুড়া থেকে। আমের গন্ধে মম প্রাত্যহিকী, জীবনের চলার পথে মনের মুকুরে দাগ কেটে যাওয়া একটা ঘটনা যার অনুভূতির স্বাদ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার বড় স্বাদ জাগল। একসময় জ্যৈষ্ঠ মাসে পাকা আম কাঁঠালের একটা বড় ঝাঁকাতে ভর্তি করে কন্যাদের বাবা মায়েরা বিবাহিত কন্যাদের শ্বশুর বাড়ি পাঠাত, একে বলা হতো তত্ত্ব পাঠানো। ওই তত্ত্বের আম সারা পাড়া প্রতিবেশীদের ঘরে ঘরে বিতরণ করা হতো। এটি একটি গ্রামীণ প্রথা যা আজ প্রায় বিলুপ্তির পথে। সময়টা গত শতকের আটের দশক, তখন কৈশোর বেলা, দুজন বন্ধু মিলে জ্যৈষ্ঠের এক নির্জন দুপুরে মাঠের ধারে এক পুকুর পাড়ে আম গাছে উঠে আম চুরি করছি। হঠাৎ গাছের পাতার ফাঁক দিয়ে লক্ষ্য করলাম হালের মোষ দুটোকে জমিতে ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে পাশের ঝোড়দিঘি গ্রামের ছিদাম ঘোষ ওই আম গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। সেই মুহূর্তে এক তত্ত্ববাহক মাথার ফলের ঝাঁকা ওই গাছের নিচে নামিয়ে জিজ্ঞাসা করল, ঝোড়দিঘি গ্রাম কোন দিকে যাব গো খুড়ো? তৎক্ষণাৎ ছিদাম ঘোষ বলল, ওই তো সামনে দেখা যায়, তুমি বরং পুকুরের স্বচ্ছ জল আঁজলা করে পান করে এসো, পিপাসা মিটে যাবে। তোমার তত্ত্বের ঝাঁকি আমি নজরে রাখছি। তত্ত্ববাহক জলপান করে এসে দেখে ঝাঁকির থেকে গোটা পনেরো আম বার করে ছিদাম ঘোষ সবার সাবার করে দিয়েছে। উল্টে মেজাজ দেখিয়ে বলছে, ভালোই ভালোই যাবি তো যা, না হলে সব আম খেয়ে নেব। অগত্যা তত্ত্ববাহক।

0: ওক পিছু হটে আর ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমরা দুই বন্ধু গাছের পাতার ফাঁক দিয়ে দেখছি নীরবে। জানো প্রাত্যহে কি ভাগ্যের কি পরিহাস! পরে জেনেছিলাম ওই ছিদাম ঘোষের বাড়িতেই তত্ত্ববাহক আমের ঝাঁকি নিয়ে পৌঁছেছিল। তারপর কি ঘটেছিল সহজেই অনুমেয়। লিখলেন রাজীব ঘোষ, কুসুমদিঘি, ময়নাপুর জেলা, বাঁকুড়া থেকে।
1: তনুশ্রী মাইতি, কিশোরনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে। আমাদের যখন অল্প বয়স, আমের সময় আসলে দাদুর মুখে প্রায় শুনতাম এই কথাগুলি। সুগন্ধি আম ঘন দুধ দিয়ে ভাত মেখে খেতেন দাদু। আমরা ভাই বোনেরাও মায়ের কাছে বায়না করতাম দাদুর মতো করে আম দুধ দিয়ে ভাত মেখে দিতে। আজ দাদু নেই, চলে গেছেন 13 বছর, কিন্তু স্মৃতির পাতায় সযত্নে তোলা আছে দাদুর আমের প্রতি ভালোবাসার সেই ছবিগুলো। আর একজনের কথা না বললেই নয় যে আমার খুব ভালোবাসার মানুষ, আমার ঠাকুমা। গ্রীষ্মের দুপুর মানেই আমাদের বাড়িতে এক চিলতে বাড়তি আনন্দ, যার কেন্দ্রবিন্দুতে আমার ঠাকুমা। ঠাকুমা আম খেতে বড্ড ভালোবাসতেন। দুপুরের মেনুতে যতই লোভনীয় পদ থাকুক না কেন, হোক সে সর্ষে ইলিশ, চিংড়ি মাখা কিংবা কষা মাংস, ঠাকুমার মধ্যাহ্নভোজ সম্পূর্ণ হতো না আমের ছোঁয়া ছাড়া। বাড়ির সবাই যখন মাছ মাংসের স্বাদ উপভোগ করতে ব্যস্ত, ঠাকুমা তখন থালার এক কোণে কিছুটা সাদা ভাত পরম মায়ায় সরিয়ে রাখতেন। ওইটুকুই ছিল ওর দুপুরের আসল ডেজার্ট। খাবার শেষে যত্ন করে পাকা আমের মিষ্টি রস নিংড়ে তার সাথে ঘন দুধ ঢেলে সেই সরিয়ে রাখা ভাতটুকু মাখতেন। আম দিয়ে দুধ মাখা ভাত মুখে দিতে ওর চোখে মুখে যে তৃপ্তির হাসিটুকু ফুটে উঠত, তা দেখে মনে হতো পৃথিবীর সমস্ত সুখ যেন ওইটুকুর মধ্যে লুকিয়ে আছে। আমপ্রিয় ঠাকুমার জন্য আম আসত বাজার থেকে প্রায় দুর্গাপুজো পর্যন্ত। এবছরের শুরুতেই আমাদের সবাইকে কাঁদিয়ে 94 বছর বয়সে ঠাকুমা চলে গিয়েছেন না ফেরার দেশে। প্রতি বছর গরমকাল এলেই যে বাড়ি আম দুধের মিষ্টি গন্ধে মম করত, এবার সেই বাড়িতেই এক অদ্ভুত নীরবতা। ঠাকুমা ছাড়া আমাদের কাছে আমের মরশুমটাই আজ বড় ফ্যাকাশে। বাজারে এখন পাকা আমের মেলা, অথচ বাড়ির ফ্রিজে বা ঝুড়িতে আমগুলো দেখলে বুকটা কেমন যেন হু হু করে ওঠে। আম কাটতে বসলেই চোখের কোণে জল চলে আসে একা একাই। আটিটা আমাকে দেশ রে বড় বৌমা, ঠাকুমার সেই কথা যেন বাতাসে অনুরণিত হয়ে ওঠে। আম তো এখনো আগের মতোই মিষ্টি, রসালো, গন্ধময় আছে, কিন্তু যে মানুষটা ওই ফলটাকে এতই ভালোবাসতেন তিনি আজ নেই। ঠাকুমার সেই খালি থালা, আম দুধ ভাতের শূন্যতা আমাদের মনে করিয়ে দেয় কিছু মানুষের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অনেক প্রিয় স্বাদের মধুরতাও চিরকালের মতো ফিকে হয়ে যায়। তনুশ্রী মাইতি, কিশোরনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

আসব পরের চিঠিতে। লিখছেন প্রদীপ পারেখ, বসপুকুর পূর্বপাড়া রোড, কলকাতা 107 থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, বিষয় আম কথা জেনে, আম সত্য কথা জেনে আম সংক্রান্ত এমন একটা পরম সত্য মনে পড়ে গেল যা প্রাত্যহিকীর বন্ধুদের না জানিয়ে পারছি না। সেটা হলো আমার সহপাঠী বন্ধু সুপ্রিয়র বাড়ির আম গাছের কথা। ওদের যখন নিজেদের একটা জমি ও বাড়ি হলো, তখন সুপ্রিয়র মা একটা আমের আঁটি পুঁতেছিলেন গাছ করার বাসনায়। গাছ ধীরে ধীরে বড় হলো, বছরের পর বছর কেটে যায়, গাছে ফল আর ধরে না। অবশেষে একদিন ফল ধরল। ততদিনে সুপ্রিয়র বাবা গত হয়েছেন, মারও শরীর ভেঙে গেছে। চলে যাবার আগে মা বলেছিলেন, দেখিস একদিন এই গাছে অনেক ফল হবে, সবাই আনন্দ করে খাবি, তখন তোদের আমার কথা মনে পড়বে। আশ্চর্যের ব্যাপার, তার বছর দুয়েক পর থেকেই গরমকালে গাছে এত ফল হতে লাগলো যে খেয়ে শেষ করা যায় না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবকে প্রাণ ভরে আম বিলোতে লাগলো আমার বন্ধু। কলেজ ছাড়ার বহুদিন পর আবার নতুন করে যোগাযোগ স্থাপিত হয়েছিল বন্ধুদের। তারপর প্রতি বছর মে জুন মাসের একটা দিন সুপ্রিয়র বাড়িতে হতো আমাদের আমারটা। একতলা বাড়ির উপর ছাদ, সেখান থেকে হাত বাড়িয়েই আম পাড়া যায়। সবাই মিলে যত চাও আম খাও। তারপর দুপুরের খাবার দারুণ আয়োজন। তখনই সুপ্রিয়র মুখে ওর মায়ের লাগানো এই গাছের ইতিহাস জেনেছিলাম। আমের সময় কত পাখি আসে, হনুমান আসে ওই গাছে আম খেতে, কাউকেই তাড়ানো হয় না, কিন্তু কারুর ভাগেই যেন কম পড়ে না। বছর দুই তিন চলেছিল আমাদের এই আমারটা। তারপর এলো করোনা। সে বছর সুপ্রিয়র বাড়ির এই জমায়েত বন্ধ রইল। সুপ্রিয় জানালো আসছে বছর হবে, ছাদে বসার জন্য বেদি বানানো হয়েছে, কিন্তু আবার মারাত্মক আঘাত হানল কোভিড, চিরতরে কেড়ে নিল আমাদের বন্ধুটিকে।

আমাদের আমারটাও বন্ধ হয়ে গেল। এখনো আমের সময় এলেই সুপ্রিয় ওর মা আর সেই আম গাছের কথা মনে পড়ে, দুচোখ জলে ভিজে আসে। লিখলেন প্রদীপ পারেখ, বসপুকুর, পূর্বপাড়া রোড, কলকাতা 107 থেকে।

0: কেটে আহ্লাদে গড়িয়ে জানায় নীরব মিনতি, ধন্য করো ভাতের পরে পাতের পরে। আলফানসো তো অনেক আগেই গোলমেলে আবহাওয়ার ধমকানিতে রনি ভঙ্গ দিয়েছে, তবে শ্রাবণীর আম্রপালি কিন্তু প্রস্তুতি নিচ্ছে। টসটসে সবুজ খোসা চাদরে ঢাকা তার রাঙার হৃদয়খানি বড় কোমলমতি। ল্যাংরা মল্লিকা তোতাপুরীও নিজেদের উজাড় করে দিতে ব্যস্ত। আমার এই তরুবিতানে পাখি হনুমানদেরও মহাসমারোহে আম্ভোজ চলছে। বরাবর আমার আমভাগ্যটা বেশ প্রসন্ন। বাবার বাড়ির অদূরে কৃষিবিজ্ঞান কেন্দ্র ও স্কুলের আমবাগানে বাদুর ঝোলা হয়ে থাকতাম। পুকুর পাড়ে কাঁচা মিঠে আমগুলো ছিল তো বটেই। এক আমবেলায় একান্নবর্তী পরিবারের ছোট বউ হয়ে গিয়ে দেখি প্রত্যেকের খাটের নিচে আম বিছানো, নানা জাতের আম। প্রতিদিন প্রায় 5-6 কেজি পাকা আম খাওয়া হয়, আচার হয়। বড় জায়ের মোরব্বা ও গুড় আমের আলাদাই ক্যারিশমা। আমের টুকরোগুলো গোটা গোটা অথচ নরম তুলতুলে, আর আম সত্ত্ব ফুটি ফাটা আমগুলোর খোসা ছাড়িয়ে জালে ঘষে সত্ত্ব বের করে হালকা ফুটিয়ে থালায় পরম যত্নে বিছিয়ে শুকনো করে কাঁচের জারে সংরক্ষণ। বছরভর অতিথি আপ্যায়নের মিষ্টি রসদ প্রস্তুত। আজও শ্বশুরবাড়ি গেলে দুই যা আম আম সত্ত্ব আচার ব্যাগ বোঝাই করে দিয়ে দেয়। আবার দিদিমার পাথর বাটিতে রাখা কাসুন্দির ঝাঁঝালো অনুশাসন আর মায়ের পুদিনা পাতা সহযোগে হৃদয় জুড়ানো আম পান্না, সে শরবতের মিষ্টি অনুরাগ হেরানো সহজ নয়। স্বামীর কর্মসূত্রে মালদায় অনেক দিন কেটেছে, ওখানে কত যে পাকা আম দু হাতে দোলে নিচে ফুটো করে মুখে লাগিয়ে সেই টাটকা ম্যাঙ্গো জুস খেয়েছি। নম্র আম্র শুভেচ্ছায়, শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর।
1: জানিদি আকাশ বাতাসের কথা। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 62%। বৃষ্টি হয়নি, জানিয়ে দিলাম আকাশ বাতাসের কথা।
0: আর একই সঙ্গে শেষ করব প্রাত্যহিকই আজ এখানেই। তবে শেষ করার আগে আরও একবার স্মরণ করিয়ে দিই জুন মাসের দ্বিতীয় পক্ষ প্রাত্যহিকিতে চিঠি লেখার বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ। লিখুন আপনারা চিঠি, পাঠিয়ে দিন মেলে অথবা ডাকযোগে। শেষ করি আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সে নিসে যাবেন। সেদেশের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন তিনি। আগামীকালই শ্রী মোদী স্লোভাক প্রজাতন্ত্র সফরে যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমি

সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ধারামশালায় তিন ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। গত রাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 ড্র হয়েছে। আরসি বিস্তারিত খবরে, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের আক্রমণ কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এ ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষেও জোরালো সওয়াল করেন। আগেই জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাঁকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন সার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। এর আগে বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হানার তীব্র নিন্দা করে ইরান। নির্মম এই হামলা করে ওয়াশিংটন আন্তর্জাতিক শান্তি ও সামুদ্রিক নিরাপত্তাকে সংকটের মুখে ফেলে দিয়েছে বলেও তারা জানিয়েছে। এক বিবৃতিতে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ভারতীয় নাবিকদের মৃত্যু অত্যন্ত শোকের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ফ্রান্সের নিসে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামীকাল সেখানে ভারত ইনোভেটসের সূচনা করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ফ্রান্স থেকে আগামীকালই প্রধানমন্ত্রী যাবেন স্লোভাক প্রজাতন্ত্র, সেখানে সফর চলবে মঙ্গলবার 16 জুন পর্যন্ত। স্লোভাকিয়ায় এটি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। শ্রী মোদী সফরকালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফ্রিকোর সঙ্গে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী মোদী। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতের অঙ্গীকারবদ্ধতা এই সফরে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর এই সফর। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। ভারত ওই সম্মেলনে দক্ষিণ বিশ্বের অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে অংশগ্রহণ করবেন। 18 জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিও সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শ্রী সিং জানান, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করতে চলেছে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ডক্টর সিং বলেন, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO তৈরি আকাশ ও ব্রহ্মসের মতো বিভিন্ন ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থায় ভারতের দক্ষতাকে তুলে ধরেছে। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। গত এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং

আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত ৮টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, ডিটিএইচ বাংলা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। পুরুষ ক্যাডেটের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেবে, তাই এবারের অনুষ্ঠান ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ঐতিহ্যপূর্ণ এই মহা উৎসবে 500 জনেরও বেশি তরুণ পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নিয়োগ সংক্রান্ত বোর্ড আরআরবির বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নতুন নিয়োগ বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। স্বচ্ছতর, নির্দিষ্ট এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে নিয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন। নীতি আয়োগ গতকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসে। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। উন্নয়ন, উদ্ভাবন ও উদ্ভূত চ্যালেঞ্জগুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় ভারী শিল্প স্টিলমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন এবং তার ফলেই শিল্পের বিকাশ গতিপ্রাপ্ত হয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটে 65তম প্রতিষ্ঠা দিবসে শ্রী কুমারস্বামী ভাষণ দিচ্ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আসাম ও মেঘালয় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল পর্যন্ত দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ায় ভারতীয় আবহাওয়া দপ্তর দিল্লি ও আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সুই ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। দশম আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড 87 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আজ রয়েছে 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টায় স্কটল্যান্ড খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, সন্ধ্যা 7টায় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। পরের খেলায় নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে, এটি শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে, খেলা শুরু দুপুর 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যে খেলা চলছে। খেলার 7 মিনিটে প্যারাগুয়ের ড্যামিয়ান বোবাডিলার আত্মঘাতী গোলে মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। 31 মিনিটে এবং পরে প্রথমার্ধের সংযুক্তি সময়ে ইউএসএর ফোলারিন বোলোগান আরও 2টি গোল করেন। বিরতি সময় পর্যন্ত খেলার স্কোর ছিল 3-0। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জেগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ গ্রুপ বির ম্যাচে কাতার সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে সান ফ্রান্সিসকোয়। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় ফ্রান্সে নিশ্চয় যাচ্ছেন। খবর শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সীমান্ত এলাকায় বিএসএফ কে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। নতুন সরকারে মন্ত্রিসভার দপ্তর পরিচালনার জন্য প্রশাসনের পক্ষে আজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে আগামী সোমবার শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের।

0: একই অভিযোগে সিআইডি মঙ্গলবার তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরেক দফায় বন্ধ রাখা হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
1: জমিন হ্যান্ড ওভার করনে কা কাম কর দিয়া, ডেলি হ্যান্ড ওভার হো রা হ্যায়, আব তো 100 কিলোমিটার কে আসপাস কি জমিন হাম লোগ হ্যান্ড ওভার কর দিয়া হ্যায়। নর্থ বেঙ্গাল মে কুছ এরিয়া জো চিকেন লেগ সে লাগা হুয়া হ্যায় উসমে ফেন্সিং কা কাম বিএসএফ চালু ভি কর দিয়া হ্যায়, হাম লোগ সময়বদ্ধ তরিকে সে ভি পুরা করনে কা কাম করু, ইয়ে দেশ কি সুরক্ষা কা সওয়াল হ্যায়।
0: এদিকে রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরে আনবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, তবে তারা সিঙ্গুরিয়ে আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরের ওই জমি বর্তমান সরকারের হাতে নেই। পূর্বতন সরকার মালিকদের সেই জমি ফিরিয়ে দিয়েছে, কিন্তু ওই জমির চরিত্র বদলে যাওয়ায় সেখানে ফসলের চাষ ও পুকুর কেটে মৎস্য চাষের ব্যবস্থা করা হলেও তা সফল হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য শিল্প করে তোলার জন্য তাঁর কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে, সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি রাজ্যের রেলের ওয়ার্কশপ সম্প্রসারণের মধ্যে দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি সরকারের মূল্যায়ন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মানুষের ওপরেই তিনি এই মূল্যায়নের দায়িত্ব দিয়েছেন। বিএসএফকে জমি হস্তান্তর, জনগণনার কাজ, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, দুর্নীতিমুক্ত কর্মসংস্থান, নারী সুরক্ষা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হকারদের কোনোভাবেই ফুটপাথ বা রাস্তায় বসতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। সাংবাদিকদের তিনি বলেন, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের যেসব প্রকল্প রয়েছে তারা তার সুবিধে পাবেন এবং রাজ্য সরকারও কিছু প্রকল্প চালু করবে। তিনি জনগণের স্বার্থে কাজ করবেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
2: হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন, কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজা বাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর বেটিয়া বলুন যে আপনি যা খুশি করবেন, এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক।
0: দুর্গাপুজোর ক্লাবগুলিকে অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকারের সামান্য অর্থ যাদের দরকার নেই সেই সমস্ত পুজোর সংগঠনকে অনুদান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। অর্থের জন্য যারা পুজো করতে পারে না সরকার তাদের পাশেই থাকবে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পে সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেই সব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থাও থাকবে এই শিবিরে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা বা দীর্ঘদিন কোনো কাজ আটকে থাকলে সরাসরি ওই শিবিরে অভিযোগ জানানো যাবে। নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর পরিচালনার প্রশিক্ষণ দিতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ এই ব্যবস্থা করা হয়েছে। সব মন্ত্রীকে সকাল 10টায় ওই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশিক্ষণের সময় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার 40 জন সদস্যের মধ্যে অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, ফলে প্রশাসনের অভিজ্ঞতা তাদের নেই। আবার অনেকে একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হয়েছেন এই প্রথম, তাই দপ্তর পরিচালনার ক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। উল্লেখ্য, প্রশাসনের শীর্ষ পদে ছিলেন এবং দক্ষতার সঙ্গে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন

0: প্রাক্তন আইএএস আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া নতুন আইএএস আইপিএসদের যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারাও প্রশিক্ষকের তালিকায় রয়েছেন। রাজ্যের সরকারি দপ্তর, আধা সরকারি সংস্থা এবং সরকারি অর্থে বেতনপ্রাপ্ত কর্মীদের বাড়িতে বাধ্যতামূলকভাবে স্মার্ট বিদ্যুৎ মিটার বসাতে হবে। এই মর্মে সমস্ত দপ্তরের প্রধান, জেলা শাসক, বিভাগীয় কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। ওই নির্দেশিকায় জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম আরডিএসএস এর আওতায় বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার সংস্কার এবং বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রাজ্যের সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে স্মার্ট মিটার স্থাপনের এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। পাশাপাশি দেশ ও রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী বেশ কিছু কর্মসূচির সূচনা করবেন। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। 17 থেকে 19 জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী ও সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানে এসসিওর আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউতে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে তদন্তকারী সংস্থা সিআইডি ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা গতকাল আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে অভিষেক বাড়িতে ফিরলে তার হাতে আদালতের সমন তুলে দেন সিআইডির তদন্তকারী দল। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে আগামীকাল ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি সোমবার তাকে তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। আগামীকাল তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বেলা 12টায় অভিষেককে ফের হাজিরা দিতে বলেছে সিআইডি। অভিষেক কুণালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ। এদিকে ফরেন্সিক দলের সদস্যরা গতকাল ঘটনাস্থলে যায়, বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। ওই বহুতলে রাখা কয়েক হাজার ইভিএম পুড়ে গেছে। এর প্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীও গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। এইমাত্র জানা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ ভোররাতে পৌঁছেছে শালবনী থানার পুলিশ। রাজ্য ও কলকাতা পুলিশের পাশাপাশি বাড়ি ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ ডাকাটাকির পর পুলিশের একটি দল ভেতরে ঢোকেন। কোন মামলায় এই তৎপরতা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 14 জুন সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘন্টা ওই সেতুর ওপর দিয়ে কোনোরকম যানবাহন চলাচল করবে না। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9টা বেজে 15 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী জয়শ্রী রায়চৌধুরী।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: এখন শুনবেন জানা অজানা। আজ থেকে পরপর তিন দিন দেশ বিদেশের অভয়ারণ্য নিয়ে শুনবেন কথিকা, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব।
1: সুপারিশপত্রটা ভালো করে পড়লেন ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক জন স্টিভেন হেনসলোর সুপারিশ করা ছেলেটির জন্ম ইংল্যান্ডে। বাবা ছিলেন বিশিষ্ট চিকিৎসক। বাবার মতোই ডাক্তারি পড়া শুরু করেছিল ছেলেটি, কিন্তু বছরখানেকের মধ্যেই অনুৎসাহী হয়ে ওঠে। বরং ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান নজর কাড়ে তার। শেখে ট্যাক্সিডার্মি বা জীবজন্তু সংরক্ষণের উপায়, প্রাণী শ্রেণীবিন্যাস, সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে হাতে কলমে কাজও করেছে ছেলেটি। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান বিভাগের মিউজিয়ামটি সাজানো গোছানোর পেছনেও যথেষ্ট সময় দিয়েছে সে। চিকিৎসা বিজ্ঞান পড়া ছেড়ে ছেলেটি চলে আসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ধর্মতত্ত্বের আলোয় প্রাকৃতিক বিজ্ঞান চর্চায় আগ্রহী হয়ে ওঠে। যথেষ্ট দখল আসে পতঙ্গবিদ্যা চর্চায়। এইসব বিষয়ে উৎসাহের জন্যই তার ঘনিষ্ঠতা হয় অধ্যাপক জন স্টিভেন হেনসলোর সঙ্গে। তাঁর সুপারিশপত্রই পৌঁছেছে ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের হাতে। ঠিক এরকমই একজন সহকারীর খোঁজ করছিলেন ক্যাপ্টেন। জরিপের জন্য খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়বেন তাঁর জাহাজ নিয়ে। সংগ্রহ করা নমুনাগুলো সঠিকভাবে সংরক্ষণ করা, সেই সংক্রান্ত তথ্যগুলো গুছিয়ে রাখা, এসব কাজের জন্য ছেলেটি একদম ঠিকঠাক। সুতরাং HMS বিগল নামের জাহাজে 1831 সালের 27 ডিসেম্বর ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের সহকারী হিসেবে উঠে পড়ল ছেলেটি। ছেলেটির নাম চার্লস ডারউইন। বিবর্তনের জনক হিসেবে বিজ্ঞান জগৎ তাকে মনে রেখেছে। বিগল নামে জাহাজটি পৃথিবীর নানান জায়গা ঘুরে বেড়িয়েছে 5 বছর ধরে। তবে ডারউইন তাঁর বিবর্তনবাদের মতটি প্রতিষ্ঠা করবার জন্য প্রধান পর্যবেক্ষণটি করেছিলেন দক্ষিণ আমেরিকার গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ আজ অনন্য একটি অভয়ারণ্য। ইকুয়েডরের উপকূল থেকে 600 মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি। ছোট বড় মিলিয়ে 127টি দ্বীপের সমষ্টি এটি। 1959 সালে এটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পায়। 1986 সালে সবকটি দ্বীপকে নিয়ে 70,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় গ্যালাপাগোস মেরিন রিজার্ভ। 1998 সালে WWF-এর সহায়তায় মোট 1,33,000 বর্গ কিলোমিটার এই প্রকল্পের আওতায় আসে। ইকুয়েডর সরকার গ্যালাপাগোসকে রক্ষা করবার জন্য একটি আইনি কাঠামো প্রণয়ন করে। গ্যালাপাগোসের অনন্য বাস্তুতন্ত্র এই প্রয়াসের ফলে আজ অনেকটাই সুরক্ষিত। গ্যালাপাগোসের স্থলে এবং জলে বন্যপ্রাণীর সংখ্যা এবং বৈচিত্র্য বেশ লক্ষণীয়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী সম্পদ রয়েছে যা বিশ্বের আর কোথাও পাওয়া যায় না, এবং এই জীবদের প্রাগৈতিহাসিক কাল থেকে খুব বেশি পরিবর্তন ঘটেনি। যেমন গ্যালাপাগোস ল্যান্ড ইগুয়ানা, ফ্লাইটলেস কর্মোরেন্ট বা গ্যালাপাগোস কর্মোরেন্ট, গ্যালাপাগোস পেঙ্গুইন, লাভা ক্যাকটাস ইত্যাদি। ইউনেস্কো এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে 1978 সালে, এবং এটি ইউনেস্কোর দেওয়া প্রথম হেরিটেজ সাইট স্বীকৃতি। গ্যালাপাগোস মেরিন রিজার্ভ সেই তালিকায় অন্তর্ভুক্ত হয় 2001 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কথা যখন উঠল, তখন জেনে নেওয়া যাক ইউনেস্কোর তকমা পাওয়া পৃথিবীর ক্ষুদ্রতম অভয়ারণ্যটির কথা। গ্যালাপাগোসের মতো পূর্ব আফ্রিকার সেসেলসও একটা আগ্নেয় দ্বীপপুঞ্জ, যার একটা দ্বীপ প্রাসলিনে আছে সাকুল্যে 19.5 হেক্টরের এই অভয়ারণ্যটি, বাংলা হিসেবে যার আয়তন 1,500 কাঠা। এই অভয়ারণ্যের প্রধান গাছ হল নানান ধরনের পাম, যার মধ্যে বেশ কয়েকটি প্রজাতি কেবলমাত্র প্রাসলিন দ্বীপের এন্ডেমিক, অর্থাৎ এই প্রজাতির পাম গাছগুলি এই দ্বীপের বাইরে আর কোথাও প্রাকৃতিকভাবে জন্মায় না। তাদের মধ্যে অন্যতম হল কোকোডেমের, এক ধরনের জোড়া বীজের পাম, যাদের বীজ উদ্ভিদ জগতে বৃহত্তম। এই অরণ্যের অন্যান্য এন্ডেমিক প্রজাতির পাম গাছগুলো হল মিলিয়নিয়ার স্যালাড, থিফ পাম, স্টিল্ট পাম ইত্যাদি। বেশ কিছু এন্ডেমিক প্রাণীরও দেখা মেলে এই দ্বীপে, যার মধ্যে অন্যতম হল ব্ল্যাক প্যারেট, যাদের জীবন ও জীবনচক্র পুরোটাই নির্ভরশীল কোকোডেমের ও অন্যান্য পাম গাছের ওপর। প্রাগৈতিহাসিক যুগ থেকে এই অরণ্যের কোনোই চারিত্রিক বদল ঘটেনি, তাই ভূতাত্ত্বিক ও জৈব বিবর্তনের গবেষকদের কাছে এই অভয়ারণ্যটি একটি জীবন্ত ল্যাবরেটরি।
0: এতক্ষণ জানা অজানায় শুনলেন দেশ বিদেশের অভয়ারণ্য নিয়ে কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: তুবরি শুনবেন একটি কৌতুক নাটিকা পাইপোফোন, রচনা ও প্রযোজনা স্বপ্নময় চক্রবর্তী।
4: কে গো, মুখে দেখি রাগ আটছো না? নতুন ফ্ল্যাটটা তাহলে খুবই পছন্দ হয়েছে বলো, হ্যাঁ তাই না?
5: এমন ভাব দেখাচ্ছ যেন এই ফ্ল্যাটটা তুমিই চয়েস করেছো। আমি তো প্রমোটারকে বললুম কোনা ফ্ল্যাটটা চাই, তাছাড়া কথা কইলে তো আবার কথা বাড়বে।
4: না না, কথা বাড়লে বাড়ুক, তা বলে আজকে শুভদিনে তুমি কথা কইবে না, চুপ করে থাকবে?
5: তা কি করব বলো, আমি বাপু ওই মিনমিন করে কথা কইতে পারি না, বাবা মা তো তেমন শিক্ষা দেয়নি। ভালো কথা,
4: হ্যাঁ
5: প্রমোটারকে বলেছিলে তো একটু সাউন্ড প্রুফ দেওয়াল বানাতে, যাতে পাশের ঘরে কথা না যায়?
4: বাবা বলিনি আবার, আমাকে তুমি কি ভাবো বলো তো? প্রমোটার ছোড়াটাকে বলেছিলাম দেয়ালগুলো একটু মোটাসোটা করে দিও বাবা, আমরা কর্তা গিনিতের জোরে জোরে কথা কই কিনা। তাই প্রমোটার ছোড়া কি বললে জানো?
5: কি বললা?
4: বলে দেয়াল আপনি 3 ইঞ্চি করুন আর 30 ইঞ্চি করুন, দেয়ালের কান কাটতে পারবেন না। হ্যাঁ দেয়ালেরও কান আছে। তবে জানো গিন্নি, আমাদের ওই পাশের ফ্ল্যাটের ভদ্রলোককে দেখে বলতে দেখি খুব আমার আনন্দ হলো।
5: কেন কেন?
4: ভদ্রলোক বোধ হয় কানে একটু খাটো, বুঝলে? ওনার কানে একটা ছিপি দেখেছি, হিয়ারিং এড। তা যাকে যাক, সে যাই হোক, এই নতুন ফ্ল্যাটে ঝগড়াঝাটি না করাই ভালো। লক্ষ্মী মেয়ে তুমি, আমার গা ছুঁয়ে তুমি দিব্যি করো দেখি। সোনামণি, এই নতুন বাড়িতে আমার সঙ্গে কখনো ঝগড়া করবে না।
5: আজকের এই শুভ দিনে তুমি আবার ঝগড়ার কথা তুলছো, তোমার লজ্জা করে না?
4: না না না, কেন কেন লজ্জা কিসের? আমি নিজের স্ত্রীকে একটু ভালোবেসে বলেছি এতে যে ঝগড়া করো না, এতে লজ্জার কি আছে?
5: তুমি বুঝবে না, কারণ তোমার তো কিছুতেই লজ্জা হয় না। আজ সকালে যে গৃহপ্রবেশের পুজো দিলুম, বললুম ওগো এক বাক্স সন্দেশ এনো, ফ্ল্যাটের ঘরে ঘরে একটু পেশাব দেব, তুমি কি আনলে?
4: সকালের কথা এখন কেন, এখন তো বিকেল। দেখো না কি সুন্দর বসন্ত পবন দিচ্ছে। এসো না গো, একটু পাশে বসো। আসলে একটু হিসেব করে চলতে হয় আর কি, রিটায়ার করেছি তো, ক্যান্সার ট্যান্সার হলে কি দেখবে বলো?
5: মরণ, ক্যান্সার হতে যাবে কোন দুঃখে? কিপটেমি জ্বালাই তো তোমার কোনো নেশাই নেই, চা পর্যন্ত চলে না, তারপরে নাকামি কথা শোনা হলে কে দেখবে? কেন আমি কি মরে গেছি এইটুকু বিশ্বাস নেই? ভালোবাসা ভালোবাসা হচ্ছে
4: কেন? নেশা না করলে কি ক্যান্সার হয় না? আমার মাস্টু তো দাদাটা কি নেশা করতো, ও যে ক্যান্সারে মরল, কত টাকা গচ্ছে গেল বলো দেখিলি?
5: ভগবান, কি লোকের সঙ্গেই ঘর করছি, লোকটা মরে গেল বলে দুঃখ নেই, টাকা খরচ হলো বলে দুঃখ। বাবা গো বাবা, তুমি কোথায় গো? কি লোকের সঙ্গেই না বিয়ে দিয়েছিলে আমার?
4: এই শ্বশুর মশাই কেরকম বকো না, উনি এখন সঙ্গে শান্তিতে আছেন, শাশুড়ি ঠাকুরিন ওখানে নেই তো। এই দেখো তোমার গলায় একবারে কি সুন্দর সুর গো, একদম সুর কাটছে না? ও গো একটা গান ধরো না গো, এই শুভ দিনে বসন্ত পবনে। করেন না করেন না লক্ষ্মীটি, প্লিজ একটা গান করো না।
5: আমাকে কাঁদতে দাও।
4: আর আর কেঁদো না, আর কেঁদো না, একবার একটা গান করো। গান করতে কি বেশ আসছে?
5: সত্যি তো, হ্যালো, একটু রেডিও বা টেপের গান নয়,
4: বাথরুম থেকে হতে পারে।
5: হ্যাঁ তাই তো গো, বাথরুমের প্যান থেকে।
4: হ্যাঁ প্যান থেকে গান, হ্যাঁ সকালেও শুনেছি, বাথরুমে গেছি অমনি প্যানের ভেতর থেকে গান এলো। জানো গিন্নি, আমার মনে হয় বাথরুমের ভেতরে ভূত আছে।
5: বাথরুমে ভূত?
4: না না, ওটা প্যানের ভেতরে আছে, প্যান ভূত।
5: গেছো ভূত শুনেছি, মেচো ভূত শুনেছি, মেটো ভূত, কেটো ভূত শুনেছি। ওরে বাবারে, প্যান ভূত তো কখনো শুনিনি গো।
4: বড্ড ভয় করছে গো, আমার বড্ড ভূতের ভয়।
5: বাবারে গো, আমারও
4: আমাদের কত মিল বলো। এসো এসো, এখন ভয়ে ভয়ে দুজনে জড়িয়ে শুয়ে পড়ি, কাল পূর্বটার কি সব বলবো। পুরোটারকে ঘটনার কথা সব বললুম, বুঝলে? ও বলল, এ নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না দাদা, এটা চ্যানেল মিউজিক। হ্যাঁ, আসলে একটাই মেন পাইপে একতলা থেকে পাঁচতলার প্যান কমোড গুলো জোড়া আছে কিনা, তাই চান ঘরে গান করলে প্যান দিয়ে শোনা যায়।
5: হ্যাঁ, তুমি যেন আবার দয়া করে বাথরুমে ঢুকে গান টান করতে যেও না।
4: কেন?
5: নিন্দে হবে, প্রতিনিন্দে শুনতে পারি না বাপু।
4: ব্যাপারটা কি বলতো, এভাবে কি ডুয়েট হয় নাকি?
5: ব্যাপারটা তো ভালো ঠিকছে না। দাঁড়াও আমি দেখে আসি।
4: হ্যাঁ,
5: আমাদের ঠিক নিচের ফ্ল্যাট থেকেই আসছে।
4: না না না না, তুমি যেও না, এতটা কৌতূহল ভালো নয়।
5: আরে বাবা, আমি যাই বরং, একটু আলাপ করে আসি।
4: না না না, যাই, ব্যাপারটা দেখি গে, আমি আবার দেখে আসি।
6: দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার হে,
7: সঙ্গীতে হবে সোনা সোনা এ মাটি সবুজ
6: সবুজ গঙ্গিতে হবে রাত্রি নিচিতে ঘুম ঘুম ঘুম ঝাপতি রাউ শিয়ার দুর্গম গিরি কান্তর মরু।

0: ব্যাপারটা কিছুই নয় গো গিন্নি, দেখে এলুম। আমার নিচের ফ্ল্যাটে মধু দত্ত থাকেন, ওর স্ত্রী মর্নিং স্কুলের দিদিমণি। সকালে বেরিয়ে যান কি না, তাই মধু দত্ত গান গেয়ে বাচ্চাকে ঘুম পাড়ান। ওই গান শুনে বাচ্চা ভয় পেয়ে চমকে ওঠে, তখন ওদের কাজের মেয়েটা গান গায়। আমি জিজ্ঞাসা করলুম, এগুলো কি ঘুম পাড়ানোর গান? মধুবাবু বললেন, তা আমি কি করব, আমি তো একটা গানই জানি, কলেজে ইউনিয়ন করতাম কি না।
1: ওই মধুবাবু আর একটা গানও জানে,
0: হ্যাঁ,
1: মদ খেলে ওঠা গায়। কাল রাত্রিরে জড়ানো গলায় শুনেছিলাম, প্রিয়তমা করিও ক্ষমা।
0: তোমার কত বুদ্ধি, অথচ তোমার একটু অহংকার নেই।
1: ও মা, এতদিনে বুঝলে। শোনো, আজ আমার ভাইপো আসবে, বাজার যাও, ভালো মাছ নিয়ে আসবে। আমার বাপের বাড়ির লোক দয়া করে কিপটেমি করবে না কিন্তু বলে দিল।
0: দাও দাও বাজারের থলেটা দাও। কই গো গিন্নি, তোমার ভাইপো এলো।
1: বেলা একটার সময় বাজার করে এলো। আচ্ছা, তোমার আক্কেলটা কি বলো দেখি, কখন রাঁধবো আর কখন খেতে দেবো সেই থেকে বসে আছি। তোমার পাইপো ফোনে কেবল প্রণাম তোমায় ঘনশ্যাম হচ্ছে, ওপরের ফ্ল্যাটের নিখ্যাত রেডিওতে ভজনের অডিশন দেবে বোধ হয়। ভাইপো এলো, এক ঘন্টা বসেছিল, তারপর এই মাত্র ওকে ঠেলে ঠুলে দিয়ে হোটেল থেকে মাছ আনতে পাঠিয়েছি।
0: কোন হোটেলে? ওমা, আমি এক্ষুনি গিয়ে নিষেধ করে আসছি, কতগুলো টাকা ফালতু ফালতু চলে যাবে।
1: না, নিষেধ করতে হবে না, এত দেরি হলো কেন তাই বলো।
0: একটু বাঁচা বাঁচি করে আনতে দেরি হয়ে জানো কি না।
1: এই তুমি বেঁচে এনেছো?
0: হ্যাঁ,
1: আমার পোড়া কপাল রে, এই তো বেগুনে পোকা।
0: বেঁচেই তো এনেছি, বেঁচেই এনেছি, মানে ওই অল্প অল্প পোকা ছিল, অর্ধেক দাম বুঝলো, অর্ধেক দাম। সামান্য একটু মাইক্রো সার্জারি করে দিলেই হয়ে যাবে। সঙ্গে ট্যাংরা মাছ এনেছি, বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছ খুব ভালো জমবে বুঝেছ। আজ তো ট্যাংরা বিক্রি হচ্ছিল 150 টাকা কেজি, আর মরা ট্যাংরাগুলো 70 টাকা। দেখো, একটা জিয়ান্ত আর মরা ট্যাংরার মধ্যে 80 টাকার ফাঁক। আমি মরা ট্যাংরাগুলোই নেবো ঠিক করেছি, ভাবতে ভাবতে হঠাৎ একটা লোক এসে কাপ করে ওগুলো নিয়ে চলে গেল। তারপর আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, একটা একটা করে ট্যাংরা মরছে আর আমি সরিয়ে সরিয়ে রাখছি, একটা একটা করে ট্যাংরা মরছে আর আমি সরিয়ে সরিয়ে রাখছি। 200 গ্রামের মতো মরতে একটু সময় তো লাগবেই, কি করা যাবে বলো গিন্নি। মৃত্যুর ওপর তোমার আমার কারুর তো কোনো হাত নেই।
1: ভগবান, বাবা গো, কোথায় বিয়ে দিয়েছিলে আমার? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তোমার ভালো সেজে থাকা আমি বার করছি, সবাইকে জানিয়ে দিচ্ছি, ফ্ল্যাট থেকে ফ্ল্যাটে সবাই জেনে যাক। শুনুন, আপনারা সবাই শুনে নিন, আমার স্বামী একটা হার কিনতে।
0: ইস, প্রাণের কাছে মুখ নিয়ে কি প্যান প্যান করছে, ইস কি দুর্গন্ধ।
1: থামা, সবাই শুনে নিন, আমার স্বামী বেঁচে বেঁচে পোকা বেগুন জানে।
0: থামো একটু থামো, তোমার ভাই পয়সেছে। গিন্নি আমার পেস্টিটা একদম ঢিলে করে দিল, ছি ছি ছি ছি, সবাই কি আমাকে ভাবলো। গিন্নি এখন ওর সাজের ভাইপোকে বাসে তুলে দিতে যাচ্ছে। এই মকায় আমি আমার পেস্টিসটা একটু মেরামত করে নিই, বাথরুমে গিয়ে প্রাণের সামনে মুখ দিয়ে যত হলেও দেবো না, ফ্ল্যাটের সবাই তো আমি ভেমি খাইয়ে দেবো।
2: ও গো, কোথায় গেলে গো, শুনছ? আর দেখ, দেরাদুন রাইসটা এভাবে ফেলে রেখেছো কেন? ছি ছি ছি ছি ছি ছি, কাজু কিশমিশগুলো এইভাবে ছড়িয়ে রেখেছে জানলার সামনে, কাজে সব নিয়ে যাচ্ছে। ছি ছি ছি ছি, তোমার ভাইপোর হাতে আমি যা খালি রসগোল্লা দিয়েছিলাম হাতে তুলে দিয়েছো বাসনের সময়? হ্যাঁ, শোনো আরেকটা কথা শোনো।

0: শোনো শোনো, ভালো কথা, এবার পুজোয় তোমার বাপের বাড়ির সব বাড়িতে আমি জামা কাপড় দেবো, ঠিক করেছি। না না, তোমার কোনো আপত্তি আমি শুনবো না বলে রাখলাম। এখন একটা কাজ করো দেখি, দু গ্লাস কমলা লেবুর রস করো,
1: তুমি আর আমি খাও।
2: হ্যাঁ, আমি এখানে।

0: শুনলেন কৌতুক নাটিকা পাইপোফোন। অভিনয় ছিলেন শ্রীমতী পাইন ও ফকির দাস কুমার। সম্পাদনা রফিউদ্দিন, রচনা ও প্রযোজনা স্বপ্নময় চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

শুনলেন নজরুলগীতি অসীমা দুবের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন আলাহিয়া বিলাওয়াল রাগে সেতার, শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দিলীপ মুখোপাধ্যায়। আলাহিয়া বিলাওয়াল রাগে সেতার।

0: শুনলেন আলাহিয়া বিলাওয়াল রাগে সেতার, শিল্পী পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দিলীপ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: দাদু, এই গাছটার নাম কি?
2: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন।
3: ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
1: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
3: কেন?
1: এই এসএমএসটা একটা স্ক্যাম, ক্লিক করলে তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
3: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
4: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনবেন শুরুতেই ছদ্মবেশী ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

পাওয়ালেন চেমরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দর

0: ছদ্মবেশী ছবির গান শুনলেন, আর এই গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্স ও স্লোভাকিয়ায় ছদিনের সফর শুরু করতে চলেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক বৃহত্তর পরমাণু চুক্তির অঙ্গ হিসেবে ট্রাম্প প্রশাসন অসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠনের প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল সেমিফাইনালে আজ ভারতের PV সিন্ধু মুখোমুখি হবেন জাপানের আকানে ইয়ামাগুচির। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 জয় দিয়ে অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 ফ্রান্স ও স্লোভাকিয়া সফর শুরু করতে চলেছেন। ইউরোপের এই দুই দেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে আরও প্রসারিত করতে এই সফরে ভারতের দায়বদ্ধতা প্রতিফলিত হবে। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামীকাল নিসে ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। দুদেশের মধ্যে সম্পর্কের সামগ্রিক দিক বৈঠকে পর্যালোচনা করা হবে। যৌথভাবে উদ্বোধন করবেন ভারত ইনোভেটসের। সফরের দ্বিতীয় পর্বে তিনি যাবেন স্লোভাকিয়া। সেখানকার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে কথা বলে সহযোগিতা বৃদ্ধির নানান সম্ভাবনার দিক তুলে ধরবেন শ্রী মোদী। তৃতীয় পর্যায়ে শ্রী মোদী ফ্রান্সের অভিয়াতে 16-17 G7 শিখর সম্মেলনে অংশ নেবেন। সহযোগী দেশগুলির প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। 18 প্রধানমন্ত্রী প্যারিসে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি ও স্টার্ট আপ সভা ভিভাটেক সামিটে যোগদান করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10-11 ওই পরীক্ষা চালায়। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাজনাথ জানিয়েছেন, এই সমস্ত পরীক্ষার মাধ্যমে ভারত এমন এক গুরুত্বপূর্ণ দেশের তালিকাভুক্ত হল যাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো ব্যবস্থা রয়েছে। শ্রী সিং আরও বলেন, শত্রুদের বিভিন্ন ধরনের হুমকির মোকাবিলায় DRDO বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করে সাফল্যের সঙ্গে তার পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এও বলেছেন, অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন। তিনি গতকাল হায়দ্রাবাদে ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ইন্ডিয়া AI মিশন প্রকল্পের আওতায় ভার্জো নামের একটি ডিজিটাল ভিডিও মডেলের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। AI প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যেই এই মডেলটি তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল

0: উদ্বোধনী অনুষ্ঠানে এস কৃষ্ণন জানান, ভার্জো ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক, এটি একটি মৌলিক মডেল হিসেবে কাজ করবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার তিন দিন পর তিনি গতকাল মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। পরে এক স্যান্ডেলে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের ওপর ওই ধরনের আক্রমণের ঘটনা কখনোই ন্যায়সঙ্গত নয় এবং ভারত তা মেনে নেবে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাবিকদের নিয়ে চলা পণ্যবাহী জাহাজের ওপর এই ধরনের হামলার ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করেন। আগে জানানো হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব গতকাল তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের। এই ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ভারতের উদ্বেগের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে প্রাণহানি রোধে মার্কিন বাহিনী যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে তা নিশ্চিত করতেও বলা হয়েছে মার্কিন প্রতিনিধিকে। উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে ডেকে পাঠালো বিদেশ মন্ত্রক। একটি বৃহত্তর পরমাণু চুক্তির অঙ্গ হিসেবে ট্রাম্প প্রশাসন অসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বলে জানিয়েছে। তবে সেক্ষেত্রে তেহরানকে পরমাণু অস্ত্রশস্ত্র তৈরির পরিকাঠামো ধ্বংস করতে হবে। গতকাল মার্কিন ইরান প্রস্তাবিত পরমাণু চুক্তির বিশদ বিবরণ তুলে ধরার সময় একথা জানানো হয়। আগামী কয়েকদিনের মধ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। এক মার্কিন কর্মকর্তা অসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং পরমাণু অস্ত্রের সক্ষমতার মধ্যে স্পষ্ট পার্থক্য টেনে তার যুক্তিতে বলেছেন, ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের পরমাণু শক্তি ক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা নয়, বরং তেহরানকে বোমা তৈরি থেকে বিরত রাখা। কেন্দ্রের এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। ১৭-১৯ জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতিমন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানে এসসিওর আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ায় ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্যারেড পরিদর্শনও করছেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এবছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নিয়েছে। এই অনুষ্ঠানে ৫০০-এরও বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে যাবেন। কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎপাদন ভিত্তিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ওপর অভাবনীয় গুরুত্ব দিয়েছেন। এর ফলে শিল্পের বিকাশ গতি পেয়েছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের বিপুল সুযোগ। তিনি গতকাল বেঙ্গালুরুতে কেন্দ্রীয় ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি ইনস্টিটিউটের ৬৫তম প্রতিষ্ঠা দিবসে ভাষণ দিচ্ছিলেন। পেঁয়াজের যোগান বৃদ্ধি করতে কৃষকদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল খাদ্য গণবণ্টন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, মন্ডি বা পাইকারি বাজারে বর্তমান দর এবং সংরক্ষণের উপযোগী পেঁয়াজের গুণগত মানের বিষয়গুলি বিবেচনা করে ন্যূনতম নিশ্চিত সংগ্রহ মূল্য সংশোধন করে প্রতি কুইন্টালে 1650 টাকা নির্ধারণ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর অসম ও মেঘালয় আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন অরুণাচল প্রদেশ, বিহার, কেরল, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হবে। এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে গত রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টিতে ভারতীয় আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল সেমিফাইনালে আজ ভারতের পিভি সিন্ধু জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। সিডনিতে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সিন্ধু চেন সু ইউকে মাত্র 27 মিনিটে 21-6, 21-9 ব্যবধানে হারিয়ে দেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে 4-1 গোল দিয়ে অভিযান শুরু করেছে। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে ছিল আয়োজক দেশ। ম্যাচের 7 মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর জোড়া গোল করে ব্যবধান বাড়ান মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুন। এদিকে গ্রুপ বির ম্যাচে গতরাতে কানাডা ও বসনিয়া হার্জিগোভিনার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। দশম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ 3টি খেলা। ভারতীয় সময় দুপুর 3টে স্কটল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ডের, সন্ধে 7টায় অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 11টায় দিনের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। খবর পরে আপাতত এই পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার জেলার বসিরহাট মহকুমা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি গৃহীত হয়েছে। এই উপলক্ষে গত শুক্রবার ইছামতি নদীর তীরে সানরাইজ ইয়োগা শীর্ষক বিশেষ যোগা কর্মসূচির আয়োজন করা হয়। গত 3রা জুন ছিল বিশ্ব সাইকেল দিবস। এই উপলক্ষে গত রবিবার সীমান্ত থেকে সুন্দরবন দূষণমুক্ত, স্বচ্ছ ও পরিবেশ বান্ধব সমাজ গড়ার বার্তা নিয়ে অভিনব র্যালির আয়োজন করা হয় বসিরহাটে। টাউন হল মাঠ থেকে শুরু হয়ে ইছামতি বোর্ডঘাট পর্যন্ত বিস্তৃত এই র্যালিতে সাইকেল নিয়ে সামিল হন উপমহকুমা শাসক অঞ্জন চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট পিন্টু ঘরামি ও আধিকারিক কল্যাণ বসুসহ দপ্তরের সমস্ত কর্মীবৃন্দ। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সানডে অন সাইকেলস কর্মসূচির শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ শ্রী দিলীপ ঘোষ মহাশয় নিউটাউন ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে। এই সাইকেল র্যালিটি শেষ হয় ইকো পার্কে। প্রায় 250 জন এই র্যালিতে অংশ নেন। ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু সংস্থার উদ্যোগে গত শনিবার সংস্থার এক কৃষক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের কৃষক সম্মেলনে 300 জন চাষী যোগদান করেন। 200 জন কৃষকের হাতে সার্টিফাইড বীজ তুলে দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগজি প্রমুখ। মন্ত্রী বলেন, পাট চাষের উন্নয়ন ও পাটজাত পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ক্রাইজ্যাফের সঙ্গে একযোগে কাজ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত 3রা জুন নবান্নে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। ওই দিন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া 1 নম্বর বিডিও অফিসে জেলাস্তরে মূল অনুষ্ঠান হয়। 100 জন উপভোক্তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে গত 30শে মে রাজ্যজুড়ে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে HPV ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। 14 বছর বয়সী কিশোরীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এদিন উত্তর চব্বিশ পরগনার বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সব সরকারি হাসপাতাল, মহকুমা ও ব্লক হাসপাতালে এই ভ্যাকসিন কর্মসূচি চলবে। আপাতত 235টি কেন্দ্রে এই কর্মসূচি চললেও আগামী দিনে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 880 করা হবে।

0: অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়, ক্রেতা সুরক্ষা মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ, রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার গত 25 মে বরানগরে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস NILD-তে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেন। দিব্যাঙ্গ শিশু ও ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে ড্রাইভিং সিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স, 1টি অফিস গাড়ি, স্বল্পদৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন মন্ত্রী। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি, প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। আগামী দিনে এই প্রতিষ্ঠানের আরও পরিকাঠামোগত উন্নয়ন করা হবে বলে মন্ত্রী জানান। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগের যুগ্ম সচিব রাজীব শর্মা, NILD-র অধিকর্তা ডাক্তার ললিত নারায়ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
9: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। হংসরাজ ছবির গান শুনবেন শুরুতেই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানে গানে দ্বিতীয় পর্বে এবার দোলন চাপা ছবির গান, পরপর দুটি গান শিল্পী কিশোর কুমার।

গানে গানে দ্বিতীয় পর্বে পরের দুটি গান আশা ভোঁসলের কণ্ঠে, প্রথমে স্বয়ং সিদ্ধা ছবি থেকে, তারপর জ্যোতি ছবির গান আশা ভোঁসলে।

0: গানে গানে দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্ত।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের

0: হচ্ছে, কোন দল কেমন খেললো,
1: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
2: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে 10:02। গানের ভেলা, শনিবারের গানের ভেলায় রবি ঠাকুরের গান।

কোলাহল কোথায় থাকে, বাইরে নাকি ভেতরে? বাইরের কোলাহল চেষ্টা করলে থামানো যায় বোধহয় সহজেই, ভেতরের কোলাহল সে কি সহজে থামে? বাইরে যখন নির্জনতা, তখন কি ভেতরে নির্জনতা টের পায়? নির্জনতা মানে কি কেবল একা থাকা? নির্জনতা বারবার রবীন্দ্রনাথের মননে এসেছে, গানে এসেছে। রবীন্দ্রনাথ স্বভাবত নির্জনতার কবি, কেননা ভেতর নির্জন না হলে এমন গান তো আসে না। ভেতরে নির্জনতা কেমন করে আসে? আজকে রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্র দর্শনে আমরা একটু করে খোঁজার চেষ্টা করব, দেখার চেষ্টা করব নির্জনতায় চুপটি বসে, নির্জনে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে নির্জনতায় রবীন্দ্রনাথকে দেখব। রবীন্দ্রনাথ তখন শিলায় দহে, গীতাঞ্জলি তার রচনা হয়েছে, গীতাঞ্জলি পর্ব শেষ করে তখন তিনি রয়েছেন গীতিমাল্যে, বয়স 51 বছর। গানের ফাঁকে ফাঁকে তিনি তখন গীতাঞ্জলি গানগুলিকে ইংরেজিতে তর্জমা করছেন, সং অফারিংস। এবং যে অঞ্জলি তিনি পরে বিশ্বের দরবারে তুলে দিচ্ছেন আর বিশ্বের মানুষ তাকে গ্রহণ করছেন। কবি আরও 3 বছর পরে নোবেল পুরস্কারে ভূষিত হবেন। সেই সময় শিলাইদহে বসে তিনি নির্জনতার মধ্যে সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে প্রাণের আলাপ করতে চাইছেন। কার সঙ্গে কার আলাপ? প্রাণের সঙ্গে প্রাণের আলাপ, গানে গানে। 51 বছর বয়সে শিলাইদহে বসে গীতিমাল্যের এই গান তিনি রচনা করছেন, পিলু রাগে নিবদ্ধ এই গান। নির্জনতা বাইরের কোলাহল থাক বা না থাক, মনের কোলাহল স্তব্ধ করে। এবং নির্জনতা মানে ওই যে প্রাণের আলাপ, কার সঙ্গে? আত্মার সঙ্গে, আমি আমারই সঙ্গে আমার আলাপ। এই আলাপকে রবীন্দ্রনাথ পেলেন কিভাবে? তার এই পথের দিশারি পিতৃদেবের দেওয়া সেই বালক বয়সে উপনিষদ। উপনিষদের বিভিন্ন শ্লোকে নির্জনতা, স্থিরতা, অন্তর্মুখীনতা বারবার করে এসেছে। তাই আমরা যখন নির্জন রবীন্দ্রনাথকে দেখব, তখন বারবার উপনিষদের কথা আসবে। কেন? উপনিষদের প্রথম খণ্ডের 2 শ্লোকে বলা হচ্ছে, শ্রোতস্য শ্রোতাং মনসো মনজাত বাচঃ বাচং স উ প্রাণস্য প্রাণ। যিনি কানেরও কান, মনেরও মন, বাক্যেরও উৎস, তাকে জানো। যখন বাইরের শব্দ থেমে যায়, তখনই, ঠিক তখনই ভেতরের শ্রোতাকে শোনা যায়। বাইরের শব্দ যখন থামে, বাইরের কোলাহল যখন থামে, ভেতরে যখন বাইরের কোলাহলে লড়ন থেমে যায়, যখন ভেতর স্থির হয়, মগ্ন হয়, তখনই অন্তর্গত শব্দকে শোনা যায়, প্রাণের আলাপকে অনুভব করা যায়। শব্দের পিছনে, শব্দের নেপথ্যে থাকে এই নীরবতার উপস্থিতি। এই নীরবতাকে তিনি বারবার সারা জীবনে নানাভাবে দেখেছেন, খুঁজেছেন, চয়ন করেছেন। নানমনি থেকে মগ্ন হয়েছেন প্রাণে। এবার তেমন একটি গান শুনি, 40 বছর বয়সের রচনা। আর 40 বছর বয়স মানে তার যেন আধ্যাত্মিক ঋষি জীবনের পথ চলা শুরু। নৈবেদ্য, নৈবেদ্যর একটি গান।

তোমা পানে যদি সেতুরি না যায় তাহলে সেতুরি ভাসাবো না। শতবার তুরি ডুবু ডুবু করি, আমাদের মন কখন অস্থির হয় দুশ্চিন্তায়। বাইরে হয়তো নির্জনতা আছে, কিন্তু মনের ভেতরে তোলপাড় তোলপাড় করছে। এই মনকে স্থির করতে হয় কেমন করে? সহজ পথ হলো শরণাগতি, অর্থাৎ তাঁর অভিমুখে মনকে নিবিষ্ট করা। এই তিনি কে? এই তো আমাদের অনুসন্ধান, এই তো জীবনভর খুঁজে বেড়ানো অন্বেষণ বলছেন যাকে। উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, পরাঞ্চি খানি ভেত্রিণাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি না অন্তরাত্মান। দেখুন, স্রষ্টা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে সজাগভাবেই তৈরি করেছেন, আর প্রতিটি ইন্দ্রিয় কেউ অন্তর্মুখী নয়, প্রত্যেকে বহির্মুখী। দুচোখ চেয়ে কেবল বাইরেকে দেখা যায়, অন্তরকে দেখতে গেলে চোখ বুঝতে হয়। কান দিয়ে কেবল বাইরের শব্দই শোনা যায়, অন্তরের নৈঃশব্দকে যদি শুনতে হয় তাহলে বাইরের শোনাকে বন্ধ করতে হয়। ওই কোলাহল তো বারণ হল, এবার কথা কানে কানে। কোলাহল বন্ধ না হলে প্রাণের কথা শোনা যায় না, প্রাণের আলাপ শোনা যায় না। ইন্দ্রিয় বহির্মুখী বলেই মানুষ কেবল বাইরের দিকে ছুটে বেড়ায়, অন্তরকে দেখে না। অথচ তিনি তার মতো মহাত্মা যুগে যুগে উপনিষদের পুরুষ যারা, তারা আমাদের মনে করিয়ে দিয়েছেন, নিজেকে চেনো, অন্তর্মুখী হও, স্থির হও। স্থির হতে না পারলে ভেতরকে চেনা যাবে না। রবীন্দ্রনাথ তার কৈশোরে পিতৃদেব তাকে চেষ্টা করেছিলেন উপনিষদের চরণ ধরিয়ে দিতে এবং সেই চরণে তার আপন চরণ বইয়ে দিতে। পিতৃদেবের নির্দেশে, ভাবে, ভাবনায়, তাড়নায় তিনি একের পর এক ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন, কিন্তু কতটা ভেতরে তা অনুভব করেছেন আমরা একটু একটু করে কখনো কখনো চেষ্টা করব আজকে খোঁজার। কিন্তু নৈবেদ্য রচনার পর যে রবীন্দ্রনাথ, তাকে আমরা পুরোপুরি ঔপনিষদিক রবীন্দ্রনাথই বলতে পারি। নৈবেদ্যর রচনার সময়কালে তার পারিবারিক বিপর্যয় কিন্তু কম নয়। বিপর্যয় বলবো কেন, দেখুন আমাদের কষ্টও হয় যখন আমরা ইতিহাসকে জানি। যখন নৈবেদ্য রচনা করছে, নৈবেদ্য ছাপার কাজ চলছে, সেই সময় রবীন্দ্রনাথ আসলে কন্যাদায়গ্রস্ত পিতা, তার বড় মেয়ের বিয়ের তোড়জোড় এবং সেখানে পণ নিয়ে টানাটানি দর কষাকষি, কি কষ্টের মধ্যে তাকে যাপন করতে হচ্ছে। নৈবেদ্য ছাপা হচ্ছে এবং নৈবেদ্যর মতো গ্রন্থ, যা গীতাঞ্জলির পূর্বসূরি বলা যেতে পারে, সেই নৈবেদ্য তার শ্রীচরণে তিনি প্রতিদিন একটি করে নৈবেদ্য রচনা করবেন, এই তার মনোবাসনা ছিল। যেদিন সেই অর্ঘ্য তিনি তুলে দিতে পারেননি, বকেয়া নৈবেদ্য তিনি নাবার ঘরে পর্যন্ত রচনা করেছেন। শিলাইদহে স্ত্রীকে চিঠিতে লিখছেন, আজ আমি নাবার ঘরে দুটি নৈবেদ্য রচনা করেছি। তার মানে ব্যস্ততার কারণে গতকাল রচনা করতে পারেননি, গতকালের বকেয়া একটি নৈবেদ্য আর আজকের একটি নৈবেদ্য তিনি স্নান ঘরে বসে রচনা করছেন। ওইখানে তিনি নৈঃশব্দ খুঁজে পেয়েছেন, সেই নৈবেদ্য প্রকাশ পিছিয়ে যাচ্ছে, কেননা বেলির বিয়ে, পয়লা আষাঢ় বেলির বিয়ে হচ্ছে 1308, আর 8ই আষাঢ় নৈবেদ্য ওই দপ্তরিখানা থেকে বাইন্ডিং করে আসছে, অর্থাৎ বেলির বিয়ের অষ্টমঙ্গলার দিন। সেই নৈবেদ্যর মধ্যে ঘাটে বসে আছি আনমনা, নৈবেদ্য প্রকাশ পাচ্ছে। তারপর শান্তিনিকেতন, ব্রহ্মবিদ্যালয়, এবং দেখুন এক বছরের মধ্যেই তার
পত্নী বিয়োগ ঘটছে। তারপর যেন তিনি আরও বেশি করে ঔপনিষদিক ভাবনায় নিজেকে জারিত করছেন। এগোই একটু একটু করে। পরের গান 48 বছর বয়সের রচনা, তখন তিনি গীতাঞ্জলি পর্বে রয়েছেন। 48 বছর মানে তখন পত্নী বিয়োগ ঘটে গেছে, তার 10 মাস পরে তার মেজ মেয়ে রেণুকা চলে গেছে, তারপর তার পিতৃদেব চলে গেছেন, তারপর ছোট ছেলে সমীহ চলে গেছেন। নিঃস্ব সর্বহারা রবীন্দ্রনাথ উপনিষদকে আঁকড়ে ধরে লিখতে পারছেন গীতাঞ্জলি একের পর এক। যত নিঃশব্দকে চিনছেন ভেতরে, যিনি যত নীরবতাকে খুঁজে পাচ্ছেন, নির্জনতাকে খুঁজে পাচ্ছেন, ততই তার ভেতর থেকে উঠে আসছে প্রাণের আলাপ, প্রাণজয়ী অমোঘ চরণ।

মন কি চাইছে এখন, আরো নীরব হতে নাকি সরব হতে? জানি নীরবে এখন শুধু তার গান শুনতে ইচ্ছে করছে, সে তো আমারও করছে। মনে হয় চুপটি করে তার নির্জনতার যে অন্বেষণ, সেই অন্বেষণকে দু চোখ বুঝে গভীরভাবে দেখি আর অনুভব করি। কেমন করে তিনি নীরবতার আহ্বান করেছেন। নীরব হলে মানুষের অন্তর সরব হয়। নীরবতা কি মানুষকে বিচ্ছিন্ন করে? নির্জনতা সে তো মানুষকে বিচ্ছিন্ন করে না, বরং নীরব হতে পারলে, নির্জনতার মধ্যে অবগাহন করতে পারলে টের পাওয়া যায়, আমি একা নই, একক নই, আমি আদতে সমগ্রের অংশ। নীরবতা সমগ্রের সঙ্গে আমার যুক্ততাকে চিনিয়ে দেয়। নীরবতায় সমগ্রের সঙ্গে এই যুক্ততা স্পষ্ট হয়ে ওঠে। নীরবতার মধ্যেই রয়েছে যোগ, যোগ সাধনা। যস্তু সর্বাণি ভূতানি আত্মনেবান উপস্যতি, ঈশ্বর উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, যিনি সমস্ত সত্তাকে নিজের আত্মায় অনুভব করেন তিনি যথার্থ নীরব হতে পারেন, তার অন্তর শান্ত হতে পারে, প্রশান্ত হতে পারে। আমরা কখন অশান্ত হই? বাইরের আলোড়ন, বাইরের বিচলন, বাইরের বিচ্ছেদ আমাদের অস্থির করে তোলে, আমরা দু চোখের পাতা এক করতে পারি না। ওহ, আমারই বোধ হয় সবচেয়ে বেশি কষ্ট, ঈশ্বর তুমি আমাকে এত কষ্ট দিলে। অথচ ঈশ্বরের অপার করুণা যে এই কষ্ট আসলে বাইরের কোলাহল থেকে তোমাকে অন্তর্মুখী করতে চাইছে। অন্তর্মুখী হও, নিজেকে চেনো, নিজেকে চেনো, আত্মা অবিনশ্বর, সেখানে কোনো ক্ষয় নেই, লয় নেই, শেষ নেই, তিনি অশেষ। তার এই অশেষ বার্তাকে তুমি চিনতে শেখো। বাইরের দুঃখ আমাদের অন্তর্মুখী করে, বাইরের চোখের জল আমাদের ভেতরের অশান্তিকে দূর করে, শান্ত করে। তাই রবীন্দ্রনাথ জীবনে একের পর এক যত দুঃখ পেয়েছেন, তিনি আরও অন্তর্মুখী হয়েছেন, আরও বেশি করে গ্রহণ করেছেন উপনিষদকে। এ যেন ঈশ্বরের পরীক্ষা, পরীক্ষে লোকান কর্মচিতান ব্রহ্মণ নির্বেদমায়াত কৃতেন অকৃত নাস্তি, মুণ্ডক উপনিষদ মনে করিয়ে দিচ্ছে।

করেছেন। জগতের সমস্ত ভোগ দুর্ভোগ তা এক সময় তোমাকে নীরবতার দিকে টেনে নিয়ে যাবেই। ভোগের পিছনে ঘাপটি মেরে থাকে দুর্ভোগ। তুমি যদি ভোগে মজে থাকো, দুর্ভোগ তোমাকে ঘাড় ধরে এক সময় ত্যাগের পথে বৈরাগ্যের পথে নিয়ে যাবেই। নির্জনতার মধ্যে সেই বৈরাগ্যের সুর শুনতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ যত দুঃখ পেয়েছেন, যত কষ্ট পেয়েছেন, অন্তরে সেই বৈরাগী সুর বেজেছে। স্ত্রী চলে যাওয়ার পর সেই বৈরাগী সুর তাকে বারবার উপনিষদের ভাবনাতেই নানান চরণ রচনা করিয়ে নিয়েছে। শুনি, 42 বছর বয়সের একটি রচনা কিছুদিন আগেই

কোলাহল যখন জীবনকে ক্লান্ত করে, তখন মন নিজেই নীরবতার দিকে হাঁটে, নির্জনতায় চুপটি করে বসতে চায়। আরামের আমোদের ঘর ছেড়ে আবিষ্কার করে নির্জন আপন ঘর, ভেতর ঘর। নির্জনতায় ধরা দেয় তার অশেষ রূপ, মনে হয় শেষ নাহি যে। গভীর নির্জনতায় শূন্যতা নয়, ধরা দেয় নিঃশব্দ আনন্দ। তার জীবন থেকে যখন ছুটি চিরদিনের জন্য ছুটি নিল, সুমি তখন 5 বছর কয়েক মাস বয়স। ছোট্ট সুমি, রবীন্দ্রনাথ কোনোদিন সংসার জীবন তো সেভাবে যাপন করেননি। এখন মাতৃহারা ছোট্ট সুমি যখন তাকে

0: গভীর রাত্রে আঁকড়ে ধরে থাকেন বিনিদ্র রবীন্দ্রনাথ, তিনি আশ্রয় নেন উপনিষদের কাছে। আমরা রবীন্দ্রনাথের সেই জীবনের সঙ্গী হতে পারিনি, দেখিনি, কিন্তু মানুষ চক্ষে 41-42 বছরের পত্নীহারা 5.5 বছরের বালককে বুকে আঁকড়ে ধরে সেই পিতাকে বিনিদ্র রাত যাপনকে আমরা যদি উপলব্ধি করতে পারি, যদি দেখতে পারি বিবেকী চৈতন্যে, তাহলে দেখব ভোর হয়ে আসছে। কখনো ভোরে ঘুমোতেন না রবীন্দ্রনাথ, আর তিনি উচ্চারণ করছেন আনন্দ ব্রহ্মেতি ব্যজনাথ আনন্দার্ধে বৌখল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রজন্ত ভি সংবি সন্তীতি। দৈত্তিরীয় উপনিষদের সেই শ্লোক থেকে তিনি শক্তি অর্জন করছেন। জীবনে বিষাদ নয়, আনন্দই সত্য। তাই ছুটি চলে যাওয়ার পর, চিরদিনের জন্য ছুটি নিয়ে চলে যাওয়ার পর, তার কলম থেকে উঠে আসছে, কলম থেকে বলবো নাকি হৃদয় থেকে, নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। ছুটি চলে গেছে আর তিনি সেই অনন্ত জাগরণের গান শুনতে পাচ্ছেন নির্জনতার মধ্যে, আপন হৃদয়ের মধ্যে।
1: আছে দুঃখ আছে মৃত্যু।

সাড়ে 11 বছরের ছুটি, 23 বছরের যুবক রবীন্দ্রনাথের জীবনে জুটি হয়ে এসেছিলেন। আজ বিনিদ্র রাতে সেই ছুটিকে মনে পড়ছে। ছুটির সঙ্গে যখন ঘর বাঁধা শুরু, তখন বুকের আরেক পাঁজর, শৈশব থেকে যিনি তাকে আগলে রেখেছিলেন, ছোট্ট রবিকে মায়ের স্নেহে, দিদির স্নেহে, বৌঠান।

সেই কাদম্বরী দেবীর হঠাৎ চলে যাওয়া। রবীন্দ্রনাথের বিবাহের কয়েক মাস পরেই কাদম্বরী দেবীর মৃত্যু, তাও কি তাকে উপনিষদের কাছে সান্ত্বনা দেয়নি? বারবার তিনি সেই তরুণ বয়সেই ফিরে গেছেন উপনিষদের কাছে, আর তার ভেতর থেকে যে প্রাণের আলাপ উঠে এসেছে, নিজের কাছে নিজে সান্ত্বনা খুঁজেছেন। আসলে সান্ত্বনা কোথা থেকে আসে? নিজের ভেতর শান্ত না হলে সান্ত্বনা পাওয়া যায় না। এতদ আত্মাম ইদাম সর্বাম তৎসেত্তাম স্ব আত্মা তত্তম অসি। এই যে তত্ত্বমসি, বারবার দেবেন্দ্রনাথ তাকে উপনিষদ অভিমুখী করেছেন পিতৃদেব, এবং চিনিয়ে দিয়েছেন শাশ্বত সত্যকে। ওই ওই ওই তুমি সেই। নির্জনতায় নীরবে একাকী বসে যখন আমরা নিজেকে শুনি, তখন ধীরে ধীরে নিজের অন্তর্গত সত্তার দেখা মেলে। শ্বেতকেতুকে যেমন আদিপুরুষ মনে করিয়ে দিয়েছিলেন, ওই তুমি, তুমি সেই তত্ত্বমসি, তোমারই মধ্যে চিরসত্তা আছে। বিপর্যয়ের বিধ্বস্ত রবিকে তেমনি করে মহর্ষি পিতৃদেব দেবেন্দ্রনাথ বারবার পিঠে হাত বুলিয়ে মনে করিয়ে দিয়েছেন, তুমি সেই, তুমি ছোট নও, তুমি ক্ষুদ্র নও, তুমি একক নও, তুমি বিচ্ছিন্ন নও, তুমি সমগ্রের অংশ। চেনো উপনিষদের দর্শনকে, চেনো তত্ত্বমসি তত্ত্বম অসি, তুমি সেই। রবীন্দ্রনাথ চিনেছেন, আর প্রাণের আলাপে গান রচনা করেছেন আপন হৃদয়ের গান। বৌঠান চলে যাওয়ার পরে রচনা তেমনই একটি গান, ২৪ বছর বয়সের রবীন্দ্রনাথের উপনিষদ দর্শন।

থেকে ছুটি ছুটি নিয়ে চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ মন খারাপের অবকাশ পাননি তেমন করে, সম্ভবত সমীর জন্যই। কিন্তু সমী চলে যাওয়ার পর শান্তিনিকেতনের সর্বত্র সমী, ফুল ফুটলে সমী, আকাশে মেঘ উঠলে সমী, ছুটি নেই, রেণু নেই, পিতৃদেব মহর্ষিও নেই, সমী নেই, রবীন্দ্রনাথ রয়েছেন শান্তিনিকেতনে। কালবৈশাখী ঝড় ওঠা সেই বিকেলে, অথবা এই আষাঢ়ে, আষাঢ় আর কবে যেন, দু তিন দিন পরেই না, পয়লা আষাঢ়, সেই আষাঢ়ে ঘন ঘোর আকাশ, ওই বোলপুরের আকাশ ছেয়ে গেছে মেঘে মেঘে, সমী কোথায়? সমী তো সর্বত্র। পৌষ উৎসবে সে বছর তিনি যে ভাষণ দিচ্ছেন, বলছেন শান্তম শিবম অদ্বৈতম, আমাদের মনে পড়বে মাণ্ডুক্য উপনিষদের শ্লোক, শান্তম শিবম অদ্বৈতম চতুর্থং মন্যতে স্বাত্মা, আত্মা স্বভাবত শান্ত মঙ্গলময় অদ্বৈত, নির্জনতার গভীরতম উচ্চারণ শান্তম, গভীর শান্তি, প্রশান্ত হলে তবে আনন্দ সাগরে অবগাহন, অন্তর যখন প্রশান্ত তখন দুঃখ থাকতে পারে না, প্রশান্তির মধ্যে শান্তি, শান্তির মধ্যে আনন্দ, নীরবতার মধ্যে রবীন্দ্রনাথের আত্মদর্শন ঘটছে, তাই তিনি বিশ্বাস করছেন আত্মা অবিনশ্বর, বিশ্বাস করছেন না সমী যায়নি, সমী আছে, প্ল্যানচেটে যখন বারবার সমীর সঙ্গে তার কথা হচ্ছে, সমী তোর বাগান কেমন চলছে জিজ্ঞেস করছেন, সে তো গভীর বিশ্বাস থেকেই জিজ্ঞেস করছেন। উপনিষদ, ভারতীয় দর্শন আত্মার অবিনশ্বরতাকে চিনিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথকে, তাই আকাশে যখন মেঘ উঠছে রবীন্দ্রনাথ সমীকে দেখছেন, ছুটিকে দেখছেন, বৌঠানকে দেখছেন, মহর্ষিকে দেখছেন, আপন আত্মাকে দেখছেন।

এমনই মেঘ জমেছিল সেদিন শান্তিনিকেতনের আকাশে, বিকেল নামছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতার ছবি আপনাদের একটু দেখাতে ইচ্ছে করছে। যদা পঞ্চাবি তিষ্ঠান্তে জ্ঞানানি মনসা সাহা, বুদ্ধিশ্চ ন বিচেষ্টাতে তামাহ পরমাঙ্গতিম। বলছেন আর স্তব্ধ হয়ে যাচ্ছেন মুহূর্তি। জিজ্ঞেস করছি, এত রেকর্ড করেছেন মুহূর্তি, তবু যখন এরকম বিষণ্ন বিকেলে একলা থাকেন, কোন গান বেশি করে গাইতে ইচ্ছে করছে করে? তিনি এই শ্লোক উচ্চারণ করলেন এবং বললেন যে, যখন মন ইন্দ্রিয় সব স্থির হয়ে যায়, তখন কেমন একটা অবস্থা তৈরি হয় বলতে পারবো না। আর জানো শৈলেন, আমার ভেতর থেকে একটি গানই বারবার উঠে আসে। দৃশ্যটা কল্পনা করুন, প্রায় সন্ধে হয়ে আসছে, আকাশের দিকে তাকিয়ে মুহূর্তি ওই বারান্দায় বসে খালি গলায় গাইছেন, আর তার দু চোখ বেয়ে জল গড়াচ্ছে, আর কোনো শ্রোতা নেই, একা বসে আছি সামনে নীরবে।

না, আজকে তো ফোন নেওয়া হলো না। আপনাকে কিছু বলতে ইচ্ছে করছে সত্যি? তাহলে আপনি আজকে মেইল করুন, কেমন? আমি মেইল আইডিটা বলি আমাদের, sabinaynibedan@gmail.com, sabinaynibedan, একসঙ্গে লিখবেন। আবার বলি, sabinaynibedan@gmail.com। সবিনয় নিবেদনে আপনার আজকে গানের ভ্যালের অনুভব লিখতে পারেন। ফোনে কথা হলো না। আমরা যে গানটি শুনলাম, অচলায়তনের গান, এই গানটি দিয়ে শেষ করব না, অচলায়তনের আরেকটি গান দিয়ে শেষ করব। আজকে এই অনুষ্ঠানে আমরা নখানা গান শুনেছি, তার মধ্যে একটি গান প্রায় 6.5 মিনিট, অর্থাৎ সেই অর্থে 3 মিনিট ধরলে 10খানা গানই শুনেছি। রাজেশ্বর ভট্টাচার্য, রমা মণ্ডল, মোহন সিংহ, বনানী ঘোষ, দেবব্রত বিশ্বাস, মালতী ঘোষাল, সুবিনয় রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, আর সবশেষে অচলায়তনের আরেকটি গান সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। এই গানটি শুনতে শুনতে আজকে নির্জনতায় রবীন্দ্রনাথ, নির্জনে রবীন্দ্রসঙ্গীত শেষ করি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন বেলা 11:15 শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ। উপস্থাপনায় সৈকত গুপ্ত এবং স্বাগতা মুখোপাধ্যায়।

0: ডাটা বলছে যে সময় কিন্তু 11টা পেরিয়েছে, আর তার মানেই যুবমানির এই আড্ডায় সামিল হওয়ার সময়। দেখো আজকে রবিবার, সৈকত অনেক কষ্টে ঘুম থেকে উঠে এসেছে, আর এই রবিবার দিন আমি জানি যে সৈকতের অনেক প্ল্যান থাকে আর কি।
1: হ্যাঁ দেখো প্ল্যান তো,
0: কিন্তু এতই অন্যমনস্ক সৈকত যে একবারও বলছে না আজকে শনিবার।
1: কিন্তু তুমি ভেবে দেখো, মানে এই রবিবার আর শনিবার দিনগুলো দুটো দিনই এমন ভাবে কেটে যায় ছুটির মধ্যে, গল্পে
0: আলাদা করে বোঝা যায় না কোনটা রবিবার কোনটা শনিবার।
1: মানে কেমন যেন শুক্রবার রাতটা এই সবে এলো, আস্তে আস্তে বা সোমবার সকালটা চলে আসে,
0: মানে সেটাই
1: ঠিক ছুঁয়ে দেখা যায় না।
0: দেখছিলাম যে সৈকত কতটা মন দিয়ে আমার কথা শুনছে,
1: কিন্তু তবুও জানো তো এই আমি মন দিয়ে তোমার কথা শুনছিলাম, এবং এতটাই মন দিয়ে শুনছিলাম যে আমি ভাবছিলাম বোধহয় সত্যি আজকে রবিবার।
0: আচ্ছা মানে আমার কথা এতটা বিশ্বাস করো তুমি?
1: আমি না না আমি অন্য কথা ভাবছিলাম, আমি বললাম এই সেদিন শুক্রবার গেল, এর মধ্যে রোববার চলে এলো। যাই হোক, তবে এই যে এই ছুটির দিনগুলোতে আমরা যে এই উইকেন্ড এলেই আমরা যে একটা নিজস্বতা একটা নিজের জগতে পাড়ি দিই, এবং সেইখানে ঘুরতে ঘুরতে নিজের কথা ভাবতে ভাবতে নিজের সমস্ত রকম কাজকর্ম করতে করতে আমরা যেটা করি যে এই নিজের যে অবসর যাপনটা সেটা কোথাও গিয়ে হারিয়ে যায়, তাই না?
0: ঠিক।
1: এবং সেই হারিয়ে যাওয়াগুলোকে যদি আমরা একটু কি বলবো, একটু যদি নিজেদের একটু বিনোদনের জায়গায় নিয়ে যেতে পারি, যদি কোনোভাবে কিছু ভালো ভালো সিনেমা দেখা যায়, কারণ বুঝতেই পারছো আজকে সিনেস্কোপ, আমরা তো সিনেমা নিয়েই কথা বলবো, তো এমন কিছু সিনেমা তোমাদেরকে আজকে আমরা সাজেস্ট করতে পারি যে সিনেমাগুলোর কথা বললে বা যে সিনেমাগুলো দেখলে তোমরা এই যে ছুটির দিনগুলোতে যে নিজের কাজে নিজের এই যে অবসরে পাড়ি দিচ্ছ, সেই পাড়ি দেওয়াটা আরো অন্যরকম আরো ভালো হতে পারে।
0: ঠিক, মানে আমি যেন একটা ভেকেশন কাটালাম, মানে সিনেমাগুলো দেখাও হবে আবার কোথাও একটু দূরে যেন পাড়িও দেওয়া হবে, মানে দুরকমই আর কি হবে। সেটা হচ্ছে একটা তো মন ভালো হয়ে যাবেই সিনেমা দেখে, আর দ্বিতীয়টা হচ্ছে একটু ঘরে বসেই সিনেমা দেখতে দেখতেই দূরে পাড়ি দেওয়া হবে। দূরে মানে কোথায়? দূরে মানে কিন্তু সাগর পাড়ে, সমুদ্রে, তাই তো?
1: একদম, তোমরা পোস্টার দেখে নিশ্চয়ই মোটামুটি বুঝে গিয়েছো যে আজকে মোটামুটি আমরা কি বিষয় নিয়ে কথা বলছি, কি কি কি ধরনের সিনেমা নিয়ে কথা বলছি। আজকে আমরা কথা বলবো সেই সমস্ত সিনেমা নিয়ে যে সিনেমাগুলোতে আমরা দেখেছি সমুদ্রের একটা, সমুদ্র শুধু দৃশ্য বলবো না,
0: সমুদ্রকে ঘিরেই সেই সিনেমাগুলো,
1: ঘিরেই সেই সিনেমাগুলো, এবং সেই সিনেমাগুলোকে সেই সিনেমাগুলোতে একটা আলাদা চরিত্র হিসেবে আমরা সমুদ্রকে পেয়েছি সেখানে।
0: একদম, মানে সমুদ্রকে ঘিরে সেই সিনেমাগুলো আজকে আমরা সিনেস্কোপ সেই আড্ডায় কথা বলবো সেটা নিয়েই। আর সঙ্গে রয়েছে তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে
1: আমি সৈকত। আর আজকে এই যে মুখ্য চরিত্রে সমুদ্র, এই যে বিষয়গুলো নিয়ে, এই যে সিনেমাগুলো নিয়ে আমরা কথা বলবো সেই আড্ডায় কিন্তু তোমরা সামিল হতে পারো। কিভাবে হবে? চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 2213-1342, আগে অবশ্যই 033 লাগাতে হবে, সেখানে চলে আসতে পারো, ফোন করে আমাদেরকে জানাতে পারো যে এই সিনেমাগুলো যেগুলোর কথা আমরা বলবো সেগুলো তোমরা দেখেছো কিনা। আর যদি না দেখে থাকো তাহলে এমন কোনো সিনেমা তোমার মনে রয়েছে কিনা যেখানে এই মুখ্য চরিত্রে সমুদ্র রয়েছে,
0: সেগুলোর কথা আমরা বললাম না, মিস করে গেলাম, সেগুলো তোমরা আমাদের বলতে পারো। যদি ফোন লাইনে আমাদের না পাও তাহলে ফেসবুকের মাধ্যমেও কিন্তু কথা বলতে পারো আমাদের সঙ্গে। আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারের নিচেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত।
1: একদম, তাহলে অনুষ্ঠান তো শুরু হবে, অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান শুরু করার আগে একটা গান তো
0: হবে অবশ্যই,
1: তাহলে চলো গানে।

0: সমস্ত ছবিকে নিয়ে, যেগুলোয় মুখ্য চরিত্র হয়ে উঠেছে সমুদ্র। মানে ভেকেশনে সিনেমা দেখাও হবে আর একটু সমুদ্রে পাড়ি দেওয়া হবে। সঙ্গে রয়েছে তোমার যুবমানির বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সৈকত।
1: একদম, তাহলে আর খুব বেশি দেরি না করে প্রথম ছবির কথায় আজকে চলে আসি। যে ছবির কথা বলবো আজকে প্রথমে, সেটা হচ্ছে সাগর দ্বীপে যক্ষের ধন। এবার এ দেখো, ছবিটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। অভিনয়ে আমরা দেখতে পেয়েছি পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তীকে। এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো বাংলা সিনেমায় এই ট্রেজার হান্টের বিষয়টা বা কোনো গুপ্তধনের রহস্য এই বিষয়টা কিন্তু বহু প্রচলিত, এবং সেই প্রথম দিন থেকে যদি বলি বাঙালি দর্শকের কিন্তু খুব প্রাণের
0: জিনিস সত্যি। মানে দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় আমরা বুঝতেও পারি না।
1: না, এবং সেই গোটা অ্যাডভেঞ্চারের মানে অ্যাডভেঞ্চারটা চলাকালীন তখন কিন্তু মানে পুরো সবাই একদম ভেতরে ঢুকে যায়, মনে হয় যেন এই তো আমি এটা সলভ করছি।
0: ঠিক ঠিক, একদম
1: সেটা যেন আমি খুঁজে বের করবো।
0: হ্যাঁ, আর সেই জন্যই দেখবে সাহিত্যের গণ্ডি ছাড়িয়ে যক্ষের ধনে সিকুয়েল সাগর দ্বীপে যক্ষের ধনে এমন কিছু দেখাতেই হতো যা আগে দর্শক দেখেননি। মানে ভিজুয়াল, VFX, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মানে পরিধি বড় করতে করতে পরিচালক সায়ন্তন ঘোষাল কিন্তু থেমেছেন একেবারে সায়েন্স ফিকশনের দোরগোড়ায়। ছবির শেষে তাই কিছু প্রশ্ন উঠতেই পারে, যেটা বাদ দিলে ডায়লেটেড রেডমার্কারি সন্ধানে বিমল মানে পরমব্রত, কুমার মানে গৌরব আর রুবি মানে কোয়েলের সাগর দ্বীপের অভিযান কিন্তু মন্দ নয়।
1: তবে দেখো, এই পরপর ট্রেজার হান্টের ছবি দেখে দেখে এই ধরনের ছবির চলন অনুমান করা খুব একটা কিন্তু কঠিন নয়। মানে কয়েকটা ধাঁধা আর তার জট খুলতে খুলতেই দর্শক একেবারে পৌঁছে যাবেন অচেনা দেশে। ছবির প্রথমার্ধে আমরা দেখতে পাচ্ছি যে অভিযানের প্রস্তুতি চলছে, এবং দ্বিতীয়ার্ধে গিয়ে আমরা দেখছি সাগর দ্বীপে পাড়ি। মানে প্রথমার্ধে রহস্য ভালোই দানা বেঁধেছিল, কিন্তু ছবির গতিও মন্দ ছিল না। মাঝে মাঝে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, কাঞ্চনের আমরা অনেক জায়গায় কাঞ্চন মল্লিকের কমিক টাইমিং এই টোটালটার মধ্যে একটু কমিক রিলিফ ছিল বলতে পারি। আর এই গোটা অ্যাডভেঞ্চার জুড়ে সমুদ্রের যে যে বিষয়টা রয়েছে, সমুদ্রের যে দৃশ্যগুলো রয়েছে, মানে সেটা যতটাই VFX হোক না কেন, সবটাই যা হোক না কেন, কিন্তু দেখো সেই সময়ে সেই ছবিতে দাঁড়িয়ে সায়ন্তন ঘোষাল মানে সেই চিত্র এবং চিত্রনাট্যকার সৌগত বসুর কথাও বলতে হয়, এই ছবির যে অভিনবত্ব তখন সেটা কিন্তু সেই সময়ে তুলে ধরে
0: সুন্দরভাবে ধরা পড়েছে। মানে অ্যাডভেঞ্চার চলেছে থাইল্যান্ডের নীল সবুজ জলে, জলের নিচে উত্তাল সমুদ্রের ঢেউ, সেই বাঁচিয়ে বাঁচিয়ে বোটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দৃশ্যটা আমার মনে পড়ে, দারুণ লাগে কিন্তু বলো। মানে থাইল্যান্ডকে আরও একটু এক্সপ্লোর করা গেলেও দিব্যি লাগতো। স্লো মোশনে কয়েকটা দৃশ্যের স্টাইলাইজেশন আমার কিন্তু দারুণ লেগেছে সৈকত।
1: এবার দেখো, তবে এখানে কিছু কিছু প্রশ্ন উঠতেই পারে যে কল্পলোকের প্রাণীকে কেন দেখানো হলো, সেটা না দেখানো হলেই পারতো। তবে দেখো, মানুষের মতো চেহারার এলিয়েনের চুল আর চোখের মনির রংটুকুই শুধু আলাদা, এতে বিষয়টা একটু সরলীকরণ হয়ে গেলেও, তবে মানে ওভারঅল যদি বলি তাহলে কিন্তু ছবিটা অবশ্যই প্রশংসনীয়।
0: বাড়ির ছোটদের নিয়ে বসে দেখতে মন্দ লাগবে না,
1: দেখতে একদম মন্দ লাগবে না, বরং ভালোই লাগবে উল্টে। এবং সেখানে তো দেখো না, আমি অলরেডি তো বললাম কাস্টিংয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, গৌরব চক্রবর্তী, এবং তার পাশাপাশি কাঞ্চন মল্লিক রয়েছেন, রজতাভ দত্ত রয়েছেন,
0: জমজমাট
1: একদম হিউজ কাস্টিং। এবং ওভারঅল পুরো ছবিটায় তুমি যেমন রহস্যের গন্ধ পাবে তেমনই তুমি মজাও পাবে, তেমনই এই সমুদ্রের যে ঢেউটা আমরা আজকে স্টুডিওর ভেতরে বসে অনুভব করতে চাইছি সেটাও কিন্তু তোমরা পাবে। তো আচ্ছা, এরপর একটা ছবির কথা তো বন্ধুদের বলা হলো, তবে এই সময় দাঁড়িয়ে একদম রিসেন্ট একটা ছবির কথা কিন্তু বলতে হয়।
0: কোন ছবির কথা বলছো?
1: সপ্তডিঙার গুপ্ত।
0: এটা বলতেই হবে আমাদের, না হলে কিন্তু ব্যাপারটা একেবারে ইনকমপ্লিট থেকে যাবে, তাই না?
1: অলরেডি তুমি প্রেক্ষাগৃহে রমরম করে চলেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি আবির চট্টোপাধ্যায় কে, আমরা দেখতে পেয়েছি অর্জুন চক্রবর্তীকে, আমরা দেখতে পেয়েছি ঈশা সাহাকে, এবং এটাও কিন্তু একটা সিকুয়েল। এটা এই মানে সোনাদা ফ্র্যাঞ্চাইজির সিকুয়েল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সোনাদাকে, মানে সোনাদার চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে, এবং তার যে তার সঙ্গে অর্জুন চক্রবর্তীর যে কেমিস্ট্রি, এবং অর্জুন চক্রবর্তীর সঙ্গে তার হবু বউ বা প্রেমিকাও বলা চলে, তার যে কেমিস্ট্রি অর্থাৎ ঈশা সাহার, এই সমস্তটা মিলে কিন্তু একদম জমজমাট ছবি।
0: এবং আরেকটা জিনিসও দেখবে যে মানে এখানে কিন্তু একটা

0: জটিল ধাঁধাই হয়ে উঠছে একটা জীবন্ত চরিত্র, মানে সারাক্ষণ ছড়ি ঘোরাচ্ছে ধাঁধা। সুতরাং এই ছবিটা দেখতে গেলে কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে, মানে একটু সিনেমাও দেখছো একটু অন্য কাজও করছো এরকম করলে কিন্তু হবে না, বরঞ্চ মানে একেবারে অন্যমনস্ক না হয়ে ধাঁধার সঙ্গে তাল মিলিয়ে পুরোপুরি ইনভলভমেন্ট কিন্তু দাবি করে এই ছবিটা। আর বাচ্চাদের নিয়ে দেখতে গেলে প্রত্যেকটা মুহূর্তে তাদের প্রচুর প্রশ্নের উত্তর দিতে হবে। আর দেখবে মানে এই সপ্তডিঙ্গার গুপ্তধন এই ছবিটায় কিন্তু সৌমিক হালদারের ক্যামেরার যে কাজ সেটা আমাদেরকে সত্যি সত্যি মুগ্ধ করে। আরও একটা ব্যাপার যে যত দিন যাচ্ছে মানে আবির চট্টোপাধ্যায়কে স্ক্রিনে দেখতে কিন্তু মানে একটা অসাধারণ, এটা
1: বুঝতেই পাচ্ছি। তবে এটা বলতে বলতে তোমার এত ব্লাশ করার,
0: না না মানে ব্লাশ করছি না বলছি আর কি।
1: যাই হোক, তবে ফোন লাইনে একজন বন্ধু চলে এসেছে, শুনি বন্ধুর এই ছবিটা দেখা হলো কিনা। কে রয়েছে ফোন লাইনে? হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি কৃষ্ণনগর থেকে আর্য সিংহ রায় বলছি। আজকে আমার এই যুবমানি অনুষ্ঠান খুবই ভালো লাগছে, তো আমি সপ্তডিঙ্গার গুপ্তধন ছবিটা আমি দেখেছি।
1: দেখেছো, কেমন লেগেছে?
2: খুবই ভালো লেগেছে।
0: আচ্ছা
1: বেশ
0: বেশ বেশ
1: বেশ, তাহলে বন্ধু কিন্তু অলরেডি সপ্তডিঙ্গার গুপ্তধন
0: দেখে ফেলেছে,
1: এবং তোমরা যারা যারা এখনো দেখোনি তাদেরকে আমরা অবশ্যই রেকমেন্ড করব,
0: দেখে ফেলো,
1: মাস্ট ওয়াচ, এই ছবিটা কিন্তু মাস্ট ওয়াচ। এবং দেখো আমরা যখন এই সোনাদা ফ্র্যাঞ্চাইজির কথা বলছি তখন সেখান থেকে একটা গান শুনবো না?
0: এটা হতেই পারে না।
1: তাহলে খুব বেশি দেরি নেই, চলো একটা গান শুনি। গান শুনে ফিরছি আবারও আজকের সিনেস্কোপের আড্ডায়।

0: বিক্রম ঘোষের কণ্ঠে একটা গান শুনিয়ে ফিরলাম আবার অনুষ্ঠানে। আজকে সিনেস্কোপের আড্ডায় কথা বলছি সেই সমস্ত ছবি নিয়ে যেখানে সমুদ্রই হয়ে উঠেছে মূল চরিত্র আর সমুদ্রকে ঘিরে তৈরি হয়েছে সেই সিনেমাগুলো। আর সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে সৈকত। এবার কোন সিনেমার কথা বলবে সৈকত?
1: এবার দেখো, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি অর্থাৎ সমুদ্র নিয়ে, একেবারে মাছ দরিয়ায় গিয়ে যেখানে আমরা কথা বলছি, তো সেই কথা বলতে গেলে একদম ওয়ার্ল্ড সিনেমার কথা যদি বলি, ওয়ার্ল্ড সিনেমায় একটা এমন সিরিজ রয়েছে সিনেমার যে যে সিরিজটার কথা না বললেই নয়, তোমরা সবাই বুঝতে পারছো এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছো
0: সেটাতেই বন্ধু কিন্তু বুঝে নেবে,
1: সেই বুঝতে পারছো। তো বিষয়টা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান নাইটসের কথা বলছি। সেখানে আমরা দেখছি, আমরা একদম ফার্স্ট, আমরা ফার্স্ট পার্ট পেয়েছি স্বাগতা 2003 সালে। তো প্রথম পার্টের নাম হচ্ছে দ্য কার্স অফ দ্য ব্ল্যাক পার্ল। এবারে বিষয়টা হচ্ছে এই সিরিজের যেটা সবচেয়ে কি বলবো সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটা আমার মতে জনি ডেপ, এবং মানে এই মানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে জনি ডেপ মানে যেভাবে আর কি নিজেকে উজাড় করে দিয়েছে,
0: একদম অসাধারণ এক কথা,
1: মানে সত্যি সেটা নিয়ে কথা না বললেই নয়। গল্পটা শুরু হচ্ছে ক্যারিবিয়ান সাগরের বুকে উইল টার্নার নামের একজন যুবক অদ্ভুতভাবে জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে একজোট হয়ে একটি বিশেষ উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তাদের লক্ষ্য ছিল এলিজাবেথ সোয়ানকে উদ্ধার করা,
0: যিনি একজন গভর্নরের মেয়ে।
1: হ্যাঁ, এবার যাকে এই ব্ল্যাক পার্ল জাহাজের নিষ্ঠুর ক্যাপ্টেন হেক্টর বারবোসা অপহরণ করে রেখেছে। এবার এইখান থেকে শুরু হচ্ছে গল্প, তারপর সেইখান থেকে গল্প মোড় নিতে নিতে কিভাবে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়,
0: সফল হচ্ছে একদম,
1: এবং মানে এবং এখানে ভিলেনের চরিত্রে আমরা যে ক্যাপ্টেন বারবোসাকে দেখেছি, মানে মারাত্মক, বুঝতে পারবে না তুমি জ্যাক স্প্যারোকে দেখবে নাকি বারবোসাকে,
0: একদম একদম, মানে সত্যি তাই। এবং উইল টার্নার চরিত্রে অরল্যান্ডো এবং সাহসী এলিজাবেথ চরিত্রে কিরা, মানে এদের যে রসায়ন সেটা কিন্তু মানে অনবদ্য, এটা তোমাকে বলতেই হবে।
1: আচ্ছা, এবারে ডিরেক্টরের কথা একটু না বললেই নয়, গোর ভার্বিনস্কির এই সিনেমার প্রতিটা দৃশ্য অত্যন্ত নিপুণভাবে তিনি পর্দায় তুলে ধরেছেন, মানে জলদস্যুদের জীবন কিভাবে হয়, তারপর তলোয়ার দিয়ে যুদ্ধ, সমস্ত কিছু, মানে এবং সমুদ্রের দৃশ্যগুলো তোমার দেখলে মনে হবে না যে এটা এটা এটা কি ভিএফএক্স, এটা
0: নাকি সত্যি, একদম একদম,
1: মানে নাকি এটা একদমই সত্যি। এবং তার সঙ্গে সঙ্গে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বলি, যদি শুধু মিউজিকের কথা বলি, মানে কি বলবো,
0: অনবদ্য অনবদ্য,
1: তুমি ধরে রাখতে পারবে না নিজেকে, তোমার যেই মুহূর্তে মিউজিকটা বাজতে শুরু করবে তুমি মনে হবে এই তো
0: একদম,
1: এই তো আবার জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি।
0: তবে এই ছবি কিন্তু ফার্স্ট পার্টেই থেমে থাকে না, এই সেকেন্ড পার্ট আমরা পাই আরো বছর তিনেক পর 2006 সাল।
1: আর এবারের যে দ্বিতীয় পার্ট, সেই দ্বিতীয় পার্টের নাম হয় ডেড ম্যানস চেস্ট। এবার এইখানে গল্পটা বেশ একটু অন্যরকম, এই এই যে এই দ্বিতীয় পার্ট এটা কিন্তু বেশ মানে প্রথম পার্টের থেকেও আরো বেশি জনপ্রিয়
0: একদম,
1: এবং গোর ভার্বিনস্কি পরিচালিত এই ছবি আগের পর্বে যতটা রোমাঞ্চ ছিল, যতটা রহস্য ছিল,
0: এখানে সেটা আরো বেশি,
1: এটা আরো অনেকটা বেশি
0: এবং কিছুটা ডার্ক।
1: হ্যাঁ, একটু ডার্ক অবশ্যই। এবং এখানে আবার গল্পটা শুরু হচ্ছে সেই উইল টার্নার এবং এলিজাবেথ সোয়ানের বিয়ের দিন থেকে, যা একেবারে ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানির লর্ড কাটলার বেকেটকে অপমানে একেবারে পণ্ড হয়ে যায়, এবং সেখান থেকে জ্যাক স্প্যারোকে পালাতে সাহায্য করা,
0: সেই অপরাধে তাকে গ্রেপ্তারও করা হয়, এবং এই যে বিষয়গুলো এখানে দেখানো হয়েছে, এবং ওই যে যে সে জানতে পারছে, মানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো জানতে পারছে যে সমুদ্রের গভীরে ভয়ানক শাসক এবং অভিশপ্ত যে ফ্লাইং ডাচম্যান জাহাজের ক্যাপ্টেন ডেভি জেনেসের

0: রয়েছে, তার রক্তের ঋণ রয়েছে। জ্যাকের একমাত্র মুক্তির উপায়ই হচ্ছে যে ডেভি জেনিসের মৃত মানুষের সিন্দুক বা ডেড ম্যানস চেস্ট খুঁজে বের করা।
1: এবার এইখানে ডেভি জোনসের সঙ্গে তোমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর যে যে রাইভালরিটা দেখানো হয়েছে, সেইখানে মানে কি বলবো, মানে আর তার পাশাপাশি এখানে আরেকটা ভয়ঙ্কর জিনিস দেখানো হয়েছে, এক ভয়ঙ্কর সামুদ্রিক দানব ক্র্যাকেন। ক্র্যাকেনের কথা বলা হয়, যদিও ক্র্যাকেনের গল্প নিয়ে অনেক অনেক কিছু রয়েছে, অনেক ফোকলোর রয়েছে, বেশ কিছু লোককথা রয়েছে, তবে সেই সমস্ত কিছুকে মিলিয়ে তার সঙ্গে মানে এই ডেড ম্যানস চেস্টের সঙ্গে অর্থাৎ ডেভি জোনসের সঙ্গে এদিকে আবার তোমার ক্র্যাকেনের পুরো বিষয়টাকে তুলে ধরে মানে মোটমাট বলা যেতে পারে এই পার্ট টু মানে বেশ
0: টান টান
1: উত্তেজনা।
0: আপাতত ফোন লাইনে রয়েছে বন্ধু, দেখে নেব বন্ধু কি বলছে।
1: হ্যালো
0: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
1: বলো শায়ন।
2: আজকে খুব সুন্দর একটা বিষয়, আমার না একটা বাংলা ছবির কথা মনে পড়লো, জানো,
1: বলো না।
2: অনেকদিন আগে প্রায় 2008-09 ছুটির কথা বলছি।
0: ছুটি
2: বলে একটা ছবি হয়েছিল, সেখানে যে মোগলপুরম সি, সেখানে যে একদম সেলিব্রিটি তারা কে নেই সেখানে, লঙ্কেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিলাজিৎ মজুমদার, খরাজি মুখোপাধ্যায়, একদম সেলিব্রিটি স্টার কোথাও বেড়াতে গেলে কি হতে পারে, সেটাই কিন্তু ছবিটা ফুটে উঠেছিল। এবং একটা বিশেষ দৃশ্য, দুটো দৃশ্য, একটা দৃশ্যে লঙ্কেশ চট্টোপাধ্যায় গান গাইছে, মানে ওখানে সবাই কিন্তু নাম ভূমিকায়, সেখানে একটা সমুদ্রের ধারে গানটা গাইছেন সখী আধারে একেলা রবীন্দ্রনাথের, তাছাড়াও সবাই মিলে গোল করে বসে রয়েছে সেখানে, অঞ্জনা অঞ্জনা গাইছেন একটা গান শুক্ল রাতে চাঁদের তরণী, দীনবন্ধু সঙ্গীতকে, এই যে একটা অপূর্ব দৃশ্য। তাছাড়া যদি আমি বলি আর একটা ছবির কথা, সেটা হচ্ছে দৃষ্টিকোণ। দৃষ্টিকোণেও কিন্তু একটা সমুদ্রের আমরা দেখতে পেয়েছিলাম পুরীর দৃশ্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলী, সমুদ্র সেখানে বেশ একটা ইম্পর্টেন্ট ভূমিকা ছিল।
0: এই বন্ধু কিন্তু অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছয় ছুটির কথা বললো, যেটা 2009 মুক্তি পেয়েছিল। ফলে এই আড্ডায়, মানে এই মাঝ দরিয়ার আড্ডায় কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সামিল হয়েছে বন্ধুরাও, তাই তো?
1: বন্ধুরাও। তবে এবার আমরা আবার ফিরে আসি যে কথা বলছিলাম, কারণ আমরা ছিলাম হচ্ছে আপাতত ক্যারিবিয়ান নাইটসের সেকেন্ড পার্ট। এবার আমরা আসি থার্ড পার্টে। থার্ড পার্টের শুরুটা অদ্ভুত। থার্ড পার্টে শুরু হচ্ছে একদম সেই বরফের মধ্যে থেকে একটা তোমার এমন এত ঠান্ডা জায়গা
0: একেবারে,
1: যেখানে গিয়ে মানুষের হাত পা পর্যন্ত জমে যাচ্ছে, সেই রকম এক জায়গায় জ্যাক স্প্যারো আটকে রয়েছেন। এই পার্টের নাম হচ্ছে অ্যাট ওয়ার্ল্ডস এন্ড, এবং এখান থেকে শুরু হচ্ছে গল্প। তিনি নির্বাসনে ছিলেন, সেখান থেকে আবার নতুন করে তার ফিরে আসা, জলদস্যুদের যে মানে তার যে বন্ধুরা ছিল সেই বন্ধুদের সঙ্গে, গোটা টিমের সঙ্গে আবার ফিরে আসা, আবার সমুদ্রে পাড়ি দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু আবার আমরা এই তৃতীয় পার্টে
0: আমরা দেখতে পাই,
1: দেখতে পাচ্ছি
0: একদম।
1: কিন্তু এবার সমস্যা হলো যে এই জ্যাক স্প্যারো অর্থাৎ মানে জনি ডেপ দ্বিতীয় পর্বের শেষে ক্র্যাকেনের পেটে গিয়ে তিনি এই ডেভি জোনসের লকারে আটকা পড়ে গিয়েছিলেন,
0: তাকে উদ্ধার করতে আসে
1: উইল টার্নার, এলিজাবেথ সোয়ান এবং পুনরুত্থিত ক্যাপ্টেন বারবোসা। তিনি পৃথিবীর একদম শেষ প্রান্তে এক ভয়ঙ্কর যাত্রায় পাড়ি দেয়।
0: এবং তুমি দেখবে যে নানান বিশ্বাসঘাতকতা, কখনো কখনো রাজনৈতিক চাল জোট বদলের পরে শেষ পর্যন্ত একটা বিশাল সামুদ্রিক ঘূর্ণাবর্তের মধ্যে শুরু হয় কিন্তু একটা চূড়ান্ত যুদ্ধ। এবং ডেভি জোনসের লকারে একাকিত্বে জ্যাকের মানসিক ভারসাম্য হারানোর সেই যে দৃশ্যগুলো, হ্যাঁ, এবং যেখানে সে নিজেরই মানে অসংখ্য ক্লোনের সঙ্গে কথা বলছে, জনি ডেপের মানে অভিনয় চমৎকারভাবে কিন্তু,
1: মানে তুমি ওই সময় না তোমার একদম তোমার মুখ থেকে কোনো কথা বেরোবে না,
0: হ্যাঁ, কোথাও যেন একাত্ম হয়ে যাই আমরা ভীষণ রকম,
1: এতটা ভালোভাবে, এবং তুমি হাঁটা চলা থেকে বলো এবং কন্টিনিউয়াস যে একটা ওই রকম একটা চরিত্র ধরে রাখা, মানে একটা অদ্ভুত, ওটা না এক্সপ্লেন করবার মতো নয় যে এটা মানে কেমন একটা অঙ্গভঙ্গি যেমনটা তুলে ধরা, অদ্ভুত রকম এবং অদ্ভুত রকম ভালো লাগার বিষয়। এবার দেখো সেখান থেকে গল্প শুরু হচ্ছে এবং গল্পেও শেষ অবধি গিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, অনেক রকম প্লট টুইস্ট রয়েছে এর মধ্যে, সাবপ্লট রয়েছে, তবে হ্যাঁ অবশ্যই আমরা শেষে গিয়ে কী কী দেখতে পাচ্ছি সেই সমস্তটা বলে দেব।

0: এটুকু রেখে দেবো তোমার জন্যই,
1: সেটা একদম, কারণ তোমাকে দেখে জানতে হবে সেটা, একদম না
0: স্পয়লার দেওয়া যাবে না। তাহলে এরপর আমরা চলে যাই ফোর্থ পার্টে। তবে এটুকু বলে দিতে পারি যে আমাদের এই এই জ্যাক স্প্যারো অর্থাৎ এই ক্যাপ্টেন মানে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান নাইটের যে তোমার ট্রিলজি, মেন ট্রিলজি, সেটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। এবং এই তিনটে পার্ট মানে লাস্ট পার্ট হিসেবে এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জনপ্রিয়। এর পরবর্তীতে আরও দুটো পার্ট বেরোয়, সেই দুটো পার্টের কথা এরপর আমরা বলবো। তবে তার আগে তোমার জন্য একটা গান তো রাখতেই পারি নাকি?
1: একদম,
0: একটা গান শুনে ফিরছি, তারপর বলবো না হয় বাকি কথা।

0: ফিরে এলাম গানের পর। আর এবার এই যে মাঝদরিয়ার আড্ডায় আমরা রয়েছি আজকে, আমি স্বাগত, আমার সঙ্গে রয়েছে সৈকত। এবার একটু কিন্তু আমাদের অন্যদিকে তাকানোর পালা, কারণ ক্যালেন্ডার বলছে যে আজকে একটা বিশেষ দিন। আজকে কিন্তু
1: আজকে ওয়ার্ল্ড অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, এবং সেই সঙ্গে আমাদের যুববাণীর একজন বন্ধু শুভব্রত রয়েছে কিন্তু স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে। শুনে নি।

0: শুভব্রত কি বলছে আমাদের?
1: আচ্ছা, একটা কথা বলো তো, কখনো খেয়াল করে দেখেছো, আমাদের শরীরে যদি কখনো রোগ হয় তাহলে আমরা যতটা না কাবু হই তার থেকে অনেকটাই বেশি কাবু হয়ে পড়ি টেনশনে আর চিন্তায়, তাই না? রোগ আর চিন্তা এই দুটো যদি একই সঙ্গে হয় তাহলে কিন্তু সেটা একটু বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। আজ ইন্টারন্যাশনাল অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে, যার এবছরের থিম প্রাউডলি ইন মাই স্কিন, সেলিব্রেটিং অল স্কিন টোনস। অর্থাৎ আমার ত্বক যেমনই হোক আমি নিজেকে নিয়ে গর্বিত, সব রঙের সব রূপের উদযাপন। অ্যালবিনিজম এমনই একটা কন্ডিশন যেখানে লড়াইটা শুধু শরীরের চামড়ার সঙ্গে নয়, কখনো কখনো এই লড়াইটা একজন রোগীকে তার মনের সঙ্গেও লড়তে হয়। আর তাই আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট ডাক্তারবাবুদের সঙ্গে। শুরুতেই শুনে নেওয়া যাক এই ব্যাপারে স্কিন স্পেশালিস্ট ডাক্তারবাবু আমাদের ঠিক কি পরামর্শ দিচ্ছেন। আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রী অমলেন্দু রায়ের সঙ্গে, শুনবো তার কথা।
2: অ্যালবিনিজম হলো একটি জন্মগত জেনেটিক কন্ডিশন যেখানে শরীর পর্যাপ্ত পরিমাণে মেলানিন তৈরি করতে পারে না, আর মেলানিন আমাদের ত্বক, চুল এবং চোখের রং নির্ধারণে হেল্প করে এবং সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকেও কিছুটা সুরক্ষা প্রদান করে। আর অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের ত্বক, চুল সাধারণত খুব হালকা রঙের হয় এবং ছোটবেলা থেকেই তাদের ফোটোফোবিয়া, মানে সূর্যের আলো বা আলো সহ্য না করতে পারা, কম দৃষ্টিশক্তি, স্কুইন্ট, এগুলো দেখা যেতে পারে। রোগ নির্ণয়ের জন্য ডার্মাটোলজিস্ট এবং অপথ্যালমোলজিস্ট, মানে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন আছে। প্রাথমিক করণীয় হলো সূর্যরশ্মি থেকে সুরক্ষা নেওয়া, নিয়মিত চোখ পরীক্ষা করা এবং প্রয়োজন হলে জেনেটিক কাউন্সিলিং করা। গবেষণা অনুযায়ী অ্যালবিনিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হলো লাইফ লং সান প্রোটেকশন এবং ভিশন কেয়ার। অ্যালবিনিজমে মেলানিনের ঘাটতির কারণে ত্বক সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, তার জন্য খুব সহজেই সানবার্ন, ত্বক লাল হয়ে যাওয়া, অনেক দিন ধরে সান এক্সপোজার অতিরিক্ত পরিমাণে হতে থাকলে প্রিম্যাচুর স্কিন এজিং, ফোসকা পড়া, এসব হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নন মেলানোমা স্কিন ক্যান্সার হওয়ার চান্স সাধারণ পপুলেশনের তুলনায় অনেকটাই বেশি, বিশেষ করে যেসব দেশে সূর্যের আলোর তীব্রতা অতিরিক্ত বেশি, যেমন আমাদের ভারত, তো সেখানে এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ব্রড স্পেকট্রাম যে সানস্ক্রিন, ফুল স্লিভ পোশাক, হোয়াইট ব্রিম হ্যাট আর ইউভি প্রোটেক্টিভ সানগ্লাসেস অতি অবশ্যই ইউজ করা উচিত এইসব পেশেন্টদের ক্ষেত্রে। নিয়মিত ত্বক পরীক্ষা করলে অনেক ক্ষেত্রেই ত্বকের অনেক সমস্যা অনেক আগেই শনাক্ত করা পসিবল এবং এভাবে ট্রিটমেন্টে আউটকাম অনেক বেটার হতে পারে। অ্যালবিনিজম কোনোভাবেই ছোঁয়াচে বা সংক্রামক রোগ নয়, এটি কোনো ব্যাকটেরিয়া, জীবাণু বা কোনো ভাইরাস দিয়ে এটা হয় না। এটা একটি জেনেটিক বা বংশগত কন্ডিশন যা জন্মের সময় থেকেই উপস্থিত থাকে। অ্যালবিনিজমে আক্রান্ত ব্যক্তির সাথে কাজ করলে, হাত মেলালে, একসঙ্গে খাওয়া দাওয়া করলে, স্কুলে পড়াশুনো করলে বা একই ঘরে বসবাস করলে কারো মধ্যে ছড়িয়ে যায় না, তো এটা নিয়ে অযথা দুশ্চিন্তা করার কোনো প্রশ্ন নেই। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে অ্যালবিনিজম নিয়ে সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি, তাই আমাদের উচিত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সচেতনতা বৃদ্ধি করা এবং অ্যালবিনিজমে আক্রান্ত মানুষদের সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা। বর্তমানে অ্যালবিনিজমের কোনো পার্মানেন্ট কিওর পসিবল নয়, কারণ এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। তবে জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কমপ্লিকেশনসগুলোর কথা বললাম সেগুলোকে প্রতিরোধ করার অনেক ব্যবস্থা আছে। পশ্চিমবঙ্গের বড় বড় সরকারি মেডিকেল কলেজগুলোতে এবং সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে ডার্মাটোলজি বিভাগ এবং অপথ্যালমোলজি বিভাগে এই রোগীদের প্রপার ইভ্যালুয়েশন করা হয়। ভারতে উন্নত চক্ষু চিকিৎসা, লো ভিশন এইডস অ্যান্ড স্কিন ক্যান্সার স্ক্রিনিংয়ের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। খরচ মূলত সানস্ক্রিন, ইউভি প্রোটেক্টিভ আইওয়্যার্স মানে সানগ্লাসেস এবং নিয়মিত ফলো আপ এর উপরেই নির্ভর করে। সরকারি হাসপাতালে খরচা তুলনামূলকভাবে কম, আর বেসরকারি ক্ষেত্রে ব্যয় কিছুটা বেশি হতে পারে। অ্যালবিনিজমে আক্রান্ত যে শিশুদের চিকিৎসা মানে স্কিন কেয়ার, সেটা সান কেয়ার দিয়েই শুরু হয়। তো প্রতিদিন সানস্ক্রিন, ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন মানে 30+ to 50+ SPF এর যে সানস্ক্রিনগুলো রয়েছে সেটা ভালো করে ব্যবহার করতে হবে সান এক্সপোজ এরিয়াসগুলোতে, এবং প্রত্যেক 3-4 ঘন্টা পর পর রিঅ্যাপ্লিকেশন করা অত্যন্ত জরুরি যদি আউটডোর অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে। সঙ্গে ফুল স্লিভ পোশাক, টুপি এবং ইউভি প্রোটেক্টিভ যে সানগ্লাসগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই ব্যবহার করা উচিত। সকাল 10টা থেকে যে দুপুর 2টো পর্যন্ত যে চড়া রোদ, সেটা যতটা

0: এড়িয়ে চলা যায় তত ভালো। আর ত্বকে যদি কোনো নতুন ক্ষত, কালচে দাগ, দীর্ঘদিন ধরে শুকোচ্ছে না এরকম কোনো ঘা বা কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়, তবে অতি দ্রুত কোনো ডার্মাটোলজিস্টকে দেখানো উচিত। আর গবেষণায় দেখা গেছে যে ছোটবেলা থেকে যারা নিয়মিত সান প্রোটেকশন মেনে চলে তাদের ক্ষেত্রে স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়।
1: অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা কথা বলে নিলাম বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রী অমলেন্দু রায়ের সঙ্গে। ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন যে অ্যালবিনিজম কি, কেন হয় আর এই বিষয়ে আমাদের ঠিক কি কি সতর্কতা মেনে চলা উচিত। তবে শুরুতেই যেমনটা বলেছিলাম, অ্যালবিনিজম কিন্তু শুধু একটা ত্বকের রোগ নয়, এটা এমনই একটা ব্যাধি যা কখনো কখনো মানুষের শরীরের চামড়ার রং ছাড়িয়ে গিয়ে আঘাত করে তার মনেও। আমাদের সমাজ এবং কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এই মানুষগুলোকে এক অদ্ভুত মানসিক চাপের মুখে দাঁড় করিয়ে দেয়, যার ফলে ত্বকের চিকিৎসার পাশাপাশি মনের খেয়াল রাখাটাও ভীষণ জরুরি হয়ে ওঠে। আর ঠিক সেই কারণেই আমরা কথা বলে নিয়েছিলাম মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রপ্রসাদ আচার্যর সঙ্গে। এই ধরনের পরিস্থিতিতে একজন মানুষ বা তার পরিবার মানসিকভাবে কিভাবে শক্ত থাকবে, সমাজের ট্যাবুগুলোকে কিভাবে ফেস করবে, সেই সব কিছু নিয়েই শুনব তিনি আমাদের কি বলছেন।
2: অ্যালবিনিজম মূলত একটি জেনেটিক অবস্থা যেখানে শরীরে মেলানিনের পরিমাণ কম থাকে, এর ফলে চেহারা ও দৃষ্টিশক্তিতে কিছু পার্থক্য দেখা যায়। মানসিক ও সামাজিক ক্ষেত্রে এক্ষেত্রে কয়েকটি বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রথমত ভিন্ন হিসাবে চিহ্নিত হওয়া, অনেকেই ছোটবেলা থেকে কৌতূহলী দৃষ্টি, অপ্রাসঙ্গিক প্রশ্ন বা মন্তব্যের মুখোমুখি হন। দ্বিতীয়ত বুলিং এবং কটূক্তির শিকার হওয়া। তৃতীয়ত আত্মসম্মান বোধে প্রভাব পড়তে পারে, বারবার নেতিবাচক অভিজ্ঞতা একজন মানুষের নিজের সম্পর্কে ধারণাকে দুর্বল করতে পারে। চতুর্থত একটা একাকিত্বের অনুভূতি হতে পারে, আমি অন্যদের মতো নই, এই অনুভূতি সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করতে পারে এবং ভুল ধারণা ও কুসংস্কার। কিছু সমাজে অ্যালবিনিজম নিয়ে নানা মিথ বা ভুল বিশ্বাস এখনো বিদ্যমান যা বৈষম্য বাড়াতে পারে। এ ধরনের অভিজ্ঞতা দীর্ঘমেয়াদে মনে প্রভাব ফেলতে পারে, কারণ শৈশব ও কৈশোরে আমরা নিজেদের পরিচয় গড়ে তুলি। প্রথমত নিজেদের অনুভূতিগুলোকে, নিজেদের ফিলিংসগুলোকে গুরুত্ব দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে এই কষ্টগুলো, এই কমেন্টগুলো আমাকে কষ্ট দিয়েছে। দ্বিতীয়ত নিজের পরিচয়কে, আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সের থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমার পরিচয় মানে আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স নয়, আমার স্কিল, আমার রিলেশনশিপস, আমার অ্যাচিভমেন্টস, এগুলোই আমার পরিচয়। তৃতীয়ত যারা হেল্প করতে পারেন, অর্থাৎ কিনা পরিবার, পরিজন, বন্ধু বা প্রয়োজনে প্রফেশনাল কাউন্সিলর, তাদের সাথে আলোচনা করা যেতে পারে। চতুর্থত হচ্ছে একটা সাপোর্ট গ্রুপ বা কমিউনিটিতে নিজেকে যুক্ত করা, যারা একাধিক মানুষ যারা অ্যালবিনিজমে ভুগছেন তাদের একটা গ্রুপ তৈরি করে, কমিউনিটি তৈরি করে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা। এবং চার নম্বর হচ্ছে নেগেটিভ কমেন্টকে গুরুত্ব না দেওয়া। পরিবার এবং বন্ধুদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। পরিবার ও বন্ধু কিভাবে হেল্প করতে পারেন, যেমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে মানুষটি জাজড হওয়ার ভয় ছাড়াই নিজের কথা বলতে পারেন, এক্সপ্রেশন করতে পারেন, নিজের কষ্ট শেয়ার করতে পারেন। কেউ যদি কোনো কটূক্তি করে, কোনো নেগেটিভ কমেন্ট করে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বন্ধু এবং পরিজন সেটা করতে পারেন। বন্ধু, পরিবার, তারা মানুষটির চেহারাকে নয়, তার পার্সোনালিটি, তার ক্যাপেবিলিটিকে গুরুত্ব দিলে সেই মানুষটি কিন্তু অনেক বেশি কনফিডেন্ট অ্যান্ড হ্যাপি হতে পারেন। এবং বাস্তবকে সমর্থন দিতে হবে, অর্থাৎ কিনা যদি মানুষটি কোনো জায়গায় বুলিং বা র্যাগিংয়ের মুখোমুখি হন, সে স্কুলে বা কর্মক্ষেত্রে, তখন তাকে হেল্প করতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট, সেই মানুষটির সাথে যার অ্যালবিনিজম আছে তার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে, যেন তিনি না মনে করেন যে আমি করুণার পাত্র বা আমাকে দাক্ষিণ্য করা হচ্ছে। আমরা নিজেদের আচরণে কিছু পরিবর্তন অবশ্যই আনতে পারি। প্রথমত হচ্ছে চেহারা, অর্থাৎ বডি ইমেজের উপর ডিপেন্ড করে কোনো কমেন্ট করার অভ্যাস আমাদের কমাতে হবে। তুমি এরকম কেন, তুমি, আমরা খুব কমলি করে থাকি, তুমি মোটা কেন, তুমি রোগা কেন, এই ধরনের প্রশ্ন, সেরকম অ্যালবিনিজম যাদের আছে তাদের এরকম প্রশ্ন করা তার পক্ষে অস্বস্তিকর হতে পারে। বৈচিত্র্যকে আমরা স্বাভাবিকভাবে যেন দেখতে পারি, আমাদের কৌতূহল থাকতেই পারে সেই মানুষটার সম্বন্ধে, কিন্তু সেই কৌতূহলটা যেন সেই মানুষটির অসম্মানের কারণ না হয়ে দাঁড়ানো। কৌতূহল ও সম্মানের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। এবং আমরা অভিভাবক হিসাবে স্কুল এবং ফ্যামিলিতে ইনক্লুসিভ এডুকেশন আমরা যেন দিতে পারি, আমরা যেন বাচ্চাদের বলতে পারি যে সবাইকে এক করে নিতে, সবাইকে একভাবে দেখতে

0: তারাও তোমার বন্ধু, তারাই তারাও তোমার মতনই একজন। এইগুলো যদি আমরা করে উঠতে পারি তাহলে কিন্তু আমরা এদেরকে হেল্প করতে পারবো।
1: যুববাণীর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা কথা বলে নিলাম বিশিষ্ট চিকিৎসক সাইক্রিয়াটিস্ট ডক্টর শ্রী রুদ্রপ্রসাদ আচার্যর সঙ্গে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি শুভব্রত। এবারে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওয়।
2: আন্তর্জাতিক অ্যালবিনিজম অ্যাওয়ারনেস ডে সম্পর্কে একটা বিশেষ প্রতিবেদন, সেই জন্য শুভব্রতকে অনেক ধন্যবাদ। ফিরে এলাম আবার আজকের অনুষ্ঠানে। আজকে শুনছো মাঝ দরিয়ায় সিনেস্কোপের আড্ডায়, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আর আমার সঙ্গে রয়েছে সৈকত। তো আমরা আজকে ওই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের পরের পার্টের কথা বলবো, অন স্ট্রেঞ্জার্স টাইডস। তো সেখানে আমরা দেখেছি যে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই কিংবদন্তি ফাউন্টেন অফ ইউথ বা যৌবনের ঝর্নার সন্ধান। সেখানে কিন্তু ওই ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সঙ্গে দেখা হয় তার অতীতের এক চরিত্রের এক নারী অ্যাঞ্জেলিকা। কিন্তু অ্যাঞ্জেলিকা তাকে ঠকায়, তাকে কিন্তু বন্দি করে একটা জাহাজে। আর সেখানে ওই ব্ল্যাক বিয়ার্ড নামের জলদস্যু রয়েছে যার নিজের লক্ষ্য হলো তার মৃত্যু ঠেকাতে ওই ফাউন্টেন অফ ইউথের জল কিন্তু পান করা, এবং এইটা নিয়েই পুরোপুরি রহস্যটা জমে ওঠে। এবং এর পরেরও একটা পার্ট রয়েছে, সেটার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব সেটা হচ্ছে ডেড ম্যান টেল নো টেলস। এবং এই গল্পের শুরু হয় উইল টার্নারের ছেলে হেনরি টার্নারকে দিয়ে। সে তার বাবাকে ফ্লাইং ডাচম্যান জাহাজের অভিশাপ থেকে মুক্ত করতে একেবারে বদ্ধপরিকর, এবং এর জন্য তার প্রয়োজন সমুদ্রের সমস্ত অভিশাপ ভাঙার ক্ষমতা। আর এই পর্বে কিন্তু জ্যাককে আগের থেকে অনেক বেশি বিপর্যস্ত এবং অনেক বেশি অসহায় দেখা যায়, এবং এখানেও প্রত্যেকে নিজেদের নিজেদের চরিত্রে কিন্তু সেই কিংবদন্তি অভিনয় করেছেন এবং আমাদেরকে বরাবরের মতোই মাতিয়ে রেখেছেন।
3: একদম তাই। আর এইখানেই আমাদের অর্থাৎ এই পাঁচটা পার্টে শেষ হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের আমাদের টোটাল সিরিজটা। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। তবে দেখো, এর পাশাপাশি আরও কিছু সিনেমা কিন্তু রয়েছে, এবং তার মধ্যে থেকে আরও যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে লাইফ অফ পাই। এবার লাইফ অফ পাই এমন একটা ছবি যে ছবিটা মানে না দেখলে মানে ভারতীয় বা ইন্ডিয়ান অরিজিনের যে ওয়ার্ল্ড সিনেমায় কি কি লেভেলের অ্যাক্টিং, কি ধরনের অভিনয় তাদের, সেটা কিন্তু মিস করে যাবে।
2: সিনেমাটা কখনোই পুরনো হয় না, মানে তুমি যতবার দেখবে ততবার সে একই স্বাদ পাবে।
3: একদম তাই। গল্পটি শুরু হচ্ছে পন্ডিচেরি থেকে, যেখানে পাই প্যাটেলের পরিবারের একটি নিজস্ব চিড়িয়াখানা রয়েছে, এবং আর্থিক কারণে তার পরিবার চিড়িয়াখানার পশুদের সঙ্গে নিয়ে একটি জাপানি মালবাহী জাহাজে করে কানাডায় পাড়ি দেয়। এবার এই পাড়ি দেওয়ার পথেই প্রশান্ত মহাসাগরে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে জাহাজটি ডুবে যায়, এবং সার্ভাইভ করে যায় শুধুমাত্র দুজন, পাই এবং তার সঙ্গে তাদের সেই চিড়িয়াখানার
2: ক্ষুধার্ত একটি বাঘ
3: যার নাম হচ্ছে রিচার্ড পার্কার। এবারে গল্পটা সেখান থেকেই পুরো মানে পুরোটা চলছে আর কি। একজন ক্ষুধার্ত বাঘ, তার সঙ্গে একটি ছেলে, একটি মাঝবয়সী ছেলে এবং সেই কিশোরের সঙ্গে বাঘের বন্ধুত্ব,
2: এবং তাদের লড়াই, বেঁচে থাকার লড়াই, টানা 227 দিনের একটা ভীষণ রকম অনিশ্চিত একটা যাত্রা, রোমাঞ্চকর একই সঙ্গে। এবং সত্যি এখানেও প্রত্যেকটা দৃশ্য সেটা কিন্তু মানে আমরা দেখতে দেখতে রোমাঞ্চিত হই।
3: মানে তুমি VFX এর কথা, VFX এর প্রশংসা করে তুমি মানে পাগল হয়ে যাবে, তুমি প্রশংসা করতে পারবে না, এত সুন্দর কাজ। অবশ্যই মাস্ট ওয়াচ। এবং দেখো, এছাড়াও আরও বেশ কিছু সিনেমা রয়েছে আমাদের বাংলা সিনেমায়। হাওয়া রয়েছে যেটা বাংলাদেশি অরিজিনের একটি সিনেমা, এবং সেটাও যখন কলকাতায় মুক্তি পায় অত্যন্ত জনপ্রিয় হয়,
2: তার গানগুলো ভীষণ জনপ্রিয় হয়েছিল, আমাদের প্রত্যেকের তখন মুখে মুখে সেই গানগুলো
3: একদম ছিল। আর চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে সেখানে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। আর এর পাশাপাশি যদি হিন্দি ছবির কথা বলি, হিন্দি ছবিতে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমুদ্র রেফারেন্স পেয়েছি। একটা ছবিতে বেশ মানে গোটা ছবি জুড়েই প্রায় পেয়েছি সমুদ্র, সেটা হচ্ছে দ্য গাজি অ্যাটাক। এবার সেই ছবিটিও রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। এবং এই মোটামুটি আরও অনেক ছবি রয়েছে,
2: ছবি রয়েছে
3: যা সময় আমাদের হাতে তাতে সেই সব ছবি তো শেষ করা সম্ভব নয়, সেই সব ছবির কথা বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, যেটা বলা সম্ভব বা যেটা করা সম্ভব সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু চালু হয়ে গিয়েছে, চলছে অলরেডি, গতকালের কিছু খেলা হয়ে গিয়েছে, এবং সেই নিয়ে ঋত্বিক কিন্তু রয়েছে আমাদের।

0: সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ 2026 নিয়ে শুনি ঋত্বিক কি বলছে।
1: ফিফা ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে। আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের দ্বিতীয় এপিসোডে আমি ঋত্বিক চলে এসেছি তোমাদের সঙ্গে। 2026 ওয়ার্ল্ড কাপের প্রথম ড্র কিন্তু আমরা দেখে নিলাম। এই ড্রটি করলো কারা? ওয়ার্ল্ড কাপের অন্যতম মেইন আয়োজক দেশ কানাডা। আর সব থেকে বড় কথা কি জানো, ম্যাচটা ড্র হলেও কানাডা কিন্তু এই ম্যাচের হাত ধরে একটা মস্ত বড় ইতিহাস তৈরি করে ফেললো। এর আগের দুটো ওয়ার্ল্ড কাপে কানাডা যতগুলো ম্যাচ খেলেছিল সব কটাতেই তারা হেরেছিল। গতকাল ইউরোপের লড়াকু টিম বসনিয়ার সঙ্গে এই এক এক ড্রর মাধ্যমেই কানাডা তাদের ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির একদম প্রথম পয়েন্ট জিতে নিল। যদি আমরা টিম পারফরমেন্সের দিকে তাকাই, তবে ফার্স্ট হাফে বল পজিশন আর অ্যাটাকিং এর দিকটা কিন্তু কানাডাই হোল্ড করেছিল, তবে ম্যাচের ঠিক 21 মিনিটে পুরো স্টেডিয়ামকে চুপ করিয়ে দেয় বসনিয়া। একটা দুর্দান্ত কর্নার কিক থেকে উড়ে আসা বল হেডের মাধ্যমে বসনিয়াকে 1-0 এগিয়ে দেন তাদের ফরওয়ার্ড জোভোলুকিচ। ফার্স্ট হাফে কানাডার ফরওয়ার্ড জোনাথন ডেভিড আর ট্যানি ওয়ালাসেই সহজ কিছু সুযোগ মিস করায় শুরুতে কানাডাকে একটু ব্যাকফুটে থাকতে হয়। তবে ম্যাচের আসল নাটক কিন্তু বাকি ছিল হচ্ছে সেকেন্ড হাফেই। এক গোলে পিছিয়ে থেকে সেকেন্ড হাফে মরিয়াও হয়ে ওঠে কানাডা। আর তাদের মেইন প্লেয়ার ক্যাপ্টেন আলফান্সো ডেভিস কিন্তু ইঞ্জুরির কারণে বেঞ্চে চলে যায়, আর সেই কারণে আক্রমণের ধার কিন্তু অনেকটা কমে আসে। তবে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট আসে হচ্ছে 76 মিনিটে, যখন কোচ বুদ্ধি করে মাঠে নামান অভিজ্ঞ স্ট্রাইকার কাইল লারিনকে। মাঠে নামার ঠিক 1 মিনিটের মাথায় অর্থাৎ 77 মিনিটে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দেন লারিন। রিচি লারিয়ার বাড়িয়ে দেওয়া চমৎকার পাস থেকে বল কিন্তু গোলপোস্ট পার করে দেয়। তারপরেই ম্যাচ 1-1 সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ম্যাচটা ড্রতেই শেষ হয়। আমরা যদি তাদের হেড টু হেড হিস্ট্রি দেখি, এটাই কিন্তু তাদের ইন্টারন্যাশনাল ফুটবলের ইতিহাসে প্রথম ম্যাচ ছিল। গতকালকে ড্র তো আমরা দেখে নিলাম, কিন্তু আজ রাতে হতে চলেছে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য মোস্ট হাই ভোল্টেজ ম্যাচ। এইবার আমাদের চোখ থাকবে সেই ম্যাচের দিকে। মুখোমুখি হচ্ছে হেক্সা জয়ের মিশনে নামা ফুটবলের দ্য জায়ান্টস ব্রাজিল আর আফ্রিকার সেই জায়ান্ট কিলার টিম মরক্কো। শুরুতেই আসি ব্রাজিলের কথায়। এবার ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের ডাগ আউটে বসেছেন মাস্টার ট্যাকটিশিয়ান কার্লো অ্যাঞ্চেলোত্তি। আর অ্যাঞ্চেলোত্তি আসার পর থেকে এই টিমটার খেলার ধরন কিন্তু অনেকটাই বদলে গেছে। এই টিমটাকে এখন তিনি যেইভাবে সাজিয়েছেন পারফেক্ট ব্যালেন্সের সঙ্গে, তিনি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিক আর রাফিনার মতো তরুণ তারকাদের এমনভাবে ব্যবহার করছেন এটাকে, যে কোনো ডিফেন্ডারের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আর এই তরুণ তারকাদের সঙ্গে টিমের মেইন ব্যাকবোন কিন্তু আমাদের সবার চেনা দ্য গোট, দ্য অনলি নেইমার দ স্যান্টোস জুনিয়র রয়েছেন। ইঞ্জুরি বা নানা কারণে নেইমার হয়তো সব ম্যাচ নিয়মিত খেলেন না, কিন্তু যখনই তিনি মাঠে নামেন জাস্ট এক্স ফ্যাক্টর হয়ে ওঠেন। নেইমার হলেন সেই কি প্লেয়ার যিনি একার ক্ষমতা বলে যে কোনো কঠিন মুহূর্তে সুযোগ তৈরি করে নিতে পারেন। আর মাঠে যদি নেইমার প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু ব্রাজিলে জেতার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এইবার হচ্ছে দ্য জায়ান্ট কিলার মরক্কোর কথায় আসতে হয়। 2022 সালের কাতার ওয়ার্ল্ড কাপের কথা কি তোমার মনে পড়ছে, যেখানে ফুটবল ওয়ার্ল্ডকে পুরো চমকে দিয়ে মরক্কো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকিয়ে দিয়েছিল? তবে শুধু পর্তুগাল নয়, স্পেনকেও কিন্তু তারা বিদায় দিয়েছিল, আর আফ্রিকার প্রথম দেশ হিসেবে পৌঁছে গিয়েছিল ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত। মরক্কো টিমটার মেইন ইউএসপি হচ্ছে তাদের রক সলিড ডিফেন্স আর ডেডলি কাউন্টার অ্যাট্যাক। আশরাফ হাকিমি আর হাকিম জিএস এর মতো এক ঝাঁক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নিয়ে তৈরি এই টিমটা যে কোনো বড় টিমকে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজ রাতে ব্রাজিল আর মরক্কোর ম্যাচটা যে একটা ব্লকবাস্টার লড়াই হতে চলেছে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজ এতটাই ছিল ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি ঋত্বিক। আজকে কি ফলাফল হতে পারে সেটা কিন্তু তোমরা আমাদের জানাতে ভুলো না। টিল দেন, কিপ লাভিং ফুটবল।
2: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: যেরকমটা শুনলাম, তবে তার বিষয়টা হচ্ছে যে আজকের কিন্তু ম্যাচ এখানেই শেষ হয়নি যতটা ঋত্বিক বলল। তারপরেও আরও একটি ম্যাচ হয়েছে, যেই ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়িয়েছে। ম্যাচটি ছিল হচ্ছে ইউএস এবং প্যারাগুয়ের মধ্যে।

0: তুলে ধরতে পেরেছে। আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই মোটামুটি শেষ, এবং আমাদের সিনেস্কোপের অনুষ্ঠানও মোটামুটি এখানেই শেষ, কারণ আর খুব একটা সময় নেই।
1: হ্যাঁ, একেবারেই তাই। আজকে আমরা সিনেস্কোপের আড্ডায় মাঝদরিয়ায় ছিলাম, মোটামুটি সমুদ্রে পাড়ি দিয়েছিলাম, সেই সব সিনেমাগুলোর কথা বলেছি, যে সিনেমাগুলো কিন্তু আমাদেরকে একেবারে সেই উইকেন্ডের ভাইবটাও দেবে, আর সেই সঙ্গে সঙ্গে কোথাও যেন একটু বেরিয়ে পড়েছি, একটু সমুদ্রের জলো হাওয়া যেন গায়ে লাগছে সেই ভাইবটাও দেবে, তাই তো? আজকে সিনেস্কোপের আড্ডায় তোমার সঙ্গে ছিলাম, তোমার যুবমানের বন্ধু আমি স্বাগত, আমার সঙ্গে ছিল সৈকত,
0: এবং আমরা যে ছবিগুলোর কথা বললাম সেই ছবিগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে ফেলো, এবং দেখে ফেলে আমাদের কিন্তু জানাতে ভুলো না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে এসে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা সেই ছবিগুলো দেখলে কি না, আর সেই দেখে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর অনুষ্ঠান যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু জানাতে পারো আমাদের মেল আইডিতে। আমাদের মেল আইডি yuvavianikablekta@gmail.com। তাহলে
1: আজকের মতো
0: আমরা টাটা বলি, কারণ ঘড়ির কাঁটা বলছে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, পালাতে হবে। তো চলো তাহলে গানে গানেই বলি টাটা, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু তোমার মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো, আর অবশ্যই
1: শুনতে থেকো যুববাণী।
0: যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম রূপম ইসলাম ও সিঁদুর কণ্ঠে এই গানটা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, স্টুডিও ঘড়িতে দুপুর ১২টা বেজে ৫ সেকেন্ড। শুরু হচ্ছে বাংলার মুখ।

0: জানতে চাই অজানাকে। তাই গরমের দিনে বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি জয়নগর গ্রামে, হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের কানুপাট মনসুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি বেশ বর্ধিষ্ণু, ছবির মতো সুন্দর, নানান রকমের গাছপালা, যেদিকে তাকাই সবুজ আর সবুজ, চোখে পড়ল চাষের জমি, পুকুর, মন্দির। ঘুরতে ঘুরতে মনে হল দামোদর তীরবর্তী জয়নগর গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাদের জানালাম মনের কথা, খুশি তারা। বসা হলো মন্দির সংলগ্ন একটা জায়গায়, শুরু হলো কথাবার্তা। জয়নগর গ্রামের ঐতিহ্য সম্পর্কে বললেন শম্ভুনাথ পাঁজা।
1: আমাদের গ্রামের পুরানো শিব মন্দির আছে, কালী মন্দির, একটা হরিসভা অর্চালা করে, তারপরে এখন আমাদের আশ্রম তৈরি হয়েছে।
2: এই গ্রামে কত পরিবার আছেন?
1: 1200 মতো পরিবার বাস করি আমরা, লোক সংখ্যা হবে 3500।
2: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
1: আশেপাশে আছে দলপতি চক, জাগলদ, গৌরাঙ্গচর, পালিয়াড়া, নরনারায়ণ চক, মনসুকা, পাশ দিয়ে দামোদর নদ বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে। এখন এই নদীতে জোয়ার ভাটা চলে, ব্রিজ আছে আমাদের, বন্যা হলে আমাদের সেটা এখন প্রোটেকশান দিয়েছে, থাকতে একটা পশ্চিম পাড়টা উঁচু করে বাঁধা হয়েছে, আর পূর্ব পাড়টা তো বরাবরই উঁচু থাকি, সেই হিসেবে এখন বন্যাটা কিছু প্রতিরোধ করা গেছে।
0: জানতে চাইলাম গ্রামের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। অভিজিৎ কাঁড়ার বললেন,
3: আমাদের গ্রাম জয়নগর স্বাধীনতার বহু বছর আগেই এখানে শিক্ষার আলো সম্প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে এলাকার গ্রামবাসীরা একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং সেটি পরবর্তীকালে বিভিন্ন সমাজসেবী সংগঠনের মধ্য দিয়ে আজকে অনেক উন্নত হয়েছে। গ্রামের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ভালো, এখানে প্রায় 100% লোক শিক্ষিত, কৃষিকার্যের উপর নির্ভরশীল হলেও শিক্ষাটা কিন্তু তারা খুব ভালো করে চেনে, জানে এবং শিক্ষিত। শুধু শিক্ষিত নয়, গ্রামের MBBS ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বহু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষা জয়নগর গ্রামের মানুষের সঙ্গতভাবেই অধিকার এবং সেটা তারা অর্জন করে চলেছে এবং ভবিষ্যতে অর্জন করবে। আমাদের জয়নগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে আছে এবং পার্শ্ববর্তী এলাকাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আপার প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রও আছে। আমাদের জয়নগর গ্রামে 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। কলেজ বলতে আমাদের গ্রামে নেই বটে, কিন্তু আমাদেরই পার্শ্ববর্তী উদয়নারায়ণপুর গ্রামে আছে মাধবীলতা মহাবিদ্যালয় এবং নদীর পূর্ব দিকে পুরাসকানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয় আছে। নারী শিক্ষা বলতে যেটা বোঝায়, নারীদের শিক্ষা, এখানে আমরা পুরুষ আর নারীর মধ্যে শিক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখতে পাই না। যেমন পুরুষও যায় শিক্ষা নিতে, নারীরাও যায় শিক্ষা নিতে। আমি জোর গলায় বলতে পারি এখানে পুরুষ এবং নারী সমভাবে শিক্ষিত হয়ে চলেছে।
0: কিরকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা? উৎসব, পুজো পার্বণই বা কি কি হয়, সেসব জানালেন স্বপন কুমার পাঁজা।
4: আমাদের এই জয়নগর গ্রাম হাওড়া জেলায় উদয়নারায়ণপুর থানায় অন্তর্গত, কিন্তু আমাদের গ্রামের সাংস্কৃতিক বিভাগ, অন্যান্য পুজো পার্বণ এবং শিক্ষার হার যথেষ্ট থাকা সত্ত্বেও গ্রামের মধ্যে স্বাস্থ্য পরিষেবাটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে খুবই কম। আমাদের গ্রামের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পরিচালনার জন্যে একটা সরকারি পোষিত হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্র ছিল, কিন্তু সেখানে এখন নিয়মিতভাবে ওষুধ এবং ডাক্তার সেইভাবে আর বসে না, সেই জায়গাটায় খুবই অসুবিধা। আমাদের এখানে আমরা নির্ভরশীল স্বাস্থ্যর ব্যাপারে, শহর থেকে কোনো ডাক্তার এসে এইখানে তাদের চেম্বার করে সাপ্তাহিক বা সপ্তাহে 2 দিন সেইভাবে তারা স্বাস্থ্য পরিষেবা দেন, এবং কিছু যারা কোয়াক ডাক্তার, যেগুলো গ্রামীণ ডাক্তার, সেই রকম গ্রামীণ ডাক্তারের উপর নির্ভর করিয়ে আমাদের গ্রামের সমস্ত মানুষজন এখন এইখানে আমরা বসবাস করি। আমাদের

0: গ্রামে থেকে এইখান থেকে আমাদের হসপিটাল প্রায় 5-7-8 কিলোমিটার দূরে উদয়নপুরে কোনো রুগীকে নিয়ে যেতে হয়, সেইখানে আমাদের পরিষেবা পাওয়া যায়। আমরা গ্রামীণ, এ থেকে আমাদের চিন্তাভাবনা, যেহেতু আমাদের এটা বন্যাপ্রবণ এলাকা, বন্যার সময়তে বহু মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে, সেই জায়গাতে আমাদের স্বাস্থ্য পরিষেবার হার আমাদের গ্রামের সব থেকে আমরা খুব খারাপ জায়গার মধ্যে আছি। আমাদের এখানে সাপের উপদ্রব খুবই, ততটা বর্ষায় যখন বন্যা হয় তখনই মাত্র সাপের উপদ্রব এখানে বেশি দেখা যায়। তাছাড়া এমনি যে এখানে খুব সাপের উপদ্রব আছে গ্রামের মধ্যে সেরকমটা আমাদের নেই, কিন্তু বর্ষাকালে যখন বন্যার জল উঠে যায় এবং বন্যা হয়, বাড়ির অদ্দর ভেঙে যায়, সেই সময় সাপের উপদ্রব হয়, এবং সেই সাপের উপদ্রবে যে সমস্ত রুগীকে সাপে কামড়ালে বা অসুস্থ হয়ে পড়লে সেই রুগীকে এইখান থেকে আমাদের অন্তত কলকাতা কেন্দ্রিক জায়গাতে নিয়ে যেতে হয়, কারণ উদয়নপুর যে হসপিটাল আমাদের রয়েছে সেইখানে এই যে সাপে কামড়ানোর পরিষেবাটা সেইভাবে সেইখানে দেওয়া হয় না। এই জন্যেই আমাদেরকে সমস্ত কিছু শহরকেন্দ্রিকভাবেই আমাদের চিন্তাভাবনা এগিয়ে যেতে হয়। সব অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যেক মানুষ গ্রামের, সমস্ত গ্রামের যারা প্রতিবেশী প্রত্যেকে এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমাদের প্রথম অনুষ্ঠান গ্রামের সর্ব বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের হরিনাম। এই হরিনাম আমাদের 4 দিন যাবৎ এখানে এই গ্রামে উৎসব পালন হয়। এখানে অন্তত 5-7 হাজার মানুষ এই হরিনামে এসে সবাই উপস্থিত হয়ে এই হরিনামকে সাফল্যমণ্ডিত করে। এছাড়া আমাদের আছে শিবের মন্দির, সেখানে গাজনের উৎসব হয়। এই গাজন উৎসব নিয়ে 2 দিনব্যাপী আমাদের অনুষ্ঠান হয়, এবং সেই অনুষ্ঠানের রাত্রে প্রায় গোটা গ্রামের 2-2,500 মানুষ রাত্রে প্রসাদ নেয়, প্রসাদ নিয়ে সেই অনুষ্ঠানকে আমাদের পালন করে। এছাড়া আমাদের গ্রামে আছে প্রতিষ্ঠা কালী মন্দির। এই কালী মন্দিরে গ্রামে 2 বার পুজো হয়, একবার কালী পুজোর দিনকে পুজো হয়, আর একবার এই ঠাকুর আমাদের পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্যে 20 ফাল্গুন আমাদের আর একবার পুজো হয়। এই দুটো দিনে কালী পুজোতে আমাদের গোটা গ্রামের এবং আশপাশের আরও 15-20টা গ্রাম নিয়ে প্রায় 2,500 মানুষ সেইখানে এসে রাত্রিরে এখানে উপস্থিত হয়ে পুজোয় অংশগ্রহণ করে এবং প্রসাদ নিয়ে রাত্রিরে এখান থেকে বাড়ি যায়। এছাড়া গ্রামের উৎসব আমাদের আছে দুর্গাপুজো উৎসব। দুর্গাপুজোতে গোটা গ্রামের মানুষ সবাই উৎসাহ ভরে আমাদের এই গ্রামের পুজো এ করে, এবং আমাদের গ্রামের বর্তমান এতে প্রচলিতভাবে একটা থিমের পুজো চলে। এই থিমের পুজো দেখার জন্যে আমাদের গোটা এখানে বহু মানুষ প্রায় 8-10 হাজার মানুষ প্রত্যেক দিন এখানে আমাদের মণ্ডপে এসে উপস্থিত হয় এবং এই পুজোকে সাফল্যমণ্ডিত করে। এছাড়া আমাদের গ্রামে আমাদের আছে সেবাশ্রম। এই আশ্রমে বাৎসরিক অন্তত 5-6টি অনুষ্ঠান হয়। কল্পতরু উৎসব, মায়ের আবির্ভাব তিথি, ঠাকুরের আবির্ভাব তিথি, 12ই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের যুব দিবস পালন। এই যুব দিবসে আমাদের গোটা গ্রামের লোক 500-600 বিভিন্ন বয়সের ছেলে মেয়ে নিয়ে পদযাত্রা এখানে অনুষ্ঠিত হয়। এই ছাড়া সারা বছরই যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নানাভাবে উপহার দেয়া হয়, কখনো কাপড় পুজোর আগে। এছাড়া শিক্ষার মান উন্নয়ন করার জন্যে এখানে ছেলেদের পাঠ্য সরঞ্জাম সমস্ত কিছু মায়ের আবির্ভাব তিথিতে সেই দিনকে দেওয়া হয়। এছাড়া আমরা এখানে শীতের কম্বল বিতরণের অনুষ্ঠান এখানে করা হয়। এই ছাড়াও সমস্ত কিছু ঠাকুরের যত কিছু অনুষ্ঠান সারা বছর চলে সেই অনুষ্ঠানে এখানে সমস্ত মানুষ অংশগ্রহণ করে। প্রতিদিন আমাদের গ্রামে এই মন্দিরে বেশ আরতির সময় গোটা গ্রামের মানুষ এখানে আসেন এবং মায়ের অনুষ্ঠানে ঠাকুরের এই আরতিতে অংশগ্রহণ করেন, করে প্রত্যেক মানুষই এই উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাই একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। এটাই গ্রামের আমাদের কৃষ্টি এবং আমাদের পরিচয়।
1: কিভাবে আসা যায় এই গ্রামে? সুদীপ হাজরা জানালেন,
2: হাওড়া জেলার মধ্যে জয়নগরটা পড়ে, কিন্তু হাওড়া জেলা জয়নগর শেষ প্রান্তে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা

0: খুবই একটু খারাপ। তার কারণ হচ্ছে হাওড়া থেকে জয়নগর আসতে 45 কিলোমিটার রাস্তা, আমাদের 3 ঘন্টা লাগে, এইটা একটা প্রবলেম। আর একটা হচ্ছে আমাদের জয়নগর থেকে যে ট্রেনে করে যাব সেটা হচ্ছে 13 কিলোমিটার যেতে হয়, ট্রেনের সমস্যা একটু আছে আমাদের। আর এইখানে যোগাযোগ ব্যবস্থা বলতে ছোটো গাড়ি খুবই আছে, আর কোনো যদি আমাদের এখানে পেশেন্ট যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট যদি দূরের কোথাও রাস্তায় যায় সেইটারও খুবই প্রবলেম হয়, কারণ অনেকটা যেতে হয় আমাদের। আর এইখানে যোগাযোগ ব্যবস্থা বলছে সরকারি বাস একটা দুটো চলে, পরিবহন ব্যবস্থা একটু উন্নতি হলে ভালো হয়। আর আমাদের রুটের বাস চলে হাওড়া টু রামপুর, হাওড়া তারকেশ্বর, হাওড়া উদানপুর, হাওড়া পাঁচারুল। ছোটো গাড়ি বলতে বর্গেশ্বর রাজাপুর, পাতিহাল টু রাজাপুর। সরকারি বাস চলে আমাদের উদানপুর থেকে ধর্মতলা সেকেন্ড ব্রিজ হয়ে। হ্যাঁ, সীমিত দুটো বাস চলে, ওটা দুটো বাস চলে সারাদিনে দুবার চলে, আবার যায় একবার আসে। আর কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বলতে আমি জয়নগর থেকে 13 কিলোমিটার দূরে আছে একটা আমতা আছে, একটা পাতিহাল আছে।
1: কথা হলো কৃষিজীবী সনদ হাজরার সঙ্গে।
2: আমি চাষ সম্বন্ধে একটু বলবো, কারণ আমাদের হাওড়া জেলায় খুব একটা জমি জায়গা নেই, সীমিত জমি, যতটুকু চাষের যোগ্য জমি সেটাতেই চাষ করা হয়। তার মধ্যে আমাদের প্রথম চাষ হচ্ছে আলু, ধান, পাট, তিল, কচু, বিভিন্ন রকম মানে সবজিরও চাষ হয়, তবে আলু চাষটাই হচ্ছে আমাদের মেন। তবে আলু চাষে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবছর, ফলন প্রচুর ভালো হয়েছে, হলে কি হবে, দাম একদম তলানিতে 150-100 টাকা করে পার প্যাকেট আলু বিক্রি হয়েছে, চাষি প্রায় শেষের পথে। আর এই ধানটারও খুব একটা দাম নেই, এই 1000 টাকা বস্তা, 900 টাকা বস্তা, এই আর কি চাষ। তারপরে বাদাম চাষও ভালো হয় আমার এখানে, এখানে তার বিঘেতে 4-5 কুইন্টাল বাদাম হয়, কিন্তু আলু প্রচুর হয়, 4-5 প্যাকেট করে কাটায়। আর কচুও হয়, পটলও হয়, সবজি কিছু হয়। আর দামোদর নদী আমাদের পাশেই আছে, জয়নগর গ্রামের পাশেই দামোদর নদী বয়ে গেছে, ওইটায় আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় চাষের, ধান নষ্ট হয়ে যায়, অনেক রকম ধান হয়, মানে হৈমন্তীর মধ্যে অনেক ধান বলছি, এই ধরন মাসুরি হয়, যমুনা, প্রতীক্ষা, তারপর আরও অন্যান্য ধান হয়, বোরো ধানও হয় কিছু, যেগুলো নিচু এলাকায়, তারপরে পারিজাত হয়, বিভিন্ন বিভিন্ন যেসব জমির ধান চাষ যোগ্য সেই সেই জমিতেই ধান চাষ করা হয়। চাষের সমস্যা হচ্ছে জল, আমাদের কিছু কিছু RLI সেন্টার সরকারি আছে, সেগুলো সব জায়গায় নেই, এবার সেই জায়গায় আমরা পার ঘন্টা কিনে নিতে হয়, দামোদর নদী থেকে জল মেশিনে করে কিনে নিয়ে যেতে হয়, পার ঘন্টা 120-130-150 টাকা পার ঘন্টা। সারের দাম তো প্রচুর, সেই হিসাবেই আমাদের চাষবাসে প্রচুর ক্ষতি হয়ে গেছে, এদিকে দাম নেই আলুতে, আর সারের দাম একবার 2000-2500-2200 টাকা করে সার কিনে আমরা আমাদের চাষিরা এবছর শেষ হয়ে গেছি। হাওড়া জেলার চাষি কেন, সব জেলার চাষি শেষ হয়ে গেছে। হিমঘর আছে অনেক, 5-6 কিলোমিটার, 8-10 কিলোমিটার অন্তর অন্তর হিমঘর আছে, যেমন উদয়নপুর আছে দুটো, হুগলিতে আছে সামনেই আমাদের হুগলি সুকান্ত পার্ক বলে, ওখানেও 4টে স্টোর আছে পাশাপাশি। তারপরে আমাদের এইখানে কানুপাট এর মধ্যে একটা আছে, স্টোরের কোনো অসুবিধা নেই, আছে যা অনেক আছে, উদয়নপুর অনেকগুলি আছে, 4-5টা আছে। শাক সবজির মধ্যে চাষ হয় সিজন অনুযায়ী আর কি, মূলো, পালং, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বিট, গাজর, তারপর যেখানে যেখানে যেমন সিজন, এখন পটল উঠছে, পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, আমাদের সামনেই বাজার আছে খিলা, নদীর ওপারে যেতে হয় বীজ পেরিয়ে, এই 2-3 কিলোমিটার গেলে আমরা বাজার পাই।
1: জানতে চাইলাম এই অঞ্চলের সংস্কৃতি চর্চা সম্পর্কে। বুদ্ধদেব মণ্ডল বললেন,
3: আমি এলাকার বাসিন্দা, আমি ছেলেবেলা থেকেই সংস্কৃতি চর্চা দেখে আসছি প্রায় 5টি দশক ধরে। আমাদের গ্রামের পাশ দিয়ে নদ বয়ে গেছে, দামোদর নদ, তখন মাছ ধরার একটা প্রবণতা ছিল, দুই পারের লোক মাছ ধরত, সেই সমস্ত যারা মাছ ধরত তাদের মুখ থেকে তখন ভাওয়াইয়া ভাইয়ার কিছু কিছু শ্লোক কানে আসতো, তরজা গানের শ্লোক কানে আসতো। আর এই এলাকা হচ্ছে তরজার পীঠস্থান, এই এলাকায় রতিকান্ত মণ্ডল জন্মেছিলেন।

0: চর্যা শিল্পী, ওনার বহু শিষ্য এলাকায় এখনও রয়েছেন। আমি ছেলেবেলা থেকে দেখছি আমাদের এই এলাকায় বহু সংস্কৃতি চর্চা হতো। আগে আমাদের বাড়িতে একটি স্কুল ছিল, গান শিখতে আসতো এলাকার বহু যারা তখন চর্চার সঙ্গে যুক্ত ছিল। সমস্যায় শিবনাথ সিংহ তিনি এলাকায় আসতেন, তাঁরই মাধ্যম দিয়ে সংস্কৃতি চর্চা এদিকে প্রসার হয়েছে। তখন থিয়েটার হতো গ্রামে গ্রামে, কালো পর্দা সরে যেত, সেসব দিন কোথায় চলে গেছে। যাত্রা একসময় প্রচুর চল ছিল, বসার জায়গা দেওয়া যেত না, এত লোকজন আসতো, তর্জাগানকে ঘিরেও বহু লোকজন আসতো। এখন সেসব সংস্কৃতি আর চোখে পড়ছে না, এখন অন্যদিকে চলে গেছে সংস্কৃতি। তার পরিবর্তে অর্কেস্ট্রা চলে আসছে, অর্কেস্ট্রাই এখন আসরগুলো দখল নিয়েছে। তবে সুখের কথা, এখনও পারিবারিকভাবে বহু ছেলেমেয়ে নাচ শিখছে, গানও কিছু কিছু ছেলেমেয়ে শিখছে। তাদের নাচ গান আমরা বিভিন্ন আসরে দেখতে পাই, শুনতে পাই, এটাই একটা সুখের কথা আর কি।
1: গ্রামের খেলাধুলা চর্চা সম্পর্কে বললেন রতিকান্ত পল্লে।
2: আমাদের মাঠ একটা আছে, ওখানে আমাদের মানে প্রতিদিনের প্যাথালাইজের খেলা হয় বা শেখানো হয়। ওখান থেকে প্রচুর ছেলে মেয়ে আমাদের ওখান থেকে চাকরি পেয়েছে। মাঠটার কিছু সমস্যা আছে, যে মাঠটা বর্ষাকালে বন্যা এলে ডুবে যায়, ওখানে কিছু যদি মাটি টাটি ফেলে উঁচু করা যায়। ওখানে খেলা ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, পার বল খেলা হয়, এসব খেলা হয়, বা স্কুল থেকে মাঠে খেলা দেয়া হয়, মানে স্কুল মাঠে খেলতে আসে, মানে ব্লকের খেলা হয়, 50-100 জন ছেলে ওখানে খেলাধুলা করে।
1: গ্রামবাসী সঞ্জীব মান্না জানালেন মানুষের জীবন জীবিকা সম্পর্কে।
3: মানুষ কাজ হচ্ছে যে চাষে কাজ করতে গেল, কাজ করে ওই আলু চাষ হচ্ছে, বাদাম চাষ হচ্ছে, চাষিরা কাজ করছে, এতে পয়সা, লেবারদের পয়সা একটু কম। চাকরি বাকরি তো সবাই করে না, শতকরা হয়তো 8-10 লোক চাকরি বাকরি করে, বাদ বাকি বেশিরভাগ সব খেটে খাওয়া মানুষ, চাষের মাছের উপরেই বেশিরভাগ নির্ভর করে। ছোটোখাটো ব্যবসা দোকান ওই সবজি নিয়ে যারা যায় মাঠে ইয়াতে হাটে বসে বিক্রি করে, যে সব ছোটোখাটো ব্যবসা হয়।
1: কথা হলো তরুণ পল্লের সঙ্গে, গ্রামের পরিবেশ সম্পর্কে তিনি বললেন।
4: নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠা, সম্পূর্ণভাবে এখানে সবজি সবুজ হয়ে ওঠে সিজন ওয়াইজ। এখানে এখন ধান রোপণের সময় চলছে, কিছুদিন পরে গোটা মাঠ সবুজ হয়ে উঠবে। মানুষ পরিশ্রম করে তাদের ফসল ফলায় এবং রাস্তাঘাট পিচ্ছিল থাকে, তবুও মানুষ তার লড়াই করে জীবন জীবিকা নির্ভর করে। আর নদীর এই বন্যার একটা রূপ, ভয়ঙ্কর রূপ দেখা যায় যখন মাঠঘাট পথঘাট অতিবর্ষণের ফলে নষ্ট হয়ে যায়। মানুষ অনেক সময় ফসল নষ্ট হয়ে যাওয়ার পর দিনগত কোনো রকমে তারা জীবিকা নির্ভর করেও সংসার চালায়। মানুষকে অনেক সচেতনতামূলক প্রোগ্রামগুলো দিয়ে আমরা জায়গায় নিয়ে যেতে পারছি। গ্রামের মানুষ অনেক পিছিয়ে পড়া ছিল, এখন বর্তমান পরিস্থিতিতে মানুষ অনেকটা এগিয়ে এসেছে।
5: থাকতে পারে ঘাটাতে তুমি পারে নাইয়া দীনবন্ধুরে।
1: গান শুনলাম শিল্পী মানিক পল্লে।

রাখি, পার হইতে পার ঘাটাতে আমি ঘাটে যাইয়া দেখি, আমি ঘাটে যাইয়া দেখি আমার ভাটা বেলায়।

মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন।

পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী।

জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো বা হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ।

ঘুরে দেখলাম হাওড়া জেলার জয়নগর গ্রাম। আহা, মন প্রাণ জুড়িয়ে গেল। বাংলার মুখ আজ এই পর্যন্ত। আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: শুনলেন বাংলার মুখ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। উত্তরবঙ্গের গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো এবং পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

0: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলাশাসক, বিডিও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ সড়ক নির্মাণ, পানীয় জলসহ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পের জন্য ইতোমধ্যেই 1,700 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। কলকাতার আলিপুরের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে পুলিশ। এদিকে ফরেন্সিক দলের সদস্যরা গতকাল ঘটনাস্থলে যায়, বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা। ওই বহুতলে রাখা কয়েক হাজার ইভিএম পুড়ে গেছে। এর প্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীও গতকাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। অন্যদিকে চোরা শিকারী সম্পর্কিত ডেটাবেস নষ্ট করতেই আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্য প্রশাসনের কাছেও এই রিপোর্ট পাঠানো হচ্ছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত মোট 8 ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে কোনোরকম যানবাহন চলবে না। কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। ওই সময় সেতুর উপর দিয়ে যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। পুরুলিয়া জেলার ঝালদা 2 নম্বর ব্লকের উকমা গ্রামে অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড বন্ধক রেখে বছরের পর বছর সরকারি রেশন আত্মসাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রামের তপশিলি জাতিভুক্ত কালিন্দী পরিবার অভাবের তাড়নায় কয়েক বছর আগে গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকার ধার নেয়। তখন তারা ওই পরিবারগুলির রেশন কার্ড নিজেদের কাছে রেখে দেয়। উপভোক্তাদের দাবি, তাদের নামে বরাদ্দ রেশন সামগ্রী ডিলারের কাছ থেকে তুলে অভিযুক্তরা আত্মসাত করে, প্রকৃত উপভোক্তাদের কাছে তা পৌঁছয়নি। রাজ্যে সরকারি ও সরকারি পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে 30 জুন পর্যন্ত সকালে ক্লাস হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে একথা জানানো হয়েছে। গরমের জন্য সকালে স্কুল হওয়ায় পড়ুয়াদের উপস্থিতির হার বেড়েছে, সেই কারণেই সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। টিকাকরণের সামগ্রিক পরিসংখ্যানে পূর্ব বর্ধমান রয়েছে শীর্ষস্থানে। জেলায় ইতিমধ্যেই 9,387 জন উপভোক্তাকে টিকা দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জায়গার 2-1টি অঞ্চলে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটির শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। গানটির কথা লিখেছেন তড়িৎ কুমার ঘোষ, সুরারোপ করেছেন অনুপম খটক।

শুনছেন আধুনিক গান। ধনঞ্জয় ভট্টাচার্যের পর শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটির কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুরারোপ করেছেন অনুপম ঘটক।

শুনছেন আধুনিক গান। পরের গানটির কথা লিখেছেন অজয় ভট্টাচার্য, শিল্পী অনুপম ঘটক, সুরারোপ তাঁরই।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান। পরের গানটির কথা লিখেছেন হীরেন বসু, সুরারোপ করেছেন অনুপম ঘটক, শিল্পী নিথা সেন।

হেমন্ত মুখোপাধ্যায়ের পর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। গানটি কথা লিখেছেন শৈলেন রায়, সুরারূপে অনুপম ঘটক।

আধুনিক গানের আসর আপাতত এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর একটা। শুরু হচ্ছে রম্য গীতির আসর।

আসরের প্রথম গানটির কথা লিখেছেন অরুণেন্দু, সুরারোপ করেছেন মানস মুখোপাধ্যায়, শিল্পী অনিতা মজুমদার।

রোমগীতি রাসরের পরের গানটির শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার নিতাই বিশ্বাস, সুরকার শিল্পী স্বয়ং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

রমগীতির আসরে পরের গানটিরও কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছেন জয়দেব সেন, শিল্পী অরুণ দত্ত।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। পরের গানটির শিল্পী ললিতা ঘোষ, গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছেন জ্ঞান প্রকাশ ঘোষ।

রমাগীতি রাসরের শেষ গানটি শুনব দ্বৈত কণ্ঠে দেবকুমার লাহিড়ী এবং জয়শ্রী গুপ্ত। গানটি কথা লিখেছেন বরুণ বিশ্বাস, সুরারোপ করেছেন রতু মুখোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য DRDOকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইরান। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের ও মরক্কো ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স এক গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

0: করেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্টআপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই অনুষ্ঠান। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকালই দুদিনের সফরে তিনি স্লোভাকিয়ায় যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16 এবং 17 তারিখে হতে চলা G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক 2026 অংশ নেবেন। প্যারিসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। ওই দিনই দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে উৎপাদন ক্ষেত্র, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং ড্রোন সহ একাধিক ক্ষেত্রে দেশের যুবরা বিশেষ অবদান রাখছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, স্টার্ট আপ ক্ষেত্রে ভারত বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এবং এই স্টার্ট আপ তৈরি করা যুবরা দেশের ছোট শহর গ্রাম থেকে উঠে আসছেন। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে দেশের যুবরা বিশ্বমঞ্চে ভারতের নাম সুপ্রতিষ্ঠিত করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং অটল ইনোভেশন প্রকল্পের মতন সরকারি উদ্যোগগুলি দেশের যুবদের জন্য এক উদ্ভাবনী পরিবেশ তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। প্যারেড পরিদর্শনও করেন তিনি। পুরুষ ক্যাডেটদের পাশাপাশি এই বছরই প্রথমবার মহিলা ক্যাডেট বাহিনী প্যারেডে অংশ নেয়। এই অনুষ্ঠানে 500 বেশি পুরুষ ও মহিলা ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি তার ভাষণে নবনিযুক্ত অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের স্বার্থে আত্মত্যাগে তারা সর্বতোভাবে প্রস্তুত।
1: Dear cadets, as you pass out of this institution as proud officers of the great Indian Army, you should carry within your heart the motto of academy, Birta or Vivek, failure and wisdom, remain humble in success and resilient in adversity. I am confident that you will rise to every challenge and continue to enhance the prestige of the Indian Army and our great nation. I once again extend my heartfelt congratulations to all the passing out officer cadets on their commissioning.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমান বাহিনীর নবনিযুক্ত আধিকারিকদের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সাজুজ্য রেখে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও রোবোটিক্সের মতন আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। হায়দ্রাবাদের গুন্ডিগালে অবস্থিত বিমান বাহিনীর একাডেমিতে আয়োজিত 217 কোর্সের কম্বাইন্ড গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শনকালে তিনি আজ একথা বলেন। আধিকারিকদের রাজনাথ সিং উদ্ভাবন, সতর্কতা এবং নিরন্তর শেখার গুরুত্ব আরোপ করার পরামর্শ দেন। তিনি বলেন, আধুনিক যুদ্ধ পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং আধিকারিকদের অবশ্যই নতুন নতুন যুদ্ধ ব্যবস্থা ও কৌশল সম্পর্কে তাদের সর্বদা অবহিত থাকতে হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3টি পরীক্ষা সাফল্যের সঙ্গে চালানোর জন্য প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ব্যবস্থা প্রতিহত করতে DRDO এ মাসের 10 ও 11 তারিখে এই পরীক্ষা চালান। অপারেশন সিন্দুরের সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের প্রতিফলন বলে তিনি জানান।
2: DRDO द्वारा विकसित सिस्टम जैसे आकाश और ब्रह्मोस ने ऑपरेशन सिंदूर के दौरान रियल टाइम सिचुएशन में अपनी उत्कृष्ट क्षमता का प्रदर्शन किया है। इन सिस्टम्स की सफलता ने यह सिद्ध कर दिया है कि भारत आज ग्लोबल डिफेंस टेक्नोलॉजी इकोसिस्टम में कम्पीट करने की क्षमता भी रखता है। DRDO ने प्रमाणित कर दिया है कि भारत के वैज्ञानिकों की प्रतिभा, भारत के वैज्ञानिकों का टैलेंट किसी भी डेवलप्ड नेशन से कम नहीं है।
0: আসামের জোরহাট বিমানবন্দরে আজ ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে কোর্ট অফ এনকোয়ারি তৈরি করা হয়েছে।

কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মূল শর্তগুলি পূরণ না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে ইরান স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সূত্রের খবর, দুপক্ষই প্রাথমিকভাবে চুক্তির কাছাকাছি পৌঁছেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরকারি প্রচার মাধ্যমে জানান, দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকপত্র বা মৌমির বিষয়বস্তু চূড়ান্ত করে আগামী কয়েকদিনের মধ্যেই তা ডিজিটাল মাধ্যমে স্বাক্ষরিত হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে চূড়ান্ত চুক্তি সম্ভব নয় বলে ইরান প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে উভয় পক্ষই চুক্তিতে রাজি বলে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীদের দায়বদ্ধতার উপরেই চূড়ান্ত শান্তি চুক্তি নির্ভর করবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেন ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ভারত পশ্চিমী দেশগুলির তেল সংক্রান্ত সর্বোচ্চ মূল্যনীতি মেনে চলে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তেল রপ্তানি করে রাশিয়ার আর্থিক লাভ নিয়ন্ত্রণে রাখতে এই মূল্যনীতির প্রণয়ন করা হয়েছিল এবং ভারত তার সঙ্গে সাহায্য পণ্য ব্যবহার করেছিল। ইউরোপীয় দেশগুলির এই সমালোচনার উত্তরে শ্রী জয়শঙ্কর বলেন, পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলেই ইউরোপের দেশগুলির মধ্যে প্রাচ্য থেকে তেল কিনতে বাধ্য হয়। ভারতকেও এর ফলে অন্য সমাধান খোঁজার পথ বেছে নিতে হয় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর হামলায় 3 জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, লিয়াকি ফ্রিডম জাহাজে ভারতীয় নাবিকদের মৃত্যুর খবরটি সঠিক নয়। তারা জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন এবং সকল কর্মী নিরাপদে আছেন বলে মন্ত্রক জানিয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এক মিথ্যা ও ভিত্তিহীন দাবি ও পোস্টার বিষয়ে সতর্ক থাকার জন্য বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট চেক ইউনিট জনসাধারণকে আহ্বান জানিয়েছে। ফিফা এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য ম্যাচে গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দেরাদুনে ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে যোগ দিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। কলকাতায় আগামী মাসে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করা হচ্ছে। 17 থেকে 19 জুলাই হবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত SCO গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং গতকাল তাজিকিস্তানের দুশানবেতে SCO আন্তর্জাতিক সম্মেলনে একথা জানান। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 এবং 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে।

0: শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, পিএম কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। প্রশাসনের তত্ত্বাবধানে নতুন সরকারের মন্ত্রিসভার দপ্তর পরিচালনার প্রশিক্ষণ শুরু হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ এই ব্যবস্থা করা হয়েছে। সব মন্ত্রীকে সকাল 10টার মধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রশিক্ষণের সময় উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার 40 জন সদস্যের মধ্যে অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, ফলে প্রশাসনের অভিজ্ঞতা তাদের নেই। আবার অনেকে একাধিকবার বিধায়ক হলেও মন্ত্রী হয়েছেন এই প্রথম, তাই দফতর পরিচালনার ক্ষেত্রে তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই কারণেই এই প্রশিক্ষণের ব্যবস্থা। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া এই হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার জন্য বাকি বেসরকারি হাসপাতালগুলির কাছেও কিছু বেডের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাজ্যের বাকি জেলাগুলির বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আজ ও আগামী 15 জুন বেসরকারি মেডিকেল কলেজগুলির সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে শ্রীমতী সরকারের। WBCS প্রিলিমিনারি এক্সিবিশনের জন্য যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল রবিবার 14 জুন বাতিল থাকা সমস্ত EMU ও MEMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেল রাঁচি হাওড়ার মধ্যে এক্সামিনেশন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি আজ রাত 9:30 রাঁচি থেকে ছাড়বে এবং মুড়ি, খলিদা, বোকারো, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও খড়গপুর স্টেশনে থামবে। এদিকে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামী রবিবার ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। ওইদিন ব্লু লাইনে মোট 152টি পরিষেবার পরিবর্তে 78টি আপ ও 78টি ডাউন সহ মোট 156টি এবং গ্রিন লাইনে 108টির পরিবর্তে 56টি আপ ও 56টি ডাউন সহ 112টি পরিষেবা দেওয়া হবে। ওই দুই শাখায় সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত 30 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টর ED কলকাতা ও সংলগ্ন অঞ্চলের 7টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের অফিস সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ ও সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্যের বেশিরভাগ জায়গাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা শক্তিশালী না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরবর্তী খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: এই দাঁড়া, আসল নোট কি খেলছিস কেন
3: ব্রো? এটা তো ছেঁড়া।
2: শোন, ভাটা, ছেঁড়া বা পুরনো নোট গুলো
4: ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়া যায়।
3: ওয়াও, নতুন নোট পেয়ে যাবো।
2: হ্যাঁ, যেটা দিয়ে তুই আমাদের পিৎজা পার্টি দিবি।
4: RBI এর কথা বলে স্মার্ট হোন কুয়ার ঢাকুন।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক।

মহিলা মহলে স্বাগত বন্ধু। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে যেহেতু আপনাদের চিঠি পড়ার দিন, তো অন্যরকম অনুভূতি জানি। চিঠি লিখেছেন আপনারা, এক কলমে দুই নারীর এ মাসের চিঠির বিষয়, সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মাক উপন্যাসের সোনা ও টিয়ার চরিত্র নিয়ে আপনারা লিখে পাঠিয়েছেন, পড়ে শোনাবো এবার।

প্রথম চিঠি মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ি, রাড়িগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, বাপি বলেছে কালিয়াবনে বাঘ ভাগ নেই, খালি এই বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে। শিশু সাহিত্যের প্রখ্যাত লেখিকা শ্রীমতী লীলা মজুমদার তার মাকু নামক গল্পের প্রথমাংশের এই কটি পংক্তিতেই শিশু মনস্তত্ত্বের দৃশ্য রূপকথাময় জগৎ অপূর্ব সুন্দর রূপকে তুলে ধরেছেন। হ্যাঁ, তাঁত বুনে নকশা কাটার কাজে যেমন মাকু যন্ত্রটি অপরিহার্য, তেমনি এই রোমাঞ্চ গল্পে শব্দজাল বুনে কল্পলোক সন্ধানে যন্ত্রবৎ মাকু চরিত্রটিও অপরিহার্য। তদ্ভিন্ন যে দুটি কচি কচি সহোদরা খেলনার অভিমানে নিরুদ্দেশ হয়েছে, যাদেরকে সঙ্গী করে আজ আমাদের খেলাধুলো, তারা হলো সোনা আর টিয়া। বড় বোন সোনা খানিক বিচক্ষণ দায়িত্বশীলা, কিন্তু ছোট বোন টিয়াকে চঞ্চলা ও জেদি বলে মনে হয়। সোনা যেখানে স্নেহময়ী, টিয়া সেখানে ছিঁচকাতুনে। সোনা আমাদের চিন্তাশীল ও সাবধানী, কিন্তু টিয়া সাহসী ও স্পষ্টভাষী। সোনা আমাদের সময় পরিস্থিতি বিচার করে, আর আমাদের ছোট্ট টিয়া খোঁজে তাৎক্ষণিক আনন্দ। তবু লেখিকার কলমে এই দুই বোনই নির্ভীক, কৌতূহলী ও আবেগপ্রবণ। মায়ের রূপোর সিঁদুর কাঠি থেকে চাবিকাঠি করে তারা ফিরিয়ে দিতে চায় যান্ত্রিক মানুষের অনুভূতি ও ভালোবাসা। তাই তো চরিত্রের হাজার বৈপরীত্য সত্ত্বেও দুই বোন একে অপরের পরিপূরক। শিশু চরিত্র চিন্তনে লিখেছেন মিতুল ঘটক, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ জেলা, পশ্চিম বর্ধমান থেকে।

বন্ধু, এবারে পরের চিঠি। শর্মিষ্ঠা মোদক, গ্রাম ডাকঘর খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় মহিলা মহল, প্রখ্যাত শিশু সাহিত্যিক লীলা মজুমদারের এক বিখ্যাত কিশোর উপন্যাস মাকু। এই জুন মাসে তোমার নির্বাচিত দুই বালিকা চরিত্র সোনা ও টিয়া। সোনা ও টিয়ার বাড়িতে তাদের পিসি পিসে মশাই ও তাদের ছেলের আগমনের জন্য যে সমারোহ।

ওহো, যেমন মিষ্টি তৈরি হচ্ছে, খোকার জন্য পুতুল আসছে, সে কারণে সোনা ও টিয়া কারোরই মনে কিন্তু কোনো আনন্দ নেই। বাড়ির অনেকে অনেক ভয়ঙ্কর ঘটনার উল্লেখ করে তাদের ভয় দেখাবার চেষ্টা করলেও তারা রাগে দুঃখে অভিমানে ভয়ঙ্কর কালিয়ার বনে পালিয়ে যায়। বাড়ির লোকেদের উল্লিখিত ঘটনাকে

সোনার বয়স ৬ বছর ও টিয়ার বয়স ৫। তারা বাড়ির গলি পেরিয়ে বড় রাস্তা গির্জা গোরস্থান অতিক্রম করে কালিয়ার বনে যাবার রাস্তায় ঘড়িওয়ালার সঙ্গে পরিচয় হলে জানতে পারি ঘড়ির কল কবজা দিয়ে বানানো যন্ত্র মানব মাকুর কথা। মাকু প্রায় সবই কাজই করতে পারে, সে কথা বলে, নাচে, গান করে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরিক ঠোকে, ইস্ত্রি চালায়, রাস্তা করে, কাপড় কাছে সেলাই কল চালায়। শুধুমাত্র সে হাসতে আর কাঁদতে পারে না। সোনা, টিয়া, ঘড়িওয়ালার কাছে মাকুর বিবরণ শুনে কালিয়ার বনে মাকুকে চিনতে পারে এবং তারপর সোনা টিয়া কিছুতেই মাকুকে হাতছাড়া করতে চায় না, কারণ চাবি ফুরিয়ে গেলেই দুষ্ট লোকেরা মাকুর কলকবজা খুলে নিতে পারে। খিদে পেলে সোনা টিয়াও মাকু বাসন মাজবে, কাপড় কাচবে, ঝাড় দেবে, খাবার জায়গা করবে। এই শর্তে বটতলার সরাইখানায় রুটি আর সরুয়া খেতে রাজি হয়, কেননা তাদের কাছে তো পয়সা নেই। মাকুর চাবি ফুরিয়ে গেলে টিয়া বুদ্ধি করে তার মামুনের উপর সিঁদুর কাটে ঘুরিয়ে মাকুকে বাঁচিয়ে তোলে। সোনা দাদের সঙ্গে আনা জ্যামের কৌটো মাকুর মুন্ডুর মধ্যে বসিয়ে মাকুকে হাসতে ও কাঁদতে সক্ষম করে। আসলে তো দুজনই ছোট, টিয়া মাঝে মাঝে কেঁদে ফেলে, সোনা তাকে চুপ করায়। তারা দুজনেই নাচ গান করতে পারে। এইটুকু বয়সেই তাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, মানবিকতার প্রভাব খুবই স্পষ্ট। হার্দিক শুভেচ্ছা নিও, শর্মিষ্ঠা মোদক, গ্রাম ও ডাকঘর খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৪২ থেকে লিখেছেন।

বন্ধু, এবারে চিঠি রানী ভবানী মিশ্র, বোড়াল, কলকাতা থেকে। প্রিয় মহিলা মহল, শিশু সাহিত্যিক লীলা মজুমদার তার মাক উপন্যাসে সোনা ও টিয়ার শিশু মনস্তত্ত্ব তুলে ধরেছেন। সোনা ও টিয়া দুই বোন, তাদের পিসির ছেলে আসবে বলে তার জন্য প্যাঁ প্যাঁ পুতুল কেনা হয়েছে, অথচ তারা সেই পুতুল নিয়ে খেলা করতে আম্মু বাধা দেওয়ায় ওরা রাগ করে কালিয়ার জঙ্গলে ওই পুতুল কেনার জন্য যায়। এখান থেকেই শুরু হয় ওদের রোমাঞ্চ করার সময়, আর তাতেই বোঝা যায় দুই বোনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন সোনা খুব সাহসী মেয়ে এবং মেধাবী, জঙ্গলে তাই ঘড়িওয়ালাকে দেখে সে ক্ষুধার্ত বলে তাকে খেতে দিল, পরক্ষণেই তাকে ভয় দেখিয়েছে সে ছেলে ধরা হলে তার বাবা তাকে গুলি করে দেবে। পরে ঘড়িওয়ালা তাদের মাকুকে জঙ্গলে খুঁজতে বললে সোনা মাকু কি জানতে চায়। মাকু হলো কলের পুতুল, 17 বছর ধরে অনেক কল কব্জা দিয়ে ঘড়িওয়ালা তাকে তৈরি করেছে, সে সব কাজতে করতে পারে, কেবল হাসতে কাঁদতে পারে না, তাই তার রাজকন্যার সঙ্গে বিয়ে হচ্ছে না। সোনা কথা দেয় সে মাকুকে খুঁজে তার গায়ে কাঁদার কল বসিয়ে দেবে। অপরদিকে টিয়া সোনার ছোট বোন, সে কথায় কথায় কান্নাকাটি করে, সোনা তাকে আদর করে চুমু খেয়ে ভোলায়। খুব কোমল মতো মেয়ে হলো টিয়া, আম্মা ডিমে গোলমরিচ দেয়নি বলে সে কান্নাকাটি জুড়ে দেয়। আবার সার্কাস পার্টির সঙ্গের লটারির টিকিট হারালে সে খুঁজে দেবে বলেও কথা দেয়। এইভাবে দুই বোনের চিত্র এই

চলে যায় পরের চিঠিতে। সুজাতা আচার্য পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, বন্ধু, পুতুল পুতুল দুই নারীর কি দুঃসাহসিক অভিযান! গা ছমছমে বনপথ চলেছে দুজনে। অবশ্য পিসির খোকার উপর হিংসে হলে কিছুটা সময় বনে কাটানো ভালো, গাছেরা হিংসে ভুলিয়ে দেয়। 5 বছরে সোনার কত দায়িত্ব, কত টুকিটাকে জিনিস ব্যাগে ভরা, বনের মধ্যে বোনকে নিয়ে পথ চলা, খাওয়ার দেওয়া, কান্না থামানো, বুঝিয়ে বলা, আর নিজের কান্না নিজেই শান্ত করা, তার উপরে ঘড়িওয়ালার দুঃখে সমব্যথী হয়ে মাকুকে খোঁজারও তাগিদ। বোনকে কথাও দেয় মাকুকে নিজের কান্নার কল দেবে। মিষ্টি স্বভাবের সোনা বটতলায় হোটেলওয়ালা, সার্কাসের লোকজন, পরিরানী সবার ভালোবাসা আদায় করে নিয়েছে। কতবার যে লুকানো কথা বলায় বোনকে সামলেছে। স্বর্গের শুরুয়ায় দাঁড়ি গোফ সেতুর কথাতেও চুপ, হোটেলের কাজও করেছে। 2 বছরে টিয়াও কি কম! মাকুকে আটকাতে বাঘের ফাঁদ পাতালো, মায়ের উপর সিঁদুর কাঠি চুপি চুপি জড়িয়ে রেখেছিল আধখানা লটারির টিকিতে, ওটা দিয়ে মাকুর চাবি খোলা গেল, সং লটারির টাকা জিতল, হোটেলওয়ালাও নিশ্চিন্ত। অবশেষে সোনার বুদ্ধিমত্তাতেই মাকু কান্নার কল পেল। যন্ত্রমানুষ প্যা প্যা পুতুল সব পায়, দুটি পবিত্র মনের স্পর্শ পেল। তীব্র গরমে বর্ষার আগমন অপেক্ষায় থাকা বন্ধুদের জন্য শুভেচ্ছা থাকলো বন্ধু। সুজাতা আচার্য মেদিনীপুর থেকে লিখেছেন, পশ্চিম মেদিনীপুর থেকে।

বন্ধু, মাসের প্রায় অর্ধেক। আপনাদের তো প্রত্যেকবারই অনুরোধ করি, এ যেমন গত মাসেও একদম যখন শেষ দিন মাসের শেষে চিঠি পড়লাম, তখন হাতে কত চিঠি ছিল, কিন্তু প্রাপ্তি স্বীকার করতে হয়েছিল। খারাপ লাগে তখন প্রাপ্তি স্বীকার করতে, কারণ আপনারা এত সুন্দর করে চিঠি লেখেন সময় নিয়ে, কিন্তু পড়তে পারি না। অথচ দেখুন, মাসের শুরুতে বা মাঝে হাতে সময় থাকে কিন্তু চিঠি থাকে না, যেমন আজকেও। আর কিন্তু হাতে চিঠি নেই, তাই পড়তেও পারলাম না বন্ধু। এখনও বেশ কয়েকটা দিন আছে চিঠি পড়া, তো একটু চেষ্টা করুন। প্রত্যেকবারের মতো এবারেও তাই অনুরোধ করছি, একটু আপনারা তাড়াতাড়ি লেখার চেষ্টা করুন বন্ধু। চিঠির বিষয়, এক কলমে দুই নারীর, লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা ও টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল রোবট মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক কল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন mahila.mahul.aiar@kolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আপনাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

0: আর আমার কলমে চিঠির বিষয়?
1: হ্যাঁ, ঝড় বৃষ্টির রাত্রি। এই যে ঝড় বৃষ্টির রাত্রি, এই চিঠির বিষয়টা কেমন হবে একটু বলি। যেমন একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ কিন্তু পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতা।

আর উড়ে যাওয়ার ইচ্ছে। আজও সে ইচ্ছে করে চা আর তেলে ভাজা দিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সে স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান বন্ধু ঝড় বৃষ্টি রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahul.aiar@kolkata@gmail.com, আর চিঠিও পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026।

হ্যাঁ বন্ধু, সময় তো প্রায় শেষ। আপনারা জানেন যে আজকে সংক্ষিপ্ত মহিলা মহল, তবু এখনো দু একটা চিঠি পড়ার সময় ছিল, যেটা আগেও বললাম যে সময় নেই। কিন্তু যেতে যেতে একটা কথা বন্ধু, শরীর সুস্থ রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে। আমরা মেয়েরা, আমরা যদি নিজেদেরকে ভালো রাখতে পারি, তাহলে আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে পারবো। আর এই যে এ মাস আমরা জানি যে যোগা দিবস, যোগ দিবস, এই জন্যে তাই খুব ইচ্ছে হলো বলতে যে আপনারা শরীর মনের যত্ন নেওয়ার জন্য একটু শরীরচর্চা করুন, আর আপনাদের পরিবারে যারা রয়েছে তাদেরকেও উৎসাহিত করুন বন্ধু। আজকের মতো মহিলা মল তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মহল, উপস্থাপনায় লাকি বণিক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676, 9830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন আব্দুল মান্নান, শেখ মঞ্জিল, গোপীনাথপুর, জামদারা, ধনিয়াখালী, হুগলি থেকে। আমরা ধন্যবাদ দিই আব্দুলবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম বড় লোকের বিটি লোক। মোবাইলের লম্বা রিংটোন বার দুই বাজতেই ঘুম ভাঙল সোমাশ্রীর। ঘুমের বড়ি খেয়ে সবে ঘুমটা এসেছিল। মাথার কাছে রাখা মোবাইলটা নিয়ে রিসিভ বোতামটা টিপেই বললে, কে তপু?
1: হ্যাঁ মা, আমি। তোমার শরীরটা খারাপ মনে হচ্ছে, ওষুধপত্র ঠিকমতো খাচ্ছ তো? বাবার কোনো আওয়াজ পাচ্ছি না কেন? বাবা কই?
2: তার আগে বলতো বাবা, কদিন কেন ফোন করিসনি? ফোন না আসায় তোর বাবার কত চিন্তা। তোর বাবা এখন বাথরুমে গেছে, বৌমা নাতি কেমন আছে রে?
1: মা, আমরা সবাই ভালো আছি, তবে অফিসের কাজের চাপ এত বেড়েছে যে অফিস থেকে ফিরে তোমাদের ফোন করার সময় হয়ে উঠছে না। তবে তোমার কথাতেই বুঝতে পারছি তোমার শরীরটা বেশ খারাপ। ঠিক আছে মা, তোমরা এখন ঘুমিয়ে পড়ো, পরে সময় করে ফোন করব। ভালো থেকো।
3: সমু, ও সমু, এবার উঠে পড়ো, কখন তো সকাল হয়েছে, আমার লিকার চাও রেডি।
2: হ্যাঁ উঠছি উঠছি, শরীরটায় খুব ব্যথা গো, মাঝরাত থেকে দু চোখের পাতা এক করতে পারিনি। একবার বাথরুম থেকে এসে বালিশে মাথা রাখার সাথে কি যে সব উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম, ঘুমিয়ে গেলে তো তোমার আর কোনো খেয়ালই থাকে না।
3: বেশ তো, এখন ওঠো, উঠে ব্রাশ করে নাও। পেস্ট লাগিয়ে বেসিনের ওপরে ব্রাশ রেডি করে রেখেছি, আবার চা একটু ঠান্ডা হয়ে গেলে বলবে গরম করো।
2: ও বাবা গো, ও তপার বাবা, আমার হাতটা একটু ধরো না। আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি আজ আমায় তপার মা বলে ডাকলে না কেন? ছেলেটা জন্মের পর তুমি তো ভুলেও আমার নাম ধরে ডাকোনি কখনো, তাহলে আজ?
3: শোনো গুণধর ছেলের মা, এবার থেকে কোনোদিনই আর ছেলের নাম জড়িয়ে তোমায় ডাকবো না, বুঝেছ?
2: কেন, কি অন্যায় করেছে আমার তপা?
3: কি অন্যায় করেনি বলতে পারো? তুমিই তো কাল রাতে বলেছিলে ছেলেটা কেন যে আর আগের মতো রোজ একবার করে ফোন করে না, ওর ফোনটা পেলে মনটা ভালো লাগে গো, নাতি বৌমার খবরটাও জানতে পারি।
2: তাতে কি হয়েছে তপার বাবা? ছেলেটা কাল বলল কদিন অফিসের কাজে খুবই ব্যস্ত আছে, তাই আর ফোন করতে পারিনি। তো তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? আমার তপা তো আর দমদমে এয়ারপোর্টে তার মাকে বসিয়ে রেখে আসছি বলে প্লেনে চেপে বিদেশে চলে যায়নি?
3: শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না সমু, তোমার মনের কষ্টটা আমি বেশ বুঝতে পারি। রাতে ঘুমের ঘোরে যখন তপু তপু বলে চিৎকার করে কান্নাকাটি করো, তার বেলায় মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি পেয়ে কানাডা যাবার পর নিয়মিত ফোন করতো তোমার ছেলে। যেই থেকে বিয়ে করে বউ নিয়ে গেল, ক্রমশই পাতলা হতে লাগলো ফোন, ভিডিও কল, এখন তো একেবারেই বন্ধ।
2: তপার বাবা, তোমায় হাত জোর করছি, তুমি এবার চুপ করো, আমি মুখটা ধুয়ে আসছি।
3: জানি জানি কথাগুলো তোমার ভালো লাগবে না, কষ্ট পাচ্ছ, বিশ্বাস করো তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। তুমি যখন রান্নাঘরে রুটি বানাচ্ছিলে, আমি ডাইনিংয়ে গিয়ে তপাকে ফোন করেছিলাম, কেন ফোন করছে না জানতে। তখন তোমার ছেলে কি বলল জানো? বলল, বাবা, রেমির একটা চাকরির জন্য রোজ অফিস থেকে ফিরেই রেমিকে নিয়ে একটা কোম্পানির ট্রেনিংয়ে যাই, তাই সময় হয় না। তোমার ছেলে চাইলে 10 মিনিট সময় বের করে তোমাকে একটা ফোন করতে পারে। ওই ছেলের জন্য তুমি কি অমানসিক পরিশ্রমই না করেছ, সেসব কি ভুলে গেছি? ভুলিনি। মাসের শেষে বেতনের টাকা তোমায় তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থেকেছি। ওই ছেলের পেছনে দিন রাত পরিশ্রমের ফলেই তো তোমার শরীরের আজ এই হাল।
2: প্লিজ তপার বাবা, চুপ করো, ওসব শুনতে সত্যি ভালো লাগছে না। তুমি বরং রেডিওটা চালিয়ে দাও, মুখ ধুয়ে এসে গান শুনতে শুনতে চা খাবো, এখন তো পুরনো দিনের গান বাজার সময়।
3: ঠিকই বলেছো, তার আগে তুমি বিছানা ছেড়ে ওঠো তো।
2: দেখো, আমাদের এত বড় বাড়িটা তো খালি পড়ে রয়েছে, একদিন ওই বাড়িতে ওই সব লোকগানের একটা আসর বসানো যায় না?
3: নিশ্চয় যায়, লোকশিল্পীদের সাথে যোগাযোগ করার মতো লোকও জানা আছে আমার। মানিক হাজরা, মুরুলিডাঙার বীরভূমে বাড়ি, তার সাথে অনেক বাউল শিল্পীর জানাশোনা আছে, বিশেষ করে পূর্ণদাস বাউলের এক স্নেহধন্য শিষ্য বাউলের সাথে তার খুব দহরম মহরম। তাকে বললেই তার দু চারজন সাঙ্গপাঙ্গদের নিয়ে জমাটি আসর বসানো যেতে পারে।
2: তবে শুভ কাজের আর দেরি নয়, যত তাড়াতাড়ি পারো একটা লোকগানের আসর বসাও। সেই আসরে কিন্তু তোমার প্রিয় গানটিও কাউকে গাইতেই হবে।
3: হবে হবে, অবশ্যই হবে। হাজার হোক, সত্যি তো তুমি বড় লোকের বিটি, তোমার কথা যে কোনো মূল্যে আমি রাখবই। আমার স্বর্গীয় শ্বশুর মশাই তো সেই বিশ্বাসেই একদিন আমার হাতে তোমায় তুলে দিয়েছিলেন। এখন আমাদের দায় দায়িত্ব তেমন কিছু নেই, পেনশন যা পাই তা থেকে সব খরচ খরচা বাদে মাসে মাসে তোমার জন্য একটা গানের আসর বসাতেই পারি। এই বয়সে যাতে তুমি সুখ পাবে তাতেই আমার সুখ, বুঝেছে সমু?
2: আচ্ছা গো আচ্ছা, এই বুড়ির শখ মেটাতে তুমি যে এতটা এগিয়ে আসবে তাতেই আমার 7 জন্মের পুণ্যি। তপার বাবা, জানো আমার মাঝে মাঝে না খুব ভয় হয় গো।
3: কেন, কিসের ভয়?
2: আমার শরীরের যা অবস্থা তাতে যদি তোমার আগে আমি চলে যাই তাহলে কে দেখবে তোমায়?
3: আমি তোমাকে সে সুযোগ দিলে তো।
2: মানে কি বলতে চাইছো তুমি?
3: ঈশ্বরকে বলবো আমাকে রেখে আমার বুড়িকে তুলে নিতে পারবে না, নিলে দুজনকে একসঙ্গে নিতে হবে।
2: ধ্যাত, তা আবার হয় নাকি?
3: হয় গো হয়, আলবাত হয়। ওরে আমার বড় লোকের বিটি, একবার কাছে এসো দেখি।
2: কি করছো তপার বাবা, ছাড়ো ছাড়ো, এক্ষুনি কাজল এসে পড়লে লজ্জায় মাথা কাটা যাবে যে।
3: আসুক দেখুক, কুছ পরোয়া নেই, আমার বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন খোপায় বিঁধে দিব লাল গেন্দা ফুল।
0: হঠাৎ বেজে উঠল কনিং বেল। অখিলেশ চটপট ছিটকিনি খোলার আগে জিজ্ঞাসা করে, কে? বাইরে থেকে উত্তর আসে, কাজল।
3: এই কাজল, বাসি কাজে হাত দেওয়ার আগে তোকে একটা কথা বলি শোন। এবার থেকে প্রতি মাসে আমাদের ঘরে গানের আসর বসবে। যেদিন গানের আসর বসবে সেদিন তোকে সন্ধ্যেবেলাতেও আসতে হবে কিন্তু। আর যেসব শিল্পীরা আসবে তাদের জন্য চা টিফিন তৈরি করতে হবে।
2: আচ্ছা কাকিমা, কাকাবাবুর কি মাথা খারাপ হয়ে গেল? কি সব বলছে, গানের আসর বসবে?
4: তোর কাকাবাবু তো ঠিক কথাই বলেছে রে। হ্যাঁ, এখন থেকে মাসে মাসে বৈঠকখানা ঘরে গানের আসর বসবে। দেখবি তোরও শুনতে খুব ভালো লাগবে।
2: কি গান হবে গো কাকিমা? আমার কিন্তু হিন্দি গান খুব ভালো লাগে।
4: পোড়ামুখী হিন্দি গান নয়, বাংলা গান, বাংলা লোকগীতি। অবশ্য তুই আর সে গানের মর্ম কি বুঝবি? তোদের তো আবার লাড়ে লাপ্পা গান পছন্দ। যা, আর কথা বাড়াস না, কাজে লেগে পড়। তোর কাকাবাবু যা বললো, যেরকম ভাবে বললো গানের আসর বসবে, সেদিন সন্ধ্যাবেলাতে তোকে আসতে হবে, এটাই শেষ কথা।
3: এবার তোর মাথায় ঢুকেছে তো? এই শোন, ওই গানের আসরে কিন্তু গোলেমালে

0: না। আর তারপর বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন খোঁপায় বিন্ধে দিব লাল গেন্দা ফুল। এইসব গান শুনতে পাবি, এসব গান এখন হারিয়ে যাচ্ছে রে। তোর কাকিমার আমার গানগুলো খুব ভালো লাগে, কদিন আর বাজবো বল? যে কদিন আছি একটু আনন্দ করে কাটিয়ে দেব তোদের সাথে। হ্যাঁ, একটা মাত্র ছেলে, সেও তো বিদেশে থাকে।
1: ঠিকই ভাবছ তোমরা, তোমাদের কথা মতন যেদিন গানের আসর বসবে সেদিন সন্ধে আমি আসব, চিন্তা করো না।
2: শুনলেন শেখ আব্দুল মান্নানের লেখা নাটক বড়লোকের বিটিলো।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: This is Akashwani. Here comes some midday weather bulletin from West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Annamaranikobar Island. Light to moderate rainfall occurred over Annamaranikobar Island, also over Sikkim and Submarine West Bengal, Odisha and also over Gangetic West Bengal and Jharkhand. Very light to moderate rain over occurred in Bihar, gusty winds at one or two places over Odisha, Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received Ranti, Jalpaiguri 3 cm, Olapari 3 cm, Baksarbar 2 cm and Ramgarh 1 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thunder shower over Andaman and Nicobar Island. Light to moderate rain or thunder shower to be over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Chukuchbihar, Hilbihar, West Bengal, East and West Bardhaman, East Midnapur, West Midnapur, Jharkhand, Purulia, Bakura, South 24 Parganas, Hooghly District, Ranjiti, West Bengal, Sikkim, Odisha, and light to rain thunder shower to be over places in West Bengal, Jharkhand, Bihar. Temperature forecast, no large change in the temperature of the places. Weather warning for the next 48 hours, heavy rain for about 7 to 11 cm to be over Jalpaiguri, Alipurduar district, Assam, West Bengal, Sikkim, BD, Bihar and Odisha. Thunderstorm of gusty wind reaching up to 50 to 60 km per hour over Andaman and Nicobar Island, Bihar and Odisha. Thunderstorm for gusty winds of 40 to 50 km per hour is to be over East and West Bardhaman, Purulia, Bakura, Jharkhand, East and West Midnapur, Hooghly, South 24 Parganas, district of Ranjitik, West Bengal as well as district of Assam, West Bengal and Jharkhand. Thunderstorm and lightning to be over one or two places in Gangetic, West Bengal and hot and humid weather to be over rest of Odisha. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours. Thunderstorm with rain, maximum temperature to be around 36 degrees Celsius and minimum to be around 28 degrees Celsius respectively. Weather warning for fishermen of Andaman and Nicobar coast is due to squally wind speed reaching up to 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, is likely to prevail along and offshores of Andaman and Nicobar coast from 13th to 17th of June. Fishermen are advised not to venture into the sea along and offshores of Andaman and Nicobar coast from 13th to 17th of June. And swell surge alert for coast of Andaman and Nicobar Islands. Swell surge range from 16.0 to 19.0 seconds, period of 1.8 to 2.1 meters of height, forecasted up to 23:30 hours of IST on 14th of June 2026. It is otherwise possibility of surging waves. Boats supply with utmost vigilance as well as recreation with due care for. And there is no weather warning for fishermen on West Bengal coast, valid for the next 48 hours. You are listening to the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে। ওড়িশায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহার। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ওড়িশার কোথাও কোথাও, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। বড় ধরনের সর্বোচ্চ তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। ওড়িশায় স্বাভাবিকের থেকে কম ছিল তাপমাত্রা কোথাও কোথাও এবং বিহারে, সিকিমে দু একটি জায়গায় পরিলক্ষিত হয় স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা কম পরিলক্ষিত হয়। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা সমতল অঞ্চলে রেকর্ড করা হয়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াস ওড়িশার বৌধে এবং পার্বত্য অঞ্চলের কালিম্পংয়ে 27.6 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জলপাইগুড়ির জুরান্টি এবং ওদলাবাড়ি চাবাগান অঞ্চলে 3 সেন্টিমিটার, বক্সাদুয়ারে 2 সেন্টিমিটার, লিস নদীতে 2 সেন্টিমিটার, কুমলাইতে 1 সেন্টিমিটার করে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে তিন সেন্টিমিটার, নানকৌড়িতে দুই সেন্টিমিটার, মায়াবন্দরে দু সেন্টিমিটার এবং কারনগরে এক সেন্টিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝাড়খণ্ডের রামগড়ে এক সেন্টিমিটার, ওড়িশার ঢেঙ্কানলে ৬ সেন্টিমিটার, ধামনগরে ৪ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা অর্থাৎ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি জেলার বেশিরভাগ অঞ্চলে, সিকিম এবং ওড়িশার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারের দু একটি জায়গায়। কোনো বড় ধরনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি অঞ্চলে, সিকিম, বিহার এবং ওড়িশার দু একটি অঞ্চলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বাতাস সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ অঞ্চলে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। আগামী দুদিন ওড়িশায় তীব্র গরম এবং আর্দ্র আবহাওয়া অনুভূত হবে। আগামী ৪৮ ঘন্টার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কখনো কখনো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের নদীতে এবং সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে আজ থেকে আগামী ১৭ তারিখ পর্যন্ত রাতের দিকে সমুদ্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে, কখনো কখনো ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যারা মাছ ধরতে যান নৌকা ভাসানোর ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুষ্ঠানটি রতন কুড়ি। 5:30 সাঁওতালি নাটক, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, সন্ধে 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষক ও তার পরিবার, কান ও কানের যত্ন, ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 7:00 কৃষি কথার আসর, ক্ষেত বাঁচাও অভিযান, ডক্টর প্রদীপ দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 আন্তর্জাতিক সম্পর্কে পররাষ্ট্রনীতি বিষয়ে বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, 9:00 নজরুল গীতি অসীমা দুবে, 9:15 বাঁশি বাজিয়ে শোনাবেন অশোক বন্দ্যোপাধ্যায়, 9:30 মুখোমুখি রক্তদান আন্দোলন কর্মী ভি ডি আশিসের সাক্ষাৎকার নিয়েছেন কাকলি কাঞ্জি, 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠান, কর্ণাটকি স্যাক্সোফোন শিল্পী ইউএস প্রসাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, 11:00 কীর্তন শ্যামলী দাসী, 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, তবলা সৌমেন নন্দী, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি অসীমা দুবে, 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে, উপস্থাপনায় শ্রীরূপা সেন, 7:10 বাঁশি বাজিয়ে শোনাবেন অশোক বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: ᱛᱮᱦᱮᱧ ᱱᱤᱛ ᱫᱚ ᱮᱦᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ ᱞᱟᱭᱤᱵᱷ ᱯᱷᱳᱱ ᱤᱱ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧ ᱥᱴᱩᱰᱤᱭᱳ ᱨᱮ ᱥᱮᱴᱮᱨ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱵᱤᱡᱚᱱ ᱠᱩᱢᱟᱨ ᱴᱩᱰᱩ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱩᱰᱩ ᱫᱚ ᱥᱤᱭᱟᱞᱫᱟ ESI ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱥᱟᱨᱡᱮᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚᱴᱷᱮᱱ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱦᱤᱱᱟᱹᱱᱤᱭᱟᱹ ᱵᱤᱰᱟᱹᱣ ᱠᱟᱛᱮᱫ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱰᱟᱠᱛᱟᱨ ᱜᱚᱢᱠᱮ ᱥᱟᱞᱦᱟᱭ ᱮᱢ ᱠᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱠᱚᱨᱟᱣ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱩᱯᱟᱹᱭ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟᱱ ᱟᱫᱚ ᱩᱱ ᱫᱚ ᱟᱫᱚᱢ ᱨᱩᱜᱤᱭᱟᱜ ᱢᱚᱱᱮᱨᱮ ᱵᱚᱛᱚᱨ ᱫᱷᱟᱫᱚᱥ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱚᱲᱟᱜ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱢᱚᱱᱮᱨᱮ ᱟᱭᱢᱟ ᱞᱮᱠᱟᱱ ᱠᱩᱠᱞᱤ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱ ᱠᱩᱠᱞᱤ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱛᱮᱞᱟᱦᱚᱸ ᱥᱟᱱᱟᱢ ᱚᱠᱛᱮ ᱡᱚᱛᱷᱟᱛ ᱥᱟᱹᱦᱤᱡ ᱵᱟᱝ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱟᱨ ᱦᱚᱲᱢᱚᱨᱮ ᱛᱤᱠᱤᱪᱪᱷᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱵᱟᱵᱚᱫ ᱱᱚᱝᱠᱟᱱ ᱟᱭᱢᱟ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱟᱸᱡᱚᱢ ᱟᱵᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ ᱞᱟᱭᱤᱵᱷ ᱯᱷᱳᱱ ᱤᱱ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱢᱮᱱᱫᱚ ᱥᱚᱨᱟᱥᱚᱨᱤ ᱯᱷᱳᱱ ᱛᱮ ᱨᱚᱯᱚᱲ ᱟᱠᱷᱲᱟ ᱱᱤᱭᱟᱹᱨᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱵᱟᱵᱚᱫ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱟᱯᱮᱠᱚ ᱢᱮᱱᱫᱚ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚᱯᱮ ᱯᱷᱳᱱ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱤᱭᱟᱹ ᱯᱷᱳᱱ ᱱᱟᱢᱵᱟᱨ ᱨᱮ ᱯᱷᱳᱱ ᱱᱟᱢᱵᱟᱨ ᱫᱚ 0332213132 ᱫᱚᱦᱲᱟᱛᱤᱧ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱵᱟᱵᱚᱫ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱵᱟᱰᱟᱭ ᱞᱟᱹᱜᱤᱫᱛᱮ ᱯᱷᱳᱱ ᱯᱮ 0332213132 ᱱᱤᱭᱟᱹ ᱱᱟᱢᱵᱟᱨ ᱨᱮ ᱠᱩᱠᱞᱤ ᱠᱚᱫᱚ ᱫᱚᱦᱚᱭ ᱯᱮ ᱠᱷᱟᱴᱚᱛᱮ ᱟᱨ ᱞᱟᱹᱭ ᱟᱹᱧ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮᱜᱮ ᱦᱳᱭ ᱰᱟᱠᱛᱟᱨ ᱵᱤᱡᱚᱱ ᱠᱩᱢᱟᱨ ᱴᱩᱰᱩ ᱢᱟ ᱥᱟᱱᱛᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ
1: ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱡᱚᱦᱟᱨ
0: ᱟᱫᱚ ᱞᱟᱹᱭ ᱟᱹᱧ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱫᱚ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱮᱛᱚᱦᱚᱵ ᱞᱟᱹᱜᱤᱫ ᱰᱟᱠᱛᱟᱨ ᱜᱚᱢᱠᱮ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱦᱟᱸ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱢᱮᱰᱤᱠᱮᱞ ᱨᱮ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱚᱜ ᱠᱟᱱ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱢᱮᱱ ᱛᱮᱫᱚ ᱪᱮᱫ ᱵᱚᱱ ᱵᱩᱡᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱱᱚᱣᱟ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱢᱮᱰᱤᱠᱮᱞ ᱥᱟᱭᱮᱱᱥᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱚᱱᱟ ᱵᱨᱟᱧᱪ ᱠᱟᱱᱟ ᱚᱠᱟ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱦᱚᱲᱢᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱮ ᱢᱟᱱᱮ ᱜᱮᱫ ᱠᱟᱛᱮ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱯᱨᱚᱥᱤᱰᱤᱭᱟᱨ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱴᱤᱭᱩᱢᱟᱨ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱟᱹᱲᱤᱡ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱴᱷᱤᱠ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱩᱯᱟᱭ ᱠᱟᱱᱟ
0: ᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱢᱟᱱᱮ ᱜᱮᱫ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ
1: ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱨᱮᱱᱟᱜ
0: ᱢᱤᱫᱴᱮᱱ ᱩᱯᱟᱹᱭ ᱠᱟᱱᱟ ᱟᱪᱪᱷᱟ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱜᱮ ᱢᱮᱡᱚᱨ ᱢᱟᱭᱱᱚᱨ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱱᱚᱣᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱢᱮᱡᱚᱨ ᱟᱨ ᱢᱟᱭᱱᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱢᱮᱱᱛᱮ ᱫᱚ ᱪᱮᱫ ᱵᱩᱡᱩᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱨᱮᱫᱚ ᱢᱟᱭᱱᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱞᱟᱹᱭ ᱢᱟᱭᱱᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱫᱚ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱟᱵᱚ ᱱᱚᱝᱠᱟ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱟ ᱡᱮ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱱᱚᱣᱟ ᱤᱭᱟᱹ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱠᱤᱱ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮ ᱚᱱᱟᱨᱮ ᱡᱟ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱠᱟ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱹᱥᱛᱤ ᱴᱟᱭᱤᱢ ᱵᱟᱝ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱹᱥᱛᱤ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱢᱟᱭᱱᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱵᱷᱤᱛᱨᱮ ᱯᱟᱲᱟᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱮᱡᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱚᱨᱜᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮᱢᱚᱱ ᱟᱵᱚᱣᱟᱜ ᱞᱟᱡ ᱵᱷᱤᱛᱤᱨ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱚᱨᱜᱟᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱪᱮᱥᱴ ᱵᱷᱤᱛᱤᱨ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱠᱚᱲᱟᱢ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮ ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱤᱝᱵᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱮᱛᱚ ᱢᱟᱨᱟᱝ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱚᱱᱟ ᱦᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱨᱤᱠᱚᱵᱷᱟᱨᱤ ᱨᱮ ᱠᱟᱹᱡ ᱛᱟᱞᱟᱝ ᱴᱟᱭᱤᱢ ᱞᱟᱜᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱟᱵᱚ ᱢᱮᱡᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ
0: ᱟᱫᱚ ᱢᱮᱛᱟᱜ ᱢᱮ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱ ᱞᱟᱜᱟᱜ ᱠᱟᱱᱟ ᱤᱱᱟᱹ ᱫᱚ ᱢᱟᱭᱱᱚᱨ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮ ᱵᱟᱝ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ
1: ᱦᱳᱭ ᱵᱟᱝ ᱮᱠᱫᱚᱢ ᱚᱱᱟ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮᱫᱚ ᱵᱟᱝ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱠᱤᱱᱛᱩ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱚᱠᱟ ᱠᱚ ᱢᱟᱭᱱᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱤᱪᱷᱩ ᱠᱤᱪᱷᱩ ᱠᱷᱮᱛᱨᱮ ᱫᱚ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ ᱨᱮ ᱵᱷᱚᱨᱛᱤ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱥᱮᱛᱟᱜ ᱨᱮ ᱦᱮᱡ ᱮᱱᱟᱭ ᱯᱮᱥᱮᱱᱴ ᱩᱱᱤ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱱᱟ ᱠᱤᱪᱷᱩ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱚᱵᱡᱟᱨᱵᱷᱮᱥᱚᱱ ᱠᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱟᱲᱟᱜ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱟᱨ ᱠᱤᱪᱷᱩ ᱠᱷᱮᱛᱨᱮ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱢᱤᱫ ᱫᱤᱱ 24 ᱜᱷᱚᱱᱴᱟ ᱦᱚᱭᱛᱚ ᱧᱮᱞ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
0: ᱟᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱣᱟ ᱢᱟᱭᱱᱚᱨ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱢ ᱞᱟᱹᱭᱮᱫ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱟᱡᱟᱨ ᱠᱚᱫᱚ ᱢᱟᱭᱱᱚᱨ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱨᱮ ᱯᱟᱲᱟᱜᱼᱟ
1: ᱢᱟᱭᱱᱚᱨ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱨᱮᱫᱚ ᱢᱮᱱᱞᱤ ᱚᱠᱟ ᱠᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮ ᱟᱨᱠᱤ ᱵᱚᱰᱤ ᱠᱮᱵᱤᱴᱤᱭᱟᱜ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ
0: ᱮᱱᱦᱚᱸ ᱧᱩᱢ ᱞᱮᱠᱷᱟᱱ ᱫᱚ
1: ᱡᱮᱢᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱴᱤᱭᱩᱢᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱥᱤᱥᱴ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱤᱱᱟᱹ ᱪᱷᱟᱲᱟ ᱠᱤᱪᱷᱩ ᱯᱨᱚᱥᱤᱰᱤᱭᱳᱨ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱠᱟ ᱠᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱩᱱᱟᱹᱜ ᱤᱭᱟᱹ ᱨᱮᱭᱟᱜ ᱫᱚᱨᱠᱟᱨ ᱵᱟᱝ ᱯᱟᱲᱟᱜᱼᱟ ᱞᱳᱠᱟᱞ ᱮᱱᱮᱥᱛᱷᱮᱥᱤᱭᱟ ᱨᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱢᱟᱭᱱᱚᱨ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱟᱨ ᱠᱤ
0: ᱟᱪᱪᱷᱟ ᱟᱫᱚ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱟᱡᱟᱨ ᱟᱱᱟᱴ ᱠᱚᱨᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱫᱚ ᱮᱠᱟᱞ ᱜᱮ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱪᱷᱟᱲᱟ ᱩᱯᱟᱹᱭ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱟᱡᱟᱨ ᱠᱚ ᱚᱠᱟ ᱠᱚ ᱠᱟᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱨᱮ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱡᱩᱫᱤ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱚᱱᱠᱟ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱨᱳᱜᱽ ᱧᱟᱢ ᱟᱠᱟᱱᱟ ᱚᱠᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱞᱟᱹᱠᱛᱤᱜ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱚᱨᱟᱣ ᱜᱮ ঠিকা আর কি। হ্যাঁ, ওনা দো অবহেলা সে নেগলেক্ট দো একদম কে করা উচিত বাং কানা। কিন্তু যখন কে জাহানা রোগ নো কা অপারেশন লেকা নামুয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকা করা হইয়া ওনা দো আলে প্রথমে বটি বায়োপসি কাতেলে নিয়েলা। ঠিক আছে, যদি বায়োপসি রে নিলো আজ ওনা দো উন বতরান জাহানা রোগ বানুয়া সে ওনা রে উন এফেক্ট পড়তে বাং পড়া তাহলে ওনা রে কিছু ক্ষেত্রে আলে ওয়েট এন্ড ওয়াচ লে করা দরিয়া। কিন্তু যদি নিলো আজ নোংকা রোগ মেনা ওকা রোগ খাতির তে পরেতে পেশেন্টা অবস্থা আরো খারাপ সেন চালাও ইদিয়া সে উনিয়া জীবন ইদি কাতে হো জানা সংশয় তেয়ার দারে তাহলে ওনাকো অপারেশন দো একালগে করা হইবা। তো নোয়া ভিতরে ফার্স্টে মেনা মিটি এমার্জেন্সি অপারেশন। হুম, এমার্জেন্সি অপারেশন রে দো চেত কো থাহেনা যেমন জানা ট্রমা হই কেনা। হ্যাঁ, যাহা আঘাত চোটতে নাম কায় জানা জিনিস ইয়ে বাড়ি কেনা ওনা যদি ওই সময় বাং রিপেয়ার হইয়া পরেতে কিন্তু ওনা আরো খারাপ সেন চালাও দাঁড়িয়ে। তারপরে কিছু কিছু অ্যাকিউট অবস্থা মেনা যেমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা যাহারে যদি পুজ জমা কেনা। হ্যাঁ, ওনা কদো হরমো খন উড়ুক হইয়া তো ওনা কদো অবশ্যই করা হইয়া ইমিডিয়েটলি। আর মিটি গ্রুপ মেনা ওকা দিয়ে কেনা নোয়া ক্যান্সার। ঠিক আছে, ক্যান্সার যদি হরমোরে ডিটেক্ট কেনা এবং ওনা যদি অপারেশন করা রে স্টেজ রে মেনা তাহলে ওনা দো যত তাড়াতাড়ি সম্ভব ওনা দো অপারেশন করা হবে হইবা।
0: আচ্ছা, নোংকান যাহা আজার কমে না যাহা কদো অপারেশন কে একমাত্র উপায় কেনা নোংকান কিছু মেডিকেল সায়েন্স রে নোংকান ডিজিজ কমে না কেনা
1: বা আড়িগান কে নোংকা ডিজিজ মেনা ওকা কো মানে খন এহব কাতে জাঙ্গা ধাবি আড়িগান রুয়া কে নোংকা মেনা ওকা দো অপারেশন কে ট্রিটমেন্ট কানা।
0: হ্যাঁ, যেলেকা
1: যেমন জেনারেল সার্জারি ভিতরে ওকা কো জাস্তি কায়তে হড়া হইউ কানা। হ্যাঁ, যেমন গল ব্লাডার স্টোন। হ্যাঁ, তো নোয়ারে দো গল ব্লাডার রিমুভাল মিটি করা হইয়া কোলেসিস্টেক্টমি বন লিয়ে। হ্যাঁ, তারপরে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস
0: অ্যাপেন্ডিসাইটিস।
1: হ্যাঁ, ওনার অ্যাপেন্ডিক্স রে মিটি ইনফেকশন হইয়া ওকা যদি জাস্তি বাড়তি হয় তাহলে ওনে খন লাজ পুরো লাজ ভিতরে ওনা ইনফেকশন ছড়াও দারে। হ্যাঁ, তো নোয়া কো মেনা ইনা ছাড়া হো এটা জায়গারে স্টোন হই দারে। হ্যাঁ, কিডনি স্টোন হই দারে, ইউরেটার স্টোন হই দারে, নোয়া কো
0: পাইলস ফিস চুলা যাহা অর্শ কমিত কান।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: নোংকানা হো নোয়ারে হো মানে আড়ি রকম স্টেজ মেনা ওনা ওনা চেতান রে ইয়ে কাতে যখন অ্যাডভান্স হওয়া স্টেজ থ্রি ফোর হইয়া উন সময় পাইলস রে দো অপারেশন হইয়া বাংখান ওনা মারাং রে যখন যদি উন বাং অ্যাডভান্স কেনা উন সময় মেডিকেল ইয়ে হো ট্রিটমেন্ট হো গানো।
0: আচ্ছা, এনখান নোয়া দো ওকা স্টেজ রে মেনা ওনা আজার ওকা থক রে মেনা ওনা হিসাব তে ডাক্তার কো কো গোটায়া যে নোয়া দো অপারেশন হইয়া সে বাং আয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অপারেশন কাতে লি লিখান কে নোয়া মিটেন লিয়া কো যে অপারেশন মারাং রোগী কো অজ্ঞান কোয়া আর বাখান ওনা জায়গা তে কো অবসা আদো নয় যে কো অজ্ঞান এ কো দো অজ্ঞান করা হইউক কান দো নঅনিয়া বাবতে রোগী কো মনরে মিটেন বতর থাকেনা নঅনিয়া পান্তা বাবতে নাসেন আম লিয়া।
1: হয় অপারেশন যখন গে হইউয়া উইথাউট অ্যানাস্থেসিয়া দো অপারেশন দো বাং করাও গানো। হ্যাঁ, তো অপারেশন ওকা জায়গারে হইউক কানা মানে হরমো রে ওকা জায়গারে আর চেত খাতির তে করা হইউক কানা ওনা চেতান রে নোয়া অ্যানাস্থেসিয়া ওনা সে অবশ্য অজ্ঞান ওনা দো ডিসাইড হইউয়া। ঠিক আছে, তো নোয়ারেও আড়ি রকম ভাগ মেনা প্রথম হইকা লোকাল অ্যানাস্থেসিয়া। লোকাল অ্যানাস্থেসিয়া দো ওকা লেখা প্রথম রূপন গাল মানে থাকে ওকা মাইনর সার্জারি সে ডে কেয়ার প্রসিডিওর
0: মানে খালি অনে অনে জায়গা সমুতে গিয়ে অবশ্য
1: সমুতে গিয়ে ওনা চার ধারে ইয়ে কাতে ইনজেকশন এম কাতে ওনা অবস্থাতে ওনা জায়গারে অপারেশন করা হইবা। আর ইনখন যদি মারাং জায়গা অবশ্য রেয়া দরকার মেনা ইনপরে দো না রিজনাল অ্যানাস্থেসিয়া বন মেতা কানা ওনারে নোয়া ডান্ডারে আর কি স্পাইনাল ইয়েরে মিটি ইনজেকশন এম কাতে ওনা দো লাজ খন লাতার যাহা তিনা ইয়ে মেনা ওনা কো অবসোয়া
0: মানে ওনা মিটেন মারাং এরিয়া অবসো
1: মারাং এরিয়া ওনা অবসো। হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা।
1: আর ইন পরে দে কানা জেনারেল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া দো মানে উনি রোগী দো পুরোগে অচেতন রে তাহে নাই এবং কিছু ইনজেকশন এম হইয়া ওনাতে উনি দো নিজেতে আর মানে মাসেল কো প্যারালাইসিস হইয়া। হ্যাঁ, ওনা কো যাতে পেশেন্ট মুভমেন্ট বাই করা দারে আমা উন সময় পেশেন্ট দো ভেন্টিলেটর তাহে না ওনাতে উনিয়া রেসপিরেশন কো দো
0: হ্যালো হ্যাঁ মা জোহার, শান্তি রাখা পাহাড় সে কোন
2: সুরতন মান্ডি লেদা বারিকুল বাকুড়া
0: আচ্ছা বাকুড়া আচ্ছা
2: অজে তো হয় না জাহাইয়া যদি লাই ভিতরে এপে মানে লাই ভিতরে কেতে অ্যাপেন্ডিক্স তো থাকে না সে তাহলে উনি যদি উপার্সেন্ট যদি হয় তাহলে ও মানে উনি উনি পেশেন্ট হরমোর কম রেনা তিনক মায়াম তাহেন লাগলে মনে করা
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে মান্ডি গমকে আজমি দিমে ডাক্তার বাবু মা নিয়ে তেলা এমএ
1: আচ্ছা তো নয়া ইদিকাতে জাস্তি আরহো লই গানো আদো একদম টু দি পয়েন্ট যদি বন লই খান জাহানা অপারেশন লাগিদ গে মিটি মিনিমাম হিমোগ্লোবিন মানে জাহাতির দরকার ওনা দো তো হগে হইবা কিন্তু অ্যাপেন্ডিসাইটিস এমন মিটি রুয়া কানা ওকা মাড়াং রেগে লই হই না যে নয়া দো এমার্জেন্সি কানা হ্যাঁ তো ইনারে মোটামুটি হিমোগ্লোবিন যদি 10 চেতানরে তাহেন খান খুব গে ভাগিয়া ওনা দো লাগতি কানা আর যদি ওনা কম হো তাহেনা তাহলে হো ওনা কিছু ইয়ে কাতে আইদার ব্লাড এম কাতে বাংখান ওনা পেরি অপারেটিভ মিটি ওনা ম্যানেজমেন্ট করা হইবা
0: আচ্ছা আর মিটেন ফোন দাঁড়াই কেনা ডাক্তার বাবু চেয়ে কুড়ি লাগে দোক কানা আজমিয়া হ্যালো হ্যালো
3: জোহার গে ডাক্তার বাবু
0: হ্যাঁ জোহার গে
3: আবার ডাক্তার অপারেশন হয়ে তার মানে নাই গন্ঠে না গির মালা হ্যাঁ আদো উনকু কো লেদা কো যে নিয়ে খাজে ঠিক কোয়া তারপরে আবার চলা হই না দলে বাং ঠিক কোয়া আদো তিনবার অপারেশন লেখা নিয়ে পড়তে তো ঠিক কোয়া হন ইনকার
0: আচ্ছা আমা দু কুকলি কানা মিধা অপারেশন হই কিনা তাইমতে আর মিধা কো মিতাম কানা চালা তিন ধা অপারেশন হই লেখা নোয়া দো ঠিক কোয়া আইনে গেতো আচ্ছা মা জমে
1: আচ্ছা আদো নোয়া অপারেশন ইদি কাতে আর কিতলাং বাড়াই লেখান নোয়া তেলা এম দো কিতলাং সুবিধা হুই কিয়া সেদা অপারেশন কিছু কিছু যখন নাকি অপারেশন করা হইয়া ওনা মাড়াং রে পেশেন্ট সালা আলে রে গালমারাওয়া যে নোয়া রে কিছু কিছু কমপ্লিকেশন সে নোয়া পরেতে চেদ হুই দাঁড়া ওনা মিটি সম্ভাবনা তাহেনা ঠিক আছে আদো নিয়া ক্ষেত্রের চেদ হুই কেনা ওনা দো বাং বাড়ায় কেনা কিছু কিছু ক্ষেত্রে রে মানে অপারেশন জায়গায় ইনফেকশন হয়ে দাঁড়া ওকা কো যেহেতু গন্ঠের হয়ে তো বুঝোক কানা যে নয় যাহা অর্থোপেডিক প্রসিডিওর হয়ে কেনা ওডে কিছু কিছু ইমপ্লান্ট মাঝে মাঝে মানে বাইরে খন জিনিস এম হইয়া হরমো ভিতির ওকা মেনা ওনা কো বাদ কাতে বাইরে জিনিস ইয়ে হইয়া এম হইয়া হরমো ভিতরে তো ওনারে কেতলা রিস্ক মেনা আর ইন বাদতে হো আড়ি কিছু ফ্যাক্টর তাহে না তো নঙ্কা হুই দো দাঁড়া যে মিধ অপারেশন করা পরে আর মিধ দরকার হুই দাঁড়া তো ওনা চেত খাতিরতে হুই কেনা ওনা বাড়াই দো লাগতি কেনা আর কি
0: আচ্ছা আরো ডিটেলস নিয়ে বাড়াই নিয়ে আমলেন খান হয়তো নয়না বেশ নিয়ে সালহা এম গান কো কিয়া তিহিয়া নয়া কুপলি রপোর্টে দো সেটেল মেনা কাদিয়া ডাক্তার বিজন কুমার টুডু যাহে দো জেনারেল সার্জন কানাই আর তেহেন গালমারা হয়ে অপারেশন বাবদ বাড়াই যাও কথা কো নিয়ে বাড়াই যাও কথা কো বাড়াই লাগিদে ফোন পে ফোন নম্বর দো 0332213-1342 দোড়া তিন লাইডা 0332213-1342 হ্যাঁ ডাক্তার টুডু যাহা গালমারা কান তেহেন যে নয় অপারেশন যখনম লই কেডা মিটেন তো পুরো জেনারেল অ্যানেস্থেসিয়া মেনমা পুরোপুরি অজ্ঞান কাকো আদো নয় দো জানি খান আদি মারাং মারাং অপারেশন ক্ষেত্রে গো নয় দো হইয়া
1: হয় মোটামুটি ওকা অপারেশন করে হরমোড়ে ভিতির ওকা মেজর সার্জারি লই হয় কান থাকে ওনারে মেজর সার্জারি যখন হইয়া উন সময় গে জেনারেল অ্যানেসথেসিয়া দো জাস্তি গাতে লাগা আর ওনা বাদতে হো পেশেন্ট চেতান রে ওনা ডিপেন্ড হয় ঠিক আছে যত পেশেন্ট লাগি মানে মিটিং অপারেশন গে হইয়ক না কিন্তু পেশেন্ট ভিন্ন গিয়া ওনা ক্ষেত্রে হো কিন্তু অ্যানেসথেসিয়া ইয়ে দো ভিন্ন হই দাঁড়া ওনা দো যখন পেশেন্ট নিয়েল হইয়া ওনা সময় মিটি অ্যাসেসমেন্ট লে করা ঠিক আছে ওনা দো এখানে প্রি অপারেটিভ মিটি অ্যাসেসমেন্ট তো ওনা ভিতরে ওনা
0: মানে নুই দো তিনে গান ওকালে কানা পান্থা হাতা নুই লাগি তে দো ওনা দো
1: ওনা দো ওকালে ওনা লাগি যথা থিবা ওনা দো উন সময় ডিসাইড
0: আচ্ছা আমি টেন ফোন সিজুক কানা হ্যালো শান্তি রাখটা পাঠা সেট কোন জোহার হ্যাঁ জোহার ᱢᱟ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱠᱩᱠᱞᱤ ᱚᱠᱚᱭ ᱚᱠᱟ ᱠᱷᱚᱱᱮᱢ ᱞᱟᱹᱭᱮᱫᱼᱟ? ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱚᱡᱮ ᱛᱮᱜᱮ ᱯᱷᱳᱱ ᱞᱟᱭᱤᱱ ᱠᱟᱴᱟᱣ ᱠᱟᱱᱟ, ᱟᱥᱚᱜ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱫᱚᱦᱲᱟᱛᱮ ᱟᱨᱦᱚᱸᱭ ᱨᱤᱠᱟᱹᱭᱟ. ᱟᱪᱪᱷᱟ ᱦᱮᱸ, ᱡᱟᱦᱟᱸ ᱠᱩᱠᱞᱤᱢ ᱢᱮᱱᱟᱜ ᱛᱮᱞᱟᱢ ᱮᱢᱮᱫ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱨᱩᱜᱤ ᱩᱱᱤ ᱫᱚ ᱚᱠᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱭᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱦᱟᱞᱚᱛ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮᱫ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱜᱚᱴᱟᱭᱟ. ᱟᱫᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱩᱱᱤ ᱚᱜᱽᱜᱟᱱ ᱠᱟᱭ ᱠᱟᱱᱟ, ᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱵᱷᱟᱥᱩ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱᱟᱹᱜ ᱵᱚᱱᱫᱚ ᱡᱟᱹᱱᱤᱡ ᱵᱟᱭ ᱟᱹᱭᱠᱟᱹᱣᱮᱫᱟ?
1: ᱵᱟᱝ, ᱩᱱᱤ ᱫᱚ ᱪᱮᱫ ᱦᱚᱸ ᱩᱭᱦᱟᱹᱨ ᱜᱮ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱸ ᱛᱟᱭ ᱡᱩᱫᱤ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱮᱱᱟᱥᱤᱥᱤᱭᱟ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱᱟ. ᱦᱮᱸ, ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱛᱷᱤᱭᱮᱴᱟᱨ ᱨᱮ ᱵᱚᱞᱚᱭ ᱮᱱᱟᱭ, ᱤᱱᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱡᱟ ᱩᱱᱤ ᱧᱮᱞ ᱠᱮᱜ ᱟᱭ ᱥᱮ ᱨᱚᱲ ᱮᱱᱟᱭ, ᱤᱱᱟᱹᱜᱮ ᱩᱭᱦᱟᱹᱨ ᱛᱟᱦᱮᱱᱟ. ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱱᱟ ᱮᱱᱟᱥᱤᱥᱤᱭᱟ ᱤᱱᱰᱟᱠᱥᱚᱱ ᱞᱮ ᱢᱮᱛᱟᱜᱼᱟ, ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱯᱩᱨᱟᱹᱯᱩᱨᱤ ᱜᱮ ᱚᱪᱮᱛᱚᱱ ᱨᱮ ᱛᱟᱦᱮᱱᱟᱭ.
0: ᱟᱪᱪᱷᱟ, ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱞᱟᱦᱟᱨᱮ, ᱢᱤᱫᱴᱮᱱ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱞᱟᱦᱟᱨᱮ ᱟᱨ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱯᱚᱨᱮ ᱨᱩᱜᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱢᱟᱱᱟᱣ ᱵᱟᱛᱟᱣ ᱱᱤᱭᱚᱢ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ? ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲᱟᱜ ᱵᱟᱰᱟᱭ ᱫᱚᱦᱚ ᱞᱟᱹᱠ ᱠᱟᱱᱟ, ᱢᱤᱫᱴᱮᱱ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱤᱱᱟᱹ ᱞᱟᱦᱟ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱱᱤᱭᱚᱢ ᱩᱱᱤ ᱯᱟᱞᱟᱣ ᱞᱟᱜᱟᱣᱮᱭᱟ ᱟᱨ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱭᱚᱢ ᱚᱠᱟᱞᱮᱠᱟ ᱢᱟᱱᱮ ᱱᱤᱭᱚᱢ ᱠᱚ ᱯᱟᱞᱟᱣ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ?
1: ᱟᱪᱪᱷᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱛᱮᱞᱟᱝ ᱢᱟᱱᱮ ᱢᱟᱨᱟᱝ ᱤᱭᱟᱹ ᱦᱩᱭᱱᱟ ᱟᱨ ᱠᱤ, ᱡᱮᱦᱮᱛᱩ ᱯᱨᱚᱛᱮᱠᱴᱤ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱠᱤᱪᱷᱩ ᱥᱯᱮᱥᱤᱯᱷᱤᱠ ᱤᱭᱟᱹ ᱛᱟᱦᱮᱱᱟ ᱦᱮᱸ
0: ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ
1: ᱛᱚ ᱤᱱᱟᱹ ᱵᱟᱫ ᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱤᱡ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱡᱩᱫᱤ ᱢᱟᱱᱮ ᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱮ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱨᱮᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱯᱮᱥᱮᱱᱴ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟᱭ, ᱨᱩᱜᱤ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟᱭ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ, ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱵᱷᱟᱹᱜᱤ ᱞᱮᱠᱟ ᱩᱱᱤ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ ᱡᱮ ᱟᱡᱟᱜ ᱪᱮᱫ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ, ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ? ᱚᱠᱟ ᱨᱳᱜᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟᱭ ᱤᱭᱟᱹ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ, ᱤᱱᱟᱹ ᱵᱟᱫ ᱛᱮᱦᱚᱸ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱠᱤᱪᱷᱩ ᱨᱳᱜᱽ ᱟᱵᱚᱣᱟᱜ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱚᱠᱟ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱯᱚᱨᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱯᱚᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱯᱮᱥᱮᱱᱴ ᱛᱟᱦᱮᱱᱟᱭ ᱚᱱᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱤᱭᱟᱹᱜᱼᱟ, ᱰᱤᱯᱮᱱᱰ ᱟᱭ ᱦᱮᱸ ᱛᱚ ᱱᱚᱝᱠᱟ ᱠᱤᱪᱷᱩ ᱠᱨᱚᱱᱤᱠ ᱨᱳᱜᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱥᱟᱥᱠᱚᱥᱴᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱥᱤᱭᱩᱯᱤᱰᱤ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱮᱸ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱩᱫᱤ ᱦᱟᱨᱴ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱫᱳᱥ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ, ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱯᱨᱮᱥᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱥᱩᱜᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱴᱷᱤᱠᱴᱷᱟᱠ ᱠᱟᱛᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱩᱫᱤ ᱚᱱᱟ ᱴᱷᱤᱠᱴᱷᱟᱠ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱯᱚᱨᱤᱥᱛᱷᱤᱛᱤ ᱨᱮ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱚᱠᱟᱨᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱱᱟ, ᱛᱟᱦᱚᱞᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱚᱱᱴᱨᱳᱞ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱮᱥ ᱞᱮᱠᱟ ᱴᱨᱤᱴ ᱠᱟᱛᱮ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱜᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱡᱮᱱᱟᱨᱮᱞᱤ ᱠᱚᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ? ᱟᱨ ᱱᱤᱭᱟᱹ ᱯᱚᱨᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱯᱮᱥᱮᱱᱴᱟᱜ ᱡᱮᱱᱟᱨᱮᱞ ᱠᱚᱱᱰᱤᱥᱚᱱ ᱦᱮᱸ, ᱱᱚᱣᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱰᱤᱯᱮᱱᱰ ᱟᱭ ᱛᱚ ᱯᱮᱥᱮᱱᱴ ᱡᱩᱫᱤ ᱚᱱᱟ ᱥᱢᱳᱠᱤᱝ ᱠᱚᱨᱟᱣᱟᱭ
0: ᱯᱩᱝᱜᱤ ᱠᱚ
1: ᱧᱩᱭᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱮᱠᱟᱞ ᱮᱠᱫᱚᱢ ᱵᱟᱹᱜᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸ, ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱪᱮᱥᱴ ᱨᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱟᱦᱚᱞᱮ ᱠᱤᱪᱷᱩ ᱮᱠᱥᱟᱨᱥᱟᱭᱤᱡᱽ ᱠᱚ ᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱫᱟᱲᱮ, ᱡᱮᱦᱮᱛᱩ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱡ ᱦᱚᱲᱢᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱤᱫ ᱫᱷᱚᱨᱚᱱᱟᱜ ᱟ᱘ᱟᱛ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱦᱮᱸ, ᱚᱠᱟ ᱮᱢᱱᱤ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱵᱚᱱ ᱵᱟᱡᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱯᱞᱮᱱ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱢᱤᱫᱴᱤᱡ ᱦᱚᱲᱢᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱤᱫᱴᱤᱡ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱮᱜᱼᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱲᱢᱚ ᱫᱚ ᱮᱠᱫᱚᱢ ᱵᱷᱟᱹᱜᱤ ᱞᱮᱠᱟ ᱡᱟᱛᱮ ᱚᱱᱟ ᱴᱮᱠᱟᱣ ᱫᱟᱨᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱨᱤᱠᱚᱵᱷᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱩᱱᱤ ᱛᱮᱭᱟᱨ ᱛᱟᱦᱮᱸ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ ᱛᱚ ᱚᱱᱟ ᱦᱩᱭᱱᱟ ᱯᱟᱨᱴ ᱤᱱᱟᱹ ᱯᱚᱨᱮ ᱦᱤᱢᱳᱜᱞᱳᱵᱤᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱵᱮᱯᱟᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱦᱤᱢᱳᱜᱞᱳᱵᱤᱱ ᱠᱚᱢ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱵᱚ ᱟᱹᱛᱩ ᱫᱤᱥᱚᱢ ᱠᱚᱨᱮ ᱫᱚ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱦᱤᱢᱳᱜᱞᱳᱵᱤᱱᱟᱜ ᱢᱤᱫᱴᱤᱡ ᱢᱟᱱᱮ ᱮᱱᱤᱢᱤᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱮᱜᱼᱟ ᱨᱚᱠᱛᱟᱞᱯᱚᱛᱟ ᱚᱱᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱵᱷᱟᱹᱜᱤ ᱞᱮᱠᱟ ᱡᱚᱢ ᱧᱩ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱴᱷᱤᱠ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱸ
0: ᱟᱪᱪᱷᱟ ᱟᱨ ᱛᱟᱦᱚᱞᱮ ᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱮ ᱱᱤᱭᱚᱢ ᱠᱟᱹᱱᱩᱱ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱩᱱᱤ ᱨᱩᱜᱤᱭᱟᱜ ᱦᱟᱞᱚᱛ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱼᱟ ᱟᱨ ᱪᱮᱫ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱩᱭ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱤᱱᱟᱹ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮᱫᱚ ᱵᱷᱤᱱᱟᱹ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
1: ᱦᱳᱭ
0: ᱟᱪᱪᱷᱟ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱫᱚ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮ ᱵᱟᱝ ᱦᱚᱸ ᱥᱟᱠᱥᱮᱥ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱢᱮᱱᱫᱚ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱥᱟᱠᱥᱮᱥ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱯᱟᱦᱴᱟ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱮ ᱜᱚᱱᱚᱝᱼᱟᱱᱟᱜ ᱯᱷᱮᱠᱴᱚᱨ ᱠᱟᱱᱟ?
1: ᱟᱪᱪᱷᱟ, ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱦᱩᱭᱱᱟ ᱯᱮᱥᱮᱱᱴ ᱛᱚᱨᱚᱯ ᱠᱷᱚᱱ ᱚᱠᱟ ᱠᱚ ᱟᱡᱟᱜ ᱤᱭᱟᱹ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱢᱟᱡᱷᱮ ᱢᱟᱡᱷᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱨᱮ ᱚᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱮᱸ, ᱟᱨ ᱢᱤᱫᱴᱤᱡ ᱵᱮᱯᱟᱨ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱢᱤᱫᱴᱤᱡ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮ ᱢᱤᱫᱴᱤᱡ ᱰᱟᱭᱜᱱᱳᱥᱤᱥ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱦᱮᱸ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ ᱱᱚᱝᱠᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱢᱟᱡᱷᱮ ᱢᱟᱡᱷᱮ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱡᱮ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱚᱱ ᱴᱤᱵᱤ ᱞᱟᱨᱠᱤ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱮᱴᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱨᱚᱠᱚᱢ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱚᱭᱛᱚ ᱚᱱᱟ ᱴᱤᱭᱩᱢᱟᱨ আর
0: কিছু তো অপারেশন মানে হাপিকা হয় অনকা অপারেশন বাং হইলে না বাং গানতে বাং লে করা বাবন করা অনকা হয় গিয়া
1: হয় অনকা হই দরে যে নোয়া নিয়ে পরে আর প্রসিড লেখান মানে পরে আর যদি মন লাহা তাহলে পেশেন্টটা ওকা ই ভাগি হইয়া অনক
0: বড় কি হর্তি
1: তো ওন সময় তো আবদো প্রসিডর বন অ্যাবান্ডন দরে আছে এটা এরকম ইয়ে বন হাতাও দরে
0: আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক অকা কো আজার দো সার্জারি কাতেন হো নয় মি গ্রি লাহাই লেই কেদ দো নংকানা জানা আজার মেনা কি জাহা দো সার্জারি হুই কাতে রে হো তায়ম তে দোহড়া তে আরো হুই আ নংকান আজার কো মেনা কা
1: হয় এমনি তো জাহানা সার্জারি গে হুই পরে ওনা জায়গা রে বাং রে হো যদি ওনা পুরো অর্গান জাহা রে হুই কেনা ওনা যদি বাবন বাদে আ যেমন গলব্লাডার রে পুরো গলব্লাডার বাদ না তাহলে ইনা পরে দোয়ার গলব্লাডার স্টোন বাং হইব
0: ঠিকাতে ওনা গলব্লাডার কে বানু
1: গলব্লাডার কে বানু আনতে আ কিন্তু যদি কিডনি স্টোন হুই কেনা হ্যাঁ মি দ অপারেশন কাতে কিডনি স্টোন উড়ুক হুই কেনা পরে তা আনো হুই দরে
0: যেহেতু কিডনি মিনা
1: গিয়া যেহেতু কিডনি মিনা গিয়া হ্যাঁ ওনা তো উড়ুক বাং গনো তো
0: আচ্ছা আচ্ছা মিটেন ফোন দরাই কেনা হ্যালো সার্জারি দারাইতে ক্যান্সার হয় না বতর
4: হ্যাঁ মানে আদি বাকলে যে অপারেশন লেখান যে সার্জারি লেখান যে ক্যান্সার তো উকা উকা সার্জারি ক্ষেত্রে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা নোয়া কুকলি না তেলা আজমে ডাক্তার টুডু
1: হয় নোয়া দো প্রথম রে যা আজম কাতে বুঝো কানা যে নোয়া দো কিতলাং বুঝো রিয়া মিটি ভুল হই কানা যে সার্জারি খাতির তে ক্যান্সার হইয়া অনকা দো বাঙা কিন্তু হরমরে জাহা রে কে যদি জাহানা টিউমার থাকে না হ্যাঁ ওনা দো চিকা মারাং গে লেই লেতে ওনা বিনাইন হই দরে ওকা দো মানে ক্যান্সার বাং কানা আর ক্যান্সার হই দরে ঠিক আছে তো ওনা যখন অপারেশন পরে যাহা জিনিস বন বাদ ইয়া হ্যাঁ হরমোন যাহা ভাগ বন বাদ ইয়া ওনা দো বায়োপসি বন ভেজায়
0: মানে ওনা তারাইতে বুঝুক যে নোয়া দো অনকানা ক্ষতিকর টিউমার কানা সে
1: না সে বা হয় হয় ওনা মেত তে নেল কাতে দো বাবন বুঝো দরে ওনা দো অপারেশন পরে ওনা বায়োপসি রে ভেজা হইয়া প্যাথোলজি ডিপার্টমেন্ট থাকে না উনকো ওনা মাইক্রোস্কোপ আন্ডারে নেল কাতে ওনা কো লেইয়া কো রিপোর্ট কো এমা যে নোয়া দো ক্যান্সার থাকে কানা সে বা
0: আদো তাহলে ওনা রিপোর্ট রে যদি নেল জামুক আজ নোয়া দো নংকানা টিউমার কানা অনকানা টিউমার রে কে ক্যান্সার দো হইরিনা বতর থাকে না
1: হয়
0: মেনখান ওনা সার্জারি যদি সাকসেসফুল আ যদি ওনাতে নাপাইতে সিগিল আ এনখান নংকানা বতর দো থাকে না কথা দো বাং কানা
1: হয় যদি পুরোপুরি ওনা টিউমার সে যাহা ইয়ে থাকে কানা তো ওনা যদি উড়ুক গানুয়া অনকা স্টেজ রে যদি থাকে না তাহলে দো আর উনা চিন্তা রে বানুয়া কিন্তু যদি ক্যান্সার মিদা ডিটেক্ট হওয়া নোয়া ক্যান্সার পরে রে হো কিন্তু ট্রিটমেন্ট দো চালু ইদি গিয়া
0: আচ্ছা
1: ঠিক গিয়া যদি অনকা নেলো আজে ক্যান্সার যাহা উড়ুক কানা ইনা পরে আর হো যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি নোয়া কো থাকে না নোয়া কো তো যাহা অনকোলজিস্ট নেলে উনি নেল কাতে ওনা টিউমার গ্রেড সে ওনারিয়া চেত লেখানা টিউমার কানা ওনা হিসাবতে ওনা কই হে আর মিটি হু কানা যে ওনা টিউমার যাহারে উড়ুক কানা ওনা বাততে হ এটা জায়গা রে ওনারিয়া আরো হুই দরে
0: আরো হুই দরে আন্দো
1: বড়তে রেকারেন্স কো লিয়া হ্যাঁ তো ওনা হো মিটি
0: উন্দো অনকা লেখা পান্তা হাতা হই
1: আচ্ছা
0: ডাক্তার গম কে লে মে নিতো দো আতো আতো টলা করে হ গিদরা কো সিজার তালাতে কো হিও কানা নামা গিদরা কো গিদরা কো মনো

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর

আকাশবাণী কলকাতা শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

0: নমস্কার ক্রীড়াঙ্গনে সকলকে অনেক অনেক স্বাগত। প্রথমে শুনে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে
0: এক নজরেতে অবশ্যই আজ শুরু করব ফুটবলের খবর দিয়ে। বিশ্বকাপে নতুন রূপে আমেরিকার ফুটবল, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে দাঁড়াতেই দিল না আয়োজকরা। পোচেতিনোর দল জিতল 4-1 ব্যবধানে। অন্যদিকে আটকে গেল কানাডা, প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিয়ে বসনিয়ার বিরুদ্ধে ড্র আয়োজক দেশের। এবার যাব ক্রিকেটের খবরে। আজ থেকে শুরু হওয়ার কথা ভারত বনাম আফগানিস্তান 3 ম্যাচের ওডিআই সিরিজ, কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্ত পর্যন্ত খেলা শুরু করা যায়নি। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গতকাল একথা ঘোষণা করেছেন। এরপর ব্যাডমিন্টনের খবর। আজ সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক সেমিফাইনালে ভারতের পিভি সিন্ধু জাপানের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। তৃতীয় বাছাই এই ভারতীয় খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে মাত্র 27 মিনিটে চেন সু ইউকে 21-6, 21-9 গেমে দাপুটে জয় দিয়ে শেষ চারে নিজের জায়গা নিশ্চিত করেন। অন্য একটি কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তন্বি শর্মাকে

0: 21-14 গেমে হারিয়ে সিন্ধুর বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করেন। এছাড়া গতকাল আইসিসি মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের উদ্বোধনী ম্যাচে বার্মিংহামের এজবেস্টনে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কাকে 87 রানে পরাজিত করেছে। এবার যাব বিস্তারিত খবরে। একদিন আগে শুরু হয়েছে বিশ্বের সবথেকে বড় খেলার উৎসব, হ্যাঁ ফুটবল বিশ্বকাপের কথাই বলছি, আর শুরুতেই সেই খবরে যাব, তাই এই খবরই আজ থাকবে আতশকাঁচের তলায়।
1: আতশকাঁচের তলায় ফুটবলের মহাযজ্ঞ

একদিন আগেই শুরু হয়েছে বিশ্বের সব থেকে খেলার বড় উৎসব, হ্যাঁ ফুটবল বিশ্বকাপের কথাই বলছি। আর শুরুতেই সেই খবরে যাব, বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রথম থেকে নানা বিতর্কে জড়িয়েছে আমেরিকা। ফুটবলাররা সেসবের কথা না ভেবে নিজেদের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন, আর তার ফল মিলল বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্যারাগুয়েকে 4-1 ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতা শুরু করল মাউ রিসিও পোতেচিনিওর দল। এবারে আমেরিকার আগের চেয়ে অনেক আলাদা আত্মবিশ্বাসী এবং আগ্রাসী, ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখতে চাইছেন ক্রিস্টিয়ান পুলিসিচেরা, ফোলারিয়ান বলোগানরা। নিজেদের মধ্যে অসংখ্য পাস খেলে আক্রমণে উঠছেন তারা, একসঙ্গে 4-5 জন ফুটবলার সামনে ওঠানামা করে খেলছেন, ফলে আক্রমণ বা রক্ষণে লোকের অভাব হচ্ছে না। মাঠ জুড়ে খেলার চেষ্টা করছেন তারা, প্রথম ম্যাচেই আমেরিকার প্রেসিং ফুটবলের সামনে দাঁড়াতে পারল না প্যারাগুয়ে। কলকাতা ময়দানের ছোট দলগুলি যেভাবে ডিফেন্স পায়ের জঙ্গল তৈরি করে বড় দলগুলোকে আটকানোর চেষ্টা করে, লাতিন আমেরিকার দেশটি অনেকটা সেভাবে আমেরিকার আক্রমণ সামাল দেওয়ার চেষ্টা করল। ডাবল তো বটেই, কখনো কখনো ট্রিপল মার্কিংয়েও বলগানদের আটকানোর চেষ্টা করলেন প্যারাগুয়ের ফুটবলাররা। লাভ অবশ্য বিশেষ হলো না, প্রথমার্ধেই 3-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের ফলাফল একরকম লিখে ফেলেন আমেরিকার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের লড়াইয়ে ফেরার চেষ্টা প্যারাগুয়ে করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। প্যারাগুয়ে পিছিয়ে পড়ে ম্যাচের 7 মিনিটের আত্মঘাতী গোলে। আমেরিকার স্ট্রাইকারদের চাপে নিজেদের গোলে বল ঠেলে দেন প্যারাগুয়ের ডমিনিয়ন বোবাডিলা। তার আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর চাপ আরও বাড়ান আমেরিকার ফুটবলাররা, একের পর এক আক্রমণে কিছুটা দিশেহারা হয়ে পড়ে প্যারাগুয়ের রক্ষণ। আর লাতিন আমেরিকা দেশটির রক্ষণে বারবার ফাঁক তৈরি হতে শুরু করে, এভাবেই তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। তেমনই একটি সুযোগ কাজে লাগিয়ে 31 মিনিটে আমেরিকাকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন বালোগান, তার ওয়ান টাচ নিখুঁত ফিনিশিং মনে রাখার মতো। তিনি দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন প্রথমার্ধে শেষে সংযুক্ত সময়ে, নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করেন তিনি। 0-3 ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা বাড়ায় প্যারাগুয়ে, প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করে। মাঝমাঠে আমেরিকানদের দাপট তাতে কিছুটা কমলেও সেটা খুব একটা কাজে লাগেনি। আমেরিকার ফুটবলাররা আগ্রাসী ফুটবলের পর থেকে সরেনি, এর পরেও প্যারাগুয়ের রক্ষণকে সারাক্ষণ ব্যস্ত রাখেন তারা। দ্বিতীয়ার্ধে আরও অন্তত 2 গোল করতে পারত আমেরিকা, কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে তারা। এরই মধ্যেই 73 মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান মরিসিও। গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁজ আবার বাড়ায় আমেরিকা, তার সুফলও পায় বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগে আমেরিকার হয়ে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন জিয়োভানি রেওনা। বিশ্বকাপের প্রথম দিন 2 ম্যাচের ফলাফল পাওয়া গিয়েছিল, তৃতীয় ম্যাচ হলো ড্র। টরন্টো স্টেডিয়ামে আয়োজক দেশ কানাডা 1-1 ড্র করল বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। তবে গোটা ম্যাচে কানাডা যা খেলেছে তাতে এই 3 পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল তারাই, সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকে কানাডার দাপট ছিল বেশি, বসনিয়ার তুলনায় অনেক বেশি আক্রমণ করছিল তারা, কিন্তু সুযোগ নষ্টের পরিমাণও ছিল

0: বেশি। কানাডার আক্রমণ ভাগে খেলছিলেন জোনাথন ডেভিড, বেশিরভাগ বলই পাস দেওয়া হচ্ছিল তাকে উদ্দেশ্য করে। তবে ডেভিড একের পর এক সুযোগ নষ্ট করে যাচ্ছিলেন, বসনিয়া ডিফেন্ডারদের পায়ের জঙ্গলের সামনে গিয়ে আটকে যাচ্ছিলেন, কখনো বা প্রতিহত হচ্ছিল শট। প্রথম দিকে ম্যাচের ডান দিক থেকে খেলা তৈরি করছিল কানাডা, সেদিকে সুযোগ করতে না পেরে ধীরে ধীরে বাঁ দিকের উইং দিয়ে আক্রমণ শুরু করে তারা, কিন্তু সুযোগ নষ্টের প্রবণতা কমেনি। সম্ভাবনা তৈরি হলেও কখনো কানাডার বেশিরভাগ শট তখনও বাইরে যাচ্ছিল, তারা সেট পিসও কাজে লাগাতে পারছিল না। 21 মিনিটে খেলার বিপরীতে গোল দেয় বসনিয়াই, কর্নার থেকে ফ্লিক করেছিলেন বসনিয়ার এক ফুটবলার, গোলের একদম সামনে ছিলেন জোভো লুকিচ, তিনি নিজেই সহজ বল জারে জড়িয়ে দেন, আচমকা গোল খেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায় কানাডা, গোটা স্টেডিয়াম তখন শান্ত। গোল হজম করেও কানাডার সুযোগ নষ্টের প্রবণতা কমেনি, বল তাদের পায়েই বেশি ছিল। প্রথমার্ধে তারা 10টি শটও নিয়েছেন কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি, উল্টে বসনিয়ার জমাট রক্ষণ এবং প্রতি আক্রমণের মাঝে মাঝেই বিপদে ফেলে দিচ্ছিল কানাডাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল কানাডা, কিন্তু বসনিয়ার সেভ কোলোসিনাচের সৌজন্যে সে যাত্রায় বেঁচে যায় তারা। বাঁ দিক থেকে লিয়াম মিলার ঢুকে পড়ে টিয়ান উলুয়া সোইয়াকে পাস দেন, তিনি গোলে শট নিলেও শেষ মুহূর্তে কোলোসিনাচ ক্লিয়ার করতে যান, তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য আত্মঘাতী গোল হয়নি, বেঁচে যায় বসনিয়াও। 61 মিনিটে 3টি পরিবর্তন করেন কানাডার কোচ জেসে মার্চ, আক্রমণ ভাগ নতুন করে সাজান তিনি, তাতে খেলায় বদল আসে, আগের চেয়ে অনেক বেশি আক্রমণ করতে থাকে কানাডা। মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যে প্রায় গোল করেই ফেলেছিলেন প্রেমিস ডেভিড, অল্পের জন্য সুযোগ হাতছাড়া হয়, কিছুক্ষণ পর আবার গোল লাইন সেভ করে বসনিয়া। 79 মিনিটে অবশেষে সমতা ফেরায় কানাডা, গোল করেন সাইল লরিন, সতীর্থদের সুন্দর ব্ল্যাক ফ্লিক পেয়ে চকিতে ঘুরে গিয়ে গোল করেন তিনি। এরপরেও বেশ কিছু সুযোগ পেয়েছিল কানাডা, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা, তাই ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো কানাডাকে। আর আগামীকাল আরও অনেক খেলা রয়েছে বিশ্বকাপে, ভারতীয় সময় রাত 12:30 কাতার বনাম সুইজারল্যান্ড, ভোর 3:30 ব্রাজিল বনাম মরক্কো, সকাল 6:30 হাইতি বনাম স্কটল্যান্ড, ছটা তিরিশে হাইতি বনাম স্কটল্যান্ড এবং 9:30 অস্ট্রেলিয়া বনাম তুরস্ক, এছাড়া রাত 10:30 জার্মানি বনাম কোসোভোর খেলা রয়েছে। ফুটবলের মাঠ থেকে যাব ক্রিকেটের খবরে, আর এই মুহূর্তে ভারত বনাম আফগানিস্তান একদিনের সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। আমি ভেবেছিলাম যে আপনাদের আমি লাইভ স্কোর দেব, কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্ত পর্যন্ত বৃষ্টির কারণে খেলা শুরুই হয়নি, টসও হয়নি। 2027 ওডিআই বিশ্বকাপের এখনও বাকি 1.5 বছর, কিন্তু সেই মেগা টুর্নামেন্টের প্রস্তুতি অনুষ্ঠানের আজ সূচনা হওয়ার কথা ছিল ধর্মশালায়। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে আজ বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মা এখন সম্পূর্ণ সুস্থ, তার দিকেই নজর থাকবে নীতিশ কুমার রেড্ডির ওপরেও। আইপিএলে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা, জাতীয় দলে ফেরার আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেও ম্যাচ পরিস্থিতিতে তিনি কতটা স্বচ্ছন্দ থাকেন সেটাই দেখার। অন্যদিকে কোহলির চোট ভারতীয় ব্যাটিং বিভাগে তৈরি করেছে বড় একটা শূন্যতা, ফলে 3 নম্বর জায়গার জন্য ঈশান কিশান বা যশস্বী জয়সওয়ালের মতো লড়াই করা ব্যাটসম্যানকে আমরা দেখতে পারি। তবে এই সিরিজে সবচেয়ে বড় পরীক্ষার মুখে নীতিশ কুমার রেড্ডি, ব্যাট হাতে তিনি ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, এবার নির্বাচক টিম ও ম্যানেজমেন্ট দেখতে চাইবে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে বল হাতেও তিনি কতটা কার্যকর হতে পারেন। অন্যদিকে বোলিং বিভাগের দায়িত্ব সামলাবেন অর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান যথেষ্ট ভয়ঙ্কর প্রতিপক্ষ, রশিদ খানের প্রত্যাবর্তন তাদের শক্তি আরও বাড়িয়েছে, অভিজ্ঞ মোহাম্মদ নবীও রয়েছে দলে, ফলে বিশ্বকাপের প্রস্তুতির প্রথম অধ্যায় ভারতের সামনে আফগানিস্তান কিন্তু যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতেই পারে। আর খেলার বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব একটি বিশেষ প্রতিবেদন।
1: দি ইনস্টিটিউশন অফ এক্সপ্লোরেশন IFF WB MTC আয়োজিত এক্সপ্লোরেশন ডে উৎসব উদযাপিত হল কলকাতায়। এই অনুষ্ঠানে নবীন এবং প্রবীণদের সম্বর্ধিত করলেন উদ্যোক্তারা। তাদের মধ্যে ছিলেন 90 বছর উত্তীর্ণ পর্বতারোহী নিরাপদ মল্লিক। তিনি 62 সালে নীলগিরি সহ বহু অভিযানে সাড়া জাগিয়েছিলেন। সে সময় এত সুযোগ সুবিধা ছিল না, আজকাল অনেক সুযোগ এবং সাহায্য পাওয়া যাচ্ছে। সবাই চান এভারেস্ট জয়, কিন্তু নিরাপদবাবু চাইলেন একটু ভিন্ন পথ। দুর্গমগিরি আজ আর কেউ যেতে যায় না, সে সম্পর্কে বলেছেন তিনি। এখন শুনবেন দি ইনস্টিটিউশন অফ এক্সপ্লোরেশনের কর্ত্রী আরতি দে কি বলছেন, কেমন হলো সেদিনের উদযাপন শুনুন তার মুখে।

0: আমার নাম আরতি দে।
1: 9 জুন আমরা এক্সপ্লোরার ডে হিসাবে এটাকে সেলিব্রেট করি। 2015 থেকে আমরা চেষ্টা করেছি, তখন আমরা ফেসবুক লাইভের মাধ্যমে করতাম। তারপরে আমরা 2024 থেকে এনসিসি ক্লাব হাউসে এটা অর্গানাইজ করছি। এটা হচ্ছে আমরা সমস্ত যারা এক্সপ্লোরার্স যা ছিলেন এবং প্রথম থেকে ছিলেন আর কি, তাদের পক্ষে শ্রদ্ধা জানাবার জন্য আমরা এটা করি। এবং যারা নতুন প্রজন্মের বা পুরনো প্রজন্মের যারা আছেন, যারা এরকম অনেক এক্সপ্লোরেটরি কাজ করেছেন, তাদেরকে সম্মানিত করা, এটাও আমাদের একটা উদ্দেশ্য। এবং তারা তাদের দেখে যাতে নতুনরা শিখতে পারে আর কি, সেই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা সিনিয়রদেরও নিয়ে আসি, জুনিয়রদেরও রাখি। এইভাবে আমরা এটাকে করছি, আগামী দিনেও আমরা এরকম করতে থাকবো।
2: আমি তাপস চৌধুরী, আমি একজন ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টসে একজন সিনিয়র প্রশিক্ষক। সি এক্সপ্লোরার ইনস্টিটিউটে আমি এখন প্রশিক্ষণ দিয়ে থাকি। যে আমার অভিজ্ঞতা আমি ফিল করছি, ওয়াটার স্পোর্টসটা বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আন্দামান বাকি পুনে টুনের মতো যে সমস্ত জায়গাতে ওয়াটার স্পোর্টস অনেকটাই এগিয়ে আছে, চলছে। মাউন্টেনিংয়ের দিকটা ওয়েস্ট বেঙ্গলের অনেক অনেক ভালো কাজ, মানে অনেক আমরা সাফল্য দেখতে পাচ্ছি। বড় বড় অভিযান চলছে প্রতি মুহূর্তে, প্রত্যেকবারই আমরা এভারেস্ট বিজয়ীদের লিস্ট আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গ থেকে সফল অভিযাত্রীদের। কিন্তু ওয়াটার স্পোর্টসের মানুষদের হল করে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আরও দিকগুলোকে যদি আমরা ওপেন করতে পারি, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ওয়াটার অ্যাডভেঞ্চার স্পোর্টসের এখনকার ছেলেরা আমরা যাই বিয়েটা দেখতে পাচ্ছি, খুব শর্টকাট বেতন। আমি যেখানে বলছিলাম, আমি 2-3 মাসের একটা কোর্স করবো, আমি কোর্স করি সঙ্গে সঙ্গে একটা যদি রুট আমরা তৈরি করতে পারি, সকল সেফটি ব্যাপার নিয়ে কিছুটা নিয়ে নতুন। অসম্ভব ভালো লাগে এনাদের আন্তরিকতা, এক্সপ্লোরারের সঙ্গে আমাদের অনেকদিনই আমার যোগাযোগ থাকে, এনাদের আন্তরিকতা এবং খুব সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনা। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে এনারা যে সিলেকশন প্রসিডিওর, যে কোনো চেনামুখকে সঙ্গে সঙ্গে ধরে এরকম নয়, যে সত্যিকারের মানুষদের ওরা কিন্তু আজকে আমি দেখেছি যে কজনকে দিলেন, তারা একসময় কাজ করে গেছেন, সেই সব মানুষকে ওরা কিন্তু খুঁজে বার করেই এই সংবর্ধনাটা দিয়েছে।
3: আমার নাম নিরাপদ মল্লিক, এক্সপ্লোরার্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আরতি দে আমাকে বলেছিলেন যে ওনারা জুনিয়র বা যারা একটু পরে এরকমটা এরকম কিছু শুনতে তারা সম্বোধন দেবে, আসতে পারবে। তখন আমি বললাম যে হ্যাঁ আমি আসতে পারি, কিন্তু কথা হচ্ছে আমার তো হাঁটা চলার ইয়েটা নেই, আমি যেতে পারবো না। তখন সেই ব্যবস্থা আমি করে দেবো, অসীম ঘোষ চৌধুরী যিনি মহাশয় ওনাকে বলে দেবো, উনি আপনাকে উনি আপনার বাড়ির কাছাকাছি থাকেন নাগের বাজার, উনি আপনার কাছে আসবেন, আপনার আসবেন এবং আপনাকে নিয়ে যাবেন এবং আপনাকে পৌঁছে দেবেন, সে দায়িত্ব আমি ওনাকে দিয়ে দিচ্ছি। আমরা ঠিক আছে তাহলে ওখানে গেলাম, আমি সবাই আমাকে খুবই সাদর আহ্বান করলো। তারপরে তো সেক্রেটারির ওনারা একটা স্মারক দিয়ে দিলেন এবং সেটা দিলেন ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন যে যিনি প্রেসিডেন্ট অঙ্কন রায়, আমাকে এইগুলো আমার সাথে তুলে দিলেন বা আমাকে সম্বর্ধনা করলেন। সম্বর্ধনাটা খুবই ভালো লাগলো, কারণ এগুলো খুব প্রত্যেকেও সিনসিয়ারলি করেছেন, সেটা দেখে আমাকে ভালো লাগলো যে ওনারা আমাকে খুব ভালোভাবেই সম্মানিত করেছেন। এরকম সম্বোধনা পেয়ে আমি খুব ভালো লাগলো।
4: এখন দিন কীভাবে কাটছে?
3: এখন ইয়েতে আমি এখন বাড়িতেই থাকি, টুকটাক একটু আধটু হয়তো রিক্সা টিক্সা করে বেরোই, আর ছাদে আমি কিছু কিছু ফুলের গাছ, তা সেই ফুলের গাছে যত্ন করি, চর্চা করি। আগামী বছরের জন্য আমার বলার অনেক কিছু আছে, সেটা হচ্ছে সকলেই চাইছে এভারেস্টার হতে। তা এভারেস্টার আমি বলবো যে এভারেস্টার অনেক হয়েছে, বছরই প্রায় 1000 করে লোক এভারেস্টার হয়ে যাচ্ছে এবং এটা চলতেই থাকবে। সুতরাং এভারেস্টার হয়ে বা এভারেস্টকে খুব একটা এমন কিছু মানে লাভ হবে না, তার চেয়ে বরঞ্চ এই যে সমস্ত আমাদের দেশে আমাদের ইন্ডিয়াতে ভেতরেতে প্রচুর ডিফিকাল্ট মাউন্টেন আছে, তো সেই সমস্ত পাহাড়গুলো যদি ওরা এক্সপিডিশন করে এই প্রজন্মের ছেলেরা, এবং সেখানেতে নানা রকম চ্যালেঞ্জিং পিকও আছে। যেমন আমি যে দুটো করেছি, একটা হচ্ছে নীলগিরি আর একটা হচ্ছে ত্রিশুলি, এই দুটো আমি করার পরেতে আর 50-60 বছর হয়ে গেল, সেখানে কেউ অ্যাটেম্প করেনি, তো এগুলো কিন্তু চ্যালেঞ্জিং, এগুলো করলে ভালো হয় মানে করতে পারে তারা। তারপরে তো রয়েছে কারণ এখানে ভালো চ্যালেঞ্জগুলো যেন ভাগীরথী ওয়ান, ভাগীরথী টু, ভাগীরথী থ্রি, তারপরে যে চৌখাম্বা, এগুলো খুব চ্যালেঞ্জিং পিক। তাই এই সমস্ত চ্যালেঞ্জিং পিক করে এই আমাদের ছেলেরা মানে খুব ভালো রকম, খুব ভালো রকম তারা আদর পাবে।
0: এক্সপ্লোরেশন ডে উদযাপন নিয়ে একটি বেতার প্রতিবেদন, যে অনুষ্ঠানে পর্বতারোহণ এবং সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারীরা সংবর্ধিত হয়েছিলেন। সংবর্ধিতরা হলেন তপন পণ্ডিত, নিরাপদ মল্লিক, রতনলাল বিশ্বাস, তপন চৌধুরী প্রমুখ। উল্লেখ, রতনলাল বিশ্বাস এদিন উপস্থিত হতে পারেননি, তার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তার মেয়ে অদ্রিজা বিশ্বাস। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন আমাদের প্রতিনিধি রতন কুড়ি, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের ক্রীড়া বিভাগ।
5: আপনাদের বলছিলাম খেলার কথা, ইন্ডিয়া বনাম দক্ষিণ আফ্রিকার যে খেলা বৃষ্টির কারণে এখনো হয়নি, ভালো খবর দিই। এই মুহূর্তে আমরা এই প্রতিবেদন শুনতে শুনতেই দেখলাম যে টস হলো এবং ভারত টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আর ভারতীয় দলে কারা রয়েছে একবার বলে দিই, ক্যাপ্টেন শুভমান গিল, রোহিত শর্মা, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, গুরনূর ব্রার, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা। ফিরব অন্যান্য খেলার খবরে। ক্রিকেটের একটা মন খারাপ করা খবর দিতে হবে আপনাদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শুক্রবার একথা ঘোষণা করেছেন। দীর্ঘ ১৬ বছরে সব ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে নিউজিল্যান্ড, প্রথম টেস্ট খেলেছেন উইলিয়ামসনও, আচমকাই অবসরের ঘোষণা করলেন তিনি, ফলে বাকি দুই টেস্টে শক্তি কমে গেল নিউজিল্যান্ডের। শুক্রবার একটি বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি কিন্তু গত কয়েক দিনে এটা বুঝে গিয়েছি যে এটাই সঠিক সময় অবসর নেওয়া। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিবারের সেই খিদেটা ছিল, নিউজিল্যান্ডের হয়ে কয়েকটা ম্যাচ খেলেছি, প্রতিটাতেই নিজের সেরাটা দিয়েছি, এটা ভেবে আমি গর্বিত। এখন বুঝতে পারছি আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়, নিজের ইচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পেরে আমি ভাগ্যবান। উইলিয়ামসন আরও বলেছেন, যে দলটা খেলছে তাদের নিয়ে আমি বেশ আশাবাদী, প্রচুর প্রতিভা রয়েছে এদের মধ্যে, এই দলে এবং ভবিষ্যতেও নিউজিল্যান্ডের অন্য উচ্চতায় নিউজিল্যান্ডকে তারা পৌঁছে দিতে পারে। এই দলটাকে আমি ভালোবাসি, এত বছর ধরে নিউজিল্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, উইলিয়ামসন সবসময় দলকে আগে রেখেছে, খুব খারাপ লাগছে ওকে চলে যেতে দেখে, তবে ও নিজে এই সিদ্ধান্ত নিয়ে খুশি, এটা ভেবে ভালো লাগছে। অসাধারণ ক্রিকেটার, দুরন্ত সতীর্থ, অনবদ্য নেতা এবং ক্রিকেটের এক অসামান্য দূত। বিদায়বেলায় নিউজিল্যান্ডের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার রিচার্ড হেডলির প্রশংসা পেয়েছেন উইলিয়ামসন। হেডলি বলেছেন, কেন দুর্দান্ত ক্রিকেটার এবং খুব ভালো এক

নেতা সর্বোচ্চ পর্যায়ে তিনটি ফর্ম্যাটে এই খেলার মতো খিদে ওর মধ্যে দেখেছেই ওর যুগেই অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। অবসর নিল ও 2010-এর নভেম্বরে ভারতের বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে অভিষেক হয় উইলিয়ামসনের। প্রথম ম্যাচে তিনি শতরান করেন, তিন মাস পরে ভারতের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়। সব ফর্ম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিদায় নিলেন উইলিয়ামসন। 110টি টেস্ট, 33টি শতরান এবং 38টি অর্ধ শতরানের সাহায্যে 9,515 রান করেছেন তিনি। একদিনের ক্রিকেটেও তার রেকর্ড ভালো, 175টি ম্যাচে 7,256 রান করেছেন তিনি, 15টি শতরান এবং 47টি অর্ধ শতরান রয়েছে তার। অবসর নেওয়ার ফলে পরের বছর একদিনের বিশ্বকাপে তাকে দেখা যাবে না। উইলিয়ামসন একজন দক্ষ নেতাও বটে। নিউজিল্যান্ডকে তিনি 40টি টেস্টে, 91টি একদিনের ম্যাচে এবং 75টি টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড 2029 বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। পাশাপাশি 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বিজেতা নিউজিল্যান্ডই। উইলিয়ামসনের নেতৃত্বে 2021-এ ভারতকে হারায় তারা। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য সর্দার। সকলেই ভালো থাকবেন আর শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
9: অরণ্য আমাদের সবুজ স্বর্ণ,
10: হতে হলে বা কাজ করতে হলে অবশ্যই

0: বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: এগো কাই নাম দেশে মিলটা দা আমুইঞ্জ মে
1: হই গো দুড়ুব মে আগুই দিন
0: বাজার কোন হিজুত তেগি লাঙ্গা গড় এনা
1: নে দা নিউ গদ মে
0: এগো বিটি স্কুল কো আরি রুড়া
1: তেহিং দ নিহু মাহাতো লগন গে ছুটি তাকোয়া আদো চিকা কান্তে
0: বাং বাং চেন হ বাং ইয়ে লৈ দেই দেলা সে ইনসুরে কাটি দুড়ুব মে
1: লে মে মা চেদেম লে লাগি দো কানা
0: আরে ইনসুরে হিজু মে সে দিলা ইনসুরে কাটি দুড়ুব মে গো দিলা আহ আর জনো সাব কাতেম হে লেন খান চিকে তিন লে আমা সে লে মে
1: আমা লাপা চাপা কথা দো দহয় তাম সে কামি ঢান ঢানো কানা
0: আহা হাপে সে আলম রাগি আ আলম রাগি আ চিদাম রাগি কেন মাসি লে মে দেলা ইনসুরে কাটি হিজু মে দেলা মা নতে গো মা কাটি নতে গো মে
1: মা লগন লে হদ মে চেদেম লে লাগি দো কানা
0: জনক দো সাঙ্গিং রে দহ কা মে
1: উফ ধুর আচ্ছা হানে সাঙ্গিং সে ইং চাপাত গত কাদা মা লে মে
0: হ্যাঁ হ্যাঁ কাটি নতে মে মিতাম কানে ইসুরে কাটি হিজু মে সে
1: মা মা মা লে মে আচ্ছা
0: হ্যাঁ লই দেই গাওতারেন গিদরে কই মিতা কোয়া মুটেন দো আম্মা কে কথাপন মা হ্যাঁ
1: ইঙা মুটেন
0: ওই আম্মা আদো চিকেওকান্তে বুর্ধিতে দাড়েতে সিকনাতে যত সেত থেকে আতরেন তিল্লো কমুদ্রে দম সরেস গিয়া হেসে বাং
1: ও না মা তো সারি কথা গে তবে আম তো তোমেম কাটি গিয়া গো চেহারা সানামা কামি কাসনি রেম গড়ই না চেতে হো পা মুসে তো যাহা গি লে ওনাগে মাজো এ গো মিটা কথাই লেয়া
0: হে লে মে লে মে
1: আলাঙ্গা মিসাউতে মুঠেন থাপন দো বাঙ্গানোতে
0: চিদা বাঙ্গানোয়া চিদা বাঙ্গানোয়া পাঁজি বাবাই লেয়া খান গে গানোয়া
1: এ গো
0: হে
1: তাহলে লেয়াই মেসে গো আহ চেহারা আরি
0: আও আরি আডি ভাগে আডি ভাগে একাল আলাঙ্গে মিট সাউতে সানাম কো নেল লাগা এগো জিরে গায়গো জাত গো লিকাই বুঝে লাগো
2: ইউ ইউ গো
1: ও বিটি স্কুল খনেম হে না
2: হই হে ইনাই রাচা দো অঞ্জরাগে মেনা দো বান জো ওকাদা চেত বেপার বাবা জাহানা হয়ে কানা সে চেতা
0: উকু উকু বাং তো
1: আম বাবা গে এনাং খন মুঠান ইদি কাতে চেত কচয়ে লে তাহে
2: মুঠান ইদি কাতে
0: হই হই ইয়ে বাং বিটি আদো চেত চিকেও কানা বিটি
2: স্কুল রেন মাচেত কো হ মুঠান বাবতে কো গাল মারাও কান্তা হে
0: মুঠান বাবতে
2: আচ্ছা বাবা
0: হ্যাঁ
2: মুঠান দো চেত কানা ওকারে কো তেয়ারা চেত লেকা নেলোয়া
0: মুঠান দো বিটি মুঠান দো বিটি মুঠান গে হই বাকিয়া দো আম আয়ো কুলিয়েম হ্যাঁ
2: ইউগো মুঠান দো চেত কানা
1: বিটি মুঠান দো চেত আবার মুঠান দো আম ইং আম বাবা সানাম কোগে কানা বল
2: স্কুল রেন মাচেত কো কো গাল মারাও কান্তা হে বাংমা আডি রকমা মুঠান হয়োয়া চেত লেকাম খোজোয়া উংকাগে মানে দুড়ুপতে

মানম অনল হেমব্রম, মাঝি রামেশ্বর হাঁসদা, অল আর গাবন আরু সীতারাম বাস্কে, গড়রে প্রদীপ সরেন আর জিন্দলাই রাপাজ কিসকু, সাপড়াও গড় বিনয় মুর্মু, মুঠান গায়ান দয় সাপড়াও কদা পরিমল হেমব্রম।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 61% ছিল। আজ বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। নদীতে এবং সমুদ্রে পশ্চিমবঙ্গের উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা এখন জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, কাপুমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শিশু শ্রম বিরোধী সাংবিধানিক আইন বিষয়ে আইনজীবী প্রদীপ সোরেনের সাক্ষাৎকার, দ্বিতীয় পর্ব। তারপর লোকগীতি, লাবা মুর্মু ও সহশিল্পী বৃন্দ। আর 6:38 কৃষক ও তার পরিবার, কান ও কানের যত্ন, ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসরে ক্ষেত বাঁচাও অভিযান, ডক্টর প্রদীপদের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 আন্তর্জাতিক সম্পর্কে পররাষ্ট্রনীতি বিষয়ে বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনা নবনীতা রাহা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 9:00 নজরুল গীতি, অসীমা দুবে। 9:15 বাঁশি বাজিয়ে শোনাবেন অশোক বন্দ্যোপাধ্যায়। 9:30 মুখোমুখি রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার নিয়েছেন কাকলি কাঞ্জি। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠান, কর্ণাটকি স্যাক্সোফোন শিল্পী ইউএস প্রসাদ, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন, শ্যামলী দাসী। 11:10 শুনবেন আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 7:10 বাঁশি বাজিয়ে শোনাবেন অশোক বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহে কাশান, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে সিনথেসাইজার বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি উচ্ছেন তাল মাখন পুন সাই মুড়গেল তুরুই গেটুডা তুরুই মিটারে উচ্ছেন গান সান্তাড়ি আখড়া পে আঞ্জমেদা। নিত আজম পে কাপুমনি হেমব্রমার সাঁতেন কোয়া মা মোড়ে সেরিঞ্জ সেরিঞ্জ কাপুমনি হেমব্রম আর লক্ষ্মীমণি হেমব্রম।

0: ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ
1: ᱦᱳᱭ
0: ᱥᱮ ᱰᱟᱝᱨᱟ ᱜᱩᱯᱤ ᱠᱚ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱳᱱᱳ ᱮᱡ ᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱵᱟᱨ ᱥᱨᱚᱢ ᱟᱨ ᱠᱤ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, ᱢᱤᱫᱴᱮᱱ ᱩᱱᱤ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱰᱟᱝᱨᱤ ᱜᱟᱛᱮ ᱜᱩᱯᱤ ᱥᱮᱱ ᱟᱠᱟᱱᱟᱭ, ᱛᱤᱨᱮ ᱥᱮᱱ ᱟᱠᱟᱱᱟᱭ ᱦᱚᱭᱛᱚ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱦᱚᱭᱛᱚ ᱵᱟᱵᱟ ᱥᱟᱶᱮ ᱥᱮᱱ ᱟᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱠᱳᱱᱳ ᱯᱟᱱᱤᱥᱢᱮᱱᱴ ᱨᱮᱭᱟᱜ ᱡᱮ ᱤᱭᱟᱹ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ,
1: ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱞᱮᱠᱷᱟᱜ ᱠᱟᱱᱟ,
0: ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱞᱮᱠᱷᱟᱜᱼᱟ ᱟᱨ ᱠᱤ
1: ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱡᱩᱫᱤ ᱱᱚᱝᱠᱟ ᱦᱩᱭ ᱯᱟᱲᱟᱜ ᱜᱮ ᱡᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱥᱮ ᱜᱟᱛᱟᱠ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱦᱚᱭᱛᱚ ᱠᱳᱱᱳ ᱠᱷᱚᱱᱤᱡ ᱨᱮ ᱠᱤᱝᱵᱟ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱦᱳᱴᱮᱞ ᱨᱮᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱦᱟᱞ ᱮᱱᱟ ᱥᱮᱠᱚ ᱵᱟᱦᱟᱞ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱠᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤᱭᱟᱜ ᱟᱞᱟᱫᱟ ᱵᱷᱟᱵᱽ ᱛᱮᱜᱮ ᱟᱹᱭᱤᱱ ᱞᱮᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱵᱤᱪᱟᱹᱨ ᱥᱟᱹᱥᱛᱤ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱠᱷᱟᱴᱟᱣᱮᱫ ᱠᱚᱣᱟ?
0: ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱠᱚᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱢ ᱢᱟᱭᱤᱱ ᱨᱮ ᱯᱷᱮᱠᱴᱨᱤ ᱨᱮᱢ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱪᱚᱭᱮ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱤᱫᱴᱮᱱ ᱟᱢᱟᱜ ᱤᱞᱤᱜᱟᱞ ᱠᱟᱹᱢᱤ, ᱚᱱᱟ ᱨᱮᱜᱮ ᱟᱢ ᱫᱚ ᱥᱟᱥᱛᱤᱢ ᱧᱟᱢᱟ, ᱥᱟᱶᱛᱮ ᱟᱢ ᱡᱩᱫᱤ ᱩᱱᱤᱭᱟᱜ ᱡᱟᱹᱛᱤᱜᱚᱛᱚ ᱥᱮ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱟᱱᱟᱭ ᱢᱮᱱᱛᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱠᱟᱱᱟᱭ ᱢᱮᱱᱛᱮ ᱟᱢ ᱡᱮ ᱮᱴᱟᱜ ᱨᱚᱠᱚᱢ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱟᱨᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱚᱱᱟ ᱪᱤᱛᱨᱚ ᱠᱤᱱᱛᱩ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱠᱤᱱᱛᱩ
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱢᱟᱱᱮ ᱵᱟᱹᱲᱤᱡ ᱜᱮᱫᱚ ᱠᱨᱤᱢᱤᱱᱟᱞ ᱚᱯᱷᱮᱱᱥ, ᱱᱚᱣᱟ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱯᱷᱮᱱᱥ ᱮᱢ ᱚᱯᱷᱮᱱᱥ ᱮᱫᱟ, ᱦᱚᱭᱛᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱪᱷᱟᱹᱛᱤᱠ ᱠᱷᱚᱱᱤᱡ ᱠᱟᱹᱢᱤ ᱫᱟᱭ, ᱢᱟᱭᱤᱱ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭ ᱚᱸᱰᱮ ᱠᱤᱱᱛᱩ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱪᱚᱭ ᱠᱟᱱᱟᱭ, ᱥᱟᱶᱛᱮ ᱴᱚᱨᱪᱟᱨ ᱠᱟᱱᱟᱭ, ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱧᱮᱞ ᱞᱮᱭᱟ ᱟᱵᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮᱱ, ᱛᱚᱠᱷᱚᱱ ᱠᱤᱱᱛᱩ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱜᱟᱛᱟᱠ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱟᱹᱭᱤᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱵᱤᱵᱷᱤᱱᱱ ᱥᱚᱢᱚᱭ ᱮᱴᱨᱳᱥᱤᱴᱤ ᱮᱠᱴ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ, ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱥᱴᱮᱴ ᱞᱟᱹᱜᱩ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱥᱟᱶᱛᱮ ᱠᱳᱱᱳ ᱟᱭᱯᱤᱥᱤ ᱨᱮᱭᱟᱜ ᱠᱳᱱᱳ ᱥᱮᱠᱥᱟᱱ ᱡᱩᱫᱤ ᱢᱮᱱᱟᱜ ᱠᱷᱟᱱ ᱮᱠᱥᱴᱚᱨᱥᱟᱱ ᱴᱷᱤᱠ ᱜᱮᱭᱟ ᱟᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱢ, ᱱᱚᱣᱟ ᱠᱚᱦᱚᱸ ᱥᱮᱠᱥᱟᱱ ᱦᱚᱸ ᱠᱤᱱᱛᱩ ᱟᱢᱟᱜ ᱥᱟᱶᱛᱮ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱞᱟᱜᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱟᱞᱟᱜᱽ ᱵᱷᱟᱵᱽᱛᱮ ᱠᱤᱱᱛᱩ
1: ᱟᱨ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱱᱩᱠᱩ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱫᱩᱜ ᱫᱟᱨᱟᱢᱮᱫ ᱠᱚᱣᱟ ᱥᱮ ᱠᱚ ᱚᱣᱟᱨ ᱨᱟᱠᱟᱵᱮᱫ ᱠᱚᱣᱟ, ᱱᱩᱠᱩ ᱚᱣᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱛᱮᱱ ᱠᱚᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱮᱠᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱥᱮ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱ ᱜᱮᱠᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ?
0: ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱠᱚᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱨᱚᱠᱚᱢ ᱠᱤᱱᱛᱩ ᱮᱱᱡᱤᱭᱳ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ,
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱮᱵᱚᱝ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱮᱱᱡᱤᱭᱳ ᱠᱚᱫᱚ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱮᱱᱡᱤᱭᱳ, ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱪᱟᱭᱤᱞᱰ ᱳᱭᱮᱞᱯᱷᱮᱭᱟᱨ ᱠᱚᱢᱤᱴᱤ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ, ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱪᱟᱭᱤᱞᱰ ᱳᱭᱮᱞᱯᱷᱮᱭᱟᱨ ᱠᱚᱢᱤᱴᱤ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ, ᱡᱩᱵᱤᱱᱟᱭᱤᱞ ᱡᱟᱥᱴᱤᱥ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ, ᱛᱟᱨᱯᱚᱨ ᱟᱞᱟᱫᱟ ᱡᱩᱵᱤᱱᱟᱭᱤᱞ ᱡᱟᱥᱴᱤᱥ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱯᱟᱨᱴᱤᱠᱩᱞᱟᱨ ᱱᱩᱠᱩ ᱪᱟᱭᱤᱞᱰ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱠᱚ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ, ᱛᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱨᱮ ᱡᱮ ᱱᱚᱝᱠᱟ ᱞᱮᱵᱟᱨ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱠᱚᱣᱟ ᱥᱮ ᱵᱚᱱᱰᱮᱰ ᱞᱮᱵᱟᱨ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱦᱚᱭᱛᱚ ᱯᱩᱞᱤᱥ ᱠᱚ ᱨᱮᱰ ᱠᱮᱫᱟ, ᱛᱚ ᱩᱱᱠᱩ ᱛᱚᱠᱷᱚᱱ ᱚᱣᱟᱨ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱥᱚᱨᱠᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱱᱮ ᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ
1: ᱯᱨᱚᱛᱤᱥᱴᱷᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ,
0: ᱦᱮᱸ, ᱚᱸᱰᱮ ᱠᱤᱱᱛᱩ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱠᱚᱣᱟ,
1: ᱟᱪᱪᱷᱟ,
0: ᱢᱟᱱᱮ ᱡᱩᱵᱤᱱᱟᱭᱤᱞ ᱡᱟᱥᱴᱤᱥ ᱯᱨᱚᱴᱮᱠᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱨᱠᱤ, ᱚᱸᱰᱮ ᱠᱚ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱠᱚᱣᱟ, ᱚᱸᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱣ ᱠᱚ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ,
1: ᱟᱪᱪᱷᱟ, ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱯᱨᱚᱥᱟᱥᱚᱱ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱦᱚᱭᱛᱚ ᱠᱚ ᱨᱮᱥᱠᱤᱭᱩ ᱠᱮᱫ ᱠᱚᱣᱟ ᱥᱮ ᱠᱚ ᱚᱣᱟᱨ ᱠᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱠᱮᱫᱟ ᱠᱚ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲ ᱦᱚᱭᱛᱚ ᱱᱚᱝᱠᱟᱭ ᱧᱮᱞ ᱠᱮᱫᱮᱭᱟ ᱡᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱷᱟᱹᱴᱟᱹᱞᱤ ᱦᱚᱪᱚᱭ ᱠᱟᱱᱟᱭ ᱱᱚᱣᱟ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱞᱮᱠᱟᱛᱮ, ᱚᱱᱠᱟᱱᱤᱡ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱦᱚᱲ ᱡᱩᱫᱤ ᱩᱱᱤ ᱫᱩᱜ ᱫᱟᱨᱟᱢ ᱠᱟᱛᱮ ᱟᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱯᱟᱱᱛᱷᱟᱛᱮ ᱩᱱᱤ ᱚᱱᱟ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱥᱮ ᱜᱟᱶᱛᱟ ᱥᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱴᱷᱮᱱᱮ ᱤᱫᱤ ᱦᱚᱴᱚ ᱠᱟᱭᱟ?
0: হ্যাঁ, যাহা যদি নৌকা লেই দাম যাহা কথা লিদি, যেহেতু ইয়াম লেখা হল যদি নৌকা চাই নৌকা রেস্কিউ কে দিয়া সে ওখানে বন্ধ হয়ে যায়, তো প্রথম কথা আবার লোকাল পুলিশ থানা করে মেনা প্রথম কে বুঝে উনি যে উনি গিদ্র পুলিশ টেনে দিই, ঠিক গিয়া এবার উনি পুলিশ টেনে দিই কাতে যে উনি গিদ্র যে কামিয়ে হ্যাঁ ওনা কমপ্লেন করাও, এবার পুলিশ টেন তো মেনা যে ওখানে ওখানে নোয়া চাইল্ড কেয়ার হোম কো মেনা সরকার ওটা পুলিশ ইদি রোগে আবুয়া কামি তো যদি বন বাড়াই কান যে হ্যাঁ ওটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রে মানে ওটা চাইল্ড হোম মিনা তাহলে তো মন চালা, হ্যাঁ
1: সরাসরি
0: কিন্তু চালাও, কিন্তু প্রাইমারি লে কিন্তু একটা পুলিশ স্টেশন বাড়াই হো দরকার
1: দরকার আবরেন আতো ওড়া রে নোয়া কো সন্তর লাগিতে ওকালাকা দিসুদিস এম লাগতি কানা সে কলকা দিসুদিস আকো চেতনা তাহে লাগতি কানা
0: এখন আবো আতো দেশ মোড়া করে আয় বাবা কো মেন্তা কো হয় যে মেটেং হুডিং বয়স উমরিনে মিটেং গিদ্রো উনি তো কিন্তু পাড়াও রেয়া উমের তাই, সুতরাং পাড়াও যদি বাবন পাড়া হচ্ছ এখান আবার সমাজ কিন্তু বাংলা তাবনা, কারণ আমি গিদ্র যতক্ষণ না আম সেচেতেম তবেই কিন্তু আমার সমাজ লাহা তামা, নোয়া পয়লো বুঝো হচ্ছ হয়ে
1: আচ্ছা,
0: এবং ওনে এডুকেশন যাহা শিক্ষা যাহা সেচেত যাহা বলে দা নোয়া তো এখন বিভিন্ন ভারতীয় সংবিধান অনুযায়ী মেনা
1: আচ্ছা
0: ফ্রি এডুকেশন রাইট টু এডুকেশন অলপ পড়া অধিকার তিন সাংবিধানিক অধিকার তিন তো ইয়ে কিন্তু চিতা অলপ পড়া বাঁচি সিনা চইয়া তারপর মিতা কয় যে আম যদি আই বাবু হই কথে আম যদি আমি গিদ্র যদি নৌকা কামি ভিজা এখান আমও কিন্তু কিন্তু হ্যাঁ শাস্তি নিয়ামা নোয়া জিনিস বুঝাও কথা হয় তোমরা
1: নোয়া যে চাইল্ড লেবার কো ওয়ার রাকাব কাতে নুকু কো দুধ দারাম লাগি সে টেকা দারাম লাগি সরকার অঙ্কানা পান্থা সে স্কিম কই ব্যবস্থা সে বন্দেজ মেনা আকাদা
0: নোয়া যাহা চাইল্ড লেবার সে শিশু শ্রমিক যাহা হুডি হুডিন গিদ্র কো বাবো যাহা উমের করে বন লেদা কামি হচ্ছে কো কো নোয়া তো বেআইনি নোয়া যে আইন

0: ᱟᱹᱞᱤᱧ ᱠᱟᱛᱮ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱦᱮᱡ ᱮᱱᱟ
1: ᱦᱮᱸ
0: ᱱᱚᱣᱟ ᱟᱹᱭᱤᱱ ᱫᱚ ᱡᱚ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟ ᱯᱨᱚᱛᱷᱚᱢ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱚᱢᱤᱴᱤ ᱛᱮᱭᱟᱨ ᱞᱮᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱚᱱᱟ ᱫᱚ ᱜᱩᱨᱩᱯᱚᱫᱚ ᱥᱚᱢᱤ ᱠᱚᱢᱤᱴᱤ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ 1979 ᱥᱟᱞ ᱨᱮ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚᱢᱤᱴᱤ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱵᱟᱵᱟᱣ ᱠᱮᱫᱟᱭ ᱡᱮ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱮᱛᱚ ᱠᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱭᱤᱱ ᱟᱹᱜᱩ ᱫᱚᱨᱠᱟᱨ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ ᱪᱟᱭᱤᱞᱰ ᱮᱱ ᱮᱰᱳᱞᱮᱥᱮᱱ ᱞᱮᱵᱟᱨ ᱯᱨᱚᱵᱷᱤᱥᱚᱱ ᱨᱮᱜᱩᱞᱮᱥᱚᱱ ᱮᱠᱴ ᱡᱟ 1986 ᱥᱟᱞ ᱨᱮ ᱠᱤᱱᱛᱩ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: এবার নোয়া আইন 2016 সালে অ্যামেন্ডমেন্ট আকানা সাথে অ্যামেন্ডমেন্ট পর যা মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট যা মে উনি কিন্তু মিটাং প্রজেক্ট তৈরি আকা
1: আচ্ছা
0: নয় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট চেয়ারিয়া প্রজেক্ট যাহারে নুকু গিদ্র কো রেস্কিউ কানা যে নুকা মানে লেবার চাইল্ড লেবার কো খাটাও হচ্ছে কোয়া উনকু লাগিতে কিন্তু মিটাং ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট কিন্তু গভর্নমেন্টে তৈরি আকা
1: আচ্ছা
0: নোয়া প্রজেক্ট রে চে তাহেনা নোয়া প্রজেক্ট রে মিটা গভর্নমেন্ট মিটাং সেন্সাস যেমন হয়ে গিয়া ওরা সেন্সাস লেখাকে কিন্তু গভর্নমেন্ট মিটে মানে ডেটা বেসে তৈরি গিয়া
1: আচ্ছা
0: যে ডেটা বেস তো চলে যে তিন গোটে বন্ডে লেবার নুকা সে চাইল্ড লেবার কো জামা খানা ওকা কোড়ে রেস্কিউ হয়ে গানা আর রেস্কিউ কাতে তিন গিদ্র অল পড়া এট প্রেজেন্ট
1: আচ্ছা
0: সেনা কাদা কো সেজে কাদা কো নোয়া মিটা প্রজেক্ট আর কি নোয়া তো অল ওভার 20টি স্টেট রে আমার ভারত দেশ 20টি স্টেট রে কিন্তু নো প্রজেক্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু চালা হয়ে দেয় ওকই সাথে যাহা যাহারে যাহা স্টেট গভর্নমেন্ট মেনা কো উনকো গড়ো সপত্তি কিন্তু যে নো ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট যাহা NCLP কো লেইদা ওনা কিন্তু গভর্নমেন্ট এহব আকা দেয় এবং চালা কান গিয়া সাথে যাহা জুবিনিল জাস্টিস কেয়ার এন্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট যাহা 2015 সাল রে একনা ওনাহ কিন্তু আইন পার্টিকুলার নুকু যাহা চিলড্রেন ᱱᱩᱠᱩ ᱪᱤᱞᱰᱨᱮᱱ ᱪᱤᱠᱚᱛᱮ ᱩᱱᱠᱩ ᱯᱨᱚᱴᱮᱠᱥᱚᱱ ᱮᱢ ᱜᱟᱱᱚᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱮᱭᱟᱨ ᱮᱢ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱦᱚᱛᱮᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱜᱚᱢᱮᱱ ᱱᱚᱣᱟ ᱟᱭᱤᱱ ᱫᱚᱭ ᱵᱮᱱᱟᱣ ᱟᱠᱟᱫᱟ
1: ᱟᱪᱪᱷᱟ
0: ᱮᱵᱚᱝ ᱟᱨᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮ 1987 ᱥᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱱᱮᱥᱱᱟᱞ ᱯᱚᱞᱤᱥᱤ ᱚᱯᱷ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱰᱤᱠᱞᱟᱨᱮᱥᱚᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱞᱟᱹᱭᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ ᱰᱤᱠᱞᱟᱨᱮᱥᱚᱱ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱯᱚᱞᱤᱥᱤ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱢᱮᱱ ᱛᱮᱭᱟᱨ ᱟᱠᱟᱱᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱤᱭᱩᱢᱮᱱ ᱴᱨᱟᱯᱷᱤᱠᱤᱝ ᱥᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱩᱱᱠᱩ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱪᱟᱭᱤᱞᱰ ᱞᱮᱵᱟᱨ ᱛᱮᱠᱚ ᱦᱤᱥᱟᱹᱵ ᱛᱮ ᱠᱷᱟᱴᱟᱣᱮᱫ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱪᱤᱠᱩ ᱞᱮᱠᱟᱛᱮ ᱴᱮᱠᱮᱞ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱪᱤᱠᱩ ᱞᱮᱠᱟᱛᱮ ᱴᱤᱠᱟᱹᱣ ᱫᱟᱲᱟᱢ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱥᱩᱫᱩ ᱢᱟᱛᱚ ᱱᱚᱣᱟ ᱦᱚᱛᱮᱛᱮ ᱠᱤᱱᱛᱩ ᱱᱚᱣᱟ ᱯᱚᱞᱤᱥᱤ ᱫᱚ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱛᱮᱭᱟᱨ
1: ᱟᱠᱟᱫᱟ
0: ᱡᱮ ᱚᱠᱚ ᱴᱤᱠᱟᱹ ᱫᱟᱲᱟᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ NCLP ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱫᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱰᱮᱴᱟᱵᱮᱥ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱡᱮ 20টি ᱥᱴᱮᱴ ᱨᱮ ᱤᱱᱠᱞᱩᱰᱤᱝ ᱢᱟᱱᱮ ᱟᱵᱚ ᱳᱭᱮᱥᱴ ᱵᱮᱝᱜᱚᱞ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱠᱤᱱᱛᱩ প্রতিষ্ঠান কিন্তু NCLP আন্ডারে কিন্তু
1: মেনারে
0: তো শুধুমাত্র নুকু যাহা শিশু শ্রমিক বন মেতা কোন নুকু কিন্তু অলগ পড়াও রিয়া দাও কো জামা সাথে অলগ পড়া বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং এবং বিভিন্ন সাথে আরো যাহা বিভিন্ন নানা হুনর কামি কো হয় আর কি ওনা উমেরতে ওনা উমেরতে কিন্তু ট্রেনিং কো এমা কো কোন ফ্রি অফ কস্ট তে
1: তাহলে আবো হড়পন কো লাগিদ সে আবরেন গাতাক রেন সে সানাম মানমি কো লাগিদ যাতে চাইল্ড লেবার রে আলোক কোল কমা ওনা লাগিতে আমা সান্দেশ এমা কম
0: সান্দেশ তো নোয়াকে শুধু অলপ পড়াও উমর রে তো আবরেন বাবু মহিতা কো অলপ পড়াও গেমন ভিজা কমা কারণ বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন স্কিম মেনা যে পৈলো যাহা নাকি আবো অভাব কো তাহে কানা নিতার আডি কে কম আকানা কারণ বিভিন্ন গভর্নমেন্টের স্কিম হে যাকানা গভর্নমেন্ট অলপ পড়া লাগে বিভিন্ন রকম মানে স্কুল প্রতিষ্ঠান বিভিন্ন রকম হ্যাঁ একানা গভর্নমেন্টের গড় সপথে এমেদা তো নোয়া নাম কাতে ইন দ নোয়াকে সাদেশ ইমাবো না যে যাহা উমরের দরকার যাহাটা ওনা উমরে তো বাবু গিদ্র কে তো ওনাকে কড়া হচ্ছ কো হয় আর নোয়া চাইল্ড লেবার সে চাইল্ড ল চিতারে যাহা উমের কথা অল মেনা ওনা উমের তো অলগ পড়াও রে উমের আর খেলাধুলার গে উমের সুতরাং আমি দিন লিয়া যে আবরণ বাবু মহিত যত জন স্কুল বন ভিজা কমা অলগ পড়া কমন সিরাচ কমা এবং সেচেদ বন এমা কমা
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱫᱤᱥ ᱦᱩᱫᱤᱥ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟᱬᱛᱮᱭᱟᱜ ᱵᱚᱱᱟ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱫᱚᱥᱟᱨ ᱦᱟᱹᱴᱤᱧ ᱨᱮᱱᱟᱜ ᱜᱟᱞᱚᱪ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱫᱚ ᱱᱚᱸᱰᱮ ᱜᱮᱞᱟᱝ ᱢᱩᱪᱟᱹᱫᱟ ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱚᱵᱷᱤᱜᱚᱛ ᱞᱮᱠᱟᱛᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱷᱟᱹᱴᱟᱹᱞᱤ ᱟᱨ ᱟᱭᱤᱱ ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱜᱟᱞᱚᱪ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱭᱢᱟ ᱫᱟᱢᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨᱟᱜ ᱵᱚᱱᱟ ᱦᱮᱡ ᱥᱮᱴᱮᱨ ᱠᱟᱱ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱦᱟᱭᱠᱳᱨᱴ ᱨᱮᱱ ᱠᱟᱹᱢᱤᱭᱮᱫ ᱠᱟᱱ ᱮᱰᱵᱷᱳᱠᱮᱴ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱯᱨᱚᱫᱤᱯ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱢᱟ ᱟᱞᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱨᱦᱟᱣ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱦᱟᱨ
0: ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱡᱚᱦᱟᱨ
2: এডভোকেট প্রদীপ সরেন সাঁ কবলি রপোর্টতে আজব কেড সাতাম তাহেকেনা নিতোগা হবিগত লেকাতে গিদ্রা খাটালি আর আইন কুকলি রেদয় তাহেকেনা চন্দ্রমোহন মান্ডি নিতোদো গাপনা আখড়া কামি হরাই লিয়ে পেগে গাপনা সান্তরে আখড়া পে আজমা পূর্ণচন্দ্র সরেন আর সাঁতেন কোয়া সাপড়াও তেনা সেরেন পার্বতী হেমব্রম আর সাঁতেন কোয়া সেরেন ᱟᱸᱡᱚᱢ ᱟᱯᱮ ᱥᱩᱠ

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্শিয়াংয়ে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16 ও 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, সরকারের এটিই প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অন্যান্য বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার আপনার সরকার আপনার পাশে হেল্পলাইন নম্বরের পাশাপাশি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি আপনার সরকার আপনার পাশেতে অভিযোগ জানানোর জন্য 8 2 8 2 0 8 2 8 2 0 টোল ফ্রি নম্বর চালু করার পাশাপাশি asap@wb.gov.in ইমেল আইডি চালু করেছিলেন। বাঁকুড়ার সোনামুখী তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার পৌরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। গতকাল বিষ্ণুপুর মহকুমা প্রশাসনের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পারিবারিক কারণে ও রাজনৈতিক কারণে পদত্যাগ করলেও কাউন্সিলর হিসেবে নিজের ওয়ার্ডে পরিষেবা দেওয়ার কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। রাতের অন্ধকারে পৌরসভার গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকারের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বিজেপি কর্মীদের তৎপরতায় আংশিক পোড়া নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত পুরপ্রধানকে আজ আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়, ছোঁড়া হয় ডিম। ভারতীয় মজদুর সংঘ বিএমএস এর নাম করে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে আজ বর্ধমান থানায় এফআইআর দায়ের হয়েছে। কয়েকজন ব্যক্তি নিজেদের পরিবহন সংগঠনের সঙ্গে যুক্ত পরিচয় দিয়ে স্থানীয় টোটো চালক এবং গুডশেড এলাকার শ্রমিকদের কাছ থেকে টাকা তুলছে বলে সংগঠনের তরফে অভিযোগপত্রে জানানো হয়েছে। নদিয়ার কল্যাণীতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করা হয়। আইএমএ কল্যাণী শাখার তৃতীয় বার্ষিকী উপলক্ষে কল্যাণী জিএনএম হাসপাতালে নেতাজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদের অধীন রাজ্যের বিভিন্ন জেলার সামাজিক উন্নয়ন প্রকল্পে যুক্ত সংস্থাগুলির 51তম সচিব সম্মেলন গতকাল শুরু হয়। 3 দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামীকাল পর্যন্ত। বীরভূমের শিউরি কালীবাড়ির অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী ভবতারিণী কালীমাতার প্রতিষ্ঠার সার্ধশতবর্ষ উপলক্ষে আজ শিউরি কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা কবি সম্মেলন। শিউরি কালীবাড়ি ও বীরভূম সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বীরভূমের নানা প্রান্ত এমনকি জেলার বাইরে থেকেও শতাধিক কবি সাহিত্যিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট

0: রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলেকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জলবায়ুর খবর। আগামী 48 ঘন্টা জলবায়ুর পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি জেলার কোনো কোনো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার কোনো বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দুদিনের কৃষিকাজের জন্য জলবায়ু সতর্কবার্তায় বলা হয়েছে যে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলার দু একটি জায়গায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলির কোথাও কোথাও। শুনলেন কৃষিকাজের জন্য জলবায়ুর খবর, আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা শরীরের নানা সমস্যা নিয়ে কথাবার্তা বলি এবং যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার কি করে সমাধান সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকরাই বলে থাকেন, তেমনি আজকে আমরা আলোচনা করব কান ও কানের যত্ন নিয়ে। আর এ প্রসঙ্গে বলার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত আছেন বিশিষ্ট নাক কান গলা চিকিৎসক ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবু নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে কান তো আমাদের শরীরের একটা বিশেষ অঙ্গ এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, যদিও দেখতে ছোট, কিন্তু কানের ভেতরে এত কিছু কানের গঠনগত তত্ত্ব রয়েছে যার জন্য আমরা ডিপেন্ড করি কানের উপরে। একটু যদি বলেন যে সাধারণত ভাবে কি ধরনের সমস্যা আপনারা কানে দেখতে পান।
2: হ্যাঁ, একদমই। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট করে বলে নিই, কানের প্রধান যে কাজটি হচ্ছে যে শোনা, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আর একটা জিনিস অনেকেই হয়তো জানে না, যেটা হচ্ছে যে আমাদের শরীরের যে ভারসাম্য নিয়ন্ত্রণকারী একটি অর্গ্যান আছে সেটাকে আমরা ভেস্টিবুলার সিস্টেম বলি। তো সেটি কিন্তু দুটো কানে অন্তঃকর্ণে অবস্থান করে।
1: আচ্ছা,
2: এবার এই যে আমরা যেটা বলছি যে কানের যে শোনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের তিনটে পার্টে আমরা ভাগ করে নিই, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং হচ্ছে অন্তঃকর্ণ। আমরা যদি বলি বহিঃকর্ণের সমস্যাটা, এটা হচ্ছে সবাই ফিল করেছে কখনো না কখনো সময় যে হচ্ছে কানে ব্যথা, যেটা হচ্ছে আমরা খুব কমনলি বলি যে কানে ব্যথা। বহিঃকর্ণটা কি মানে হচ্ছে আমাদের এই যে কানের পর্দা পর্যন্ত, যে বাইরে পর্দা থেকে যে বাইরের অংশটা যেটা আমরা কানের পাতা বলি বাইরে, সেটাকে আমরা বহিঃকর্ণ বলি। জেনারেলি এখানে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সাধারণত এখানে কোনো ফোড়া হলো বা হচ্ছে আমাদের যে খোল, যে কানে ওয়্যাক্স যেটা বলি আমরা, সেটা কোনোভাবে ময়লা জমে গেল বা হচ্ছে কোনো কারণে আমরা খুব অবচেতন মনেই কানটাকে একটু কাচি দিতে, আমাদের তো খুবই আনন্দের ব্যাপার ওটা, কিন্তু ওটা যে কতখানি ক্ষতি রাখতে পারে সেটা আমরা না জেনেই করে থাকি। সেই জন্য আমাদের সবসময় তাকে বহিঃকর্ণের যন্ত্রের প্রথম অংশ থাকে যে কানটি দয়া করে পরিষ্কার করবেন না। কি বলবো, একটা অটোমেটিক সিস্টেম, মানে কানটা পরিষ্কার করতে গেলে আপনার ক্ষতি, কারণ আপনি কখনোই নিজের কান দেখতে পাচ্ছেন না, এটা ব্লাইন্ড প্রসিডিওর। এবার আপনার কানের একদম যে জায়গাটা আপনি পরিষ্কার করছেন তার পিছনে আছে হচ্ছে, ভেতর দিকে আছে হচ্ছে কানের পর্দা, যেটি একটি অত্যন্ত পাতলা আস্তরণ। ধরুন আমরা যে বইয়ের পাতা যেটা থাকে তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে পাতলা ওই কানের পর্দাটি,
1: এতটাই সূক্ষ্ম।
2: তো এটি খুব সহজেই আঘাতপ্রাপ্ত হয় পর্দা, যে আমরা খুব সাধারণ ভাষায় বলি যে পর্দাটা ফুটো হয়ে গেছে, টিম্প্যানিং মেভমেন্ট রাপচার বা পারফোরেশন, এগুলো সাধারণত আঘাত থেকেও আসতে পারে। ন্যাচারালি খুব বার্ডস ইউজ করতে ভালো।

0: বাসী, কানটা পরিষ্কার করতে, কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে এটা একটা ছোট গর্ত, তো আমরা যখন ব্লাইন্ডলি করছি আপনি তো দেখতে পাচ্ছেন না, তো সেটা দেখা যায় বেরোনোর থেকে দেখা যায় কিছুটা আরো ভেতরে আমরা ঢুকিয়ে দিলাম ময়লাটাকে,
1: মানে বার্জ দেওয়া সেরকম, তাছাড়াও কাঠি দিয়ে,
0: কাঠি অনেক কিছু পাওয়া যায় ওইসব। আমার প্রাথমিক হচ্ছে একটা সাজেশন থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আপনি সামনে কানের গর্তের সামনে পিছনে আপনি রাব করুন আঙুল দিয়ে, খুব অসুবিধা হলে আপনি চিকিৎসকের কাছে গিয়ে একবার চেক করিয়ে নিন।
1: একটা আপনি বললেন যে বহিঃকর্ণ, এবার আমরা যদি মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ ব্যাপারে একটু যাই তাহলে কি বলবেন?
0: তো এর আগে আরেকটা বলে দিই যে হচ্ছে এই যে কানের খোল, এটা একটা না মানে সাইন্টিফিক স্টাডি আছে যে হচ্ছে খোল হচ্ছে দু তিন রকমের হয়। কারোর হচ্ছে উদ্বায়ী জমেই না, কারোর হচ্ছে দেখবেন একটু মৌমাছির যে যেমন মধু বা মোমের মতো একটা আছে, আর কারো কারোর হয় হচ্ছে ইম্প্যাক্টেড ওয়্যাক্স। এটা জেনেটিক প্রিডিসপোজড, মানে এটা আপনার জিনগত ব্যাপার, আপনার কানে খোল জমবে না জমবে না এটা আপনার জিনে আছে। এবার আমরা যে যখন চিউ করি, আমরা যে যত চেবাচ্ছি চিউ করছি, এই যে আমাদের জয়ের মুভমেন্ট হচ্ছে যত, এমন ভাবে ওখানের গঠনটা তৈরি যে খোলটা কিন্তু আস্তে আস্তে নিজে থেকেই বাইরের দিকে চলে আসবে যার আসার।
1: আচ্ছা,
0: আর যার জমার তার জমবে, সেই পার্সেন্টেজটা হচ্ছে খুব বেশি হলে 2-3%, তাদের হয়তো ইয়ারলি কিংবা হচ্ছে বাই ইয়ারলি মানে বছরে একবার কি বছরে দুবার একটু বিশেষজ্ঞের কাছে গিয়ে কানটা পরিষ্কার করে আসলে একদম ভাবে এই কানের এই খোল সংক্রান্ত বা হচ্ছে এই বার্ড সংক্রান্ত যেটা আমরা পরিষ্কার করতে গিয়ে আঘাত পেয়ে, এবং এই সংখ্যাটা নগণ্য নয়, এটা হচ্ছে যথেষ্ট বেশি সংখ্যায় আমরা পেয়ে থাকি, তো সেইটাকে আমরা এড়াতে পারবো।
1: বেশ,
0: আর মধ্যকর্ণের যে ব্যাপারটা আপনি জানতে চাইছেন, মধ্যকর্ণটা হচ্ছে মানে সব থেকে কমন প্রবলেম যেটা আমরা পেশেন্টের কাছে ফেস করি, মধ্যকর্ণের সমস্যা। তো মধ্যকর্ণটা হচ্ছে মানে অদ্ভুত ভাবে একটা জায়গা যেটা হচ্ছে নাকের পিছনে একটা টিউবের সাহায্যে যুক্ত থাকে। আপনি যখন হচ্ছে দেখবেন একটু ফ্লাইটে উঠছেন বা হচ্ছে জলে একটু ডুব দিলেন, অনেক সময় মনে হয় যে বা সর্দি হলে, সাধারণ সর্দি হলে আমরা দেখি কানটা তালা লেগে গেল,
1: কানটা যেন
0: বন্ধ হয়ে গেল, কানটা ভারী হয়ে গেল, কানে আমি একটু কম শুনছি, সাধারণ ভাষায় কানে তালা লেগে যায় যেটা বলা যায় সেই নাম হয়। তো এইটা কেন হয়, এইটা কারণ হচ্ছে আমাদের সর্দিটা প্লাস হচ্ছে ওই যে টিউবটা মধ্যকর্ণ যেটা হচ্ছে একটা ফাঁকা জায়গা যেখানে হচ্ছে এয়ার থাকে, সেইখানে প্রেসারের তারতম্য অথবা হচ্ছে সর্দিটা জমে যাওয়া, কারণ মধ্যকর্ণ থেকে নাক পর্যন্ত যে টিউব থাকে যেটা বলি ইউস্টিচিয়ান টিউব, সেটা অনেক সময় সাধারণ সর্দি কাশি বা প্রেসারের তারতম্যে বন্ধ হয়ে যায়, ফলে আমরা ওই অনুভূতিটা পাই। এবার এইখান থেকে হচ্ছে কানের রোগের সূত্রপাত হয়। মধ্যকর্ণের রোগের সূত্রপাত যদি বলেন, তার বেশিরভাগ কারণ হচ্ছে ওই টিউবটা ব্লক হয়ে গিয়ে শুরু হয় ওইটা দিয়ে। তো আমাদের সেই জন্য হচ্ছে লক্ষ্য রাখতে হবে, চট করে সর্দি হয়ে গেলে যেটা কানে অস্বস্তি হয়, তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি নাকের পিছনটা যেন পরিষ্কার থাকে। ইভেন আমরা বলি যে হচ্ছে নাক ঝাড়বেন না, নাকটা পিছন দিকে টেনে গলা দিয়ে কফ আউট করুন কফটা, তাতে কি হয় আমরা কানের দিকে ওই সর্দিটা যে নাম না, যখন নাক ঝাড়ি, ঝাড়ার ফলে যেটা হয় কিছুটা সিক্রিশন কানের দিকে আমরা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমরা টানি তখন হচ্ছে উল্টোটা হয়, আমরা কান থেকে সিক্রিশনটা নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে সাহায্য করতে পারি। তো একটা সিম্পল জিনিস, বেশি নাক না ঝেড়ে আমরা যদি নাকটা টেনে গলা দিয়ে ফেলি, তাতেই আপনার সর্দির সময় কানে লাগার, কানে তালা লাগার সম্ভাবনা কমে যেতে পারে। প্লাস ওই সময় হচ্ছে আমরা যদি কিছু নাকের ড্রপ আছে যেগুলো দিলে হচ্ছে নাকটা একটু ব্লকটা খুলে যায়, সেরকম প্রচুর দেখবেন দেখা যায়, তো সেই ড্রপগুলো আমরা যদি একটু সর্দির সময় 2-3 দিনের জন্য, ওইগুলো আবার বেশি দিন ব্যবহার করলে ক্ষতি, 2-3 দিনের জন্য ব্যবহার করি, তাহলেও হচ্ছে একটু কানের সমস্যাটা কম হতে পারে।
1: একটু দেখা যায় গ্রাম বাংলার দিকে আমাদের তো মানে পুকুর টুকুরে চান টান করার একটা বিশেষ প্রবণতা রয়েছে, তো সেখানে পুকুরে ডুব দিতে গিয়ে বাচ্চাদের অনেক সময় কানে জল ঢুকে যায়, তো সেই থেকে কি ধরনের
0: সমস্যা হচ্ছে? কি কানে জল ঢোকাটা কোনো অসুবিধার কিছু নেই, ধরুন আপনার কানে যদি ওয়্যাক্স থাকে সেটা হয়তো পুরোপুরি আমাদের বহিঃকর্ণটা পুরোপুরি ব্লক করে নি, তার ভেতরে জল ঢুকে গেল, ওয়্যাক্সটা ফুলে গেল, তাতে আপনার ব্লক হলো, এমনি কানে জল ঢুকে যাওয়ার কোনো জায়গা নেই, সে আবার বেরিয়েই আসবে। এখন ওই জল বার্ত করতে গিয়ে অনেক সময় আমরা আবার ইঞ্জুরি করে ফেলি, কানে আঘাত প্রাপ্ত করি, তো জলটি বার করার কোনো দরকার নেই। যদি এরম কিছু সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি আবার বলছি বিশেষজ্ঞের কাছে যাওয়াটাই ভালো। আর এই মধ্যকর্ণের যে সমস্যাটা আসে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় মানে খুব শুনে শুনে থাকবেন কমন যে কানে পর্দায় ছিদ্র আছে। তো এইটা হচ্ছে মানে বলতে হবে যে কানের পর্দা যদি ছিদ্র

0: হয় তাহলে হচ্ছে দুটো সমস্যা, একটা হচ্ছে আপনি কম শুনবেন, আর একটি হচ্ছে আপনার চট করে ঠান্ডা লাগলে বা হচ্ছে একটু সর্দি কাশি হলেই কান থেকে ডিসচার্জ সেটা বেরিয়ে আসবে, সর্দিটাই বেরিয়ে আসবে
1: কান থেকে
0: রসের মতো বেরিয়ে আসবে। এবার হচ্ছে এই যে জিনিসটা থাকছে যে বেরিয়ে আসছে, এটা কিন্তু মানে এরম ভাবে তো হবে না। যদি ওইরকম কখনো কেউ সমস্যার সম্মুখীন হয় তাহলে তার উচিত হচ্ছে তার কানটিকে বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে প্রয়োজন মতো ঔষধ, অনেক সময় এগুলো অপারেশনও করতে হয়, দরকার পড়লে সার্জারি করিয়ে নেওয়া।
1: আচ্ছা, এ তো গেল, এটা আপনি বলছেন
0: মধ্যকর্ণ,
1: আরেকটা রয়ে গেল অন্তঃকর্ণ।
0: অন্তঃকর্ণের
1: কি ধরনের সমস্যা?
0: অন্তঃকর্ণটা তো খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে হচ্ছে সমস্ত কানের নার্ভগুলি অবস্থান করে। এবার দুটো নার্ভ তো অন্তঃকর্ণে থাকে, একটি হচ্ছে শোনার আর একটি হচ্ছে ব্যালেন্সের,
1: ভারসাম্য
0: রক্ষা করার। তো এই দুটি নার্ভকে কিন্তু মানে এখন এখন যত দিন যাচ্ছে, যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, তত হচ্ছে অন্তঃকর্ণের সমস্যাটা আমরা বেশি পাচ্ছি। তো বেসিক্যালি অন্তঃকর্ণের যদি যত্ন যদি আপনি বলতে চান, তাহলে হচ্ছে সেক্ষেত্রে যত্নটা শুরু করতে হবে একদম গর্ভাবস্থা থেকে।
1: আচ্ছা, সেটা কি রকম?
0: সেটা ব্যাপারটা হচ্ছে কি,
1: জন্মের
0: আগে থেকে অন্তঃকর্ণের যত্নটা আপনাকে নিতে হবে। মানে ধরুন গর্ভাবস্থায় একটি বাচ্চা মোটামুটি 16 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে শুনতে শুরু করে দেয়, 23 সপ্তাহ বয়স যখন সে মোটামুটি তার মায়ের আওয়াজটি চিনতে শুরু করে দেয়, মোটামুটি ধরুন ওই 32 উইকস থেকে হচ্ছে 34 উইকস এর মধ্যে তার কানটি কমপ্লিট মানে ফাংশনাল হয়ে যায়। তো এই সময় গর্ভাবস্থায় কিছু কিছু ঔষধ হচ্ছে যেগুলো খুব ওটোটক্সিক থাকে, সেগুলো হচ্ছে জানাতে হবে যে আমার মানে আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন কোন ওষুধ খাচ্ছেন সেটা কানের ক্ষেত্রে ক্ষতি করছে কিনা সেটা মাথায় রাখতে হবে, অ্যালকোহল ইনটেক একদম বন্ধ রাখতে হবে, এবং যে হচ্ছে লাউড নয়েজ এক্সপোজার গর্ভাবস্থায় হচ্ছে এড়াতে হবে, কারণ সেটা আমাদের অন্তঃকর্ণকে ক্ষতিগ্রস্ত করে। শুধু গর্ভাবস্থায় নয়, আমরা অ্যাডাল্ট চাইল্ড এবং হচ্ছে বয়স্কদের ক্ষেত্রেও লাউড নয়েজ এক্সপোজার একটা ডেঞ্জারাস মানে একটা খুব বিপজ্জনক।
1: আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উৎসবে বা কোন অনুষ্ঠানে সে ডিজে বা বক্স এসবের ব্যবহার, শ্রোতাদের সেই জায়গায়
0: একদমই যাওয়া উচিত নয়। এবং সাধারণদেরও বলবো, এবং এটা এটা একটা মানে কি বলবো, একটা সমাজের সবার এগিয়ে আসা উচিত যে এই একটা লাউড নয়েজকে কিন্তু এড়াতে হবে, সবার পক্ষেই এটা ক্ষতিকারক। একটা ডিজেতে 120 ডেসিবেলের ওপর হচ্ছে মানে একটা সাউন্ড হয়, তো 120 ডেসিবেল আপনি যদি 1 মিনিট থাকেন, সম্ভাবনা থাকে আপনার কানের নার্ভটি দুর্বল হয়ে যায়, এবং যেটা হবে সেটা অনেক সময় দেখা যাবে এটা পার্মানেন্ট ড্যামেজ। আর আমাদের সব থেকে সমস্যা হচ্ছে গ্রাম বাংলায় যে এই যে কোনো পূজা অর্চনা বা হচ্ছে কোনো উৎসবে যে হচ্ছে খুব জোরালো ডিজে যেটা ইউজ হয়, সেটা কিন্তু নিজের অজান্তেই অনেক বাচ্চা অনেক হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার আগের যে মাতৃ জঠরেই হয়তো কেউ কেউ বধির হয়ে যাচ্ছে।
1: ওহো,
0: মানে এটা
1: আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে,
0: একদম অজান্তেই হচ্ছে,
1: সেটা সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে,
0: একদম অবশ্যই।
1: সে তো গেল জন্মের আগের কথা বললেন, আর জন্মের পরে কি করে?
0: জন্মের পরে নিয়ম হচ্ছে আপনার বাইরের দেশে তো বাই বার্থ হচ্ছে হিয়ারিংটা চেক করে নেয় যে বাচ্চা শুনছে কি শুনছে না, আর আমাদের দেশে বলতে পারেন যে হচ্ছে যদি দেখেন যে হচ্ছে বাচ্চাকে ডাকলে চমকাচ্ছে না, কোনো একটা জোরালো শব্দে বাচ্চা এটা খুব সাধারণ একটা জিনিস,
1: প্রতিক্রিয়া
0: দেখাচ্ছে না, সে একটু নড়ছে না বা মায়ের ডাকে হচ্ছে
1: তাকাচ্ছে
0: না, সাড়া দিচ্ছে না, এগুলো কিন্তু খুব সাধারণ জিনিস। এগুলো সাধারণত মায়েরা একটু খেয়াল করলে 3-4 মাস বয়সের মধ্যেই বুঝতে পারা উচিত যে বাচ্চা ঠিকঠাক শুনছে কি শুনছে না। যখনই সন্দেহ হবে সঙ্গে সঙ্গে জিনিসটাকে হচ্ছে মানে পরীক্ষা করে দেখে নিতে হবে, বিশেষজ্ঞের কাছে যেতে হবে, কারণ এক্ষেত্রে জন্মগত বধিরতা থাকলে সেই বাচ্চা যদি না শুনতে পারে সে কিন্তু কথাও বলবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি হচ্ছে এই বধিরতাটাকে নিরাময় করতে পারবো, তত বাচ্চা নর্মাল সাইকেল একটা স্বাভাবিক বাচ্চার মতো আচরণ করবে, যদি আমরা বধিরতাটাকে 2 বছর বয়সের মধ্যে কারেক্ট করে দিতে পারি।
1: আচ্ছা, আরেকটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন ডাক্তারবাবু, খুব জানতে ইচ্ছা করছে, আজকাল মানে এই যুগে আমরা আধুনিক হতে গিয়ে এই যে মোবাইলের ব্যবহার করছি, তো মোবাইলের ব্যবহার কানের
0: এটা কি বলবো, মানে এটা মানে আমাদের প্যাটার্ন অফ পেশেন্টস হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে এই মোবাইলের ব্যবহার বেশি হওয়ার পর থেকে। আমরা অনেক পাচ্ছি হচ্ছে কম বয়সে বধিরতার সংখ্যা বেড়ে গেছে, ভেস্টিবুলার সিস্টেম যেটা ভারসাম্য মানে ভার্টাইগো যেটা আমরা সাধারণভাবে বলি যে ভার্টাইগো যেটা মানে ভারসাম্যহীনতা যেটা মানে এ তার সমস্যা অনেকভাবে বেড়ে গেছে। এখন এইগুলো মানে বেশিরভাগই কোরিলেট করছে।

0: পেপার বেরিয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে যে যারা মোবাইল এবং বা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বেশি থাকছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা ডেফিনেটলি বাড়ছে। এবং রিসেন্ট তো পেপার বেরিয়েছে যে বলছে তারা সাজেস্ট করেছে দিনে 1 ঘন্টার বেশি মোবাইল ফোন ব্যবহার না করতে।
1: আচ্ছা,
0: মানে এইরকম একটা মানে গাইডলাইন্সও এসেছে আর কি, অলরেডি পেপারে
1: কানে ইয়ারফোন বা এগুলো
0: এইগুলো না, মানে হচ্ছে যতটা আপনি কম করেন ততটাই ভালো।
1: আজকাল দেখা যাচ্ছে যে একটা কথা মানে হিয়ারিং এইড সেটা যেন বেশি পরিমাণে লোকে ব্যবহার করছে, মানে সম্পর্কে
0: ব্যাপারটা হচ্ছে হিয়ারিং এর আর চশমার মধ্যে তো খুব একটা পার্থক্য নেই। মানে হচ্ছে আপনি চোখে কম দেখলে যেমন চশমা পড়ছেন, তেমনি কানে কম শুনলে সেরকম হিয়ারিং এড পড়তে হচ্ছে। মানে এইটা হচ্ছে যত বধিরতা বাড়বে তত হচ্ছে হিয়ারিং এড এর সংখ্যা নিতে হবে, তাকে তো না হলে শুনতে পাবে না সে। আর কম শুনলে তো অনেক কিছুই, শোনাটা তো একটা মানে শ্রবণ ক্ষমতাটা তো একটা অ্যালার্ম।
1: তাহলে কানের যত্ন আসলে আমরা কিভাবে নেব?
0: কানের যত্ন নিতে গেলে প্রথম কথা হচ্ছে জন্ম থেকে শুরু করলে যদি বলি যে হচ্ছে আপনি বাই প্রেগনেন্সি হচ্ছে আপনি লাউড নয়েজ অ্যাভয়েড এটা যে কোনো বয়সে হচ্ছে ম্যান্ডেটারি। সেকেন্ড হচ্ছে কানের খোল পরিষ্কার করা, এইগুলো হচ্ছে কান পরিষ্কার করার এই যে ব্যাপারটা, কান সুরসুর করলে বার্ডস দেয় এটাকে অ্যাভয়েড করা। থার্ড হচ্ছে যদি কখনো মনে হয় যে সর্দি লেগেছে, কানে তালা লেগে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া। ফোর্থ হচ্ছে আপনি কখনো যদি ভারসাম্যহীনতায় বসেন সেক্ষেত্রেও মাথায় রাখতে হবে এটা কান থেকে হতে পারে, আরো অন্যান্য কারণ আছে কিন্তু কান থেকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেটাও মাথায় রাখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে এই ধরুন এই খুব উচ্চতায় যাচ্ছেন বা মানে পাহাড়ে উঠছেন, আপনি বেড়াতে গেলেন, কানে তান্ডা গেল, একটু ওই নাকের ড্রপ যেগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় যেগুলো নাকে দিলে নাক খুলে যায় এগুলো একটু ব্যবহার করা। আর হচ্ছে ডেফিনেটলি মোবাইল ফোনের ব্যবহার, ব্লুটুথ হেডসেট এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা।
1: একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং কালে যে কানের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে তো নিশ্চয়ই একটা পার্ট আপনি বলছেন যে মানে প্রিভেন্টিভ যে প্রতিরোধক সমস্যা, আরেকটা থাকবে নিশ্চয়ই কিউরেটিভ পার্ট
0: যেটা ট্রিটমেন্ট।
1: তো আপনি মানে কোনটা কথা বলবেন?
0: আমি তো বলবো প্রিভেনশন অলওয়েজ বেটার, প্রিভেনশন অলওয়েজ বেটার দেন দিস থিং ট্রিটমেন্ট। তো প্রিভেন্টিভ ব্যাপারটা হচ্ছে মানে জাস্ট একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা, কিছু সচেতনতা। একটু ধরুন হচ্ছে যে গ্রামগঞ্জে যে বিশেষ করে আমি আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই যে জোরালো মিউজিক সিস্টেম ডিজে এটা একটা ডিজাস্টার এনে দিচ্ছে, এটা একটা ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার একটা বাচ্চা ছেলে মেয়ে যারা হচ্ছে দুটো কানেই শোনে এইটুকু বোঝার ক্ষমতা তাদের নেই, সে কখন আসছে আমার কাছে? সে ছোটবেলায় একটা লাউড নয়েজ এক্সপোজার হয়েছে, তারপরে একটা ফোন কিনলে সে দেখলো কবে থেকে একটা কানে শুনছে না তার জানে না, সে এসে বলছে ডাক্তারবাবু আমি একটা কানে শুনতে পাচ্ছি না। আমরা জানি যে হচ্ছে এইটার কারণ অনেক কিছু হলেও কিন্তু এটাও একটা কারণ, সেটা ছোটবেলায় বিভিন্ন রোগ থেকেও হতে পারে, কিন্তু এই ইনসিডেন্সটা বাড়ছে যত বাড়ছে হচ্ছে এই অতিরিক্ত শব্দের ব্যবহারটা, যত অতিরিক্ত শব্দের এক্সপোজারটা বাড়ছে।
1: তাহলে আমরা কি ধরে নেব, মানে আজকের এই আলোচনা থেকে কান ও কানের যত্ন প্রসঙ্গে যখন আমরা আলোচনা করছি তাহলে আমাদের ধরে নিতে হবে যে কানের সম্পর্কে আমাদের খুব সচেতন থাকতে হবে এবং কানের যে কোনো সমস্যাকে কিন্তু অবহেলা করা চলবে না।
0: একদমই।
1: আপনি একজন ডাক্তার হিসেবে আপনি এই রোগীদের জন্য কি বলবেন?
0: প্রথম হচ্ছে আপনার হচ্ছে আপনার বাচ্চা যখন হলো আপনার বাচ্চা কানে শুনছে কি শুনছে না সেটা নিশ্চিত হয়ে যায়, সেটা হচ্ছে প্রাথমিক। সেকেন্ড হচ্ছে আপনি খুব জোরালো শব্দ ব্যবহার করবেন না, মোবাইলটা হচ্ছে গাইডলাইন মেনে যতটা চেষ্টা করেন ব্যবহার করুন, নিজের কানে পরিষ্কার করার কোনো দরকার নেই, আপনি অসুবিধে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। থার্ড হচ্ছে আপনি যদি কখনো কান থেকে ডিসচার্জ আসে, রস আসে, পুজ আসে, এগুলোকে অবহেলা না করলে, সামান্য সর্দি কাশি না বলে আপনি বিশেষজ্ঞের কাছে যান। কানে হঠাৎ করে আপনি কম শুনছেন, কানেও স্ট্রোক হয় এটা মাথায় রাখতে হবে, হঠাৎ করে আপনি সকালে ঘুম থেকে উঠে দেখছেন কানে শুনতে পাচ্ছেন না, এই ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু এমার্জেন্সি, উইদিন 24 to 48 hours যদি আপনি ইন্টারভেন না করেন আপনার বধিরতা কিন্তু চিরস্থায়ী হবে। আপনি যদি ইন্টারভেন করতে পারেন তাহলে হচ্ছে আগে এই যে এই একটা এমার্জেন্সি কিন্তু মাথায় রাখতে হবে, হঠাৎ করে অফ হয়ে যায়, সুইচ অফ এর মতো অফ হয়ে গেল কানটা, এটাকে একদম মাথায় রাখতে হবে, দিস ইজ অ্যান এমার্জেন্সি।
1: তাহলে শ্রোতা

0: এতক্ষণ শুনছিলেন যে কান ও কানের যত্ন আমরা কিভাবে নেব, কারণ কান কিন্তু অত্যন্ত সূক্ষ্ম একটি যন্ত্র এবং আমাদের শরীরের যে ডাক্তারবাবু বললেন যে শ্রবণ শক্তি শুধু নয়, আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করছে। এবং প্রথমত আমরা দেখব যে প্রতিরোধক ব্যবস্থা কি রয়েছে ডাক্তারবাবু যেমন বললেন, আর তারপরে যদি তা না হয় নিশ্চয়ই আমরা বিশেষজ্ঞের পরামর্শ নেব, অর্থাৎ ডাক্তারবাবুর কাছে যাব এবং আমাদের কান নিয়মিতভাবে চেক আপ করিয়ে নিয়ে সেই পরামর্শ মতো আমরা কাজ করব। আমাদের হাতে আজকে আর একদম সময় নেই, আমরা আলোচনার একদম শেষ পর্বে এসে গেছি। ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আসার জন্য।
1: নমস্কার।
0: তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন কান ও কানের যত্ন, আর এই প্রসঙ্গে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন বিশিষ্ট নাক কান গলা চিকিৎসক ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়।

0: সাজা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আমরা যারা চাষবাস নিয়ে থাকি তাদের কাছে হচ্ছে ক্ষেত বা আমাদের জমি সেটা হচ্ছে আমাদের মায়ের মতো। কিন্তু বারবারই আমরা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা করছি যে মাটির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, উর্বরতা নষ্ট হচ্ছে, তো সেটা তো কোথাও না কোথাও ভাবে ক্ষেতের সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং সেই কথা চিন্তা করেই আজকে আমরা যে বিষয়টি বেছে নিয়েছি আলোচনা করার জন্য সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা দেশের কৃষি, মাটির স্বাস্থ্য এবং কৃষকের ভবিষ্যতের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আজ আমরা কথা বলবো ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলবার জন্য কিন্তু আমরা পেয়েছি একজন ভীষণই বৃদ্ধ মানুষকে। আমরা পেয়েছি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন আটারি কলকাতা, অর্থাৎ কৃষি প্রযুক্তি প্রয়োগ অনুসন্ধান সংস্থা, এবং ব্যারাকপুরে অবস্থিত সিফরি, যাকে আমরা কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা হিসেবে জানি, এই দুটি সংস্থারই অধিকর্তা ডক্টর প্রদীপ ডেকে। প্রদীপবাবু, আকাশবাণীর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই প্রথমেই।
1: নমস্কার।
0: তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ক্ষেত বাঁচাও অভিযান। এই ক্ষেত বাঁচাও অভিযান আমাদের সারা দেশ জুড়ে চলছে, তাই তো? তো সেই সম্পর্কে মানে আমাদের এই অঞ্চলে বা আমাদের এই জোনে কি ধরনের কাজকর্ম হচ্ছে, বা সেটা কিভাবে আটারি ডিরেক্টর হিসেবে আপনি পরিচালিত করছেন, আইসিআর এর সঙ্গেও আপনি যুক্ত রয়েছেন, কিভাবে সেই কাজটি করছেন সেটা যদি একটু প্রথমেই বলেন।
1: খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। ক্ষেত বাঁচাও অভিযান হলো ভারত সরকারের আত্মনির্ভর, টেকসই এবং বিকশিত ভারত 2047-এর যে দর্শন, তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা উদ্যোগ, যার লক্ষ্য হলো সারা দেশে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা এবং মাটির স্বাস্থ্যের উন্নতি সাধন, এবং তার সাথে সাথে কৃষকদের মুনাফা বৃদ্ধি করা। এই দিকে আরেকটা কথা বলা যেতে পারে যে এখনো প্রায় 50% বেশি জনসংখ্যা কৃষিকার্যের সাথে যুক্ত। সেই দিকটা লক্ষ্য রেখে ভারতীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার, ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং রাজ্য সরকার সম্মিলিত উদ্যোগে এই অভিযানটা নেওয়া হয়েছে। এবং এই অভিযানের মুখ্য উদ্দেশ্য হলো খারিফ মরশুমে দেশের কৃষকদের কাছে উন্নত কৃষি প্রযুক্তি, সাথে সাথে সারের সঠিক মাত্রা, সময় এবং পদ্ধতি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা মাটির স্বাস্থ্য রক্ষা করে, উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারে। তো যদি একটা এক কথায় বলা যায়, তাহলে আমার মতে এটা শুধুমাত্র একটা কৃষি কর্মসূচি নয়, এটা জ্ঞানভিত্তিক কৃষি আন্দোলন। এবং এটাকে, কৃষিকে যদি টেকসই করতে হয়, শুধু ধান বা পাট নয়, ফল সবজি, পশুপালন, মৎস্য উৎপাদন, মৌমাছি পালন, মাশরুম উৎপাদন, এই সবেতেই কিন্তু আজকাল জ্ঞানের যুগ এবং প্রযুক্তি নির্ভর, এবং এতে এই প্রযুক্তির ব্যবস্থাটা যদি আমরা পৌঁছে দিতে পারি সবার কাছে, তাহলে কিন্তু এটা একটা বড় দিক হবে। সেই দিকে লক্ষ্য রেখেই এটা করা হচ্ছে।
0: অর্থাৎ আপনি বলছেন যে একটা কৃষির ক্ষেত্রে একটা সার্বিক উন্নয়ন, সেখানে যেমন আমাদের প্রথাগত চাষবাস তো রয়েছে, পাশাপাশি প্রযুক্তি বিজ্ঞানকে পাশে রেখে আমরা এগিয়ে যাব, এই পরিকল্পনা নিয়েই এই ক্ষেত বাঁচাও অভিযানটি শুরু করা হচ্ছে। এবার সেখান থেকে আপনি তো বেশ কয়েকটি উদ্দেশ্য বা কি কি হতে চলেছে এই ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে দিয়ে সেটা বলেই দিলেন, তবুও আরো যে উদ্দেশ্যগুলো রয়েছে এই একটা এত বড় কর্মসূচি, তার মধ্যে তো নিশ্চয়ই অনেক উদ্দেশ্য নিহিত রয়েছে, সেটা যদি একটু বিস্তারিত বলেন।
1: দেখুন, মূল উদ্দেশ্য তো সারে সুষম ব্যবহার, এটা একটা করা হচ্ছে, যাতে কৃষকদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি করা,

0: মাটি পরীক্ষার ভিত্তিতে সারের সুপারিশ, এটা আর একটা। তৃতীয় বলা যেতে পারে জৈবিক এবং রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার, তাতে ধৈঞ্চা শন এইসব সবুজ সারের ব্যবহার, ডাল ফসলের জন্য রাইজোবিয়াম এবং অন্যান্য ফসলের জন্য অ্যাজোটোব্যাক্টা রাইজোস্পাইরিলাম বা ফসফেট দ্রবণশীল এরকম জীবাণু সারের ব্যবহার, মাটি জল এবং পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা, এছাড়াও খারিফ মরশুমের জন্য ফসল মৎস্য পশুপালনের আধুনিক প্রযুক্তি এবং এর সুপারিশ প্রদান করা, জলবায়ু সহনশীল জাত এবং প্রযুক্তির প্রচার, এছাড়াও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় তৈরি করে সমন্বিত গ্রামীণ উন্নয়ন, এটাও কিন্তু এর একটা উদ্দেশ্য। সরকারি প্রকল্পে সৎ ব্যবহার সেটাও বলা যায়, যেমন আমি বলতে পারি যে কিষাণ ক্রেডিট কার্ড বা পিএম কিষাণ এর আওতায় এখনও কিছু কৃষক আমাদের রাজ্যে অন্ততপক্ষে, তাদের কি করে যোগদান করানো যেতে পারে সেটা করা হচ্ছে। ডাল তৈলবীজ মিশন, কাপাস মিশন এইসব, এবং জলের সংরক্ষণ, অঞ্চল ভিত্তিক কৃষি পরামর্শ, এই সমস্তগুলোকেই এখানে করা হচ্ছে। আরও একটা দিক, আপনারা জানেন বিকশিত ভারত 2047-এর চারটে মূল স্তম্ভ, তার মধ্যে যুবশক্তি যেটা আমরা জেন জেড বলি, এছাড়া দরিদ্র জনগোষ্ঠী, নারী এবং কৃষক, এই চারটে প্রধান স্তম্ভ। এই অভিযানটা এই চারটে মূল স্তম্ভকে গভীরভাবে সম্পৃক্ত করে নিয়ে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, যাতে 2047-এর যে আমাদের সংকল্প সেটা আমরা বাস্তবায়িত করতে পারি, সেই দিকেও করা হচ্ছে। আরও একটা দিক বলতে পারা যায় যে ওয়ান হেলথ মিশন, যেটা আপনারা জানেন মাটির স্বাস্থ্যের সাথে গাছপালা পশু পাখি স্বাস্থ্য জড়িত, মাছের স্বাস্থ্য জড়িত, এবং এই সমস্ত স্বাস্থ্যের সাথে আবার মানুষের স্বাস্থ্য জড়িত, এবং কেবল এই পরিধিতে সীমাবদ্ধ থাকা নয়, আমাদের জলবায়ু স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেও চলতে হবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই যে পরিকল্পনাটা, এর উদ্দেশ্য হলো সামগ্রিক একটা উন্নয়ন, যাতে টেকসই উন্নয়নের 7টা লক্ষ্যমাত্রা এবং নেট জিরো সংকল্পনা এই সমস্তগুলো, এবং পুরো উদ্যোগের কেন্দ্রে যেহেতু কৃষক রয়েছে তাকে সক্ষমতা প্রদান করা, প্রশিক্ষিত করা, এটা উদ্দেশ্য।
1: এবং কৃষকের প্রাণ যেহেতু ক্ষেত, সেইখান থেকে দাঁড়িয়ে আজকের এই সংকল্প, এই পদক্ষেপ সবটাই, তাই না? ঠিক কথা। তাহলে এখান থেকে যদি আমরা আরো বিস্তারিতভাবে জানতে চাই যে বিভিন্ন কর্মসূচি নিশ্চয়ই এই অভিযানে নেওয়া হয়েছে, তাহলে সেই কর্মসূচিগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেটা যদি বলেন।
0: সুন্দর প্রশ্ন। দেখুন, ওয়ান আইসিআর একটা কনসেপ্ট আমরা নিয়ে এগিয়ে চলেছি, যেটাকে একটা টিম হিসেবে এখানে কিন্তু যাওয়া হচ্ছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 23টা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, এছাড়া 4টা আইসিআর এর প্রতিষ্ঠান আছে, তাতে আমাদের ক্রাইজ্যাব যেটা পাট নিয়ে কাজ করে, এছাড়া নিনফেট আর একটা আছে আইসিআর এর, যেটা হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল পার্ট হারভেস্ট করার পরে ফার্দার কি করা যেতে পারে সেই ব্যাপারটা কাজ করে, সিকফ্রি আছে যেটা মৎস্য উৎপাদনের দিকে লক্ষ্য রেখে ইংল্যান্ড ফিশারির কাজ করে, এছাড়া আটারি কলকাতা আমাদের আছে যেটা এই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর থ্রু দিয়ে বিভিন্ন কাজকর্ম করে, এছাড়া 12টা আইসিআর এর আঞ্চলিক গবেষণা কেন্দ্র আছে আমাদের রাজ্যে, 3টে রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়, যাতে বিসিকেবি, ইউবিকেবি এবং ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অব এনিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস আছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বভারতীও যোগদান করেছে, এছাড়া জেলা প্রশাসন এবং কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থা যেটাকে আত্মা বলা হয়, এই সমস্তগুলো মিলে একসাথে ওয়ান টিম ওয়ান টাস্ক এই হিসাবে আমরা এগিয়ে চলেছি। এছাড়া ইপকো ক্রিপকোর মতো যে সমবায় সমিতি সংস্থা সেগুলোও যোগদান করেছে। তো মেরা গাঁও মেরা গৌরব একটা কনসেপ্ট আছে, আপনি বোধহয় শুনেছেন, যেটা হচ্ছে আমার গ্রাম আমার গর্ব, সেই গর্বের ব্যাপারটাকে মাঝে রেখে আমরা অ্যাজ এ ওয়ান টিম এগিয়ে চলেছি। এর সাথে যেমন কৃষক উৎপাদন সংগঠন, ইনপুট ডিলার, ফিশ ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন আছে, এবং স্বয়ং সহায়তা সমূহ, সেলফ হেল্প গ্রুপ, এই সমস্তগুলোকে একসাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি এই পরিকল্পনাটা।
1: মনে হচ্ছে যেন একটা মালা তৈরি করা হচ্ছে এবং সেই মালার এক একটা ফুলকে বিভিন্ন কৃষির ক্ষেত্র থেকে তুলে নেওয়া হচ্ছে, সেটা মৎস্য চাষ হতে পারে, সেটা মৌমাছি চাষ হতে পারে, এবং একেবারে যেটা আমাদের কৃষি ভিত্তিক জমিতে চাল ডাল শস্য সেটা তো রয়েইছে।
0: খুব সুন্দর বলেছেন, একদম।
1: তো এবারে যদি আমাদের যে আরো একটা লক্ষ্য

0: বিষয় যে আমরা চাইছি আমাদের কৃষকরা তাদের প্রথাগত চাষ তার পাশাপাশি প্রযুক্তিটাকেও সমানভাবে, তারা প্রযুক্তিটাকে বুঝিয়ে নিন, প্রযুক্তিটাকে শিখুন এবং সেটাকে কাজে লাগান, সেই শিক্ষাই কৃষকদের মধ্যে থাক, সেটা তো আমরা চাইছি। তো সেক্ষেত্রে এই অভিযানের ভূমিকাটা কি?
1: আমি বলবো প্রযুক্তি এই অভিযানের মেরুদণ্ড। এখানে কেন্দ্রে রয়েছে প্রযুক্তি, ICAR এর বিভিন্ন ইনস্টিটিউট ও কে আর কে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, এছাড়া রাজ্য সরকারের এবং আত্মা, এদের সবাই মিলে যে ওয়ান টিম ওয়ান টাস্ক করে আমরা এগিয়ে চলেছি, তাতে প্রযুক্তি যেমন মাটি পরীক্ষা, সয়েল হেলথ কার্ড, ড্রোনের মাধ্যমে সার প্রয়োগ স্প্রে করা আর কি, বা অন্য রাসায়নিক স্প্রে করা যাতে কম সময়ে কম খরচে কম মাত্রায় দেওয়া যেতে পারে, মোবাইল অ্যাপের মাধ্যমে পরামর্শ, এইসব কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আর একটা জিনিস হচ্ছে কিষান সারথি 2.0 আমরা বলি অ্যাপ, এইটা এতে কৃষকরা তাদের নিজের ভাষায় প্রশ্ন করতে পারেন। এখানে একটা ভাষিনী ইন্টারফেস আছে যেটাকে বলা হয় ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া, এটা ভারত সরকারের একটা প্রযুক্তি যেটা সাহায্যে কৃষকরা নিজেদের ভাষাতে প্রশ্ন করতে পারবেন এবং সেটা KCC-র মাধ্যমে চলে যাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এবারে ওনারা যিনি বিশেষজ্ঞ তিনি নিজের ভাষায় আবার শুনতে পারবেন ওটা, এবং তিনি যে ভাষাতেই উত্তর দেবেন সেটা কৃষকের ভাষায় রূপান্তরিত হয়ে কৃষকের কাছে পৌঁছে যাবে।
0: মানে এটা মোবাইল অ্যাপের মাধ্যমে,
1: এটা মোবাইল অ্যাপের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের কিষান সারথি অ্যাপ 2.0। আরও একটা ব্যাপার হচ্ছে যে এই যে কিষান সারথি অ্যাপে ব্যবস্থা করা আছে যে কৃষকের প্রশ্নটা, কৃষক ভাই বোন মায়েরা যে প্রশ্নটা করবেন সেটা যদি সমাধান কৃষি বিজ্ঞান কেন্দ্রে না হয়, তাহলে ভারতের যে বেস্ট ইনস্টিটিউট আছে যেখানে গবেষণাগার, এখানে যে বেস্ট অ্যাভেলেবেল আমাদের এক্সপার্ট, তার কাছে পৌঁছে যাবে এটা নেক্সট লেভেলে, এবং সেখান থেকে সেই উত্তরটা কৃষকরা নিজেদের ভাষাতে পেয়ে যাবেন। সেই দিক দিয়ে লক্ষ্য রাখলে এই যে আমরা যে সমস্ত কাজটা করতে চলেছি, যে আমাদের খারিপের জন্যে যে প্রযুক্তি দেওয়া, বা আমাদের এই যে বিভিন্ন জিনিসের এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারে যত যত প্রকল্প আছে তাদের নলেজ নিতে পারেন,
0: মানে খুঁটিনাটি তথ্য সবকিছু এই অ্যাপের মাধ্যমে নিজের ভাষাতে তারা পেয়ে যাবেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা।
1: এটা বলা যেতে পারে যে একটা, এটা একটা জনভাগিদারি সুনিশ্চিত করার জন্য এই এই যে আমাদের যে প্রযুক্তি তার হেল্প নেওয়া হচ্ছে এবং পুরো অভিযানটাতে এটা যুক্ত করা হয়েছে।
0: একেবারে মানে সার্বিকভাবে ক্ষেতের সঙ্গে বা জমির সঙ্গে বা কৃষকের সঙ্গে যা যা যুক্ত সমস্যা সমাধান দুটোই আমি বলবো, যাতে মানুষ খুব সহজে পেয়ে যান, আমার ভাইরা কৃষক ভাইরা খুব সহজে পেয়ে যান, তার একটা প্রচেষ্টা কিন্তু এই অভিযানে করা হচ্ছে। এবার একটু অন্য প্রশ্নে আসি, বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যম বলুন বা টিভি বলুন, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে এল নিনো বলে একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি, এবং এল নিনো কি, তার প্রভাবই বা কি, কি হতে চলেছে এই এল নিনোর প্রভাবে, তাতে কি কৃষির কোনো প্রভাব পড়ছে একটু যদি বলেন।
1: এখনকার সময় এটা একটা খুব বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, আমরা এই ব্যাপারটা নিয়েও বিভিন্ন জায়গায় এই ক্ষেত বাঁচাও অভিযানে এই কথাটা বলছি, কোনো ভয় পাওয়ার দরকার নেই, তবুও শুনতে অবাক লাগলেও বহু দূরে প্রশান্ত মহাসাগরে কিছু তাপমাত্রার পরিবর্তনের জন্য যখন একটু বেশি গরম হয়ে যায় প্রশান্ত মহাসাগরের সমুদ্রের জল, তখন আমাদের ভারতে, সুদূর ভারতেও তার প্রভাব পড়ে, এবং এর ফলে দেশে বর্ষা আসতে দেরি হতে পারে, বৃষ্টিপাত কম হতে পারে, আবার সবসময় যে বৃষ্টিপাত কম হবে তাই নয়, অতিবৃষ্টিও হতে পারে কিছু জায়গায়। তো এই জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এটা বোঝা যে আবহাওয়া অনিয়মিত হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যে কন্টিনজেন্সি প্ল্যান সেইটা কিন্তু আমরা এই অভিযানের মাধ্যমে এটাও বলছি, এবং এই আবহাওয়ার প্রভাব যাতে কৃষির উপরে খুব বেশি না পড়ে, যাতে এটাকে কৃষক ভাই বোন মায়েদের উপার্জন যাতে কমে না যায়, তার সমস্ত রকম ব্যবস্থাও কিন্তু এই অভিযানের মাধ্যমে বলা হচ্ছে,
0: আগাম সতর্কতাও থাকছে,
1: আগাম সতর্ক
0: এবং তার কি ব্যবস্থা নিতে হবে সেটাও বলা যাচ্ছে। আপনি বলছেন ভয় পাওয়ার কোনো বিষয় নেই, এটা তো সত্যি একেবারে আশার কথা, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের কি এই পরিস্থিতির জন্য বা এই এল নিনোর জন্য কোন সমস্যার সম্মুখীন হতে হবে মনে করছেন আপনি?
1: হ্যাঁ, একটা তো এটা বলা যেতে পারে, দেখুন এইটাতে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে যেটা জলের অভাব।

0: হতে পারে। যদি সময় মতো বৃষ্টি না হয় তাহলে আপনি জানেন ধান পাট বা সবজি অন্য ফসলের বপন দেরি হবে, এবং জমির আর্দ্রতা না থাকলে চারা গজাতে সমস্যা হবে, অঙ্কুরণের সমস্যা হবে। আবার ফসল বৃদ্ধির সময় যদি দীর্ঘ শুকনো আবহাওয়া থাকে তাহলে ফলন কমে যেতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে যদি আমরা বলতে পারি যে সেচের খরচ বেড়ে যেতে পারে, পুকুর জলাশয়ের জল কমে যেতে পারে, গবাদি পশুর খাদ্য সংকট বা জলের পরিমাণ কমে যেতে পারে, অতিরিক্ত গরমে ফসল পশু এসবই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি এই ব্যাপারটা মাথায় রাখি এবং সেই দিকে লক্ষ্য রেখে যদি একটু কন্টিনজেন্সি প্ল্যান নিয়ে চলি তাহলে কিন্তু এই সমস্তগুলো ঝুঁকিগুলো অনেকটাই কম করে দেওয়া সম্ভব।
1: অর্থাৎ পরিকল্পনা প্রয়োজন একটা, তাই তো? পরিবর্তিত আবহাওয়ার পরিপ্রেক্ষিতে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বিশেষভাবে প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এই যে পরিস্থিতি সবই হতে পারে বলে আমরা ভাবছি, কিন্তু এটাকে আমরা হয়তো রুখে দিতেও পারবো, সেই রুখে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে?
0: প্রথম কথা হলো এক ফসলের উপর নির্ভর না করে বিকল্প পরিকল্পনা মাথায় রাখতে হবে। ফসল বৈচিত্র্য, ফসল চক্র ভালো করে এটাকে বুঝে সেটা আমাদের জলবায়ুর সাথে যেটা ওই জায়গার জন্য যেটা দরকার মাটির অনুকূল সেইটা আমরা করব, এবং এতে যদি বর্ষা দেরিতে আসে তাহলে স্বল্পমেয়াদী বা খরা সহনশীল জাতের বীজ চয়ন করতে হবে। ধানের পাশাপাশি ডাল, তিল, অড়হর, ভুট্টা বা মিলেট জাতীয় ফসল এই পরিস্থিতিতে খুব ভালো বিকল্প হতে পারে। দ্বিতীয়ত বলা যায় বৃষ্টির জল যতটা সম্ভব ধরে রাখতে হবে। খামার, পুকুর, মাঠের বাঁধ, জল সংরক্ষণের খাল এই সব গুরুত্ব অনেকটা বেড়ে যায়, এই সবের সংস্কার করে রাখতে হবে যাতে জল সংরক্ষণ করতে পারি। তৃতীয়ত জমিতে যতটা সম্ভব জৈব সার, কম্পোস্ট এবং মালচ, যেটা আমাদের ফসল অবশেষ, আমাদের বেদে বলে দানাতে আমাদের অধিকার আর ফসল অবশেষের অধিকার জমি, সেটাকে ফিরি দিতে হবে। এটা যদি আমরা দিতে পারি তাহলে মাটির আর্দ্রতা কিন্তু অনেক দিন পর্যন্ত বজায় থাকে এবং মাটির পুষ্টি সরবরাহ করার ক্ষমতাও বেড়ে যায়।
1: বেশ, তাহলে সেক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে যে এল নিনো হলে একটা তার বা এল নিনো কবে আসছে, কবে নাগাদ আসতে পারে, এর একটা সম্যক ধারণা বা একটা তথ্য থাকা বিশেষভাবে প্রয়োজন, তাহলে বোধহয় পরিকল্পনাটা করতে একটু বেশি সুবিধে হয়। সেক্ষেত্রে কিভাবে করা যেতে পারে বা এই তথ্যটা ঠিক ঠিক সময়ে চাষি ভাইদের কাছে পৌঁছে দেওয়া, কতদিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে, সেটা কতটা গুরুত্বপূর্ণ?
0: এল নিনো যদি হয় তাহলে আবহাওয়ার যে পূর্বাভাস সেটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের বর্তমানে কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে IMD থ্রু দিয়ে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু পাওয়া যায়। বৃষ্টি হবে কিনা, তাপমাত্রা কত থাকবে, এসব তত্ত্ব জেনে নিতে পারেন কৃষকরা। এবং এর সাথে যেখানে সম্ভব ড্রিপ বা স্প্রিংলার সেচ ব্যবস্থা করলে কম জলে বেশি জমিতে সেচ দেওয়া যেতে পারে। আপনারা জানেন যে পার ড্রপ মোর ক্রপ একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করা হয়েছে, সেটার থ্রু দিয়েও কিন্তু চাষি ভাই বোন মায়েরা তার সুযোগ নিতে পারেন, এতে জলও বাঁচে এবং খরচও কমে।
1: তাহলে এই যে বার্তার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা তো সবসময় অর্থাৎ আকাশবাণী আমরা সবসময় চেষ্টা করি কৃষকদের কাছে ঠিক ঠিক সময়ে তাদের গুরুত্বপূর্ণ খবরটা, আবহাওয়ার খবরটা বা কি হতে চলেছে, কবে নাগাদ, কখন, কতটা ক্ষতি হতে পারে তাদের, কি করে তারা সতর্ক থাকবেন সবটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং তার সাথে তো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। কিন্তু এই যে সময় এল নিনোর সময়, এই সময়ে কি কি গুরুত্বপূর্ণ কাজ কৃষকদের করা উচিত?
0: আবারও সেই একই কথা বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয় না পেয়ে পরিকল্পনা করা, এই দিকটা প্রথমে মাথায় রাখতে হবে। এল নিনো একটা প্রাকৃতিক ঘটনা, আমরা এটাকে থামাতে পারবো না, এটা ঠিক, কিন্তু এর প্রভাব অনেকটাই কম করতে পারি যদি সঠিক ফসল নির্বাচন, জল সংরক্ষণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং আবহাওয়ার পরামর্শ মেনে বহুমুখী কৃষি প্রতিভা, কৃষি ব্যবস্থা এই ব্যাপারটাকে যদি আমরা ক্ষেত পর্যায়ে নিয়ে যেতে পারি। এবং এল নিনো আসতে পারে কিন্তু প্রস্তুত কৃষক কখনো অসহায় হবেন না, জল বাঁচানো দরকার, মাটির আর্দ্রতা ধরে রাখা দরকার, আবহাওয়ার খবর রাখা দরকার, বিকল্প ফসলের

0: পরিকল্পনা দরকার,
1: ঠিক
0: এবং আজকের প্রস্তুতি আগামী দিনে সুরক্ষা, এইটা আমাদের মাথায় রাখতে হবে।
1: অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যদি আমরা নজরে রাখি, আমরা ওয়াকিবহাল থাকি, তাহলে কোনো পরিস্থিতিতেই কিন্তু আমরা পিছিয়ে পড়ব না, আমরা ঠিকই আমাদের কৃষিকে নিয়ে এগিয়ে যেতে পারবো। ঠিক তো? এবারে আসি প্রদীপবাবু, যে আপনি একেবারে দুটো ভীষণ গুরুত্বপূর্ণ সংস্থার দায়িত্ব নিয়ে বসে আছেন। একদিকে আপনি আটারি কলকাতার দায়িত্বভার নিয়ে রেখেছেন, আবার অন্যদিকে আপনি ব্যারাকপুরে যে সিফ্রি রয়েছে সেখানকারও দায়িত্বভার নিয়ে রেখেছেন। দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনি দেখছেন। সেই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও চলে আসে যে কৃষিতে যেমন মাটির স্বাস্থ্য, মৎস্য চাষ, এই দুটো বিষয়, মানে আমি বলবো যে একদিকে মৎস্য চাষ এবং একদিকে মাটির স্বাস্থ্য, এই দুটো বিষয়ই কৃষির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। এই দুয়ের মধ্যে সমন্বয় সাধনের ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে?
0: আসলে এক কথায় বলতে গেলে মাটি ও জল একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।
1: ঠিক, কেউ কারুর থেকে একেবারে আলাদা নয়, আলাদা করা যায়ও না,
0: একদমই। এবং এই দুটো একটা সমন্বিত বাস্তুতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলা যায়।
1: ঠিক, একদম।
0: সেই দিক দিয়ে লক্ষ্য রাখলে আমি বলতে পারবো যে বিশেষ করে নদী, জলাধার, জলাভূমি, মোহনা, ম্যানগ্রোভ, যেগুলো আমাদের সিফ্রির গবেষণা এবং কার্যক্রমের ক্ষেত্র, সেইগুলোর জলমান এবং মৎস্য উৎপাদনশীলতা, এই দুটো জলের গুণবত্তা এবং মৎস্য উৎপাদনশীলতা, আশেপাশের কৃষিকার্যের উপরে যে তার যে প্রভাব এর উপরে, সেটা কিন্তু ডাইরেক্টলি পড়ে। এবং কৃষি জমি থেকে অতিরিক্ত সার, কীটনাশক, মাটির ক্ষয়জনিত পলি এইসব জলাশয়ে প্রবেশ করলে জলমানের অবনতি ঘটে এবং মাছের বৃদ্ধিতে, প্রজননে এবং জলজ জীব বৈচিত্র্যের উপরে একটা নেতিবাচক প্রভাব তো পড়েই,
1: ক্ষতি হয়, প্রচুর
0: ক্ষতি হয়। তো অন্যদিকে আরেকটা কথা বলা যেতে পারে, সুষম বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই স্বাস্থ্য রক্ষা আবার সম্ভব। তো ক্ষেত বাঁচা অভিযান যেটা চলছে, সেটাতে আমরা এই মাটি জল দুটোরই স্বাস্থ্য সুরক্ষা একই সাথে আমরা এটার জোর দিচ্ছি। কৃষি এবং মৎস্য খাতের মধ্যে সমন্বিত প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, দূষণ ও পরিবেশগত অবক্ষয় কমানো এবং জীব বৈচিত্র্য টিকিয়ে রাখা, তার সে জলাধারেই হোক বা অন্য জায়গায়। তো মৎস্য চাষের ক্ষেত্রেও সারের ভূমিকা আরেকটা বলা যেতে পারে যে খুব গুরুত্বপূর্ণ। কিভাবে জৈবিক সার ব্যবহার করে এবং রাসায়নিক সার কম করে পুষ্করিণীতে আমরা বা জলাশয়ে বা নদীতে তার আমরা জলের গুণমান ধরে রাখতে পারি, সেই ব্যাপারটাও বলা হচ্ছে। তো সামগ্রিকভাবে মাটির স্বাস্থ্য, কৃষি ব্যবস্থাপনা এবং জলাশয়ের স্বাস্থ্য, এই তিনটে একসঙ্গে যোগ করে বলতে পারা যায় পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি এবং মৎস্য উৎপাদন, এই দুটোকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও এই ক্ষেত বাঁচাও অভিযান খুবই গুরুত্বপূর্ণ।
1: তো এই ক্ষেত বাঁচাও অভিযানে পশ্চিমবঙ্গের কৃষি ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে আপনার মনে হয়?
0: দেখুন, কিছু গ্রামের অনুষ্ঠানে অংশগ্রহণের আমি সুযোগ পেয়েছি, গেছিও আমি, তাতে নিশ্চিত যে ক্ষেত বাঁচাও অভিযান এক প্রকারের অ্যাক্সেলেটর হিসেবে কাজ করছে। এই অভিযান তথ্য প্রযুক্তি এবং তথ্যভিত্তিক কৃষিকে জনপ্রিয় করতে সাহায্য করছে এবং কৃষকদের মধ্যে সচেতনতা, আত্মবিশ্বাস এবং আর্থিক স্থায়িত্ব, যেটা বহুমেয়াদী আর্থিক স্থায়িত্ব, সেটাকে একটা কার্যকর সেতুবন্ধন, মাঠ পর্যায়ে সেতুবন্ধন করতে পেরেছে। তার সাথে পশ্চিমবঙ্গে এটা একটা বৈচিত্র্যময় কৃষি অঞ্চল, যেখানে ছটা আলাদা আলাদা কৃষি জলবায়ু ভিত্তিক আমাদের স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত। এখানে ধান, সবজি, পাট, মাছ চাষ, উদ্যান পালন এইসবের সাথে সাথে এই জায়গা ভিত্তিক, জলবায়ু ভিত্তিক যে ফসল পরিকল্পনা, মাটির যে ব্যবস্থা, সেই সবগুলো একসাথে দেখলে এই দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা নেয়ার জন্যেও এই যে ক্ষেত বাঁচা অভিযান, সেটা একটা বড় দিক।
1: একদম শেষে চলে এসেছি আজকের অনুষ্ঠানের, আমরা একটাই প্রশ্ন আপনার কাছে যে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আপনার কি বার্তা থাকবে?
0: আমার বার্তা একটাই, আপনারা কৃষিকে কেবলমাত্র পেশা হিসেবে নয়, একটা সম্মানজনক উদ্যোগ হিসেবে দেখুন। এইটাই কৃষি বা কৃষিতে আমাদের যে চাষি ভাই বোন মায়েদের উদ্দেশ্যে অনুরোধ। আধুনিক প্রযুক্তি, সুষম সারের ব্যবহার, বৈজ্ঞানিক জ্ঞান গ্রহণ করে কৃষিকে এগিয়ে নিয়ে যান। আর এর সাথে একটা দেশ একটা সংকল্প, সেটা হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান।

0: এটা খালি সরকারি কর্মসূচি হিসেবে দেখা উচিত নয়, এটা ভারত সরকারের পক্ষ থেকে তাদের কৃষকদের প্রতি তার সম্মান এবং সহমর্মিতার বার্তা দেওয়ার একটা প্রচেষ্টা। এতে কৃষক, বিজ্ঞানী এবং নীতি নির্ধারক একসাথে এগিয়ে চলেছে। তো আমি বলবো যে সবাই মিলে আসুন, আমরা একসাথে এগিয়ে চলি। কৃষি বিপ্লব 4.0 যেটা চার, সেটাতে কিষাণ ই মিত্র, ডিজিটাল এগ্রিকালচার মিশন, ন্যাশনাল পেস্ট সার্ভেলেন্স সিস্টেম, সয়েল হেলথ কার্ড আর এছাড়াও পার্ট ড্রপ মোর ক্রপ, এই সমস্তগুলোই আমরা এর মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনাকেও বলা হচ্ছে। পার্ট ড্রপ মোর ক্রপে একটা কথা বলতে পারি যে 55% কৃষকদের কাছে, যেটা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছে যে বলা হয় সাবসিডি দেওয়ার ব্যবস্থা আছে, অন্য কৃষকদের কাছে 45%। তো সুস্থ মাটি, সচেতন কৃষক এবং বৈজ্ঞানিক কৃষি সমৃদ্ধ ভারত গড়ে তুলবে, এই আশা রেখেই আমরা এগিয়ে চলি ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
1: একেবারে অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি বন্ধুরা, আজ আমরা কথা বললাম ক্ষেত বাঁচাও অভিযান এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আমাদের সব তথ্য তুলে ধরলেন আমাদের সাথে এতক্ষণ যিনি ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন আটারি কলকাতা অর্থাৎ কৃষি প্রযুক্তি প্রয়োগ অনুসন্ধান সংস্থা এবং সিফ্রি ব্যারাকপুরে যেটি অবস্থিত রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা, এই দুটোরই অধিকর্তা ডক্টর প্রদীপ দে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। প্রদীপবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণীর স্টুডিওতে এসে এত মূল্যবান তথ্য আমাদের কাছে তুলে ধরার জন্য।
0: নমস্কার, ধন্যবাদ।
1: এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। সংবাদ বিচিত্রা একটু পর। বিচিত্র সংবাদ একটু পরে।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। সে কথাই যেন মনে করিয়ে দেয় 37 বছরের জাসন আর্দের জীবনের কাহিনী। 18 বছর বয়স পর্যন্ত অক্ষর জ্ঞানই ছিল না তার। তার উপর অটিজমে আক্রান্ত হওয়ার দরুন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে তার পক্ষে নিজে নিজে কোনো কাজ করা প্রায় অসম্ভব। কিন্তু তার মনের জোর ভুল প্রমাণ করেছে সবাইকে। নিজের চেষ্টায় তিনি হয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম অধ্যাপক। জন্মের সময় বোঝা না গেলেও পরে বোঝা যায় তিনি অটিজমে আক্রান্ত, যার ফলে কথাই বলতে পারতেন না 11 বছর বয়স পর্যন্ত। অক্ষর চিনতে শেখেন 18 বছর বয়সে। চিকিৎসকেরা বলেই দিয়েছিলেন সারা জীবনের জন্য তার একজন হেল্পার দরকার। জাসনের বাড়ির লোকজনও এই অবস্থাকে দুর্ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু নিজের অবস্থাকে স্বীকার করতে রাজি ছিলেন না জাসন নিজেই। সমবয়সীদের মতো স্কুলে যাওয়ার সুযোগ ছিল না তার। বাড়িতে বসেই স্বপ্ন দেখতেন বড় হওয়ার। নিজের চেষ্টায় স্নাতকোত্তর, পিএইচডি সহ একাধিক ডিগ্রি অর্জন করেছিলেন জাসন। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। জানা গিয়েছে তিনি নাকি ওই বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক। ভবিষ্যতে অনগ্রসর মানুষের জন্য কাজ করতে চান জাসন আর্দে। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন? কাজের শত ব্যস্ততার মধ্যে দেশ বিদেশে ভ্রমণের মজাই আলাদা। কেরলের ইরাম্পান্নামের 61 বছরের মলি দেবী ছোট্ট একটা মুদি দোকান চালান। সামান্য আয় থেকেই টাকা জমিয়ে ইতোমধ্যেই ঘুরে ফেলেছেন বিশ্বের 11টি দেশ। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই স্বামী মারা যাওয়ায় অভাবের সংসার সামলাতে খুলে ফেলেন ছোট্ট মুদি দোকান। সেখান থেকেই একটু একটু করে টাকা জমানো। বেড়ানোর শুরুটা হয়েছিল নিজের রাজ্য দিয়েই, পরে ধীরে ধীরে উটি মাইশোর পালানি হয়ে সোজা নায়াগ্রা জলপ্রপাত। 10 বছরে ঘুরেছেন আরও 10টি দেশ। তাঁর ইচ্ছে এই বিশ্বের বড় বড় সব দেশ ঘুরে দেখা। ঝাঁ চকচকে ভলভো বাস চলেছে দুলকিছালে। হঠাৎ স্থানীয় বাসিন্দারা দেখলেন বাসের ডিকি থেকে রাস্তায় পড়ে যাচ্ছে একটি গরু। তা হঠাৎ বাসে গরু এলো কোথা থেকে? তাও আবার ভলভো বাসে? এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে চিকমাগালুরে। সেখানে বাসের ভেতর থেকে গরুর ডাক পেয়ে তো রীতিমতো স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। ঝাঁ চকচকে বাস থেকে কিভাবে গরুর ডাক আসছে তা ভেবে কুলকিনারা না পেয়ে বাসটিকে আটকান সকলে। ততক্ষণে একাধিক গরুর ডাক তাদের কানে আসতে শুরু করেছে। খবর চাউর হতে সরগোল পড়ে যায় এলাকায়। বাস থামাতেই চক্ষু চড়ক গাছ এলাকার মানুষের। বিলাসবহুল বাসটির প্রতিটি জানালা রঙিন পর্দায় ঢাকা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না কি আছে ভেতরে। দেখা যায় বাসের ভেতরে নেই কোনো যাত্রী, নেই বসার জন্য কোনো সিট, উল্টে সার দিয়ে বাঁধা সারি সারি গরু। এক কথায় গোটা বাস গরুতে ঠাসা। স্থানীয়রা গরু পাচারের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে খবর দিলেন থানাতে। যদিও বাসের চালক বলেছেন কাগজপত্র সবই আছে, কোনো চোরা কারবারের বিষয় নেই। বিহার থেকে নাকি আনা হচ্ছিল গরুগুলিকে। একই সুর বাসের হেল্পারেরও। আইনি বেআইনি যাই হোক না কেন, ভলভো বাসে গরু পরিবহন বেশ অভিনব, তাই না? গোটা শরীরটায় একটি ধাতব সিলিন্ডারের মধ্যে। এক ঝলকে দেখলে একটু চমকে তো উঠতেই হয়। কিন্তু এই সিলিন্ডারটি নিয়ে জীবনের টানা 70টা বছর কাটিয়েছেন পল আলেকজান্ডার। আমেরিকার ডালাসের বাসিন্দা পল হলেন পৃথিবীতে সবচেয়ে বেশি দিন কাটিয়ে যাওয়া পোলিং সার্ভাইভার। মাত্র 6 বছর বয়সে তিনি পোলিং রোগে আক্রান্ত হন। শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, অকেজো হয়ে যায় ফুসফুসও। এই ভয়ানক রোগের কবলে পড়লেও বাঁচতে চেয়েছিলেন পল। তাকে বাঁচাতে ধাতু ফুসফুসের ব্যবস্থা করা হয়। তৈরি করা হয় একটি ধাতব সিলিন্ডার, তার মধ্যেই পলকে থাকতে হতো, শুধু মাথাটি ছিল বাইরে। এই ধাতব সিলিন্ডারের ওজন প্রায় 300 কেজি। পরে অবশ্য আরও উন্নত প্রযুক্তির যন্ত্র বাজারে এসেছিল। চিকিৎসকরা তাঁকে যন্ত্র পাল্টে নেওয়ার কথাও বলেন, কিন্তু রাজি হননি পল। কার্যত এই লোহার সিলিন্ডারের শরীর নিয়ে জীবনের পূর্ণ আস্বাদ নিয়েছিলেন তিনি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি নারী নেতৃত্বাধীন উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। অসমের জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। দুর্ঘটনার তদন্তে কোর্ট অফ এনকোয়ারি গঠন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ সুইজারল্যান্ড কাতারের এবং মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছদিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। রওনা হওয়ার আগে তিনি বলেন, ভারতের কৌশলগত ক্ষেত্রে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল তিনি যৌথভাবে ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী ক্ষেত্রের উদযাপনে এই অনুষ্ঠান হবে। ভারতের স্টার্ট আপগুলিকে বিশ্ববাজারে তুলে ধরতেই এই উদ্যোগ। সফরের পরবর্তী পর্যায়ে আগামীকাল দুদিনের সফরে তিনি স্লোভাকিয়া যাবেন। উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করতে এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সেদেশের ব্রাতিস্লাভায় তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর শ্রী মোদী চলতি মাসের 16-17 G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ানে যাবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা ভারতের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকেই তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। 18 জুন তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 অংশ নেবেন। উত্তরাখণ্ডের দেরাদুনে আজ ভারতীয় সেনা একাডেমিতে 158তম পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে 481 জন নতুন আধিকারিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, ভারতীয় সেনা একাডেমি শৌর্য, সাহস এবং দেশের প্রতি সেবার প্রতীক। মহিলাদের সেনাবাহিনীতে যোগদানের প্রশংসা করে তিনি বলেন, নারী নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দিক।
1: I am specially delighted to see 9 women cadets. This is watershed moment in the history of IMA. It is not only a milestone in the history of India's defense forces, but also an inspiring example of India's march towards women-led development. I am sure that many more women cadets will join the academy.
0: প্রশিক্ষণের অন্তিম পদক্ষেপ পার করে মহিলাসহ 500-এর বেশি ক্যাডেট সামরিক বাহিনীর অফিসার হিসেবে যোগ দেন অনুষ্ঠানে। প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। আবার পড়ছি, অনুষ্ঠানে প্রশিক্ষণ চলাকালীন বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য অফিসার ক্যাডেট বিশাল কুমারকে সোর্স অফ অনার প্রদান করা হয়। অসমের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। রৌরিয়া বায়ুসেনা ঘাটিতে অবতরণের সময় আজ সকালে ওই বিমানটি ভেঙে পড়ে, এরপরই বিমানে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, সেনাকর্মীদের শৌর্য এবং সাহস এবং দেশের প্রতি আত্মত্যাগ সর্বদা গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। এই ঘটনার তদন্তে একটি কোর্ট অফ এনকোয়ারিও গঠন করা হয়েছে। সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করেছে। তিনি বর্তমানে ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। 30 জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ওই দিনই অবসর গ্রহণ করবেন। ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS তর্কশ বর্তমানে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই গতকাল সেসেলসের পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে যুদ্ধজাহাজটি। ভারত থেকে মেরামতির কাজ শেষ করে সেসেলস কোস্ট গার্ডের জাহাজ PS জরোয়াস্টারকে নিরাপদে সেসেলস পর্যন্ত পৌঁছে দিয়েছে INS তর্কশ। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগ ভারত ও সেসেলসের দীর্ঘ

স্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রতিফলন, পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে যৌথ সামুদ্রিক নিরাপত্তা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের সমন্বয় ও কর্মক্ষমতার প্রমাণ বহন করছে এই সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জনবিন্যাসগত পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠকে সভাপতিত্ব করেন এবং সীমান্তবর্তী জেলাগুলিতে জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কমিশনকে নির্দেশ দেন। বৈঠকে তিনি কমিশনকে পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সীমান্তবর্তী এলাকা, মেট্রো শহর এবং শিল্প শহরগুলি সরেজমিনে পরিদর্শন করারও নির্দেশ দেন। এর আগে গত মাসে অবৈধ অভিবাসন ও অন্যান্য অস্বাভাবিক কারণে সৃষ্ট জনবিন্যাসগত পরিবর্তনগুলি পর্যালোচনা করতে এবং মোকাবিলার উপায় বা পদক্ষেপের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, 2047-এর মধ্যে উন্নত দেশের তকমা পাওয়ার লক্ষ্যে ভারতের যাত্রাপথের কেন্দ্রবিন্দু হল কৃষি খামার, মাঠ এবং গ্রাম। সুস্থায়ী কৃষি ব্যবস্থা, উদ্ভাবন ও গবেষণা এই তিনটি ক্ষেত্রকে বিকশিত ভারতের মূল ভিত্তি বলে উল্লেখ করেন তিনি। নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থায়ী কৃষি, ঐতিহ্য প্রযুক্তি এবং সুস্পষ্ট ফলাফল শীর্ষক দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী বিড়লা বলেন, চিরাচরিত জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মিশ্রণ ভারতকে কৃষিক্ষেত্রে বিশ্বের পথপ্রদর্শকের মর্যাদা দিতে পারে। তিনি আরও বলেন, ভারতের কৃষি শুধুমাত্র একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, দেশের সংস্কৃতি, সভ্যতা ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে ইসলামাবাদের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তান সরকার আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। অতীতেও পাকিস্তানের শাসক গোষ্ঠী নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলি রক্ষা করেনি, তাই নতুন করে আলোচনায় কোনো ফল হবে না বলে কমিটির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের মতে এই আলোচনার প্রস্তাব আসলে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাক অধিকৃত কাশ্মীরের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই ইসলামাবাদের প্রকৃত লক্ষ্য বলে তাদের অভিমত। স্থানীয় প্রশাসন বা সরকারের ভূমিকা কমিয়ে সরাসরি ইসলামাবাদ থেকেই অঞ্চলটি পরিচালনা করতে চাইছে পাকিস্তান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বর্তমান আন্দোলন পাকিস্তান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের বালুচিস্তানে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হিংসা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। মানবাধিকার সংগঠন বালুচ ইয়েকজেহতি কমিটি BYC অভিযোগ করেছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এক সাধারণ নাগরিককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং আরও দুজন নিখোঁজ। BYC এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা শুধু আক্রান্ত পরিবারগুলোর জন্যই নয়, গোটা সমাজের জন্য গভীর শোক, আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে বালুচিস্তানের এই ঘটনাসহ বৃহত্তর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠন বালুচ ভয়েস ফর জাস্টিস জানিয়েছে, জোর করে গুম করে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার এবং আইনের শাসনের গুরুতর লঙ্ঘন। পরিবহন মন্ত্রক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাফল্য নিয়ে নাগপুরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়কারি বলেন, সড়ক ও মহাসড়ক মন্ত্রক দেশজুড়ে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 12 বছরে দেশের শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং স্টার্ট আপ ক্ষেত্রে নতুন এক সংস্কৃতি তৈরি করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন নীতির কারণে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আইগোয়াট কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরীক্ষা কর্মযোগী সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল পরীক্ষার নজরদারি প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং অফলাইন পরীক্ষা পরিচালনা আরও মসৃণ ও নিরাপদ করে তোলা। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড কাতারের বিরুদ্ধে খেলবে। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। অন্য খেলায় গ্রুপ সির ম্যাচে নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কো ব্রাজিলের মুখোমুখি হবে, খেলা শুরু হবে রাত 3:30। ধর্মশালায় আজ 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে

0: শেষ পাওয়া খবরে 22 ওভার 1 বলে 8 উইকেট হারিয়ে 183 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 6 দিনের ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আগামীকাল ভারত ইনোভেটসের উদ্বোধন করবেন তিনি। অসমের জোরহাটে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে পড়ে 5 সেনাকর্মীর মৃত্যু। খবর শেষ হলো, একটু পরেই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই রাত 8টায় শুনবেন আন্তর্জাতিক সম্পর্কে পররাষ্ট্রনীতি বিষয়ে বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া ম্যাগাজিন, অনুষ্ঠান উপস্থাপনা নবনীতা রাহা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। রাত 9টায় নজরুল গীতি অসীমা দুবে। 9:15 বাঁশি বাজিয়ে শোনাবেন অশোক বন্দ্যোপাধ্যায়। 9:30 মুখোমুখি রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার নিয়েছেন কাকলি কাঞ্জি। রাত 10টায় অখিল ভারতীয় কার্যক্রমের সঙ্গীতানুষ্ঠান, কর্ণাটকী স্যাক্সোফোন শিল্পী ইউএস প্রসাদ, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। কীর্তন রাত 11টায় শ্যামলী দাসী। 11:10 আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:15 কাহে কাশা, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট। রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীত সিনথেসাইজার বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে।
2: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র 9ম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cation.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
9: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবির। এই কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলা সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যোগ সঙ্গম পোর্টাল চালু করছে সরকার। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে আগামীকাল ভবানী ভবনে হাজিরার নির্দেশ। WBCS প্রিলিমসের জন্য পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল আগামীকাল একটি বিশেষ ট্রেন চালাবে। রবিবার বাতিল থাকা EMU এবং মেমু ট্রেনগুলিও চালানো হবে। মেট্রো রেল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। আসি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামী সোমবার কার্সিয়ঙ্গের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 15, 16, 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এদিকে জনকল্যাণ শিবির কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরে IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষার প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল আইডি asap@wb.gov.in। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্যভবনে বৈঠক করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আগামীকাল ভোরে এই পোর্টালটি খোলা হবে। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার তিনি আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান ত্যাগ নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। 20 জুন গঙ্গাবক্ষে নৌকার উপর যোগাভ্যাসের পরিকল্পনা হয়েছে। 21 জুন প্রধানমন্ত্রী যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোর 5টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। প্রায় 30,000 মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই দিন যোগাসন করতে পারবেন বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন। 51টি সরকারি ITIকে PM সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: যে 51টি সম্পূর্ণভাবে সরকারি ITI আছে, সেই 51টি সরকারি ITIকে আমরা এই PM সেতু প্রকল্পের আন্ডারে আনব। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক।
0: তৃণমূল সরকারের উদাসীনতায় রাজ্যে উন্নয়নের বড় সুযোগ হাতছাড়া হয়েছে বলে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, 2016 সালে কেন্দ্রীয় সরকার রাজ্যের 780টি সেন্সাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে পরিকল্পিত উন্নয়নের সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির সরকারের উদাসীনতায় তা বাস্তবায়িত হয়নি। এর ফলে দ্রুত বেড়ে ওঠা জনপদগুলি আজও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় অর্থ

0: পরিকল্পনা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যকে আধুনিক ও বসবাসযোগ্য নগর ব্যবস্থার পথে এগিয়ে নিয়ে যাবে বলে শ্রমিকবাবু উল্লেখ করেন। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর একটি বেসরকারি স্কুলের গাফিলতিতে মৃত এক ছাত্রের পরিবারের লোকেরা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে সল্টলেকে বিজেপির কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে আয়ুষ কুমার নাথ নামে ওই ছাত্রের মা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর অভিযোগ, স্কুলে গিয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে জেনেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর গত 24 মে তৃতীয় শ্রেণীর ওই ছাত্রটির মৃত্যু হয়। পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনে চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আমপান ত্রাণে 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় আজ FIR দায়ের হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি আজ লিখিত আকারে এই অভিযোগ দায়ের করেন। দাবি করা হয়েছে 2020 সালে আমপান পরবর্তী ত্রাণ বিতরণে বহু পাকা বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিতে তদন্ত শুরু করেছে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির এক ব্যবসায়ী সঞ্জয় সিংহলও এই অভিযোগটি দায়ের করেন। উল্লেখ্য, আজ ভোররাতে অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। একটি জমি সংক্রান্ত মামলায় অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজেই তল্লাশি বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন সব দুর্নীতির ব্যাপারে সুমিত রায় সবকিছু জানতেন।
1: ওর যে অফিসটা, যেটাই ক্যাবাক বলা হয় বা অভিষেকের অফিস বলা হতো বা বলা হয় সেটা ওর বাড়ির অফিস ও গাড়ি ক্যাবাকের অফিস, এগুলো সমস্ত কিছুই তো যা যা হতো দুর্নীতির কাজ বা অন্যায় ইত্যাদি সবই তো থ্রু সুমিত।
0: বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তদন্তে অভিষেক ব্যানার্জিকে আগামীকাল সকাল 10টায় ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্রের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। ভবানীপুরের বাড়ির পাশাপাশি জোকায় মদন মিত্রের পুরনো ফ্ল্যাটেও যান ইডি আধিকারিকরা। পাশাপাশি বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। অযোগ্য ব্যক্তিদের পুরসভায় নিয়োগের জন্য তিনি মধ্যস্থতাকারী মারফত অবৈধভাবে অর্থ সোনা নিয়েছিলেন বলে অভিযোগ। যুবভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। WBCS প্রিলিমস পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল রাঁচি ও হাওড়ার মধ্যে পরীক্ষা স্পেশাল ট্রেন চালাবে। রাঁচি থেকে আজ রাত 9:30 নাগাদ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে এই রেল বিভাগে বাতিল থাকা সবকটি EMU এবং মেমু ট্রেন আগামীকাল চালানো হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে সকাল 8টা থেকে পরিষেবা দেবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে 15 থেকে 17 জুন রাজ্যের প্রতিটি ব্লকে আয়োজিত হবে জনকল্যাণ শিবিরের। সামাজিক সুরক্ষার প্রকল্পে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক, G20 নেতৃত্ব, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে ভারতের ক্রমবর্ধমান ভূমিকা, সব মিলিয়ে দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই বিদেশ নীতি ভারতের অর্থনীতি, বাণিজ্য এবং উন্নয়নের ওপর কতটা প্রভাব ফেলেছে তারই বিশ্লেষণ করতে আজ আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তী। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। এদের সঙ্গে আমরা আলোচনা করব গত ১২ বছরের বিদেশ নীতির সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। তো প্রথমেই আমি অনির্বাণ বাবুর কাছে আসছি। আপনাকে জানতে চাইব যে গত ১২ বছরে এনডিএ সরকারের বিদেশ নীতির সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য কোনগুলো বলে আপনি মনে করছেন?
1: না দেখুন, এই একটা সাফল্য বলে বলা যায় না ওরকমভাবে, কিন্তু আপনি যদি গত ১২ বছরে দেখেন বা খুব স্পেসিফিকভাবে লাস্ট ৫-৬ বছরও দেখেন, ওয়ার্ল্ড ইকোনমি বা ওয়ার্ল্ড পলিটিক্সের ডাইনামিক্সগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা খুব ছোট ছোট করে দেখছি অনেক যুদ্ধ চলছে সারা বিশ্বজুড়ে, এবং সেই যুদ্ধগুলো কিন্তু ক্ষণস্থায়ী নয়। যুদ্ধ একবার শুরু হচ্ছে, যুদ্ধ বহু বছর ধরে চলছে, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সরকারের যেটা মৌলিক কর্তব্য সরকার বারবার বলতো, সেটা হচ্ছে দেশবাসীকে সুরক্ষা দেওয়া এবং তার জন্য সীমান্তটাকে সুরক্ষিত রাখা। এবং এটাতে কিন্তু এই সরকার একদম নন কম্প্রোমাইজিং টোনে আছে। ভারতবর্ষ কিন্তু এখন সারা বিশ্বের কাছে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ সামরিকভাবে শক্তিশালী, আমরা কাউর কাছে মাথা নত করব না।
0: অপারেশন সিন্দুরে সেটা
1: একদমই, এটা তো শুধু পাকিস্তানকে আমরা দেখিয়ে দিলাম যে অপারেশন সিন্দুর, কিন্তু এটার মাধ্যমে আমরা আরও অনেক দেশকে বার্তা দিতে পেরেছি যে আজকে নিজের পায়ে ভারতবর্ষ স্বাবলম্বী হয়েছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে তো বটেই, যে যেখানে ভারতবর্ষকে কিন্তু এখন অন্যরকম চোখে দেখা শুরু হয়ে গেছে সারা বিশ্ব, ইনক্লুডিং আমি বলবো কিছু শক্তিধর দেশ যেরকম আমেরিকা, তারাও কিন্তু এখন ভারতবর্ষকে অন্য চোখে দেখা শুরু করেছে। তার একটাই কারণ যে আমরা সামরিকভাবে শক্তিশালী হয়েছি, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের থেকে আমরা অনেকাংশে উন্নত সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, আমাদের জীবনযাত্রার মান, আমাদের মানুষজনের যদি কোয়ালিটি অফ লাইফ দেখেন, সেই দিক থেকে ভারতবর্ষ সারা বিশ্বের কাছে একটা পরিচিত নাম, এবং সেই কারণেই কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রনেতাদের কিন্তু এখন সারা বিশ্বের রাষ্ট্রনেতারাও অন্য চোখে দেখা শুরু করেছেন, এবং এটাই কিন্তু একটা উল্লেখযোগ্য সাফল্য। এবং এটার জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রককে আমি এর সাফল্য দেব, তাদের মধ্যে একটা ক্লোজ কোঅর্ডিনেশন আছে, একটা সামঞ্জস্য রেখে তারা কাজ করেন। প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন, প্রধানমন্ত্রী কিন্তু তখন বিদেশ মন্ত্রীর কাজও করছেন, তিনি বাণিজ্য মন্ত্রীর কাজও করছেন, তিনি অর্থমন্ত্রীর কাজও করছেন। তার যে মূল উদ্দেশ্য, তিনি যখন আমেরিকাতে গিয়ে মিটিং করছেন বা চায়নাতে গিয়ে মিটিং করছেন, তিনি কিন্তু তার ব্যক্তিগত স্বার্থ দেখছেন না, তিনি দেখছেন এই ১৪২ কোটি ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তিনি যখন একটা মিটিং অংশ নিচ্ছেন, সেখানে ওই ১৪২ কোটি মানুষের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু তিনি ওখানে কাজ করছেন। সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের মানুষের যে অর্থনৈতিক স্বাধীনতা, সেটার জন্যই কিন্তু উনি নিরলসভাবে কাজ করে চলেছেন।
0: এবার আমি অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর কাছে আসি। মৌমিতা, আপনি এই গত ১২ বছরের ভারতের যে বিদেশ নীতির নতুন দিক আমরা দেখেছি, সেখানে সাফল্যের কোন দিকগুলোকে আপনি মনে করছেন?
2: যে কোনো দেশেরই যদি আমরা তার বিদেশ নীতির ৪টে পিলারের কথা আমরা বলি, তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে তার একটা ইকোনমিক ডিপ্লোমেসি, থার্ড হচ্ছে একটা গ্লোবাল ইনফ্লুয়েন্স, এবং চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াসপোরা প্রোটেকশন। এই ৪টের ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে কোনো যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, ন্যাশনাল সিকিউরিটি তো সবার আগ্রেই, আমাদের আগের বক্তাই বললেন যে সেটা এই সরকার সর্বাগ্রে সেই প্রাধান্য দিয়েছে, কিন্তু আমি যেটা একটু বলবো সেটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি। এমন অনেক দেশের সঙ্গে আমরা গত ১২ বছরে চুক্তিবদ্ধ হয়েছি বা সেখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে গেছি, যেখানে হয়তো আমাদের ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল যত, সে তুলনায় আরো অনেকটা বাড়বে, এই আশা আমরা অন্তত ভবিষ্যতে করতে পারি ইকোনমিক ডিপ্লোমেসির দিক থেকে।
0: বিদেশ নীতির ক্ষেত্রে অর্থনীতির
2: একটা উন্নতি, এবং সেখানে শুধু বিদেশ নীতি প্রাধান্য পায়নি, অর্থনৈতিক দিক থেকে কি করে এগিয়ে যাওয়া যায় সেটা একটা প্রাধান্য পেয়েছে। আরেকটা হচ্ছে গ্লোবাল ইনফ্লুয়েন্স, ভারত কিন্তু এখন গ্লোবাল ইনফ্লুয়েন্সারের মধ্যেই কাজ করছে। যে কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো গ্লোবাল যা সমস্যা হচ্ছে, সেখানে ভারতের মতামতের একটা গুরুত্ব রয়েছে, সেটা সব দিক থেকে। এবং আপনি যে অপারেশন সিন্ধু

0: বললেন তাতে যখন ভারত যে মতামতটা দিচ্ছে সেটা কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড হচ্ছে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ডায়াসপোরা প্রোটেকশন। এটা আমাদের যে প্রবাসীরা রয়েছেন, এখন আমরা যে পশ্চিম এশিয়ার যুদ্ধ বলি বা আমেরিকাতে বলি, সব জায়গাতেই তাদের প্রোটেকশনের জন্যও কিন্তু এই সরকার সদর্থক ভূমিকা নিয়েছে।
1: একটু আগে অনির্বাণবাবু, আপনি প্রধানমন্ত্রীর উল্লেখ করছিলেন আমাদের নেতৃত্বের কথা, তো আপনাকে একটু স্পেসিফিক্যালি যদি জানতে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কূটনৈতিক উদ্যোগ ভারতের বৈদেশিক সম্পর্ককে কতটা প্রভাবিত করেছে?
2: আপনি যে কোনো বিজনেস মিটিংয়ে যদি যান, যার সঙ্গে মিটিং করছেন তার যদি একটা সহনশীল মনোভাব, তার যদি একটা ব্যক্তিগত একটা ক্যারিসম্যাটিক একটা পার্সোনালিটি থাকে, আপনি যে কোনো মিটিংকে কিন্তু আপনি সুকৌশলে আপনার দিকে সেই মিটিংয়ের নির্যাসটাকে আনতে পারবেন। সেই দিক থেকে তো প্রধানমন্ত্রীর একটা সাফল্য আছেই, তার ব্যক্তিগত ক্যারিশমা, আমরা যেটা বলি ব্র্যান্ড মোদি, সেটা তো শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও কাজ করে। এবং সেটার জন্য দেখবেন প্রবল শক্তিধর দেশ হিসেবে আমেরিকার কথা আমরা শুনি, তার যিনি রাষ্ট্রনায়ক তিনিও কিন্তু বারবার বলেন আমার ভালো বন্ধু। তো এটা তো একটা ব্যক্তিগত সাহচর্যের উপর ডিপেন্ড করে, আপনার যদি পারস্পরিক মেলবন্ধন হয়, সেখানে যদি আপনার একটা ব্যক্তিগত সম্পর্ক, যদি একটা সুদৃঢ় সম্পর্ক আপনি স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু সেই দেশের হয়ে কথাবার্তা বলাটা আপনার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর একটা কৃতিত্ব আছে, দেশের মধ্যে এবং দেশের বাইরে তার ব্যক্তিগত ক্যারিশমা দিয়ে কিন্তু তিনি অনেককে মনোরঞ্জন করতে পারেন, এবং তাতে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের উন্নতি হয়, এবং সেটা কিন্তু বাড়ি বাড়ি তিনি করে দেখিয়েছেন।
1: মমিতা, আপনার কাছে আসছি নেবারহুড পলিসি নিয়ে, নেবারহুড যে ফার্স্ট পলিসি কথা। ভারতের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি সম্প্রীতি সহযোগিতা বাড়ানোর জন্যই তো এই পলিসিটা নেওয়া হয়েছে, এবং এই নীতির মূল লক্ষ্য দক্ষিণ এশিয়ায় ভারতের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান মজবুত করা। তো সেই লক্ষ্যে এই নীতির বাস্তব সাফল্য ও সীমাবদ্ধতা, এই দুটো জায়গাকে যদি ধরতে চাই আপনি কি বলবেন?
0: প্রথমে বলার যে আমাদের যে প্রতিবেশী, বিশেষ করে আমাদের একদম সীমানার চারপাশেই যারা আছেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, একটু দূরে হলেও শ্রীলঙ্কা, ভারতের সঙ্গে গত 10 বছর ধরেই আমরা দেখেছি একটি ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশের যে টানাপোড়েন শুরু হয়েছে, বা বিশেষ করে শেখ হাসিনার পরে যে অধ্যায়টা, যেখানে ভারত বিরোধিতার একটা ওখানে একটা ঝড় উঠেছিল, একটা বলতে পারতে মোহাম্মদ ইউনিস আসার সবাই যে পর্যন্ত ছিল, যদিও এখন তারিক রহমান আসার পর সেটা কিছুটা সুস্থিত হয়েছে বলা যেতে পারে,
1: নতুন করে
0: পুরনো অবস্থানে চেষ্টা চলছে সেটা। এবং পাকিস্তানের সঙ্গে তো বরাবরই আমাদের যে একটা টানাপোড়েনের সম্পর্ক ছিল, বরঞ্চ আমরা বলতে পারি যে এখনকার এই সরকার অন্তত সম্পর্কটা পাকিস্তানের সঙ্গে রেখেছেন অনেকটা অ্যাগ্রেসিভ সম্পর্ক, আমরা বলতে পারি, মানে সবকিছু আমরা সহ্য করে নেব না এরকম একটা বার্তা,
1: পজিটিভ
0: সদর্থকভাবে অ্যাগ্রেসিভ, মানে সবকিছু অন্যায় আমরা সহ্য করব না। এবং যেটা হয়েছে শ্রীলঙ্কা বা ভুটান বা নেপাল, ইভেন বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের যে টানাপোড়েন চলেছে সম্পর্ক, এর আগেও ছিল মালদ্বীপ, মালদ্বীপের সঙ্গেও আমাদের কিছু সম্পর্কে টানাপোড়েন হয়েছে সেরকম,
1: নেপালেও
0: অস্থিরতা গেছে, এবং সেখানে ভারতকে বিরোধী পক্ষ হিসেবেও কিছু কিছু জায়গায় বলা হয়েছে। কিন্তু
1: আবার শ্রীলঙ্কায় যে পট পরিবর্তন হয়েছে, সেখানেও কিন্তু বাম সরকার ক্ষমতায় এসেছে,
0: কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালোই হয়েছে। এবং এখানে কোন সরকার কোন দর্শনে এলেন সেটা নিয়ে কিন্তু সম্পর্কটা তৈরি হচ্ছে না, সেটা হচ্ছে যে সম্পর্ক আমরা চলে এসেছে সেটা যেই মতাদর্শেরই সরকার আসুক,
1: ভারতের যে ধারাবাহিক
0: সম্পর্ক সেটা মোটামুটি আমরা করে গেছি ওখানে। এবং আমি এটা আরেকটু বলবো, সেটা হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধের পরে এই সমস্ত দেশই কিন্তু ভারতের কাছে সাহায্য চেয়েছে, বাংলাদেশ থেকে মালদ্বীপ, শ্রীলঙ্কা, সবাই, জ্বালানির জন্য নেপাল, সবাই কিন্তু ভারতের থেকে সাহায্য চেয়েছে, ইভেন বাংলাদেশ। আমার মনে হয় সেটা সম্পর্ককে আরোই নিবিড় করে তুলতে পারবে, এবং ভারতের যে লিডারশিপের ব্যাপারটা রয়েছে এখানে সেটাও একটা পজিটিভ দিক।
1: এবারে আমরা একটু সীমান্তের জায়গায় যদি যাই, তাহলে সীমান্তের সবচেয়ে বড় যে জায়গাটা ছিল যে চীন, আমি দুজনের কাছেই আলাদা করে জানতে চাইব যে চীনের সঙ্গে যে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের যে কূটনৈতিক অবস্থান সেটা কতটা কার্যকরী হয়েছে।
2: এই সরকারের কাছে একটা প্রাধান্য পায় সবসময়, সেটা হচ্ছে বাণিজ্য, সীমান্তকে সুরক্ষা রাখবার পরে যেটার উপরে সরকার কাজ করে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, সেটাকে বাড়ানো যায়। আপনি যদি সারা বিশ্বের পরিসংখ্যান দেখেন, এটাকে মানতে হবে যে অর্থনৈতিকভাবে আমেরিকা আছে, তারপরে চীন আছে, তারপরের জায়গাটাতে কিন্তু ভারতবর্ষ যেতে উদ্যত। আপনি দেখবেন এখন ব্রিক্সের উত্থান হয়েছে, যেখানে চীনও আছে, ভারতবর্ষও আছে, রাশিয়াও আছে, আরও অনেক দেশ আছে।

0: হয়েছে, তারা কিন্তু এই বাণিজ্যটাকেই প্রাধান্য দিচ্ছেন। কারণ সীমান্তে গোলাগুলি, সীমান্তে অস্থিরতা, এটা কিন্তু আমার মনে হয় চীনও চাইছে না, ভারতবর্ষ তো চাইছে না। ভারতবর্ষ চাইছে সীমান্তটাকে সুরক্ষিত রাখো, এবং বাণিজ্য বাড়াতে গিয়ে এখন কিন্তু চীন এবং ভারতবর্ষ তারা কিন্তু পারস্পরিক ব্যবসা বাণিজ্য করছে, এবং সেটাতে কিন্তু ভারতবর্ষের বাণিজ্য বাড়ছে। এবং অনেক কোম্পানি আছে সারা বিশ্বের মধ্যে যারা কিন্তু এখন চীন থেকে বেরিয়ে আসছে, চীন থেকে বেরিয়ে ভারতবর্ষে কিন্তু তাদের কারখানা তৈরি করছে। তো ভারতবর্ষ কিন্তু এটা জানে, এবং ভারতবর্ষ কিন্তু চীনকে সমীহ করছে না, কিন্তু চোখে চোখ রেখে সীমান্তেও লড়াই করবে এবং অর্থনৈতিকভাবেও লড়াই করবে, যাতে ভারতবর্ষের কোনোরকমভাবে ক্ষতি না হয়। এবং এখানে ব্রিক্সের উত্থানটার কথা আমি বারবার বলছি, কারণ ডলারের এগেনস্টে একটা নতুন মুদ্রার একটা দরকার ছিল, যেখানে ব্রিক্সের একটা উত্থান হচ্ছে, এবং এটা হয়তো আগামী কয়েক দশক লাগবে, কিন্তু সেটার মূল কারিগর ভারতবর্ষ এবং চায়না। তার জন্য কিন্তু এদের মধ্যে সম্পর্কটা কিন্তু আগামী দিনে আমি বলবো ভালো হবে, খারাপ হবার কোনো সম্ভাবনা নেই।
1: হ্যাঁ মমতা, কিছুদিন আগেই তো আমাদের প্রধানমন্ত্রী চীনে গিয়েছিলেন, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে, তো এই সীমান্ত সমস্যার মধ্যেও ভারত চীন সম্পর্ক একটা নতুন দিকে, এই বিষয়ে আমাদের বিদেশ নীতির কোন দিকটা পরিস্ফুট হচ্ছে বলে আপনি বলবেন?
2: অনির্বাণবাবু তো বলেই দিলেন যে অনেক কোম্পানি আছে যারা চায়না প্লাস ওয়ান এই নীতি নিয়ে ভারতবর্ষে এসে তারা এখানে কলকারখানা তৈরি করছে বা এখানে ম্যানুফ্যাকচারিং সেট আপ তৈরি করছে। আরেকটা হচ্ছে চীন অবশ্যই এখন সেকেন্ড ইকোনমি আমেরিকার পরে, তো ভারতবর্ষের সঙ্গে চীনের ঠিক ওই সম্পর্কটা মানে তিক্ততার সম্পর্ক নয়, আমার মনে হয় দুজনের একটা কমপ্লিমেন্টারি একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে আর কি, যে দুজনেই দুজনের সাহায্য করবে, সেটা ব্রিক্স থেকেই এগোচ্ছে। এবং যেটা হলো যে বিশ্বজুড়ে ডলারের যে প্রাধান্য, ব্রিক্স কিন্তু সেটার বাইরে বেরিয়ে আসছে, এবং এখানে কিন্তু চায়না এবং ইন্ডিয়া দুজনেই সহমত হচ্ছেন যে আমরা ডলারের বাইরে এমন একটা কারেন্সি আমরা চাইছি বা যেখানে যে কারেন্সি দিয়ে এই ট্রেডিংটা করতে পারি। এবং রিসেন্টলি আমরা দেখেছি ইরান থেকে যখন এই জাস্ট যুদ্ধের সময় একটু স্যাংশন উঠেছিল যে তেল নেওয়া যাচ্ছিল, তখন কিন্তু আমরা চাইনিজ কারেন্সিতেও ইরানের সঙ্গে ট্রেড করতে আমরা এগিয়েছি। কাজেই এখন আর মানে চীনের সঙ্গে যে চীন আমার শত্রু এই ব্যাপারটা কিন্তু বিদেশ নীতিতে নেই, আমরা অনেকটা কমপ্লিমেন্টারি একটা জায়গায় এগোচ্ছি, যেটা দুটো অর্থনীতির ক্ষেত্রেই আমরা এগিয়ে।
0: আমি একটুখানি এখানে অ্যাড অন করছি জাস্ট, সব থেকে ভালো লাগছে যেটা, দেখুন আমরা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি দেখেছি ভারতবর্ষ আগে আমরা শুনেছি খুব অর্থোডক্স ভাবে বলতো যে ইনি আমার বন্ধু, ইনি আমার শত্রু দেশ। আজকের দিনে কিন্তু সেই রকমভাবে সরকার দেখছে না ব্যাপারটা। গত 12 বছরে যদি আপনি দেখেন যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ এসছে এই সরকারের, সেই অর্থে কোনো স্টিগমা নেই যে এ আমার বন্ধু, এ আমার শত্রু, সেই সারা জীবন বন্ধু থাকবে, সারা জীবন শত্রু থাকবে। এই সরকার চাইছে যে সীমান্তে তুমি আমার সঙ্গে ঝগড়া করতে এসো না, নেক্সট তুমি বলো কতটা বিজনেস আমার সঙ্গে করবে, যাতে আমার রপ্তানিটাকে বাড়াতে পারি, বিদেশি মুদ্রা যাতে আমার ইনফ্লো হয়, আমার বিদেশি মুদ্রার ভান্ডারটা যাতে সুরক্ষিত রাখা যায়। এবং এটা তো মানতে হবে বাস্তব যে ভারতবর্ষের জ্বালানির প্রায় 85-86% আমরা বিদেশ থেকে আমদানি করি। সরকার কিন্তু যখনই কোনো বিদেশ নীতি নিচ্ছে তখন কিন্তু আগে পাখির চোখ দেখে যে তেলটা আমার সস্তাতে কোনোরকম বাধা বিপত্তি ছাড়া ঠিকমতো আমদানি করতে পারি। এবং তার জন্য দেখবেন আগে আমরা মুষ্টিমেয় কয়েকটা দেশ থেকে তেল কিনতাম, কিন্তু এখন ভারতবর্ষ কিন্তু অনেক দেশের সঙ্গে তেল কিনছে, এক্সপ্লোর করেছে। এই বাণিজ্য মন্ত্রক পীযূষ গোয়েলের নেতৃত্বে তার কিন্তু বিভিন্ন দেশে, এই যুদ্ধ যখন শুরু হলো, যখন হরমুজ প্রণালী বন্ধ হলো, তখন কিন্তু ভারতবর্ষের সরকার থেমেছিল না, বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা বলেছে। এবং ভারতবর্ষ আগে রাশিয়ার থেকে প্রায় 42% তেল কিনছিল এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে, সেখানে যখন রাশিয়ার উপরে এরকম একটা স্যাংশন দেওয়া হলো, তারপরে কিন্তু সরকার আরও অনেক দেশের সঙ্গে কথা বলা শুরু করলো। এবং সরকারের যে বাস্কেট, যে আমরা বলি তেল কিনবার যে টোটাল মিক্সটা যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা সফলতা আছে যে আজকে যুদ্ধের এতদিন পরেও কিন্তু আপনি পেট্রোল পাম্পে গিয়ে ভারতবর্ষের কোথাও দেখবেন না যে গাড়ির লাইন হয়েছে, পেট্রোল পাচ্ছেন না, পেট্রোল নিয়ে ক্রাইসিস হচ্ছে। হ্যাঁ, পেট্রোলের দাম হয়তো বেড়েছে, সেই দামটা ভারতবর্ষের মানুষ তারা কষ্ট করে দিচ্ছেন, কারণ এটা একটা সারা বিশ্বের সংকট, ভারতবর্ষ তার বাইরে নয়। কিন্তু আজকের দিনে জ্বালানির সরবরাহটা কিন্তু আছে। আপনি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে গিয়ে দেখুন, আমার বন্ধুবান্ধবরা ফোন করে জানান, 6-7 ঘন্টা ধরে পেট্রোল পাম্পে গিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে রেশনিং হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষকে এই জ্বালানি সুরক্ষা দেওয়াটাও কিন্তু সরকারের কাছে চ্যালেঞ্জ ছিল, ডেসপাইট ইন্টারন্যাশনাল মার্কেটে

0: ক্রুডের দাম বেড়ে গেছে, অয়েল মার্কেটিং কোম্পানিজগুলোর লোকসান হচ্ছে।
1: ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হবার পর যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এক দীর্ঘ টানা পড়েন, সেই অস্থিরতার পরে কিন্তু আবার সেই চুক্তিটা নিয়ে নতুন করে বসার এবং সেই প্রস্তাবটা এসেছে কিন্তু আমেরিকার দিক থেকেই। এই জায়গাটায় ভারতের বিদেশ নীতি একটা কি সাফল্যের দিক, মমিতা কি বলবেন? প্রথমে
2: এটা তো একটা বড় সাফল্যই, কারণ যখন প্রথম এই টানাপোড়েনটা শুরু হয় এবং আমাদের ওপর প্রথমে 25% ট্যারিফ বসানো হয়, তারপরে আমরা রাশিয়ার অয়েলের জন্য আমাদের আরও 25% হয়ে 50% ট্যারিফে চলে যায়, সেখান থেকে চুক্তিটাকে 19% ট্যারিফে নিয়ে আসা 18% 19%, তো সেটা একটা বড় সাফল্য। এবং আমাদের চারপাশে যে প্রতিবেশীরা আছে তাদের তুলনায় আমরা 18% আমার মতে সেইখানে আপাতত যে এখনো চুক্তির এটা চলছে তাতে এটা আমাদের একটা বড় সাফল্য, এটা বলতেই হবে। ওই যে 50% ট্যারিফের থেকে সেখান থেকে আমরা সরে এসে 18% করেছি, আমাদের নেবাস যে মধ্যে বাংলাদেশ এদের ক্ষেত্রে 19% ট্যারিফ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা তার থেকেও বেটার একটা ট্যারিফে আমরা আসতে পেরেছি, এটা তো একটা বড় সাফল্যই।
0: শুল্ক যুদ্ধের শুরুটা কোথার থেকে? সেটা হচ্ছে ট্রাম্প, তিনিও কিন্তু আদ্যন্ত ব্যবসায়িক মানুষ এবং তার ক্ষেত্রেও তিনি বলতেন মেক আমেরিকা গ্রেট এগেন, কিন্তু চোখে চোখ রেখে আমাদের প্রধানমন্ত্রীও বলেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। উনি চাইছিলেন যে ভারতবর্ষে কৃষিজাত দ্রব্যের বাজারটাকে ধরতে, সেক্ষেত্রে ভারতবর্ষের যারা কৃষক প্রান্তিক মানুষ তারা ক্ষতিগ্রস্ত হতো। সরকার কিন্তু সেই জায়গাতে এই কৃষকদের স্বার্থ রক্ষা করবার জন্য আমেরিকার সঙ্গে সেই শুল্ক যুদ্ধের অবতীর্ণ হলেন এবং আমেরিকা বিভিন্নভাবে ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করেছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বাজারটাকে ওপেন করিনি যাতে ভারতবর্ষের খেটে খাওয়া কৃষক তারা ক্ষতিগ্রস্ত হন, ডেয়ারি ফার্মিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। শুল্ক বাড়িয়েছেন উনি, রাশিয়া থেকে তেল কেনার জন্য পেনাল্টি চার্জ করেছেন, সব কিছু করেছেন, তারপরে কিন্তু নিজেই আবার নমনীয় অবস্থান নিয়েছেন। এবং এটা ভারতবর্ষ আমেরিকার যে বাণিজ্য চুক্তি সেটা হয়তো একটু দীর্ঘায়িত হচ্ছে, তার মধ্যেও কিন্তু ভারতবর্ষ ইউরোপিয়ান ইউনিয়নের স্টেটসগুলোর সঙ্গে কিন্তু বাণিজ্য চুক্তি করে ফেলেছে। মেনে নিতে হবে যে আমেরিকা যত আমরা বৈদেশিক বাণিজ্য করি তার মধ্যে একটা বড় বিজনেস পার্টনার ছিল, কিন্তু আমরা অল্টারনেটিভলি আর কোন কোন দেশের সঙ্গে বাণিজ্য করা যায়, রপ্তানি কোথায় কোথায় বাড়ানো যায়, সরকার কিন্তু সেই মার্কেটগুলোকে এক্সপ্লোর করা শুরু করে দিয়েছে। অল্টারনেটিভ মার্কেটে কিন্তু এখন হয়তো আমেরিকাতে মাল যাচ্ছে না কিন্তু অন্যান্য জায়গায় যাচ্ছে। তার আরেকটা দিক হচ্ছে আমেরিকাতে ভারতবর্ষের জিনিসগুলো না যাওয়াতে আমেরিকার মানুষজনও কিন্তু ক্ষুব্ধ, সেখানে একটা মূল্যবৃদ্ধি হয়েছে এবং সেখানে একটা জনরোষ তৈরি হয়েছে, সেখানকার মানুষ ভারতবর্ষের তৈরি জিনিস অতিরিক্ত দাম দিয়ে কিনছেন সেটা কি আমেরিকার লোক মেনে নেবেন, সেখানেও কিন্তু তারা তাদের রাষ্ট্রনায়কের উপরে চাপ সৃষ্টি করেছেন, যার ফলশ্রুতি আমরা দেখলাম যে আমেরিকা সরকার নমনীয় হয়ে শুল্ক যুদ্ধের থেকে সরে এসে শুল্কটাকে কমিয়েছেন।
2: আর ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর যে এক্সপোর্ট হয় আমেরিকাতে সেটা কিন্তু ওখানকার লোকেরা, বিশেষ করে ইন্ডিয়ান ডায়াসপোরা যারা আছেন তারা কিন্তু ইন্ডিয়ান অরিজিনের যে কোম্পানি তারই জিনিসপত্র বেশি ইউজ করে এবং সেটাও কিন্তু আমেরিকাকে একটা বাধ্য করেছে যে অন্তত ফার্মাসিউটিক্যালসের উপর এখনো কোনো ট্যারিফ না বসানো, এটা একটা। আরেকটা হচ্ছে যেটা উনি বলছিলেন যে ক্রুড অয়েল নিয়ে, যে এই যে বারবার এক্সটেনশন হচ্ছে রাশিয়ার অয়েল, যদিও স্যাংশন কিন্তু বলা হচ্ছে যে এখনো যে সাগরে ভেসে আছে যে ভেসেলগুলো থেকে তেল নেওয়া যাবে, এটাও কিন্তু মানে এটাও ইন্ডিয়ার ক্ষেত্রে মানে ইন্ডিয়ার সঙ্গে একটা পজিটিভ রিলেশনশিপ থাকাতেই কিন্তু ব্যাপারটা আরো হচ্ছে সম্ভব হচ্ছে।
1: এবারে আমরা একটু পূর্বের দিকে আসি, মানে অ্যাক্ট ইস্ট পলিসি। তো এই অ্যাক্ট ইস্ট পলিসি ভারতের অর্থনীতি ও নিরাপত্তা কৌশলে কি ধরনের প্রভাব ফেলছে, অনির্বাণ বাবু যদি প্রথমে বলেন।
0: না আমি বলছি দেখুন, বারবার করে ঘুরে ফিরে যেটা আসছে সেটা হচ্ছে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের যে বৈদেশিক বাণিজ্যের যে প্রভাব সেই প্রভাবটাকে বাড়ানোর চেষ্টা করছে এই সরকার। এবং আপনি যদি দেখেন যে এই রাষ্ট্রনায়কদের চিন্তাধারা সেটা কিন্তু কোনো একটা দেশের মধ্যে বা কোনো একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বিশ্বের একটা উন্মুক্ত বাজার আছে এবং এই সারা বিশ্বের মধ্যে এতগুলো দেশ আছে, সেই দেশের মধ্যে আমরা বলছি যে ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, তো আমাদের এই সব দেশের মধ্যে আমাদের বাণিজ্যের প্রসার ঘটানো, এবং বাণিজ্যের প্রসার ঘটানো মানেই হচ্ছে কূটনৈতিক সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আরও জোরদার করা, সেটা সুচারুরূপে এই সরকার করে যাচ্ছে এবং আগামী দিনেও করবে।
1: এবার একটুখানি আসবো G20 সম্মেলনে সভাপতিত্বে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি শব্দ।

0: দেশে ঘুরে ফিরে এই নেতৃত্বে সভাপতিত্ব পেয়েছে। তো ভারত যে সময় G20 সভাপতিত্ব করেছে তখন আমাদের সাফল্য সম্পর্কে কি বলবেন? আমি মৌমিতার কাছে আসছি।
1: G20 সভাপতিত্ব এটা তো রোটেশনাল একটা ব্যাপার, সেটা প্রত্যেক হবে, কিন্তু এটা হচ্ছে ভারতের যে অ্যাজ আ গ্লোবাল ইনফ্লুয়েন্সার, সেটাই ইকোনমিক্স এর দিক থেকে দেখতে গেলে বা জিওপলিটিক্যাল ইস্যু দিয়েও দেখতে গেলে এটা কিন্তু ভারতকে কিছুটা এগিয়ে রাখছেই। এবং ভারতের এখানে এসে সবাই অন্য যে যারাই পার্টিসিপেট করছেন, শুধু আমি G20 নিয়ে বলবো না, এর আগে ধরুন ব্রিক্স হলো বা অন্য যে পার্টনিগুলোর মধ্যে হচ্ছে, বিশেষ করে গ্লোবাল ফুয়েল যে সেটা নিয়ে ব্রাজিলের সঙ্গে যে ভারত করেছে, এবং এখানে ভারতের অ্যাজ আ ইনফ্লুয়েন্সার মানে গ্লোবাল জিওপলিটিক্সে ইনফ্লুয়েন্সার, সেটা একটা বড় কথা। বিশেষ করে এই এখন যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে আমরা আছি, সেই ক্রাইসিসে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ভারতের মতামত গুরুত্ব পাচ্ছে। আমরা যখন এটা নিয়ে বলছি যে গ্লোবাল ফুয়েল ক্রাইসিস হোক বা এর আগে যে খাদ্য সংকট যদি না হয় কোনো দেশের ক্ষেত্রে, সেই যে সাহায্য করা, সেগুলোর ক্ষেত্রে ভারতের তো একটা গ্লোবাল ইনফ্লুয়েন্স রয়েছেই এদিক থেকে।
0: এরপরে যেটা আমরা দেখছি, ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়া এই চারটি দেশের যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড, এখন এই যে কোয়াডে ভারতের ভূমিকা যেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ বলে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে, এই দিকটা একটুখানি বলুন।
1: প্রথম তো একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ভারতের এখানে একটা গুরুত্ব বাড়ছে, মানে চারটে যে দেশ বলা হচ্ছে সেগুলো সবকটাই হচ্ছে আমরা বলি ডেভেলপ নেশনস, এবং সেখানে ভারত হচ্ছে ডেভেলপিং নেশনস হিসেবে পার্টিসিপেট করছে, সেটা একটা। এবং ওই যে পারস্পরিক সম্পর্কে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আফ্রিকা থেকে আমেরিকা এই অবধি আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে জায়গাটা সেটাও কিন্তু অনেক বেশি সহজে, সেই ম্যারিটাইম ট্রান্সপোর্টটা অনেক বেশি ফেসিলিটি পাচ্ছে এবং সেখানে বাধা বিপত্তির ব্যাপারটা অনেকটা কমছে আর কি এটা। আর ইউএসএ বা অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে আমাদের যে একটা সুসম্পর্ক যে রয়েছে সেটাও কিন্তু এর থেকে প্রমাণিত হচ্ছে। এবং এটা হচ্ছে ভারতের একটা মানে গ্লোবাল ইনফ্লুয়েন্সার হিসেবে যে ভারতের একটা রেপুটেশন থেকেও কিন্তু এটা বাড়াচ্ছে
0: মানে বিশ্বের মানে ভারতের ভূমিকার গুরুত্বের আরেকটা পালক বলতে পারি। খুব অল্প সময় আছে, আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে হবে। হচ্ছে গ্লোবাল সাউথের মুখপাত্র হিসেবে ভারত নিজেকে প্রতিষ্ঠা করতে কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন?
2: না, সেটা তো দেখুন, ভারতবর্ষে যদি আপনি বারবার করে আমি বলছি যেটা, সেটা যে ভারতবর্ষের যে ভিজিবিলিটি সেটা কিন্তু সারা বিশ্বের কাছে আজকে সমাদৃত। এবং ভারতবর্ষ দিদি যেটা বলছিলেন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, এবং ভারতবর্ষের যে সার্বিক উন্নয়নের চেহারা সেটাও বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছে। ভারতবর্ষে হয়তো দেখুন অর্থনীতিতে আমি বলবো পুরোটাই মসৃণভাবে চলছে সেটা নয়, আর ডাইনামিক্স অনেক রকম আছে, অনেক চ্যালেঞ্জেস আছে, কিন্তু তারপরও বিশ্বের দরবারে ভারতবর্ষের যে ছবিটা সেই ছবিটাকে এতটাই উজ্জ্বল করে তুলে ধরা হচ্ছে, এটাও কিন্তু একটা আমি বলবো স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজিতে কিন্তু সরকার সফল হচ্ছে, এবং তার জন্যই কিন্তু ভারতবর্ষ ওই কোয়াডে বলুন বা বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের যে ভিজিবিলিটি সেটা স্ট্রং থেকে মানে স্ট্রংগার হচ্ছে।
0: এর সঙ্গে যদি জুড়ে নিই আমরা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেগুলো বিভিন্ন দেশের সঙ্গে তৈরি হয়েছে, যেমন নিউজিল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হয়েছে, ব্রাজিলের সঙ্গে ক্রুড অয়েল নিয়েও চুক্তি হচ্ছে,
1: এটা তো একটা বড় পজিটিভ দিক। বিশেষ করে যে FTA গুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট গুলো হচ্ছে, এবং এটার মধ্যে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউকের সঙ্গে যে ডিলটা হয়েছে, এটা কিন্তু ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে আগে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া যাদের সঙ্গে আমরা কম্পিট করতে গেলে আমাদের ট্যারিফ দিয়েই আমরা অনেকটা আমাদের জিনিসের দাম বেড়ে যেত, বাংলাদেশ বা ইন্দোনেশিয়া এইসব জায়গায় হতে 0% ট্যারিফ, ভিয়েতনাম 0% ট্যারিফ দিয়ে ওদের তাদের জিনিসগুলো এক্সপোর্ট করতো, আমাদের সেখানে 18% দিতে হতো। এখন ফ্রি ট্রেড এগ্রিমেন্টে বিশেষ করে পোশাক আশাক এবং লেদার গুডস যেগুলো আছে সেগুলোই, এগুলো সবই আমি 0% আমরা নামিয়ে আনতে পেরেছি। এটা কিন্তু ভারতের অর্থনীতির ক্ষেত্রেও একটা বড় দিক, কারণ এগুলো সবই লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রি, ফলে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা বড় জায়গা এখানে খুলে দিচ্ছে।
0: তারপরে ধরুন আফ্রিকান ইউনিয়ন আফ্রিকান দেশগুলোর সঙ্গেও তো সফটওয়্যার এবং অন্যান্য বিষয় নিয়ে আদান প্রদান,
1: এটার AI নিয়ে এত কথা হচ্ছে, সেখানেও কিন্তু ইন্ডিয়ার বিশেষ করে ব্রাজিলের সঙ্গে বায়োফুয়েল স্ট্র্যাটেজি ছাড়াও AI এবং ডিফেন্স নিয়েও কিন্তু অনেক বেশি কথা হচ্ছে, মানে সেই এগ্রিমেন্টটাও হচ্ছে। যদিও আমাদের ব্রাজিলের সঙ্গে অনেক দিনের সুসম্পর্ক, কিন্তু 2020 পর থেকেই বলতে পারে যে এই সম্পর্ক আরোই বাড়ছে, এবং যেটার জন্য ব্রাজিলে এখন E30 ফুয়েল চলে ওদের ওখানে, ফলে সেই টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা হয়তো আমাদের দেশে আসলে, আমরা যখন এখন E20 যেটা ইথানল 20%,

0: সেটা হয়তো ভবিষ্যতে আমরা 30% দিকেও নিয়ে যেতে পারবো যদি কারিগরিটা আমরা পেতে পারি ব্রাজিলের থেকে।
1: একদম শেষ পর্যায়ে এসে দুজনের কাছেই জানতে চাইব, আগামী দশকে ভারতের বিদেশ নীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুবিধেগুলো বা সুযোগগুলো কি কি আসছে।
2: ভারতবর্ষের সরকার একটা কথা বারবার করে বলেন, সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত। দেখুন, ভারতবর্ষ যখন কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে, একটা জিনিস মাথায় রাখবেন যে ভারতবর্ষ কিন্তু আবার বলছে আত্মনির্ভর হোক ভারত। ভারত আমদানিটাকে কমাতে চাইছে এবং বিভিন্ন দেশ কিন্তু চাইছে ভারতবর্ষে তাদের জিনিসটাকে বিক্রি করতে। ভারতবর্ষ কিন্তু সেখানে কোনটা আমাদের দেশে উৎপাদন করলে আমাদের দেশে বেকারত্ব কমবে, আমাদের দেশে সস্তায় তৈরি হবে, সেটার চেষ্টা করছে। এবং এইটা কিন্তু সরকার মানে আমি বলবো ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে করছে, এবং এটা কিন্তু আগামী দিনে আরও প্রসার ঘটবে এবং এক্সপোর্ট যেটা সেই এক্সপোর্টটাও কিন্তু আগামী দিনে বাড়বে।
1: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে মৌমিতা কি বলবেন?
0: অনির্বাণ বাবু যেটা বললেন, আমি সেটার সঙ্গে একটু যোগ করব যে এই যে উনি বললেন যে আমদানিটাকে কমানো রপ্তানিটাকে বাড়ানো, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস এমন আছে যে আমরা রপ্তানি করতে বাধ্য। যেমন আমরা 85-86% আমরা ক্রুড অয়েল আমাদের আমদানি করতেই হয়, কিন্তু সেই সঙ্গে সঙ্গেও যেটা ভারতবর্ষ করছে যে PLI স্কিম, প্রোডাক্টিভিটি লিঙ্কড চেইন ইনসেন্টিভ গুলো দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এক্সপোর্ট, বিশেষ করে যে অ্যাসেম্বল করা যে ফোন, যেটা আমাদের ইন্ডিয়া থেকে যে অ্যাসেম্বল করা ফোনও সব যাচ্ছে আমেরিকাতে চলে যাচ্ছে যেগুলো, এবং এই জায়গাটা একটা পজিটিভ একটা ব্যাপার তো আছেই এখানে। আরেকটা হচ্ছে যে ক্রুড অয়েলের সঙ্গে যে সম্পর্কটা, সেটা হচ্ছে UAE-র সঙ্গে জাস্ট এই মে মাসেই যে আমরা যে চুক্তিটা করলাম, সেটা একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে, তার থেকে আমরা প্রায় 40% LPG আমরা আনতে পারবো, এবং সেটা হচ্ছে ওই স্ট্রেট অফ হরমুজকে বাদ দিয়ে গালফ অফ ওমানে ওদের যে ফুজিরা বলে যে বন্দরটা আছে সেখান থেকে এখানে এটা আসবে, এবং 2027-এর এপ্রিল থেকেই হয়তো এটা শুরু হয়ে যাবে। এইটা কিন্তু আমাদের যে ক্রুড অয়েলের ওপরে আমাদের যে ডিপেন্ডেন্সি, তাতে যে গ্লোবাল পলিটিক্সের বা জিও পলিটিক্সের মধ্যে গেলে যে গণ্ডগোলটা হলে আমরা যে হাহাকারের মতো একটা ব্যবস্থা হয়ে যেতে পারে বা দাম বেড়ে যাচ্ছে, সেটা কিছুটা পরিমাণ আমাদের অনেকটাই কম থাকবে। প্লাস চ্যালেঞ্জের মধ্যে যেগুলো আছে হচ্ছে আমাদের যে মানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে সম্পর্ক এবং তাদের সঙ্গে চায়নার হেল্প নিয়ে তারা যে ইনফ্রাস্ট্রাকচার বা ডেভেলপমেন্ট করছে, সেটা ইন্ডিয়ার দিক থেকে একটা চ্যালেঞ্জ আসছে। বিশেষ করে মানে ব্রাজিলের সঙ্গে আমরা চুক্তি করতে যাচ্ছি সমস্ত কিছুই, কিন্তু ব্রাজিলের অন্যতম বড় পার্টনারই হচ্ছে চায়না, ফলে সেইগুলোতে ব্রাজিল বা এইসব জায়গাগুলোতে আমরা যে এক্সপোর্ট করার যে লক্ষ্যমাত্রাগুলো ধরছি সেটা কতটা সাকসেসফুল হবে সেটা হয়তো ভবিষ্যতের একটা ব্যাপার, কিন্তু আমরা আশাবাদী যে হয়তো আমরা সেগুলো ওভারকাম করেই ভারতের অর্থনীতিকে আরোই বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর
1: আমরা আলোচনা করছিলাম গত 12 বছরে আমাদের ভারত সরকারের বিদেশ নীতি, তার সাফল্য, আগামী দিনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা। যেটা উঠে এলো যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি নিরাপত্তা, তার সঙ্গে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিজেদের বিদেশ নীতিতে স্থির থেকে সীমান্তের সুরক্ষাকে আরও সুদৃঢ় করে বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বন্ধুত্ব বজায় রেখে কি করে আমাদের দেশের মানুষকে আরও ভালো রাখা যায়, আমাদের দেশের মানুষের চাহিদাকে পূরণ করা যায়, কর্মসংস্থান বজায় রাখা যায়, পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্কও তৈরি করা যায়, এই লক্ষ্যে আমাদের দেশ কিভাবে কাজ করছে এবং আগামী দিনে কি ধরনের সম্ভাবনা তৈরি করতে পেরেছে। আমাদের আজকের আলোচনায় ছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তী। দুজনকেই আকাশবাণী এবং আমাদের শ্রোতা বন্ধুদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবার নমস্কার জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।
3: শুনলেন কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা, বিদেশ নীতিতে ভারতের সাফল্য এবং আগামী দিনের চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং অধ্যাপক মৌমিতা চক্রবর্তীর সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।

এখন স্পোর্টস এক্সট্রা টাইম, এ সপ্তাহের বিভিন্ন খেলার খবর। সঙ্গে থাকছি আমি নবনীতা রাহা। আগামী বছর অনুষ্ঠিত হবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ, তা আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায়। সেই বিশ্বকাপ কবে শুরু হবে এবং কবে শেষ হবে তা প্রকাশ্যে এসেছে। আগামী জুলাই মাসে এডিনবরায় বার্ষিক সাধারণ সভা রয়েছে আইসিসির, সেখানে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে আগামী বছর একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ শুরু হবে 4 অক্টোবর, শেষ হবে 21 নভেম্বর, অর্থাৎ দেড় মাসের উপর বিশ্বকাপ চলবে। দক্ষিণ আফ্রিকাতে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ হওয়ার কথা, 54টি ম্যাচের মধ্যে 41টি হবে দক্ষিণ আফ্রিকায়। জিম্বাবুয়ে 8 থেকে 10টি ম্যাচ আয়োজন করবে, নামিবিয়ায় হবে 3টি ম্যাচ। 2003 সালে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, তারপর 2007-এ টি-20 বিশ্বকাপ হয়েছিল। 20 বছর পর দক্ষিণ আফ্রিকায় বড় মাপের কোন ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। মাঝে 2009-এ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2023-এ মহিলাদের টি-20 বিশ্বকাপ আয়োজিত হয়েছে ওই দেশে। আগামী বছরের বিশ্বকাপ 14টি দেশের হবে, 7টি দেশকে 2টি ভাগে ভাগ করা হবে। 2 গ্রুপের সেরা 3টি দল সুপার 6 পর্বে খেলবে। শুরু হয়ে গিয়েছে আফগানিস্তান সিরিজ। এই সিরিজ দিয়েই আগামী বছরের একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ভারত। তার আগে ভালো খবর পেয়ে গিয়েছেন শুভমান গিলরা। আইসিসির ক্রমতালিকায় 1 নম্বর একদিনের দল হয়েছে ভারত, শীর্ষস্থান ধরে রেখেছে তারা। টি-20তেও ভারত 1 নম্বরে, টেস্ট ক্রমতালিকায় 3 নম্বরে রয়েছে ভারত, অর্থাৎ 3টি ফরম্যাটের মধ্যে 2টিতে 1 নম্বর স্থানে রয়েছে গৌতম গম্ভীরের দল। ভারত এর আগেও 1 নম্বরেই ছিল, আইসিসির নতুন ক্রমতালিকাতেও 1 নম্বরেই রয়েছে তারা, তবে পয়েন্ট কমেছে। আগে ভারতের পয়েন্ট ছিল 119, নতুন তালিকায় তা হয়েছে 118। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ছিল 111, তা বেড়ে হয়েছে 113, অর্থাৎ যেখানে দু দলের মধ্যে 8 পয়েন্টের তফাত ছিল সেটাই এখন কমে হয়ে গিয়েছে 5 পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে গতবারের একদিনের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। প্রথম দশে একটি বদল হয়েছে, পাকিস্তানকে টপকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। 4 নম্বরে এখন উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা, আর 5 নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। 6 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 7-এ রয়েছে আফগানিস্তান, 8 নম্বরে ইংল্যান্ড, 9ম স্থানে রয়েছে বাংলাদেশ, 10 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। গত বিশ্বকাপে টানা 10টি ম্যাচ জিতে ফাইনালে উঠে হেরে গিয়েছিল ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল, সেই স্বপ্ন পূরণ করতে চান বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এখন শুধু একদিনের ক্রিকেটে খেলেন তারা। শুভমান গিলের নেতৃত্বে আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরু করে দিতে চান কোচ গম্ভীর।

ক্রিকেটে শীর্ষ স্থান হারালেন জো রুট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা টেস্ট ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে দু ধাপ নেমে গিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার। এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের একদিনের দলের অধিনায়ক হ্যারি ব্রুক। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার সুবাদে ক্রমতালিকায় এগিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিলও। ইংল্যান্ড নিউজিল্যান্ডের প্রথম টেস্ট এবং ভারত বনাম আফগানিস্তান টেস্টের পর নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে ICC। লর্ডসে ব্যর্থতার জন্য শীর্ষস্থান হারিয়েছেন রুট, তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ব্রুক এক ধাপ এগিয়ে শীর্ষে চলে এসেছেন। এক ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল, ক্রমতালিকায় আট নম্বরে রয়েছেন তিনি। দু ধাপ এগিয়ে টপকে গিয়েছেন যশস্বী জয়সওয়ালকে। যশস্বী এখন এক ধাপ নেমে ৯ নম্বরে রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে না খেললেও টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন যশপ্রীত বুমরা। প্রথম দশে ভারতের আর কেউ নেই, একই কথা প্রযোজ্য রবীন্দ্র জাডেজার ক্ষেত্রেও। আফগানিস্তানের বিরুদ্ধে না খেলেও টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায়

ফিফা বিশ্বকাপ মানেই রেকর্ডের ছড়াছড়ি। সেখানে এবার মেসি, রোনাল্ডো, এমবাপেদের কোন কোন রেকর্ড ডাকছে একটু শুনে নি। পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ক্রোয়েশিয়ার হয়ে লুকা মদ্রিজের একটি রেকর্ডের দখল নেওয়ার সুযোগ কিন্তু আছে এবারের বিশ্বকাপে। সেটি হলো সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল পাওয়া। বিশ্বকাপের নকআউট পর্বে এদের কেউই এর আগে অবশ্য গোল পাননি। এর আগে রোনাল্ডোরই স্বদেশীয় পর্তুগালের পেপের দখলে ছিল এই রেকর্ড। 2022 বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের হয়ে 39 বছর 238 দিন বয়সে গোল করেন পেপে। সেটাই বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসেবে তার রেকর্ড। এবার সেই রেকর্ড হুমকির মুখে পড়েছে। রোনাল্ডো 41 বছর বয়সে এবং মদ্রিজ 40 বছর বয়সে খেলবেন বিশ্বকাপ। 2002 থেকে 2014 পর্যন্ত টানা 4টি বিশ্বকাপে খেলেছেন জার্মানির প্রাক্তন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে। 16টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ক্লোজে খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচেও জয় পেয়েছিলেন। 24টি ম্যাচে রয়েছে তার 17টি জয়। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বেই তার রেকর্ড নিজের করে নিতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। গত বিশ্বকাপ পর্যন্ত তার ঝুলিতে রয়েছে 26টি ম্যাচে 16টি জয়। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। সুতরাং ক্লোজের রেকর্ড এবার মেসির পক্ষে ভাঙা এক প্রকার নিশ্চিত বলাই যায়। রোনাল্ডো নাজারিওর দেশ ব্রাজিলে আয়োজিত 2014 বিশ্বকাপে তার সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন মিরোস্লাভ ক্লোজে। মোট 4টি বিশ্বকাপে খেলে তার গোল সংখ্যা 16। ক্লোজের সেই রেকর্ড এবার হুমকির মুখে। এখনো পর্যন্ত 13টি গোল নিয়ে তার রেকর্ড ভাঙার সবচেয়ে কাছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। 12টি গোল নিয়ে তারপরেই রয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। হ্যারি কেন, নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা 8টি করে।

down. গ্যাব্রিয়েল বাতিস্তুতাই একমাত্র খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপে হ্যাট্রিক করেছিলেন, 1994 বিশ্বকাপে গ্রিস এবং 1998 বিশ্বকাপে জামাইকার বিপক্ষে। এ পর্যন্ত বিশ্বকাপের এক আসরে হ্যাট্রিক করা হ্যারি কেন, কিলিয়ান এমবাপে, সের্জিও রামোস এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার তার রেকর্ড ভেঙে দিতেই পারেন। এছাড়া 2022 বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করা এমবাপে আগামী বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচেও হ্যাট্রিক করতে পারলে গার্ড মুলার এবং স্যান্ডার ককসিসের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা দুটি ম্যাচে হ্যাট্রিক করার গৌরব অর্জন করবেন। মুলার 1970 বিশ্বকাপে মেক্সিকোতে এবং স্যান্ডার 1954 বিশ্বকাপে সুইজারল্যান্ডে পরপর দু ম্যাচে হ্যাট্রিক করেছিলেন। ফিফা বিশ্বকাপে এখনো পর্যন্ত কখনোই মুখোমুখি হননি লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কারণ পর্তুগাল এবং আর্জেন্টিনা কখনো বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে খেলেনি। তবে এবারের বিশ্বকাপে সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তিনটি সম্ভাবনা রয়েছে যার কোনো একটি মিলে গেলেই রোনাল্ডো এবং মেসিকে বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি দ্বৈরথে দেখা যেতে পারে। একসময় স্পেনের লিগে নিয়মিত মেসি রোনাল্ডো দ্বৈরথ দেখা যেত, এখন আর তারা কেউই ইউরোপের ক্লাবে নেই। এবার বিশ্বকাপের আসরে আবার মুখোমুখি হতে পারেন দুই মহারথী। যদি আর্জেন্টিনা গ্রুপ জে থেকে এবং পর্তুগাল গ্রুপ কে থেকে শীর্ষস্থান পায় তাহলে দুই দেশ প্রতিযোগিতার একই অর্ধে থাকবে, এবং যদি দুই দেশই রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 এর ম্যাচ জেতে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের। এছাড়া যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল দু দেশই গ্রুপের রানার আপ হয় তাহলেও প্রতিযোগিতার সূচি অনুযায়ী আরো আগেই দেখা হতে পারে মেসি রোনাল্ডোর, সেক্ষেত্রে রাউন্ড অফ 16 দেখা হয়ে যাবে দু দেশের। যদিও দু দেশের গ্রুপের বাকি প্রতিপক্ষ যারা তাতে এই পরিস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা খুব কম। যদি

এবং পর্তুগালের মধ্যে কোনো একটি দেশ গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং অপর দল গ্রুপে রানার আপ হয়, তাহলে দু দেশ দুই অর্ধে চলে যাবে। সেক্ষেত্রে ফাইনাল ছাড়া মেসি রোনাল্ডোর দেখা কিন্তু হবে না।

একটি ম্যাচে তিন তিনটে লাল কার্ড, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা গেল নাটক। দক্ষিণ আফ্রিকার দুজন ফুটবলার লাল কার্ড দেখলেন, মেক্সিকোর একজন দেখলেন লাল কার্ড। দক্ষিণ আফ্রিকাকে 2-0 হারিয়ে বিশ্বকাপ শুরু করলো মেক্সিকো। তবে উদ্বোধনী ম্যাচে যে রকম ফুটবল প্রত্যাশা করা হয়েছিল তা কিন্তু দেখা গেল না। হয়তো ফিফা র্যাঙ্কিং এ কিছুটা নিচের দিকে থাকা দল বলেই আকর্ষণীয় ফুটবল দেখা গেল না, দু দলের মধ্যেই সেই ঝাঁঝের অভাব ছিল। তবে মেক্সিকোর খেলোয়াড়দের দাপট গোড়া থেকেই বেশি ছিল, শেষ পর্যন্ত তারাই জিতেছে। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের রেফারি উইল্টন সাম্পাইওর একাধিক সিদ্ধান্ত বিতর্কিত হয়ে থাকবে। এই প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনজন ফুটবলারকে লাল কার্ড দেখানো হলো। 2006 সালের পর্তুগাল বনাম নেদারল্যান্ডস ম্যাচের পর এই প্রথম বিশ্বকাপের একটি ম্যাচে এতজন লাল কার্ড দেখলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন গিলবার্তো মোরা। মেক্সিকোর 17 বছর বয়সী মিডফিল্ডার ভেঙে দিলেন 96 বছরের রেকর্ড। তিনিই এখন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের কনিষ্ঠতম বিশ্বকাপার। প্রথম সারির অনেক দলের ঘুম কেড়ে নিতে পারে দক্ষিণ কোরিয়া। চেকিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই তা বুঝিয়ে দিলেন সং হিউং মিনেরা। তবে সুযোগ নষ্টের প্রদর্শনী বন্ধ করতে হবে এশীয় ফুটবলের অন্যতম সেরা শক্তিকে। চেকিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-1 ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেন কোরীয়রা। দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়া ম্যাচের প্রাণ ফেরে দ্বিতীয়ার্ধে, তখনই হয়েছে 3 গোল। প্রথমার্ধে কোরীয়দের একের পর এক সুযোগ নষ্ট আর চেকিয়ার পরিকল্পনাহীন খেলা ফুটবল প্রেমীদের হতাশা বাড়িয়েছে। তবে ম্যাচের প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। বিশ্বকাপের প্রথম দিন দুটি ম্যাচেরই ফলাফল পাওয়া গিয়েছিল। তৃতীয় ম্যাচ অবশ্য গতকাল রাত্রে ড্র হয়েছে। টরন্টো স্টেডিয়ামে আয়োজক দেশ কানাডা 1-1 গোলে ড্র করেছে বসনিয়া এবং হার্জেগোভিনার বিরুদ্ধে। তবে গোটা ম্যাচে কানাডা যা খেলেছে তাতে ম্যাচে 3 পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল তারাই। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকে কানাডার দাপট ছিল বেশি, বসনিয়ার তুলনায় অনেক বেশি আক্রমণ করছিলেন তারা, সুযোগ নষ্টের পরিমাণও ছিল বেশি। কিন্তু ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে মাত্র 21 মিনিটে গোল দিয়ে দেয় বসনিয়া। আচমকা গোল খেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায় কানাডা। গোটা স্টেডিয়াম তখন শান্ত। গোল হজম করেও কানাডার সুযোগ নষ্টের প্রবণতা কমেনি। 79 মিনিটে অবশেষে সমতা ফেরায় কানাডা। বিশ্বকাপের আয়োজক হিসেবে প্রথম থেকে নানা বিতর্কে জড়িয়েছে আমেরিকা। ফুটবলাররা সেসবের দিকে না তাকিয়ে নিজেদের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। তার ফল মিলল বিশ্বকাপের প্রথম ম্যাচেই। প্যারাগুয়েকে 4-1 ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতা শুরু করলো মরেসিও পোচেতিনোর দল। দেখে বোঝা গেল এবারের আমেরিকা আগের চেয়ে অনেক আলাদা, আত্মবিশ্বাসী, আগ্রাসী। প্রথমার্ধে 0-3 ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা বাড়ায় প্যারাগুয়ে। প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করে, মাঝমাঠে আমেরিকার দাপট তাতে কিছুটা কমে। 73 মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান মরিসিও। গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় আমেরিকা। সুফলও পায় বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগে আমেরিকার চতুর্থ গোলে জয় নিশ্চিত হয়।

0: খেলার সঙ্গে চলচ্চিত্রের যোগাযোগ বহুদিন ধরেই, বহু অভিনেতা অভিনেত্রী যুক্ত খেলার সঙ্গে। তেমনই এক অভিনেত্রী মুনমুন সেন, খেলার সঙ্গে তার আত্মিক যোগাযোগ, বিভিন্ন খেলার প্রতি রয়েছে তার আনুগত্য, এসব কিছু নিয়েই তিনি কথা বলেছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরার সঙ্গে।
1: শ্রোতা বন্ধুরা, আজ আকাশবাণীর ক্রীড়াঙ্গনে স্পোর্টস এক্সট্রা টাইমে আমরা শুনব এমন একজন ব্যক্তিত্বের কথা যিনি হয়তো ক্রীড়া জগতের সঙ্গে সেইভাবে যুক্ত নন, কিন্তু রাজনীতি থেকে শুরু করে চলচ্চিত্র এক ডাকে

0: যার কথা মানুষ জানেন চেনেন, সেই মুনমুন সেন আজ আমাদের আকাশবাণীর ক্রীড়াঙ্গনে স্পোর্টস এক্সট্রা টাইমে এই খেলার ক্ষেত্রে। প্রথমেই আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
1: অনেক ধন্যবাদ, আর আপনার সবাইকে আমার নমস্কার।
0: আপনার সঙ্গে একদম আত্মিক যোগাযোগ আকাশবাণীর, সেই ফেলে আসা দিনগুলোকে কি কোনোভাবে মিস করেন?
1: হ্যাঁ, কেন, অনেক রকমের। আমি স্কুলে পড়িয়েছি, একটা ম্যাস কমিউনিকেশন সেন্টারে চাকরি করতাম, আপনাদের কাছে গেছি, বিবিসিতে ইন্টারভিউ দিয়েছি লন্ডনে। অবাক হয়ে গেছিলাম স্ট্রাকচারটা দেখে, যে এখান থেকে চার্চিল ওয়ারের শেষটা অ্যানাউন্সমেন্ট করেছিল। তো অল ইন্ডিয়া রেডিওর কাছে তো আই এম গ্রেটফুল যে আমাকে ডেকেছিল। হয়তো হালকা প্রোগ্রামে গেছি মাঝে সাঝে, কিন্তু ওয়াইসি গুপ্তার প্রোগ্রামটা রোববার দিনে খুব পপুলার ছিল ইংরেজি গানের। তো ওয়াইসির কাছে শিখলাম, আমি যেতাম, আমাকে সেট করে দিত, আর উনি ভেতর থেকে আমাকে প্রশ্ন করতেন আর গানগুলো চালাতাম। সো আবার যখন ও ডাকলো আমায় যেতে রিসেন্টলি, সেটাও আমার কাছে একটা গর্বের কথা।
0: এবার চলে আসি একদম ক্রীড়াঙ্গনের আঙিনায়। খেলাধুলার সঙ্গে আপনার হয়তো সেইভাবে যোগাযোগ নেই, কিন্তু আপনাকে অনেক সময় দেখা গেছে খেলার মাঠে, খেলা দেখতে ভালোবাসেন, খেলার ক্ষেত্রে উপস্থিত থাকতে ভালোবাসেন। তাই জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো থেকে আপনার সেই ধরনের কোনো একটা স্মৃতি খেলার মাঠে, যেটা এখনও আপনার মনকে নাড়া দেয়?
1: অ্যাগেন, আমার ভ্যালিউজ একটু অন্যরকম বলে আমার স্বামী ফ্যামিলি কুচবিহার কাপটা দিত এখানের ঘোড়ার রেসের সময়। তো ওর পাশে দাঁড়িয়ে ওর ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করা, ওর ফ্যামিলি কাপটা দেওয়া আমার কাছে খুব বড় একটা ব্যাপার ছিল। তো আমার রায়মাও দিয়েছে, আমার ছোট রিয়া দিয়েছে কিনা আমি ঠিক জানি না। ওটা ছাড়া কিশোর ভিমানিকে চিনতেন নিশ্চয়ই, ওনার নাম মনে আছে। তো উনি আমাদের অনেক প্লেয়ার্সের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন, ইমরান খান, কপিল দেব, ভীষণ সিং বেদি আমার খুব প্রিয়। এরকম অনেক ক্রিকেটার্সরা কলকাতায় আসলে আমাদের বাড়িতে আসতো, ওপেন হাউস। আমার স্বামী সবাইকে, আমি কিছু করতাম না, আমি হয়তো ইন বিটুইন দেখা হলো চলে এসো বাড়িতে, কিন্তু আমার স্বামী খুব ভালোবাসতো ওদের হোস্ট করতে। তো অনেক রকমের লোকই আসতো, অনেক স্পোর্টস জায়গা থেকে, জয়দীপ আমাদের বন্ধু, তারপরে সব স্পোর্টসম্যানরা। আমার ছোট ভাই কাজিন ব্রাদার, ও এখানে একটা ফুটবল একাডেমি খুলেছে, ওর যমজ ছেলে ছিল, একটা ছেলে চলে যায় তো তার নামে, তো ওখানে মাঝে সাঝে ও ডাকে, আমি যাই, টাচ উইথ স্পোর্টস।
0: আপনি যখন ছোট থেকে বড় হচ্ছেন, মানে বাবা মায়ের হাত ধরে, কখনো কোনো ক্রীড়াঙ্গনে, মানে ধরুন এডেন গার্ডেন্স বা তখন তো যুব ভারতী ক্রীড়াঙ্গন গড়ে ওঠেনি, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল মাঠে এই যাবার
1: চেয়েছিলাম, স্পেশালি মোহনবাগানদের খেলা দেখতে। আমাকে পুলিশ কমিশনার বারণ করলো, বলো আপনি গেলে এত ভিড় হবে আমরা সামলাতে পারবো না। সো আমার দেখা হলো না, আমার এখনও শখ আছে, কেন সেই দর্শকটা হয়তো আজকে কলকাতা নেই, আমার মনে আছে। আমি বললাম কেন সামলাতে পারবেন না, বলো আপনার ওই সব এক্সাইটমেন্টের যেসব কি আনন্দ করে সেসব আপনার শোনা উচিত না, আর মনটা হয়তো দিতে পারবে না খেলার দিকে বেশি। বার আমার খুবই যার, আমি দেখেও ছিলাম একদিন ক্রসিংয়ে দাঁড়িয়েছি, ওরা লরি করে সব সাপোর্টার্সরা বেরোচ্ছে, আর কি এক্সাইটমেন্ট, এটা বোধহয় ক্রিকেটেও হয় না, ফুটবলে যা হয় কলকাতায়।
0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই প্রাণের আবেগ এটা বোধহয় সব কিছুকে ছাপিয়ে যায়, তাই একজন কলকাতাবাসী হিসেবে এখনও সেটাকে মিস করেন বলছেন?
1: আমার স্বামী আমাকে খুব এনকারেজ করতো এগুলোতে, দুজনে একসঙ্গে যেতাম, বা আমি প্রত্যেক বছর ওই মাননীয় গায়ত্রী দেবী আসতেন তো পোলো দেখতে যেতাম ওনার সাথে। সো ও যখন আমার পাশে নেই, আর এখন আর সেরকম ভালো লাগে না।
0: আপনার পরিবারের সাথে, যে রাজ পরিবারের সঙ্গে আপনাদের সংযোগ, বা আপনারা সেই পরিবার থেকে বিলং করছেন, কোচবিহার কাপ, ইকুইস্ট্রিয়ানের বিভিন্ন ধরনের প্রতিযোগিতাতেও আপনাদের একাধিকবার দেখা গেছে রেসের মাঠে, এবং এই যে গলফ অ্যান্ড পোলো, এই বিষয়ে কিভাবে বলেন?
1: কাজিন ব্রাদার বানি লক্ষ্মণ সিং, যে গলফ খেলে চ্যাম্পিয়ন এশিয়ারের, ওর দুই ছেলেও খুব ভালো গলফ খেলে, রঞ্জিত আর অর্জুন, তো এরাও আমার স্বামীর ফ্যামিলির ছেলেরা। তো আমি তো গলফ অত বুঝি না, আমার স্বামী গলফ খেলতেন, আমি পোলো দেখতে ভালোবাসি। রিসেন্টলি গেছিলাম দিল্লিতে, মহারাজা যোধপুর বাপজি ডেকেছিলেন আমাকে আর রায়মাতে, তো আমরা গেছিলাম দেখেছিলাম, পরের দিন চলে এসেছিলাম। বাট এখনও সেই ফ্যামিলি ডাকলে তখন যায়।
0: বাংলা চলচ্চিত্র যারা ভালোবাসে তাদের হৃদয়ে এক বুক জুড়ে রয়েছে উত্তম সুচিত্রা, তো সেই জায়গাতে ছোটবেলায় যখন মার হাত ধরে, বাবার হাত ধরে এই যে জনপ্রিয়তা খ্যাতির চূড়ায়, সেই দিনগুলোর কথা

0: একটু কিছু কোন স্মৃতি আমাদের যদি বলেন।
1: মা খুব বেশি একটা চাইতেন না যে আমি ওনার কাজের মধ্যে থাকি ছোটবেলা, তো আজকে মাও আমাকে খুব এনকারেজ করতেন সব জিনিস। একটা সেকেন্ড হ্যান্ড হেরল্ড গাড়ি দিয়েছিল আমাকে, গাড়ি চালিয়ে মাকে স্টুডিও থেকে ওঠাতে যেতাম, কিন্তু যদি একটু দেরি হতো মায়ের আমি বসে থাকতাম বই পড়তাম। আর তার মধ্যে আই ওয়াজ ভেরি ফ্যামিলিয়ার উত্তম বাবুর সাথে, ওনার সিস্টার ইন ল, তারপরে ওনার ভাইয়ের সাথেও আমি কাজ করেছি। পুরো জিনিসটা একটা অন্য ধরনের ফ্যামিলির মতন ছিল, কিন্তু মার আর উত্তম কুমারের মেমোরিজ সেরকম কিছু নেই, অনেক ছোট ছিলাম। বাট এখন হ্যাঁ খুব গর্ব হয় কেন, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে মা ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায় মস্কো থেকে, আর সেটা এখন এত বছর পরে ছবিটা আরেকজন রাজা ওই দরভাঙ্গার, সে পুরনো পুরনো ফিল্ম প্রিন্টস নিয়ে রিকভারি করছে। তো মায়ের সাত পাকে বাঁধা ওই ছবিতে যেটাতে অ্যাওয়ার্ড পেয়েছিলেন মা, সেটা নিয়ে যাচ্ছে মস্কোতে। মায়ের মেডেলটা আমার কাছে আছে, অন্য কোনো প্রাইজ মেডেল মা কিছু রাখতেন না, বলতেন যে এইটা তুমি যত্ন করে রাখো। তো সেটা দেখেছি একটু বড় হয়ে, কিন্তু ওদের দুজনের আমি মিস করেছি, ভেরি গ্ল্যামারাস। এইটুকুনি আমার মনে আছে দুজনে দাঁড়িয়ে কাজ করছে যখন দূর থেকে দেখতাম, ভেরি গ্ল্যামারাস দুজনে একসঙ্গে।

0: ক্রিকেটারদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়?
1: ইমরান তো ডেফিনেটলি, ও যখন বল করতো আমার মনে হতো যে একটা সিংহ। ওর লম্বা লম্বা পা দিয়ে এত গ্রেসফুল, অলমোস্ট মেলোডি। ওকে মনে হচ্ছে যে ও প্রডিউস করছে আমাদের জন্য, নট জাস্ট আ রাফ হার্ড যেরকম অনেক বোলার্স আজকাল করে, সেরকম না, একটা মেলোডিয়াস হারমোনিয়াস, পুরো বডিটা মানে ইন কন্ট্রোল।
2: Imran Khan to Kyle Rackanen, two balls to be bowled by Imran Khan, 37 years of age, a veteran. Bowled in! Wow, what a finish! Rackanen, clean bowled by Imran.
1: ওর মতন তো আছে, বাট আর ওর অন্যদের নাম তো করেছি, ওরাও খুব প্রিয় ছিল।
0: কপিল দেব,
1: ভীষণ সিং বেদি বেশি করে, ওনা আমার একজন, ওদের স্পোর্টস ডক্টর আলী রানী আমার খুব ভালো বন্ধু, বাড়িতে আসা যাওয়া করতো বম্বেতে যখন আমি থাকি। তো একদিন আমায় বললো যে মুনমুন আমার একজন বন্ধুর অপারেশন করছি কাল সকালে, তুমি একটু এসো যদি, একটা হেল্পিং হ্যান্ড, অত তাড়াতাড়ি নার্সেস আমি পাচ্ছি না। ভীষণ সিং বেদি, তো আমি তো অত চিন্তাম না তখন, আমি ছবিতে কাজ করছি। তো ও যখন ঘুম থেকে উঠে আমাকে ডাকালো, এরম করে দেখলো, বললো আর ইউ অ্যান এঞ্জেল? আমি হেসে ফেলেছিলাম, আমি বললাম না, আমাকে আলী নিয়ে এসেছে জাস্ট টু গিভ ইউ কোম্পানি। তো সেই থেকে ওর আর আমার খুব ভালো ভাব। আর ওর আমার ছোট মেয়ে বোধহয় ইউনো অঙ্গনবেদী, ওদের বন্ধুত্ব আছে ছেলে, তো একটা থেকে যায় একটা।
0: এইরকম কোনো ছোট কোনো স্মৃতি যে এই কপিল দেব, ইমরান খান, ভীষণ সিং বেদি, ভারতীয় টিম তখন মানে তাদের ড্রেসিং রুমে বা তাদের জায়গায় আপনাদের অবাধ বিচরণ ছিল, মানে খুব একটা
1: লাস্ট গেম ওরা খেলতে এসেছিল ওয়াকার রুনিস, আরেকজনকে চার পাঁচজন আমাকে ফোন করেছিল, আমি বললাম চলে এসো, তখন আমার স্বামী ছিল, এখনো আমি ডাকবো যদি আসে। অ্যান্ড ওই ছোট ঘরে, একটা ছোট ঘর আছে, ওখানে বসে আমাদের সাথে খাবার খেয়েছিল, যাবেন না যাবেদের সাথে, বাট বাকি সবাই ইন্ডিয়ান প্লেয়ার্স তখন। আর যেরকম অ্যাক্ট্রেসেস, শোভানা এসেছে, স্মিতা এসেছে, তপন সিনহা, মানে অদ্ভুত বিউটিফুল এক্সপিরিয়েন্সেস আমার।
0: সময় জানান দিচ্ছে, আপনার অনেকটা মূল্যবান সময় আপনি আমাদের দিয়েছেন, তবু একদম শেষ লগ্নে জানতে ইচ্ছে করছে জীবনের এই জায়গায় এসে এখনো কোন জিনিসটা যেন মনে হয় যে না এটা একটু অপূর্ণ থেকে গেল, এটা হলে আর একটু ভালো হতো, সেরকম কি কোনো জিনিস মনে আছে কোনো কে?
1: আমার ছবি আঁকাটা, আমার স্বামী প্রায় বলতো তুমি ছবি আঁকো, আমাকে ছবি এঁকে দাও, ভেবেছিলাম আমি লাস্ট জন্মদিনে দেব, হয়নি। ছোট মেয়েও ছবি আঁকে, রায়মাও ছবি আঁকতে পারে, বাট ও করে না, ওর টাইম নেই, সে ভেরি বিজি। বাট ছবি আঁকাটা মারও খুব পছন্দ ছিল, আমার হলো না আঁকা।
3: শুনলেন বিখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের খেলা সংক্রান্ত একটি বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় সঞ্জয় হাজরা। এবার এ সপ্তাহের খেলার আরো কিছু খবর। 2005 সালে কার্ডিফে প্রথমবার অস্ট্রেলিয়াকে একদিনের ক্রিকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো একদিনের সিরিজে হারিয়ে দিল তারা। গত বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুড়েছে বাংলাদেশ। বৃষ্টিতে প্রায় 2.5 ঘন্টা খেলা বন্ধ ছিল, ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য হয়ে দাঁড়ায় 41 ওভারে 192 রান। 6 ওভার বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল খুবই খারাপ, কোনো রান হওয়ার আগেই 3টি উইকেট হারায় তারা। বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি, তবে দলের হাল ধরেন সৌম সরকার এবং নাজমুল হোসেন শান্ত। তারা দ্বিতীয় উইকেটে 86 রান যোগ করেন। এরপরে নিয়মিত ব্যবধানে বেশ কিছু উইকেট হারালেও বাংলাদেশের জিততে অসুবিধা হয়নি। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড সিরিজ চলার মাঝেই তার এই ঘোষণায় অনেকেই অবাক। অবসরের পর উইলিয়ামসনকে বার্তা দিয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ফ্যাব 4 নামে যারা পরিচিত ছিলেন তাদের দুজন হলেন কোহলি এবং উইলিয়ামসন। কোহলি আগেই টেস্ট খেলা ছেড়ে দিয়েছিলেন, এখন মাত্র 1টি ফরম্যাটে খেলেন। উইলিয়ামসন পুরোপুরি ক্রিকেটই ছেড়ে দিলেন। ফ্যাব 4-এর বাকি 2 সদস্য জো রুট এবং স্টিভ স্মিথ এখনও টেস্ট ক্রিকেট খেলছেন। বিশ্বকাপ শুরুর দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন জাপানের অধিনায়ক ওয়াটারু এন্ডো। বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন না তিনি, মাঠে নামার আগে নতুন অধিনায়ক বেছে নিতে হবে এশিয়ার অন্যতম সেরা দলকে। লিভারপুলের 33 বছরের মিডফিল্ডার বিশ্বকাপে খেলবেন না, চোটের জন্য তিনি ছিটকে গিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন এন্ডো, সেই চোট এখনো সারেনি। তাও বিশ্বকাপের দলে অধিনায়ককে রেখেছিল জাপান, মনে করা হয়েছিল তিনি ফিট হয়ে যাবেন। কিন্তু এন্ডোর চোটের যা পরিস্থিতি তাতে বিশ্বকাপে তার পক্ষে খেলা কঠিন, তাই প্রতিযোগিতা শুরুর আগেই সরে দাঁড়ালেন তিনি। শুনলেন স্পোর্টস এক্সট্রা টাইম, সঙ্গে ছিলাম আমি নবনীতা রাহা।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে।

অসীমাদেবের কণ্ঠে এতক্ষণ শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাঁশি শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। আজ শুনবেন বিশিষ্ট রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন কাকলি কাঞ্জি।
1: 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। আমার সঙ্গে উপস্থিত আছেন মেডিকেল ব্যাংকের সম্পাদক ডি আশিস। তো দাদা, আজকে আমি বিশ্ব রক্তদাতা দিবসে যে উদ্দেশ্য, এটা আপনার কাছে আমি জানতে চাই।
2: এই বিশ্বে প্রতি মুহূর্তে নানা রোগের সঙ্গে সংগ্রাম করে জয়ী হচ্ছে জীবন, আবার কোথাও নির্বাপিত হচ্ছে জীবনদ্বীপ। একটি অচেনা মানুষের শরীর থেকে রক্ত সম্বলিত হল একটি মৃত্যু পথযাত্রীর শরীরে, নতুন করে সে ফিরে পেল জীবন। রক্তদাতার পরিচয় জানল না রক্তগ্রহীতা, একটি জীবন আবার উজ্জীবিত হয়ে উঠল। এক অভিনব মানবিকতার উদ্বুদ্ধ অধ্যায়। একটি বিশেষ দিনে জীবনদায়ী রক্তের রক্তাভ্য মহিমাকে চিরভাস্বর করে রাখার জন্য বিশ্বের প্রতিটি অঙ্গনে নতুন

0: জোয়ার জাগুক, জ্বলে উঠুক দ্বীপ নতুন দ্বীপটিতে। এই তাগিদ থেকেই প্রতিপালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। 2004-এর 14ই জুন রক্তদান আন্দোলনের জনক ডাক্তার কার্ল ল্যান্ডস্টাইনের জন্মদিনেই চিহ্নিত হয় এই রক্তদাতা দিবস। এই দিনটি উৎসর্গকৃত সেই সব মরমী মানুষদের জন্য যারা প্রচারের আলোয় আসতে পারেননি কোনোদিন, কিন্তু নিঃশব্দে স্বেচ্ছায় রক্তদান করেছেন অনেক মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচাতে। বিশ্ব রক্তদাতা দিবসে তারাই দাবি করতে পারেন যথার্থ সম্মান।
1: স্বেচ্ছায় রক্তদানের তাৎপর্য নিয়ে যদি কিছু বলেন।
0: স্বেচ্ছায় যারা রক্ত দেয় বিনিময়ে কোনো পুরস্কার বা অর্থমূল্য গ্রহণ করেন না, শুধু মানুষের সেবা করার দায়বদ্ধতাই জীবনের অন্যতম শ্রেষ্ঠ ব্রত বলে মনে করে, তাদের প্রয়াসকে অন্তরের গভীর স্বীকৃতি জানানোই বিশ্ব রক্তদাতা দিবসের মূল লক্ষ্য। এই বিশেষ দিনে অনেক রক্তদাতা সংগ্রহ করাই নয়, মানুষের মনে স্বেচ্ছায় রক্তদানের সুগভীর তাৎপর্যকে উজ্জীবিত করাই এর মূল লক্ষ্য। রক্তদাতারা যাতে সুস্থ শরীরে তাদের বন্ধু বা পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে রক্ত দিতে পারে, এ ব্যাপারেও যথার্থ সচেতনতা জাগিয়ে তোলাও এই বিশেষ দিন উদযাপনের অন্যতম উদ্দেশ্য।
1: রক্তদানের ভবিষ্যৎ তো যুব সমাজ, তাহলে রক্তদানের মূল স্থপতি যে যুব সমাজ, এ ব্যাপারে কিছু বলুন।
0: ভবিষ্যতের মূল স্থপতি দেশের যুব সমাজ, তারা স্বেচ্ছায় রক্তদানের ব্রতকে মহত্তম সামাজিক ও মানবিক কর্তব্য বলে মনে করেন। সারা বিশ্বে তারাই ত্বরান্বিত করুক এক নতুন প্রজন্মের আবির্ভাবকে, যারা নিরাপদ রক্ত সংগ্রহ ও সঞ্চালনকে প্রাধান্য দেবে সবসময়। রোগীর চাই ব্যাধিমুক্ত নিরাপদ রক্ত, যা তাকে দেবে নতুন জীবন। দেশের তরুণ দলকেই বৃহত্তর মানবিকতাকে মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে অগ্রণীর ভূমিকা নিতে হবে। জীবনের শ্রেষ্ঠ দান যে রক্ত, তা দিয়ে শুরু করতে হবে মৃত্যুর সঙ্গে সংগ্রাম।
1: আচ্ছা দাদা, স্বেচ্ছায় রক্তদান কারা কারা করতে পারেন?
0: স্বেচ্ছায় রক্তদানকে ধরে রাখার জন্য কিছু নিয়মাবলী আছে। রক্ত দাতাকে স্থায়ীভাবে ধরে রাখা রক্তদান উদ্বুদ্ধকরণের কাজের একটি গুরুত্বপূর্ণ দিক। একজন রক্তদাতা কতদিন রক্তদান চালিয়ে যাবেন তা নির্ভর করে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণের নিযুক্ত ব্যক্তিদের কাজের পদ্ধতি ও কলা কৌশলের ওপর। নানা কারণে প্রথমবার রক্ত দিয়ে অনেকেই রক্তদান বন্ধ করে দেন। প্রতি বছরেই রক্তদানের পর অন্তত 80% রক্তদাতা আর রক্তদান করেন না, এটা একটা বিশ্বজনীন সমস্যা। আমরা মনে করি একজন যুবক বা একজন যুবতী যিনি রক্তদান করবেন তার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে, তার ওজন ন্যূনতম 45 কিলো, বিশেষ করে তার শরীরের 6.5 লিটার রক্তের মধ্যে 350 মিলিলিটার রক্ত আমরা গ্রহণ করব। আজকের দিনে একটা মানুষ যদি রক্ত দেন, যেটিকে কম্পোনেন্টের মাধ্যমে 4টে ভাগে বিভক্ত করা হয়, প্লাজমা, প্লেটলেট, ক্রায়ো এবং RBC, আমরা যদি একটা মানুষ রক্ত দিই তাহলে 4টে মানুষের জীবনকে বাঁচাতে পারব। রক্ত দিয়ে যেমন অসুস্থ মানুষকে আমি বাঁচাচ্ছি, আমার রক্ত HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, ম্যালেরিয়ার মতো মারণব্যাধি আছে কিনা এটাও কিন্তু আমি জানতে পাচ্ছি রক্তদান করার পর। ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ যখন রক্ত পরীক্ষা করে সেই সময় কিন্তু এই পরীক্ষাগুলোর প্রতি মান্যতা দেয়া হয়। যদি দেখা যায় কোনো ক্রমে এই পরীক্ষায় কোনো রকম অসংলগ্ন কিছু বেরোলো, তাহলে যারা রক্ত গ্রহণ করেন তারা সেই ডোনারকে জানান এবং তাকে এই ব্যাপারে যথাযথ পরামর্শ দেওয়ার ব্যবস্থা রাখেন।
1: বর্তমান রক্তদান সম্পর্কে বিজ্ঞান সচেতনতা সম্বন্ধে যদি একটু কিছু বলেন।
0: হ্যাঁ, রক্তদানে উদ্বুদ্ধকরণ সাধারণত নতুন শিবির সংস্থাপন, নতুন রক্তদাতা সংগ্রহের কাজেই ব্যস্ত থাকে, কিন্তু তাদের এই স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর পক্ষ থেকেও অনেকাংশেই পূর্ববর্তী রক্তদাতাদের ধরে রাখার চেষ্টা করতে হয়। কারণ রক্তদানটা একটা সম্পূর্ণ বিজ্ঞানমূলক, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধকরণ করার এটা একটা বিজ্ঞান সচেতনতা। এই ব্যাপারে যারা রক্তদান শিবির সংগঠিত করেন তাদের কিন্তু এ ব্যাপারে নজর দেওয়া উচিত। রক্তদাতাদের আমরা যদি সঠিক মান্যতা না দিই তাহলে নতুন রক্তদাতা কিভাবে তৈরি হবে? যেমন রক্তদান শিবিরগুলিতে স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি যথাযোগ্য মনোযোগ দেওয়া অনেক ক্ষেত্রে হয়।

0: রক্তদাতাদের ডোনার কার্ড অনেক সময় দেয়া হয় না, রক্তদাতাদের ব্লাড গ্রুপটা জানানো হয় না। যখন রক্তদাতারা আপনজনের জন্য রক্ত সংগ্রহ করতে যান, তখন ব্লাড ব্যাংকের কর্মচারীদেরও তাদের প্রতি অনেক ক্ষেত্রে আচরণ সম্পর্কেও তারা দ্বিধাহীন হন। রক্তদাতারা জানতে পারেন না যে তাদের দেয়া রক্তের উপযুক্ত ব্যবহার পরবর্তী রক্তদান শিবির সম্পর্কে রক্তদাতাদের অবহিত করা হয় না বা তাদের আমন্ত্রণও জানানো হয় না, তাদের আবার রক্ত দেওয়ার জন্য অনুরোধ করা হয় না। পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রক্তদাতাদের আমন্ত্রণ জানানো উচিত, তার কারণ একটা সুস্থ দেহের মানুষের রক্তে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচে। সে কারণে যারা রক্তদান করবেন তাদের সম্মান জ্ঞাপনটা সবচেয়ে বড়। বিজ্ঞান প্রযুক্তির যুগেও যখন স্যাটেলাইট, ইলেকট্রনিক্সে, মোবাইল, ল্যাপটপ যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তারা কিন্তু রক্তটা তো আবিষ্কার করতে পারেননি। তাই সারা ভারতবর্ষে পৃথিবীর ক্ষেত্রে একমাত্র এই যে আমরা রক্তদান করি স্বেচ্ছায়, সেটাই কিন্তু প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা সবাই চেষ্টা করব যাতে রক্তদানে আমরা আগ্রহী করতে পারি, কারণ ভাবতে হবে যে আমি যদি কাউকে রক্ত দিই তাহলে আমার প্রিয়জনের রক্ত আমি পাব। সেই ধরনের কর্মসূচি বা সেই ধরনের সচেতনতার আজকে খুব বেশি প্রয়োজন।
1: রক্তদানকে উপযুক্তভাবে করার নিয়মাবলী কিছু আছে, সে ব্যাপারে যদি আপনি একটু অবহিত করেন।
0: হ্যাঁ, রক্তদাতাদের শিবিরগুলো স্থায়ীকরণের বিষয়টি সমান গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ রক্তদাতাই বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে প্রধানত শিবির সংগঠকদের জন্য স্বেচ্ছা রক্তদাতা হওয়ার সুযোগ পান। এই জন্যই শিবির সংগঠকরা যদি ঠিকমতো শিবির গড়ার কাজ না করেন তাহলে অন্তত 80% স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করার সুযোগ পাবেন না। প্রতি বছর নতুন শিবির সংগঠিত হয়, কিন্তু পুরনো শিবিরগুলোকে পুনরায় সংগঠিত করার জন্য একটা প্রয়াস নিতে হবে। তার কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে রক্তদান করলো কোনো প্রতিষ্ঠানে, পরবর্তীকালে কোনো যোগাযোগ করা হলো না। আবার এমন হতে পারে রক্তদান করলো তার রক্তের প্রয়োজন, সেই সময় তারা হয়তো ঠিক সহযোগিতা পেল না। এটার ক্ষেত্রে যারা রক্তদাতা তারা অনেক সময় রক্ত দেবার কথা ভাববে। তা আমি মনে করি যে রক্ত যিনি দান করেন সেই রক্তটা তো ব্লাড ব্যাংকে 35 দিন থাকে, তারপর সেই রক্তটি নষ্ট হয়ে যায়, তার পূর্বেই কোনো না কোনো মুমূর্ষু রুগীকে দেয়া হয়। তাহলে একটা মানুষ রক্ত দিলেন, তিনি রক্ত দেবার পর 4 মানুষ বাঁচলেন, হয়তো তিনি সময় মতো গিয়ে তার রক্ত পেলেন না। এ ব্যাপারে অনেকে দ্বিধা বিভক্ত হয় যে আমি রক্ত দিলাম তাহলে আমি কেন রক্ত পাবো না। কিন্তু স্বেচ্ছা রক্তদানের বিষয়টা হচ্ছে যে তুমি রক্ত দান করছো, সেই ক্ষেত্রে তাকে কিন্তু এই ধরনের সচেতনতাটা রক্তদান করবার আগে বোঝা উচিত। সেটা যদি না বোঝে তাহলে তখন তিনি ভাববেন যে আমি কার্ড দিলাম রক্ত পেলাম না, এই ব্যাপারে তার একটা সংশয় থেকে যায়।
1: আচ্ছা, একজন রক্তদাতা রক্তদান করলেন, এই রক্তদাতাকে আমরা কিভাবে ধরে রাখবো?
0: মূলত হচ্ছে যেটা, যে একজন রক্তদান করেছেন এবং সেই রক্তদান করার পর মুমূর্ষু মানুষ সত্যি রক্তের প্রয়োজন, তারা রক্তটা পেয়েছেন। এবার সেই ডোনারকে যদি জানানো হয় যে তুমি যে রক্তদান করেছ সেই রক্ত কিন্তু নির্দিষ্ট সময়ে পেশেন্ট পেয়েছেন, অসুস্থ যিনি ছিলেন তিনি সুস্থ হয়েছেন তোমার রক্তে, এবং পরবর্তী রক্তদান হলে 3 বাদে তোমাকে আমরা আবার জানাতে পারি যাতে তুমি এসে রক্তদান করো। এই রক্তদাতার সঙ্গে যারা রক্ত সংগঠিত করে তাদের একটা লিঙ্ক থাকা দরকার। এই লিঙ্কটা সবচেয়ে বেশি দরকার, আরও বেশি দরকার এই কারণে যে রক্ত দান করার পর আমরা একটা পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে রক্তের গ্রুপ। বহু মানুষই সঠিকভাবে তার নিজের গ্রুপ জানেন না, যে কারণে রক্ত দেওয়ার পর গ্রুপটা একটা কার্ড সম্বলিত দেয়া হয় যার মধ্যে তার রক্তের গ্রুপটা থাকে। রক্তদাতাদের এই গ্রুপ সম্পর্কে সচেতন করা দরকার। অনেক সময় দেখা যায় যে কোনো প্রতিবেশী বা কোনো পাড়ার মানুষ, কোনো বন্ধুবান্ধব তার রক্তের দরকার হচ্ছে, কিন্তু তার যে রক্তের গ্রুপ সে সম্পর্কে হয়তো যারা রক্তের গ্রুপটা ওর সঙ্গে মিলবে তারা হয়তো তারা ঠিক ওয়াকিবহাল নয়। তাই প্রত্যেক মানুষের উচিত রক্তের গ্রুপটাকে করে রাখা। রক্তের গ্রুপটা যদি ঠিক জানা থাকে তাহলে অনেক সময় বিপদের সময় সরাসরি তারা ব্লাড ব্যাংকে যাবে রক্ত পরীক্ষা করে, তখন তিনি সেই পেশেন্টকে রক্ত দেওয়ার সুযোগটা পাবেন।
1: তাহলে আপনার থেকে জানলাম যে রক্তদাতার সঙ্গে ব্লাড ব্যাংকের একটা সেতুবন্ধন থাকা উচিত, স্থায়ী রক্তদাতা তৈরির তো একটা কর্মসূচি হওয়া উচিত, এ ব্যাপারে আপনি কি বলবেন?
0: রক্তদাতাদের সঙ্গে স্থায়ীভাবে আমরা যে

0: যোগাযোগটা রাখবো, এ একটা পরিকল্পনা মাফিক করতে হয়। বিষয়টা হচ্ছে, যিনি রক্ত দিলেন তিনি হয়তো প্রতিবারই রক্ত দিচ্ছেন, বিভিন্ন জায়গায় দিচ্ছেন, অথবা আবার দিচ্ছেন না। এই যে যোগসূত্রটা, এটা লিঙ্ক অ্যাপটা, সেটা ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হয় না, কিন্তু যারা রক্তদান শিবির করেন তারা কিন্তু যোগাযোগ রাখতে পারে। তাদের যে ডিউ টাইম পড়ে যাচ্ছে রক্তদানের, তাকে যদি ইনফরমেশন দেয়, তিনি হয়তো বলতেই পারেন যে এবছর আমি আপনাদের দিতে পারছি না, কিন্তু আমি অন্য জায়গায় দিচ্ছি। এই যে যোগাযোগটা করা, যে না, স্থায়ী রক্তদাতা হিসেবে তিনি কিন্তু রক্তটা দিয়ে যাচ্ছেন, যেহেতু তার শরীর পারমিট করছে। যার শরীর পারমিট করবে না, অসুস্থ হবে, তিনি হয়তো একটা জায়গায় গিয়ে থেমে যাবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কেউ 100 বার, কেউ 100 বারের ওপরেও রক্তদাতা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে। তাই সচেতনতার পাশাপাশি আমরা যদি তাদের সঙ্গে যোগাযোগটা ঠিক রাখি, এবং তাকে ইমপ্রেস করতে হবে যে সে যদি বলে আর এবারে আমি দেব না, হতেই পারে তার মন থেকে এলো, সেই জায়গাটা তাকে আমাদের বেশি করে উজ্জীবিত করতে হবে যে না, তুমি না দিলে কিন্তু 4টে লোক বাঁচবে না, তোমাকে অবশ্যই দিতে হবে এবং ধারাবাহিকভাবে রক্ত দিতে হবে। এই ধারাবাহিকতা রক্ত দেওয়ার জন্য যারা রক্তদান কর্মী, যারা রক্তদান সম্পর্কে মানুষকে বোঝান, তাদের একটা বড় দায়িত্ব ডোনারদের ইমপ্রেস করা যে তোমরা স্থায়ী রক্তদাতা হিসেবে নিজেদের বিবেচিত করো।
1: রক্তদাতাদের সঙ্গে যদি সঠিকভাবে যোগাযোগ করা যায়, তাহলে রক্তের অভাব থেকে অনেকটা আমাদের সমাজ বাঁচবে। তা পরবর্তী আরেকটি কথা বলি, যে রক্তদানের মাধ্যমে রোগমুক্ত শরীর রাখা, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন।
0: হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে রক্তদান, এটা আমি যেমন করলাম, তাতে কি হলো, অসুস্থ রোগী বেঁচে গেল, তিনি রক্তটা পেলেন, সুস্থ হবার তার একটা পথ হলো। কিন্তু আমার কি উপকার হচ্ছে যদি জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি তো রক্ত দিচ্ছেন, তা আমি রক্ত দেওয়ার ফলে আমার কি হচ্ছে শরীরে? দেখা যায় যে রক্ত দেবার ফলে অনেক ক্ষেত্রেই মানুষের রক্ত সঞ্চালনটা বাড়ে, এবং হার্টের রোগ থেকে শুরু করে ফুসফুসের রোগ থেকে নার্ভজনিত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তিনি সুস্থ থাকেন। তার কারণ, কিন্তু আমি যদি একটা রক্তদানের মধ্যে থাকি এবং নিয়মিত রক্ত দিই, তাহলে শরীরের অনেক ক্ষেত্রেই আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যেরকম ব্যাধি ধরে, সেই ব্যাধি থেকে আমি অনেকটা দূরে থাকতে পারবো। তাই প্রত্যেকের উচিত নিজের শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে রক্তদানটা করা অবশ্যই প্রয়োজন। তিনি যেমন রক্ত দিয়ে অসুস্থ মানুষকে বাঁচাচ্ছেন, তিনি কিন্তু নিজেও রক্ত দিয়ে নিজেও সুস্থ থাকার একটা পথ পাচ্ছেন ওই রক্তদানের মাধ্যমে।
1: বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের নেপথ্যে কারা আছে?
0: বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনের নেপথ্যে রয়েছে 4টি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বে নিরাপদ রক্ত সংগ্রহ করার ব্যাপারে অর্থবহ ভূমিকা নিয়েছে। এই সংস্থাগুলো হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন। এই সব সংস্থার প্রতিনিধিত্ব করছে WHO-র সভ্য 192টি দেশ, 182টি ন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি, 50টি স্বেচ্ছা রক্তদানের সংস্থা এবং বিশ্বব্যাপী অগণিত রক্তদান বিষয়ে অভিজ্ঞ লোক। বিশ্ব রক্তদাতা দিবস অন্যান্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক ঘটনার মতো একটি ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে সারা বিশ্বে।
1: তাহলে বিশ্ব রক্তদাতা দিবসে আমাদের স্লোগান হওয়া উচিত যে সুস্থ মানুষ রক্তদান করে অসুস্থ মানুষকে বাঁচিয়ে তুলবে।
0: হ্যাঁ, এটাই তো বলা উচিত এবং এটাই করা উচিত। তবে আমরা আরও একটা মানুষের কাছে আবেদন রাখতে পারি, কারণ WHO নির্দেশ দিয়েছে 18 থেকে 65, কিন্তু যারা রক্ত দেন তাদের উৎসাহিত করতে কিন্তু 65 বছরের লোকটাও পারে। তিনি যদি একটা রক্তদান শিবিরে এসে দাঁড়িয়ে বলেন যে আমি বহুবার রক্ত দিয়েছি, তুমিও দাও, আবার 18 বছরের নিচে যাদের বয়স, যারা এখনো রক্তদান করতে পারবে না, তাদের রক্তদান শিবিরে আমরা আসতে আহ্বান করব। তার কারণ, বিশ্ব রক্তদান দিবসে রক্তদাতা তৈরি করতে হবে কিন্তু গ্রাসরুট লেভেল থেকে। সেখানে আজকে 14 বছরের ছেলে, 16 বছরের ছেলে, 17 বছরের ছেলে, সে কি করবে? রক্তদাতাদের ওই রক্ত বিজ্ঞান, রক্ত যে দেওয়ার শিক্ষা, সেটা অন্তত শিখতে পারবে। আজকে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, তাদের আমরা যদি রক্তদানে এগিয়ে আনতে পারি, সমাজের তো সর্বসাধারণ লোক, মহিলারা প্রত্যেকে এগিয়ে আসছে, কিন্তু রক্তদানের ক্ষেত্রে যুব ছাত্রদের একটা

0: বড় রোল। সেক্ষেত্রে কলেজ পড়ুয়া এবং যারা সদ্য কলেজে ঢুকেছে তাদের কিন্তু আমাদের বেশি করে ইনসিস্ট করতে হবে রক্তদানের। একজন রক্তদাতা তিনিই কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় একজন অতিথি, তার কারণ তিনিই তো রক্ত দিয়ে আজকে বহু লোকের জীবন বাঁচাচ্ছে। তাই আমরা যারা রক্তদান আন্দোলনের কর্মী আমরা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারবো, সমাজের কাছে পৌঁছতে পারবো, সেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। বিশ্ব রক্তদাতা দিবসের এটাই একটা বড় স্লোগান থাকবে যে রক্তদান আজকে উৎসব নয়, রক্তদান একটা আন্দোলন নয়, রক্তদান একটা দায়িত্ব। আমরা যদি সবাই এই দায়িত্বটা পালন করতে পারি তাহলে নিঃসন্দেহে ব্লাড ব্যাংক রক্তশূন্য হবে না। আমরা দেখেছি গ্রীষ্মকালে নির্বাচনের সময় যখন প্রাকৃতিক বিপর্যয় হয় বা শারদোৎসব বিভিন্ন বড় বড় উৎসবে কিন্তু রক্তদানটা কমে যায়, সেই সময় রক্তদাতার খুব অমিল হয়। আমরা মনে করি রক্তদানে যখন জীবনটা বাঁচতে পারে তখন কোনো উৎসব ঋতু কোনো বাধা হতে পারে না। আমি গিয়ে রক্ত দেব, আমার রক্ত দেওয়ার প্রয়োজন আছে, মানুষ রক্ত চাইছে, এটা আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। বিশ্ব রক্তদাতা দিবস সাফল্য সেখানেই হতে পারে যখন সর্বসাধারণ রক্তদানের মতো এই বিজ্ঞান ভিত্তিক কাজটিতে এগিয়ে আসতে পারে। আরও একটা বিষয় আমি এর সঙ্গে বলবো যে আমরা যেমন রক্তদাতা সংগ্রহ করব, রক্তদাতাকে অনুপ্রাণিত করব, কিন্তু রক্তদান সম্পর্কে তাকে একটা বিজ্ঞান শিক্ষা দিতে হবে। কারণ প্রত্যেকটা রক্তদানে যে মেডিকেল অফিসার থাকেন তিনি কিন্তু ওজন দেখেন, প্রেশারটা দেখেন এবং অনেক ক্ষেত্রে হিমোগ্লোবিনটা চেক করেন, কিন্তু তার শরীরের মধ্যে কোনো জটিলতম ব্যাধি আছে কিনা সেটা মেডিকেল অফিসারকে যদি সঠিকভাবে না জানানো হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় অসুস্থ রক্ত নেওয়া হচ্ছে। তাই প্রত্যেককে আমি আহ্বান করব, যারাই রক্তদান করতে যাবেন তারা অবশ্যই মেডিকেল অফিসার যা যা বলছেন সেই সম্পর্কে তাকে ওয়াকিবাল হতে হবে। হতেই পারে যে আমার কিছু একটা ব্যাধি হয়েছে, আমি জানতাম না এই ব্যাধি হলে রক্ত দেওয়া যায় কিনা। যেমন থাইরয়েড হলে অনেকে রক্ত দিতে পারবে না, সদ্য অপারেশন হলে তিনি হয়তো পারবেন না, এরকম কিছু কিছু বিষয় আছে যেখানে তিনি রক্ত দিতে পারেন। হাই ব্লাড প্রেশার রয়েছে, সুগার ম্যাক্সিমাম রয়েছে, হয়তো ইনসুলিন চলছে, সে রক্ত দিতে পারে না। সেখানেই মেডিকেল অফিসার কার্যত রক্তদাতাকে বোঝাবার চেষ্টা করে যে আপনার এই অসুখগুলো আছে বলেই আপনি রক্তটা দিতে পারছেন না, আপনি এক কাজ করুন, ওষুধপত্র যেমন খাচ্ছেন নর্মাল লাইফে যখন এসে যাবেন, এই অসুখ থেকে যখন অনেক দূরে সরে আসবেন আপনি রক্ত দিতে নিশ্চয়ই পারবেন। এটা যেমন রক্তদাতাদের বোঝাবার দরকার। আর একটা প্রশ্ন মানুষের কাছে, সেই প্রশ্নটা হচ্ছে যে দেখুন রক্তদানের কেনা বেচা নয়, রক্তদানকে সামনে রেখে কোনো একটা উপহার দিয়ে পুরস্কার দিয়ে রক্তদান করা নয়। বিশ্ব রক্তদাতা দিবসের আমাদের স্লোগান থাকবে আমরা প্রত্যেকে আমাদের দায়িত্ব পালন করব রক্তদান করে, কোনো উপঢৌকন কোনো পুরস্কার নয়, একমাত্র শ্রেষ্ঠ পুরস্কার মানুষের জীবন বাঁচানো।
1: বর্তমানে মহিলা রক্তদাতা বেড়েছে, এটা কিন্তু খুব খুশির ব্যাপার, এ ব্যাপারে আপনি একটু বলুন।
0: একথা বলতেই হবে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে যেখানে এখনো সমাজ ব্যবস্থায় পুরুষের প্রাধান্য বর্তমান, সেখানে মহিলারা এই মহৎ দায়িত্ব সম্পর্কে ক্রমশই বেশি করে সচেতন হয়ে উঠছেন। একথা মনে রাখতে হবে যে পুরুষের সঙ্গে সমান অংশীদার হয়ে রক্তদান শিবিরে হাজির হওয়া মেয়েদের পক্ষে অনেকটা সমস্যা। এক্ষেত্রে যদি আলাদাভাবে রক্তদান শিবির করা হয় তাহলে তাদের উপস্থিতি অনেক বাড়তে পারে, কিন্তু তারা পুরুষ যারা রক্তদান করছেন সেখানেও তারা আজকে রক্তদান দিচ্ছেন। যাই হোক, আমরা যদি একটা কথা উল্লেখ না করি খুব অন্যায় হবে, সেটা হলো ভারতবর্ষে রক্তদান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দুজন বিখ্যাত মহিলা। একজন মহারাষ্ট্রের মুম্বাই নিবাসী প্রয়াতা লীলা মুলগাঁওকার, আর একজন চণ্ডীগড়ের বাসিন্দা শ্রীমতী স্বরূপ কৃষ্ণান। শ্রীমতী মুলগাঁওকার 1955 সালে মুম্বাই অঞ্চলে রক্তদান আন্দোলনের পথিকৃৎ ছিলেন। সেই সময় তিনি জাতীয় পর্যায়ে রক্তদান আন্দোলনের একজন জনপ্রিয় নেত্রী হয়েছিলেন। 1992 সাল পর্যন্ত একাধিক জাতীয় সম্মেলনও সংগঠিত করেন। প্রধানত তার উদ্যোগেই ফেডারেশন অব বম্বে ব্লাড ব্যাংক গঠিত হয়। ভারত সরকার তাকে রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী দেন জীবনব্যাপী কর্ম সাধনার জন্য। ভারতে রক্তদান আন্দোলনের মধ্যবনেই নারী 1992 সালে আমাদের ছেড়ে চলে যান। 1965 সালে চণ্ডীগড়ে জাতীয় পর্যায়ে রক্তদানের কর্মসূচি সংগঠিত করার একমাত্র

সংগঠক হিসেবে ইন্ডিয়ান সোসাইটি অব ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনিটি হেমাটোলজির প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ প্রায় 25 বছর শ্রীমতী স্বরূপ খ্রিস্টান মহাসচিব ছিলেন। 1972 সালে তাকে পদ্মশ্রীও দেওয়া হয়। ভারতবর্ষে স্বেচ্ছা রক্তদানের একটা ইতিহাস আছে। ভারতবর্ষে প্রায় সমস্ত প্রদেশে এখন ব্লাড ব্যাংক স্থাপিত হয়েছে, কিন্তু রক্তদানের ব্যাপারে গণসচেতনতার কথা চিন্তা করলে দেখা যায় যে এখনও পরিস্থিতি অবিকল অতীতের মতো রয়ে গেছে। সাধারণ মানুষ তো বটে, এমনকি শিক্ষিত মানুষেরাও রক্ত দিতে ভয় পায়। তারা এখনও জানে না যে এ ধরনের রক্তদান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। এটা সুপ্রমাণিত যে আমাদের দেয়া রক্ত অল্পদিনের মধ্যেই শরীরে পূরণ হয়ে যায়, এমনকি এর জন্য কোনো বিশেষ খাদ্য বা টনিকের প্রয়োজন হয় না। সাধারণ স্বাভাবিক খাদ্যই যথেষ্ট, কিন্তু সাধারণ মানুষের কাছে এই যথেষ্ট বিশ্বাসযোগ্য নয়। অনুপযুক্ত শিক্ষা, কুসংস্কার, অনিচ্ছা, অপ্রতুল প্রচার ব্যবস্থা এই ব্যর্থতার জন্য দায়ী। এর ফলেই আমরা পেশাদার রক্ত বিক্রেতাদের ওপর অন্ধভাবে নির্ভর করি এবং মারাত্মক রোগের জীবাণুবাহ রক্ত দিয়ে নিজের শরীরকে দূষিত করি। যাই হোক, স্বেচ্ছা রক্তদান আন্দোলন ক্রমশই ব্যাপকতা লাভ করেছে। 1975 থেকে 1995 সালের মধ্যে এই আন্দোলন মহারাষ্ট্র, গুজরাট, চণ্ডীগড়, দিল্লি, তামিলনাড়ু প্রভৃতি স্থানে জনপ্রিয় হয়েছে। এই সমস্ত স্থানে সমাজ কল্যাণমূলক সংস্থারা আন্দোলনের সূত্রপাত করেছেন। পশ্চিমবঙ্গেও 1962 সাল থেকে এই আন্দোলন বিস্তার লাভ করে। কলকাতার স্টুডেন্ট সেলতমের নেতৃত্বে সেই সময় সমান্তরাল ব্লাড ব্যাংক হিসেবে তারা বিভিন্নভাবে রক্তদান সংগঠিত করেছেন। তাই আমি মনে করি যে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে স্বেচ্ছা রক্তদানের জন্য। তবে আমাদের একটা টার্গেট গ্রুপ করতে হবে। টার্গেট গ্রুপ হচ্ছে রক্ত সংঘের কর্মসূচি রূপায়ণের আগে রক্ত সংগ্রহ কর্মীরা উদ্বুদ্ধকরণের কাজে তাদের লক্ষ্য কে বা কারা তা ঠিক করে নেবেন। অর্থাৎ কোনো গোষ্ঠী বা শ্রেণীকে উদ্বুদ্ধ করার চেষ্টা হবে। সেই সম্ভাব্য লক্ষ্যগুলো হল শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা, শিল্প সংস্থা, সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংস্থা, রাজনৈতিক দল, ধর্মীয় সংস্থা, শ্রমিক সংস্থা, চিকিৎসা সংস্থা, নারী সংগঠন, ক্রীড়া সংস্থা, জনপ্রিয় শিল্পী বর্গ, সরকারি সংস্থা। রক্তদানে উদ্বুদ্ধ করা অত্যন্ত কঠিন কাজ। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই, ফলে রক্তদাতাদের উদ্বুদ্ধকরণের কাজ বিভিন্ন রকমের হতে পারে। এমনকি এক দেশের মধ্যে এক অঞ্চলের সঙ্গে আর এক অঞ্চলের এ বিষয়ে পার্থক্য থাকতে পারে। রক্তদাতা সংগ্রহের কাজে নিযুক্ত কর্মীদের বিভিন্ন রকমের সমস্যা মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। ধর্ম, জাতিগত বৈষম্য, পরিবেশের বিভিন্নতা প্রভৃতি নানা কারণেই জটিলতা সৃষ্টি হতে পারে। এমনকি একজন রক্তদাতার সম্মুখীন হওয়ার সময় মনস্তাত্ত্বিক সমস্যা বা কুসংস্কার মোকাবিলা করতে হয়। এই সমস্ত উল্লেখযোগ্য বিভিন্নতা সত্ত্বেও রক্তদাতাদের চরিত্রে চমকপ্রদ অভিন্নতা লক্ষ্য করা যায়। প্রত্যেক জায়গাতেই মানুষ রক্ত দিতে এগিয়ে আসে কেবল মানবিক মূল্যবোধের তাগিদেই, অর্থাৎ অন্যের জীবন বাঁচানোর মহত্তর প্রেরণায়। কাজেই একজন রক্ত সংগ্রহ কর্মীকে উদ্বুদ্ধকরণের জন্য অন্ধভাবে কোনো নির্দেশিকা পালন করলে চলে না। রক্তদাতা সংগ্রহের কর্মসূচি রূপায়ণের জন্য রক্তদান অতি অবশ্যই যেন স্বেচ্ছামূলক হয়, অর্থাৎ রক্তদাতার সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন হওয়া উচিত নয়। আমরা এটাও বলতে পারি যে স্বেচ্ছা রক্তদাতারা সাধারণত স্বাধীন ইচ্ছা অনুসারে রক্ত, প্লাজমা, রক্তের অন্যান্য প্রয়োজনীয় উপাদান দান করতে পারেন, কিন্তু হ্যাঁ, তার বিনিময়ে কোনো অর্থ বা জিনিস গ্রহণ করা যাবে না। রক্তদাতাকে কাজের সময় সাময়িক অব্যাহতি দেয়া হয়। রক্তদানের পর প্রয়োজনীয় আহারাদি রক্তদানের সূত্রে তাকে যাতায়াতের ব্যবস্থা করা যেতে পারে, এটা সামঞ্জস্যপূর্ণ। এবং রক্তদানের যেটা মূল আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে একটা সার্বিক মানব কল্যাণবোধ। আমরা যখনই রক্ত দেব আমাদের মধ্যে সে কল্যাণবোধটা, মানবিক রূপটা থাকা দরকার। এর মধ্যে কোনো ব্যবসায়িক বিষয় থাকবে না যে না আমি রক্ত দিচ্ছি মানবিকভাবে, এটা আমার একটা দায়িত্ব, সেটা সবসময় থাকতে হবে। আর যত বেশি সম্ভব মানুষকে এর মধ্যে উদ্বুদ্ধ করতে হবে যাতে রক্তদান সম্পর্কে সচেতন হয়। এখানে চিকিৎসকদের একটা বড় দায়িত্ব। চিকিৎসক যারা থাকবে তারা যদি তার পেশেন্ট পার্টিকে বলেন যে দেখুন আপনার পেশেন্টের তো রক্ত লাগবে, আপনি কিন্তু রক্ত দেবেন।

0: দেবেন, রক্তটা আপনার বাড়ির লোককে দিতে হবে। চিকিৎসকের এটা একটা বড় দায়িত্ব, কারণ আমি দেখেছি আমরা যেহেতু রক্তদান আন্দোলনে আছি, এই যে রক্তের ক্রাইসিস যখন হচ্ছে, সেই ক্রাইসিসের সময় হসপিটালে অনেক সময় দেখছি স্টাফেরা ডাক্তাররা নিজেরা এসে রক্ত দিচ্ছে, দেখা যাচ্ছে তার হয়তো কিডনি বদল হবে, তার হয়তো হার্ট চেঞ্জ হচ্ছে, এই সময় তো সরাসরি রক্ত দিতে হয় এবং সেই রক্তগুলো কিন্তু পেশেন্ট পার্টিকে ডাক্তাররাই বলে আপনি কিন্তু আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসুন, আপনি রক্ত দিন। আরও একটা বিষয়, রক্তদাতাদের কাছে আমাদের অনুরোধ যে উৎসবে প্রচুর লোক সামিল হয়, সেই সময় উচিত ওই উৎসবের পাশাপাশি একটা রক্তদান শিবির করা, কারণ উৎসবের সময় রক্তদানটা কমে যায়। আরও একটা বিষয় আমি এর সঙ্গে বলবো, সাধারণ মানুষের কাছে অনুরোধ, যুব ছাত্রদের কাছে অনুরোধ, যে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও কিন্তু পাশাপাশি রক্তদান শিবিরগুলোকে চালু রাখতে হবে। যদি রক্তদান শিবিরগুলো চালু না থাকে তাহলে হয়তো অনেক ক্ষেত্রে সময় মতো রক্তটা দেয়া যাবে না। মানুষ যাতে এগিয়ে এসে রক্তদান করেন, তাহলে কিন্তু আমরা প্রয়োজন মতো রক্ত পৌঁছতে পারব। সারা ভারতবর্ষে রক্তদান আন্দোলনটা স্মুথলি চলুক, রক্তদাতা আসুক, এই দাতা সংগ্রহ করাটাই আমাদের সবচেয়ে বড় ব্যাপার। বিশ্ব রক্তদাতা দিবসে একটা শপথের দিন, আমরা 14 জুন সবাই শপথ নিচ্ছি, কিন্তু 365 দিনই আমরা যেন সবাই রক্তদান করতে পারি, ব্লাড ব্যাংকের পাশে দাঁড়াতে পারি, বিজ্ঞানসম্মত রক্ত দিয়ে, নিরাপদ রক্ত দিয়ে মুমূর্ষ মানুষ সে ওই সুস্থ রক্ত পেয়ে যাতে তার জীবনটা ফিরে পেতে পারে। সেই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, মহামানব নাই বা হলাম, করতে পারি মহান কাজ, আর একজনের প্রাণ বাঁচাতে দেব নিজের রক্ত আজ।
1: 14 জুন রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদানের তাৎপর্য, কেন রক্তদান হবে, রক্তদানের সচেতনতা, সবকিছু নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমরা সবশেষে এই আবেদনই রাখব যে রক্তদান আন্দোলনে যারা অন্তত রক্ত দিতে পারবেন তারা সকলে মিলে এগিয়ে আসুন।
0: এই রক্তদাতা দিবসটা সাফল্যের সঙ্গে মানুষ যাতে অন্তর্ভুক্ত হতে পারে সেই আশা আমরা করব, এবং আপনি নিজেকে প্রস্তুত করুন যাতে বিপদের সময় রক্ত দিয়ে জীবন বাঁচাতে পারেন।
2: মুখোমুখি অনুষ্ঠানে শুনলেন বিশিষ্ট রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন কাকলি কাঞ্জি, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

শ্যামলী দাসীর কণ্ঠে শুনলেন কীর্তন। পদকর্তা চণ্ডী দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার।

মান্নাদের কণ্ঠে শুনলেন আধুনিক গান, এখন শুনবেন বাংলা ছায়া ছবির গান। আজ শুনুন অটোগ্রাফ ছবির গান, প্রথম গানটির শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: Or that Indian citizens are not adversely affected by the increase in fuel prices. The Indian Space Research Organization Chairman V. Narayanan has informed that they have collaborated with the Department of Atomic Energy to develop an advanced artificial heating system that can protect lunar lander from the freezing weather of the moon. The Embassy of India in Abu Dhabi has announced a change in the outsourced service provider handling Indian passport, visa and consular services across the United Arab Emirates. According to an official statement, Al Hind Tours and Travels LLC will become the new service provider from 1st of July 2026. Meanwhile, the current providers BLS International Services Limited and SGIVS Global will continue accepting and processing applications until 30th of this month. As part of the celebrations leading up to the International Day of Yoga IDY 2026, the Ministry of Ayush, in collaboration with the Morarji Desai National Institute of Yoga and Hebbled, will organize a landmark global online yoga event this morning. The online yoga session will be held from 6:15 a.m. to 7:35 a.m. and is expected to witness participation from more than 130 countries. In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in a rain-affected first one-day international of the three-match series in Dharamshala, Himachal Pradesh. Chasing 195 runs, India overhauled the target in 22.5 overs. Indian skipper Shubman Gill scored unbeaten 84 of 66 balls. Earlier put into bat, Afghanistan were bowled out for 194 in 24.5 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন। আবহাওয়ার বিজ্ঞপ্তি, কলকাতা ও তার আশেপাশের আবহাওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে। আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টা তাপমাত্রা সর্বোচ্চ ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 93% এবং সবচেয়ে কম 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্য বলবেন ডক্টর সুরজিৎ বৈদ্য। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্য বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 8:00 ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ফেলা উপস্থাপনা শ্রাবন্তী মৈত্র। 11:00 যুবভারণীর অনুষ্ঠান, 21শে সাহিত্য উপস্থাপনা অর্পণ চিহ্ন এবং মৌলি সরকার। বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা প্রমিতা মল্লিক। 12:15 ভক্তিগীতি শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান। 2টি আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক পূর্ণিবালা রচনা ঘনশ্যাম চৌধুরী, বেতার নাটক রূপশ্যামসুন নাহার, প্রযোজনা আশিস গিরি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা মিতুল সাহা। 5:30 যুবভারতী অনুষ্ঠান উপস্থাপনা শ্বেতা হাজরা। 6:05 সমাপ্তির অনুষ্ঠান। 6:40 যাত্রা পশারিণী মা রচনা অসিত পাত্র, পরিবেশনা কুমড়াগুড়ি কালীতলা যুব সমাজ। 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 মিনিট রবীন্দ্রসঙ্গীত।

শিল্পী সুচিত্রা মিত্র। 9টা বেজে 45 মিনিট নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11টায় গিটার, শিল্পী বিপ্লব দাস। 11টা বেজে 10 মিনিটে আধুনিক ও ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরে বেড়ে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবোধ্যের সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 6টা বেজে 35 মিনিটে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6টা বেজে 45 মিনিটে ভজন, শিল্পী ননী দত্ত। 7টা বেজে 10 মিনিটে যুবাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8টা বেজে 30 মিনিটে হিন্দি শিক্ষার আসর বাগধারা। 9টায় নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য। 9টা বেজে 20 মিনিটে গিটার, শিল্পী বিপ্লব দাস। 9টা বেজে 40 মিনিটে রাস্তারা, উপস্থাপনা জ্যোতিপ্রসাদ। 10টা বেজে 15 মিনিটে বাংলা আধুনিক গান। 10টা বেজে 30 মিনিটে বৃন্দ গান শিক্ষার আসর। 11টায় পোস্টবক্স 111। 12টায় সুরভি। 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনা দীপা চন্দ। 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী রুনা দে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র। 5টা বেজে 20 মিনিটে উর্বশী, উপস্থাপনা অঙ্কিত শর্মা। 6টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6টা বেজে 30 মিনিটে আইসিসি ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ভারত বনাম পাকিস্তান খেলার ইংরেজি ও হিন্দি ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। সন্ধ্যে 6টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7টা বেজে 10 মিনিটে নজরুল গীতি, শিল্পী অনুপম দাস। 7টা বেজে 30 মিনিটে দর্পণ, উপস্থাপনা অঙ্কিত শর্মা। 8টায় ছায়াছবির গান। 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান। 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট। 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 15 মিনিট হয়ে 17 সেকেন্ড। জয় হিন্দ।